0: ഋത്തേന്.
1: ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. സൂറ ബനി ഇസ്രായീൽ. മക്കായ അവതീർണ ആയാത് 111, রুকু 12। মহান আল্লাহ পাক সূরা বনি ইসরাইলের 1-3 আয়াতে ইরশাদ করেছেন, তিনি পবিত্র মহান, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চতুর্পার্শ্বকে আমি বরকতময় করেছি যাতে আমি তাকে দেখাই আমার কুদরতের কিছু নিদর্শন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। আমি মুসাকে কিতাব দিয়েছিলাম এবং সে কিতাবকে বনি ইসরায়েলের জন্য হেদায়তে পরিণত করেছিলাম। তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কার্যনির্বাহিক রূপে গ্রহণ করো না। তোমরা তো তাদের সন্তান যাদের আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় নূহ ছিল শুকরগুজার বান্দা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় ক্ষমা ও সহনশীলতা, এ সম্পর্কে বলছেন মাওলানা মুহাম্মদ ওসমান গনি।
2: আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। মানুষের জীবনে ভুল হবে, মতের অমিল হবে, কেউ কষ্ট দেবে, কেউ অন্যায় কথা বলবে, কিন্তু একজন মুমিনের সৌন্দর্য হল সে প্রতিটি আঘাতের জবাব আঘাত দিয়ে দেয়া নয়, বরং যেখানে সম্ভব সেখানে ক্ষমা করে এবং ধৈর্য ধারণ করা। সম্মানিত শ্রোতা, ক্ষমা মানে প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য প্রতিশোধ থেকে বিরত থাকা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালইয়াফু ওয়ালইয়াসফাহু আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম। তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে, তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন? সূরা নূর আয়াত 22। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছলতা ও অসচ্ছলতায় ব্যয় করে, ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। এ আয়াতে তিনটি গুণ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, 1 ক্রোধ সংবরণ করা, 2 মানুষকে ক্ষমা করা, 3 উত্তম আচরণ করা। অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করে অন্যকে ক্ষমা করাও মুমিনের মহৎ গুণ। প্রিয় শ্রোতা, আমরা সাধারণত মনে করি যে মানুষ প্রতিশোধ নিতে পারে সেই শক্তিশালী, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রকৃত শক্তির সংজ্ঞা শিখিয়েছেন। তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসুরআ ইন্নামা শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদব। শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে পরাজিত করে, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সহিহ বুখারী হাদিস 6114। কেউ আপনাকে অপমান করল, চুপ থাকতে পারা একটি শক্তি। কেউ আপনার সঙ্গে অন্যায় করল, প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমা করে দেয়া আরও বড় শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমাশীলতা কেমন ছিল? মক্কার মানুষ তাকে নির্যাতন করেছে, অপমান করেছে, তার সাহাবীদের উপর অত্যাচার করেছে, তাকে নিজ শহর থেকে বের করে দিয়েছে। তবুও মক্কা বিজয়ের দিন যখন তিনি বিজয়ী হয়ে মক্কায় প্রবেশ করলেন, তখন তার হাতে ছিল ক্ষমতা। সামনে ছিল সেই মানুষগুলো যারা বছরের পর বছর তাকে কষ্ট দিয়েছিল। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমার পথ বেছে নিয়েছিলেন। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, ক্ষমতার সময় ক্ষমা, প্রতিশোধের সুযোগ উদারতা এক অনন্য দৃষ্টান্ত। সম্মানিত শ্রোতা, সহনশীলতা হল কষ্ট, বিরোধিতা, অপমান বা মতের অমিলের সময় নিজেকে নিয়ন্ত্রণ করা এবং অন্যায় প্রতিক্রিয়া থেকে বিরত থাকা। সহনশীল মানুষ দুর্বল নয়, বরং সে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখে। পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল হতে পারে, বাবা মায়ের সঙ্গে সন্তানের মতের পার্থক্য হতে পারে, ভাই বোনের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, প্রতিবেশীর সঙ্গে বিরোধ হতে পারে। প্রশ্ন হল, আমরা তখন কি করব? প্রতিটি কথার উত্তর দিতে হবে? প্রতিটি অপমানের প্রতিশোধ নিতে হবে? না, কখনো কখনো একটি কথা না বলা একটি সম্পর্ককে বাঁচিয়ে দেয়। ক্ষমা একটি পরিবারকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে। কখনো একটু ধৈর্য একটি বড় ঝগড়াকে থামিয়ে দেয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার। ক্ষমা মানে কারোর উপর জুলুম হলে তার অধিকার আদায় করা থেকে বিরত থাকা নয়। তার অধিকার আদায় করা বৈধ, অন্যায় বন্ধ করা জরুরি, বিচার চাওয়া বৈধ, কিন্তু ব্যক্তিগত রাগ, অহংকার ও প্রতিশোধের আকাঙ্ক্ষা থেকে কাউকে ক্ষমা করে দেয়া একটি মহৎ গুণ। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিছলুহা ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলা আল্লাহ। মন্দের প্রতিফল তদ্রূপ মন্দ, কিন্তু যে ক্ষমা করে এবং সংশোধন করে তার পুরস্কার আল্লাহর কাছে। সূরা শুরা আয়াত ৪০। অর্থাৎ প্রতিশোধের অধিকার থাকা সত্ত্বেও ক্ষমা করা একটি বড় মর্যাদা। অনেকে মনে করেন, আমি যদি ক্ষমা করে দেই তাহলে মানুষ আমাকে দুর্বল মনে করবে, কিন্তু ইসলাম বলে ক্ষমা মানুষকে ছোট করে না, বরং মর্যাদা বাড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফফিন ইল্লা ইজ্জান, কোনো বান্দা ক্ষমা করলে আল্লাহ তার সম্মানই বৃদ্ধি করেন। সহিহ মুসলিম হাদিস ২৫৮৮। সময়ত শ্রোতা মণ্ডলী, পরিবারগুলোতে অনেক অশান্তির মূল কারণ হল কেউ কাউকে ছাড় দিতে চায় না, ফলে ছোট একটি বিষয় বড় হয়ে যায়। এখানে দরকার ক্ষমা ও সহনশীলতা। সব কথা ধরে রাখতে নেই, সব ভুলের হিসাব রাখতে নেই, প্রতিটি কথার জবাব দিতে নেই। কখনো বলতে হয়, ঠিক আছে বিষয়টি এখানেই শেষ করি। এই একটি বাক্য অনেক সম্পর্ককে বাঁচাতে পারে। আমাদের সমাজে মতের অমিল থাকবেই, কিন্তু মতের অমিল যেন শত্রুতায় পরিণত না হয়। মত ভিন্ন হতে পারে, কিন্তু চরিত্র ভিন্ন হওয়া উচিত নয়। আমরা যেন অন্যের মতকে অসম্মান না করি, অপমানজনক ভাষা ব্যবহার না করি। আজকের আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয় মনে রাখতে পারি। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করব, ভুল হলে ক্ষমা চাইব, কেউ ক্ষমা চাইলে সম্ভব হলে ক্ষমা করে দেব, পরিবারের ছোটখাটো ভুলগুলো ধরে রাখব না, মতের অমিলকে শত্রুতায় পরিণত করব না, প্রতিশোধের পরিবর্তে সংশোধন চেষ্টা করব, মনে রাখব আমরাও আল্লাহর ক্ষমার মুখাপেক্ষী। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জীবন খুব ছোট। আজ যে মানুষটি আমাদের পাশে আছে, কাল হয়তো সে থাকবে না। তাই অহংকার, রাগ, অভিমান ও প্রতিশোধের বোঝা নিয়ে জীবন কাটাবেন না। কেউ কষ্ট দিলে যেখানে সম্ভব ক্ষমা করুন, কেউ ভুল করলে সংশোধনের সুযোগ দিন, নিজে ভুল করলে অহংকার না করে ক্ষমা চান। আর মনে রাখুন, ক্ষমা মানুষকে বড় করে। সহনশীলতা দুর্বলতার পরিচয় নয়, এটি আত্মনিয়ন্ত্রণের শক্তি। আল্লাহ তাআলা আমাদের ক্রোধ সংবরণ, ক্ষমাশীল ও সহনশীল বান্দা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ক্ষমা ও সহনশীলতা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ ওসমান গনি। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।
3: তোমার দয়ায়।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন তাপস সরকার।
2: ওং পার্থায় প্রতিবোধিতাম ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গথিতাম পুরাণমুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃতবর্ষণীম ভগবতীম অষ্টাদশ অধ্যায়নীম অম্বত্তাম সন্ধান থামি ভগবদ গীতে ভবদ্দেশিনীম। হে জননী ভগবদ গীতে মহাভারতের মধ্যে প্রাচীন মুনি ব্যাসদেব কর্তৃক রচিত স্বয়ং ভগবান নারায়ণ কর্তৃক পার্থকে উপলক্ষ করে সম্মকরে বিজ্ঞাপিত পুনর্জন্ম নাশকারিণী অদ্বৈত তত্ত্বরূপ অমৃতবর্ষণী অষ্টাদশ অধ্যায় রূপিণী ভগবতী তোমাকে আমি মনে মনে ধ্যান করছি। বসুদেব সুতম দেবম কংসচন্দ্রমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগৎগুরুম। বসুদেব পুত্র কংস চন্দ্রদত্তের বিনাশকারী দেবকীর পরম আনন্দপ্রদ জগৎগুরু দীপ্তমান শ্রীকৃষ্ণকে বন্দনা করি। মুকং করতি বাসলম পঙ্গং লঙ্ঘতি কিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপা বোবাকে বাসাল করে পঙ্গুকে পর্বত অতিক্রম করায় সেই পরমানন্দ মাধবকে আমি বন্দনা করি। শান্ত আকারম ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্ব আধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভ অঙ্গম লক্ষ্মীকান্তম কমল নয়নম যোগবিধান গম্যম বন্দে বিষ্ণু ভয়ভয়হরম সর্বলোক একনাথম। যার আকৃতি অত্যন্ত শান্ত যিনি শেষনাগ রূপ সজ্জায় শয়ন করে আছেন নাবিতজার পদ্ম যিনি দেবগণের ঈশ্বর এবং সমস্ত জগতের আধার আকাশের ন্যায় যিনি সর্বব্যাপী নীল মেঘের ন্যায় যার বর্ণ যার সমস্ত অঙ্গ অতি সুন্দর যোগীগণ যাকে ধ্যানের সাহায্যে প্রাপ্ত হন যিনি সকল লোকের স্বামী এবং জন্ম মৃত্যু মহাভয় বিনাশকারী সেই লক্ষ্মীপতি কমলনয়ন ভগবান বিষ্ণুকে আমি মস্তক অবনত করে প্রণাম করি। ওং তৎসত শ্রীমৎ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। কিম তৎ ব্রহ্ম কি আধ্যাত্মম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিম প্রক্তম অধিদৈবম কিম উচ্ছতে। অর্জুন জিজ্ঞাসা করলেন হে পুরুষোত্তম সেই ব্রহ্ম কি আধ্যাত্ম কি কর্ম কি অধিভূত বা অতিদৈবই বা কাকে বলে। অধিযোগ্য কথম ক অর্থদেহে অস্মিন মধুসূদন প্রয়াণ কালেশ কথম গে ওষি নিয়তাধি। হে মধুসূদন এই দেহে অধিযোগ্য কে এবং কিরূপে দেহ মধ্যে তিনি অবস্থান করেন মৃত্যুকালে নিত্য আত্মযুক্ত ব্যক্তিগণ কিভাবে তোমাকে জানতে পারে। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাব আধ্যাত্ম উচ্ছতে ভূত ভাব উদ্ভব কর বিসর্গ কর্ম সঙ্গীত। শ্রী ভগবান বললেন অক্ষরই পরম ব্রহ্ম ব্রহ্মময়ে জীব স্বভাব আধ্যাত্ম বলে কথিত জীব সকলের ভাব উৎপাদক হোম যজ্ঞাতি স্বরূপ সৃজন ক্রিয়াকর্ম নামে সংজ্ঞায়িত হয়েছে। অধিভূত খর ভাব পুরুষচ অধিদৈবতম অধিযোগ্য অহম এব অর্থদেহে দেহভূতম বড় এ দেহদারী শ্রেষ্ঠ অর্জুন জাগতিক পরিবর্তনশীল সবকিছু অধিভূত আর অন্তরাত্মী পুরুষ অধিদৈব আমি এই দেহে যজ্ঞের স্বরূপে অধিযোগ্য। অন্তকালেশ মামেব স্বর্ণ মুক্তা কলেবরম য প্রয়াতে সমদ্ভাবম জাতি নস্তি অত্র সংশয়। মৃত্যুকালে আমাকে স্মরণ করিতে করিতে যে ব্যক্তি দেহত্যাগপূর্বক মহাপ্রস্থান করে সে আমার ভাবপ্রাপ্ত হয় এ তো কোনো সন্দেহ নেই। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ ভবেত পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রহদাত জনার্দন। ওং পূর্ণবদ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদ্যুচ্যতে পূর্ণস্ব পূর্ণমাদয় পূর্ণমেব অবশিষ্যতে। ওং সর্বেষাং মঙ্গলং ভবেত সর্বসন্ত নিরাময়া সর্বভদ্রানি পশ্যন্তিমা কশ্চিৎ দুঃখ ভব ভয়েত। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি।
1: পবিত্র গীতা থেকে পাঠ করলেন তাপস সরকার।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ৫টা বেজে ৪৬ মিনিটে। এবং সূর্য অস্ত যাবে 5:58। আবহাওয়া পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কর মিডিয়ামে 693 kHz, FM 90 MHz, FM 102 ও 106 MHz।

0: জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জয়ন্তার জিয়া শুনতে পাবেন সকাল 7:30
2: সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9:05।
2: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান
0: স্বাস্থ্যই সুখের মূল বেলা
2: 11:30।
1: বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ।
2: সাহিত্য বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35।
1: পবিত্র কোরআন শিক্ষার আসর শুনবেন বিকেল 4:05।
2: সুর তরঙ্গ শুনবেন বিকেল 4:25।

0: জলবায়ু পরিবেশ এবং বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনতে পাবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে,
1: সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে এবং বিকেল পাঁচটা বেজে চল্লিশ মিনিটে শুনবেন ডেঙ্গু ঠেকায় একসাথে,
0: সোনালি ফসল সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে,
1: সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার,
0: সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে সাতটা বেজে তিরিশ মিনিটে,
1: রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার,
0: শনি পেশু রাত নটা বেজে পাঁচ মিনিটে
1: ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত দশটায়,
0: শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত দশটা বেজে কুড়ি মিনিটে।

0: সবশেষে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জ এ সন্ধে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান।
1: এফএম 90 মেগাহার্জ, এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 15 মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

নতুন দিন মানে নতুন সম্ভাবনা, প্রতিটি ভোর আসে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। তাই বাংলাদেশ বেতার ঢাকা প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ভোরের গান শুনবার। শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গানের কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুল ইসলাম এবং সুর করেছেন অশোক কুমার সরকার।

0: ভোরের গান শুনলেন প্রিয়াঙ্কা গোপের কণ্ঠে।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনায় এবারে রয়েছেন নজরুল সঙ্গীত, শিল্পী এম এ মান্নান।

0: স্টুডিও রেকর্ডে দোকানে নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন এম এ মান্নান।
1: মাদকের অপর নাম মৃত্যু। সুন্দর জীবন গড়তে এবং আগামী প্রজন্মকে বাঁচাতে মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়তে মাদককে না বলুন। আসুন আমরা যুব সমাজকে রক্ষা করি এবং নিজেরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। মনে রাখি, মাদক মানে ধ্বংস।
0: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয়, আমার বাড়ি আমার দায়িত্ব। যেহেতু আমরা নগরবাসী ডেঙ্গু নিয়ে বা এডিস মশা নিয়ে খুব বেশি যুদ্ধ করছি, আমি এটাকে যুদ্ধই বলবো, যুদ্ধ করছি, এই সুরক্ষাটা ডেঙ্গু মশা থেকে সুরক্ষার আগে আমি নিজে যদি বলি, আমরা কি রাষ্ট্রের নাগরিক হিসেবে বা আমার বাসার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমার দায়িত্ব কি কখনোই এরকম হয় না যে আমার নিজেকে সেফ করা বা আমার বাড়িটাকে সেফ করা? যদি আমি আমার নিজেকে বা আমার রাষ্ট্রকে নিজে সেফ করতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র ছোট একটা মশা থেকে কেন আমি নিজেকে সুরক্ষা দিতে পারছি না? কারণ আমরা এই যে বড় বড় কোনো প্রাণী বা অন্য কিছু থেকে নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট থাকি, কিন্তু ছোট একটা মশা, সামান্য একটু পানি যে আমার এবং আমার বাড়ির প্রত্যেক সদস্যের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা কখনোই আমরা চিন্তা করে দেখি না। এজন্য আমার বাড়িটাই আমার দায়িত্ব। কারণ আমার বাড়িটাকে যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে অবশ্যই আমার নগরবাসীও সুরক্ষিত হবেন। ডেঙ্গু মশা সবসময়, আমরা জানি, বাড়ির ভিতরের মশা, এডিস মশা সবসময় দিনের বেলায় বা আলোতে কামড়ায় এবং তাদের প্রজনন সবসময় স্বচ্ছ পানিতে হয়ে থাকে। অতএব সে নানা নর্দমার অপরিষ্কার পানির থেকে আমার বাড়ির ভিতরের পরিষ্কার পানিটাকেই বেশি পছন্দ করে। আমি যদি এডিস মুক্ত পরিবেশ গড়ে ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে তার প্রজননস্থলটা নির্মূল করতে পারি, তাহলেই কিন্তু আমি আমার নিজের দায়িত্বটা এবং আমার বাড়ির দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিতে পারলাম। এই যে আমি ব্যক্তিগত পর্যায়ে কিভাবে এডিস মশা মুক্ত পরিবেশ করতে পারি, এখানে যদি আসি, আমি আমার বাড়ির আঙিনার আমি দুভাগে ভাগ করব, বাড়ির আঙিনার ভিতরে এবং বাড়ির আঙিনার বাইরের কথা। বাড়ির আঙিনার ভিতরে আমাদের যে ছোট ছোট পানি জমে থাকার জায়গাগুলো আছে, আমি আবার যদি বলি, আমার বারান্দার গাছের টব, আমার ছাদ বাগানের টব, আমার ওয়াশরুম, যে ওয়াশরুমটা ইউজ হচ্ছে না সেখানকার কমোড, এবং এসির নিচে জমে থাকা পানি এবং ফ্রিজের জমে থাকা পানি, এই পানিগুলোই আমার এডিস মশার জন্ম নেওয়ার জন্য খুব বেশি পছন্দের জায়গা। এবার আমি যদি আমার পরিবেশ পর্যায়ে আসি, আমার বাসার আমার সন্তানই জানছে যে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশার প্রজনন হচ্ছে। আমি যদি আমার সন্তানকে সচেতন করে দিতে পারি এবং তাকে জানিয়ে দিতে পারি যে এই জায়গাগুলো ডেঙ্গুর সবচেয়ে পছন্দের, সে কিন্তু স্কুলে গিয়ে তার বন্ধুবান্ধবের মাঝেও এই মেসেজটা দিয়ে দিবে, তোমরা তোমাদের বাসায় একই জিনিস করো। কিংবা স্কুলও ঠিক ছোট ছোট পাত্রে পানি জমে থাকে, বাচ্চারা চা খেয়ে, বাচ্চারা আইসক্রিম খেয়ে, চিপসের প্যাকেটগুলা যেখানে সেখানে ফেলে রাখে এবং এখানে পানি জমে মশার লার্ভা হয়। অতএব আমরা এই জিনিসগুলোই যদি আমাদের বাচ্চাদের মাঝে এবং পরিবেশের মাঝে স্ট্যাবলিশ করতে পারি যে কোনোভাবে আমরা এমন কোনো জায়গা তৈরি করব না যেখানে মশা ডিম পাড়তে পারে এবং পানির সংস্পর্শে আসলে সেই ডিমটা থেকে মশার লার্ভা উৎপাদন হবে। এবার আমি দ্বিতীয় যে আমার সচেতনতার কথা, সেখানে আসি, পরিবেশের সাথে সম্পৃক্ততা। আমাদের যে প্রতিবেশীরা আছে তাদেরকে সচেতন করাও কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আমি আমার বাসার ছাদ বাগানটা পরিষ্কার করলাম, তাতে কি আমার প্রতিবেশী বাসা থেকে মশা আমার বাসায় আসতে পারে না? অবশ্যই পারে। তার মানে আমরা যদি সবাই মিলে অন্তত সপ্তাহে যে কোনো একদিন পুরো এলাকা জুড়ে সব বাসার প্রতিনিধি মিলে এলাকার প্রত্যেকটা বাসার ছাদ বাগান এবং প্রতিটা বাসার নিচের পানি, বেসমেন্টের পানি এবং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে নিজেদের আওতায় এনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং মশার প্রজনন স্তরগুলো ধ্বংস করি, তাহলে অবশ্যই অবশ্যই ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে আমরা আমাদের নগরবাসীকে রক্ষা করতে পারব। এবং এখানে আমি বারবার একটা কথা বলতে চাই, আমি বদলালেই ঢাকা বদলাবে। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয় এবং ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।
2: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি সমাচারের আজকের আয়োজনে। আমাদের চারপাশের প্রকৃতি যেমন আমাদের আবাসস্থল, তেমনি আমাদের জীবন ও জীবিকারও অবিচ্ছেদ্য অংশ। নির্মল বাতাস, বিশুদ্ধ পানি, সবুজ গাছপালা, উর্বর মাটি, নদীনালা, খালবিল সবকিছু মিলেই গড়ে ওঠে আমাদের পরিবেশ। আর এই পরিবেশ ভালো থাকলেই ভালো থাকে মানুষ, ভালো থাকে কৃষি, নিরাপদ থাকে আমাদের খাদ্য। শ্রোতা বন্ধুরা, আজ আমরা শুনব কৃষি উৎপাদনে মৃত্তিকা পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত কথিকা। বলছেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের পাবলিকেশনস অ্যান্ড লিয়াজো অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, প্রথমে জানা দরকার মৃত্তিকা পরিবেশ সংরক্ষণ কি। মৃত্তিকা পরিবেশ সংরক্ষণ হল মাটির উর্বরতা, গুণমান ও বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখতে এর ক্ষয় ও দূষণ রোধ করার বৈজ্ঞানিক প্রক্রিয়া। এটি টেকসই কৃষি, বন সৃজন এবং নির্দিষ্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে মাটির স্বাস্থ্য রক্ষা করে যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি উৎপাদনশীল ও ব্যবহারযোগ্য থাকে। মৃত্তিকা পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য সমূহ: মাটির উর্বরতা বৃদ্ধি ও সংরক্ষণ করা, মাটির স্বাস্থ্য পরিবেশসম্মত রাখা, মাটি ও পানি দূষণমুক্ত রাখা, মাটি ও পানি ফসল ও মাছ উৎপাদনের উপযোগী রাখা, সর্বোপরি মাছ ও ফসল উৎপাদন বৃদ্ধি করা। মৃত্তিকা পরিবেশ নষ্ট হওয়ার কারণ: কৃষি রাসায়নিক অর্থাৎ অতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ও হার্বিসাইড ব্যবহার মাটির গুণাগুণ নষ্ট করে। তারপর শিল্প বর্জ্য ও খনিজ কার্যক্রম। শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য, ভারী ধাতু যেমন সীসা, পারদ এবং খনির কার্যক্রম মাটি দূষিত করে। প্লাস্টিক ও গৃহস্থালী বর্জ্য, পলিথিন, প্লাস্টিক ও অন্যান্য অপচনশীল বর্জ্য মাটিতে মিশে মাটি দূষণ ঘটায়। বন উজাড় ও ভূমি ক্ষয়, গাছ কেটে ফেলার ফলে মাটির বাঁধন আলগা হয়ে যায়, যা ভূমি ক্ষয়ের অন্যতম কারণ। তেল ও অ্যাসিড বৃষ্টি, খনিজ তেল ছড়িয়ে পড়া এবং শিল্প কারখানার ধোঁয়া থেকে হওয়া অ্যাসিড বৃষ্টি মাটির পিএইচ ভারসাম্য নষ্ট করে। এরপর মৃত্তিকা পরিবেশ নষ্ট হওয়ার ক্ষতিকর প্রভাব কি। উর্বরতা হ্রাস ও ফসলের ক্ষতি, মাটির উর্বরতা কমে যাওয়ায় উৎপাদনশীলতা হ্রাস পায় এবং অণুজীবের মৃত্যু ঘটে। স্বাস্থ্য ঝুঁকি ও রোগ, দূষিত মাটিতে উৎপাদিত ফসল খাওয়ার ফলে ক্যান্সার, চর্মরোগ ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগ হয়। বৃষ্টির পানিতে মাটি ধুয়ে নদী বা জলাশয়ে পড়লে পানি দূষিত হয়, যা মাছ ও জলজ প্রাণীর জন্য ক্ষতিকর। মাটি দূষণের ফলে মাটির গুণগত মান নষ্ট হয়ে বনায়ন বাধাগ্রস্ত হয়, যা সামগ্রিক পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে। উৎপাদনশীল জমি ধীরে ধীরে অনুর্বর বা মরুভূমিতে পরিণত হতে পারে। মাটি পরীক্ষা করে ফসলের চাহিদা মতো সুষম সার প্রয়োগ করতে হবে। সমন্বিত উদ্ভিদ পুষ্টি পদ্ধতি ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা নীতি বাস্তবায়ন করতে হবে। প্রতিটি জেলায় মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার স্থাপন করতে হবে। সার সুপারিশ কার্ড ব্যতীত সার বিক্রি বন্ধ করতে হবে। পাহাড়ি এলাকায় আদিম জুম চাষ নিরুৎসাহিত করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষককে উৎসাহিত করতে হবে। ভেজাল সার বিক্রি বন্ধ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অম্লমান নিয়ন্ত্রণে চুন দ্রব্য ব্যবহার করতে হবে। জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। প্রস্তাবিত সমন্বিত গ্রামীণ কৃষি উন্নয়ন মডেলও বাস্তবায়ন করতে হবে। মৃত্তিকা স্বাস্থ্যনীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। মৃত্তিকা পরিবেশ সংরক্ষণ করে যেসব লাভ হবে তা হল, মাটি উর্বর হবে, মাটির স্বাস্থ্য পরিবেশসম্মত হবে, মাটি ও পানি দূষণমুক্ত থাকবে, পরিবেশসম্মত টেকসই ফসল উৎপাদন হবে, কৃষি ফসলের ফলন বৃদ্ধি পাবে এবং সর্বোপরি দারিদ্রতা দূর সহ কৃষকের আর্থিক আয় বৃদ্ধি পাবে।
2: কৃষকের হাত ধরে সমৃদ্ধ হয় আমাদের খাদ্য ভাণ্ডার, এগিয়ে যায় দেশের অর্থনীতি। তাই কৃষির কথা মানি বাংলাদেশের মানুষের কথা, বাংলাদেশের মাটির কথা। আর সেই কৃষি নির্ভর জীবনের কথাই শুনব এবার গানে গানে। কৃষি নির্ভর এই দেশ গানটি গিয়েছেন সেজুতি আশরাফি নদী, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব এবং সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় মোহাম্মদ ইসহাক আলী, সম্পাদনা মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবায় আত্মনিয়োগ করুন। দেশ আপনাকে কি দিয়েছে সেটা বড় বিষয় নয়, আপনি দেশের জন্য যা করবেন সেটাই হবে আপনার জন্য গৌরবের। দেশকে ভালোবাসুন, দেশীয় পণ্য ব্যবহার করুন। দেশীয় পণ্য ব্যবহার করে দেশের অর্থনীতিকে মজবুত করুন। আসুন আমরা সকলে মিলিয়ে দেশকে ভালোবাসি এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ শনিবার, চৌঠা আশ্বিন, সাতই রবিউসানি, 19 সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি শিরিন শিলা। শুরুতেই শিরোনাম। ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায় যাত্রা বিরতি, সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রেডে আজ যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস, আগামী 3-4 মাসে যোগ হবে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে ডেনমার্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক চুক্তি সই হবে জাতিসংঘে। এবং জাপানের নাগোয়ায় 20তম এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবকে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবকে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের VVIP লাউঞ্জে প্রায় 1 ঘন্টা অবস্থান করেন। এ সময় LGRD মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তাঁরা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলিফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। LGRD মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তারা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তেতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজ এডাম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাস্কুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন। মন্ত্রী বলেন, হৃদরোগ চিকিৎসার ব্যয় সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ভালভ এবং স্টেন্টের উপর ট্যাক্স মওকুফ করেছে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সঙ্গতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনায় রাখতে হবে। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো শেষ করতে সরকার নতুন কর্মসূচি গ্রহণ করেছে। তিনি গতকাল লক্ষ্মীপুরের রহমতখালী খালে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পানি সম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও খাল পুনঃখনন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি বলেন, সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। নৈতিক দায়িত্ববোধ থেকে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার সঙ্গে পরিবেশের সম্পর্ক জড়িত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল চীনের হাইনান প্রদেশের হাইকো সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এই গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যমন্ত্রী চীনের চিকিৎসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা ও ছাড় দেওয়ারও অনুরোধ জানান তিনি। এ প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ গ্রিন মেডিকেল চ্যানেল এবং চিকিৎসায় বিশেষ ছাড় চালুর বিষয়ে সম্মতি জানায়। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল, স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌ পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। কীটতত্ত্ববিদ ও চিকিৎসকদের আশঙ্কা, সামনে আসছে ডেঙ্গুর পিক সিজন বা সর্বোচ্চ সংক্রমণের সময়। এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে সংক্রমণ নিয়ন্ত্রণে এডিস মশার বংশবিস্তার রোধে বিশেষজ্ঞরা বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখতে সাধারণ মানুষকে সর্বোচ্চ যত্নবান হওয়ার আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বর্ষা পেরিয়ে শরতের শুরুতেই দেশজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। সরকারি হিসেবে চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে 51,000 ছাড়িয়েছে। সংক্রমণ ছড়াচ্ছে ঢাকার বাইরেও। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের আগাম প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে সামনের দিনগুলোতে সাধারণ মানুষকে আরো সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত।
3: আমাদের ডেঙ্গুর ক্ষেত্রে দুটো লক্ষ্য, আমাদের একটা হচ্ছে হচ্ছে যে আরো কম মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত হয়, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেন না বাড়ে। সেক্ষেত্রে আমাদের এই প্রিভেনশন এবং ক্লিনিং এবং এই লার্ভিসাইড বন্ধ করা, এই কাজগুলো আমরা করব। সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় একসাথে কাজগুলো করছে। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে ডেঙ্গুজনিত কারণে মৃত্যুর হার আমাদেরকে কমাতেই হবে। সেটার জন্য আমরা ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছি। আমরা ডাক্তারদেরকে রিফ্রেশার ট্রেনিং দিয়েছি, সোসাইটি অফ মেডিসিনের সাথে একসাথে আমরা কাজ করেছি। তারা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ম্যানেজমেন্ট তৈরি করে আমাদের ডাক্তারকে ইতিমধ্যেই 300 ডাক্তারকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে ইতিমধ্যেই ডেঙ্গু ডেডিকেটেড বেডগুলোকে চালু করেছি এবং আরো ডেঙ্গু যদি সংখ্যা বাড়তে থাকে আমাদের পিক টাইমে, সেক্ষেত্রে অন্য বেডগুলোকে রিপারপাস করে আরো ডেঙ্গু বেডের সংখ্যা বাড়ানো যাবে।
2: তথ্য বলছে ঢাকা ছাড়াও দেশের অন্তত 15টি জেলায় ডেঙ্গু পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। এডিস মশার লার্ভার ঘনত্ব সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে বাসাবাড়ির ছাদ, ফুলের টব কিংবা ঘরের আনাচে কানাচে জমে থাকা স্বচ্ছ পানিতে। এদিকে মৃত্যুর ঝুঁকি কমাতে মশার উৎস ধ্বংসের পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসার তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
4: আমার জ্বর হয়েছে, আমি ডাক্তারের কাছে গিয়ে দেখাবো, যেহেতু এটা ডেঙ্গু মৌসুম আমি ঝুঁকিতে যাবো না, কারণ জ্বর তো আসলে নিজে কোনো অসুখ না, জ্বর হচ্ছে কোন একটা অসুখের লক্ষণ, কোন জ্বর আমার শরীরে হয়েছে এইটা নিশ্চিত করতে হলে আমাকে একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। শরণাপন্ন হলে তখন ডাক্তার আমাকে পরীক্ষা নিরীক্ষা করে রোগটিকে নির্ণয় করবেন।
2: মশা নিধনে কর্তৃপক্ষের বিশেষ অভিযানের পাশাপাশি নিজের সুরক্ষায় নিজেকেই সচেতন হতে হবে, তবেই আসন্ন পিক সিজনে ডেঙ্গুর ছোবল থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছে আফজাল হোসেন। সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় 133টি দেশকে পেছনে ফেলে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজরা। এই সাফল্যের স্বীকৃতি হিসেবে এবারই প্রথম কৃতি হাফেজদের সংবর্ধনা দিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। সরকারের এই পদক্ষেপে উচ্ছ্বসিত বিজয়ীরা। বিস্তারিত প্রতিবেদনে
6: কোরআনের আয়াতের সুরে যখন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম, তখন গর্বে ভরে ওঠে দেশের বুক। মেধা, সাধনা আর দীর্ঘ পরিশ্রমে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করা কৃতি হাফেজদের প্রথমবারের মতো সম্মান জানাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সৌদি আরবে অনুষ্ঠিত 46তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বের 133টি দেশের প্রতিযোগীদের মধ্যে বাংলাদেশের হাফেজ মোহাম্মদ জাকারিয়া 15 পারা হেফজ ও তাজবিদ ও সুন্দর তেলাওয়াতের জন্য প্রথম স্থান অর্জন করেন। এছাড়া হাফেজা রাবেতা বিনতে রমজান 15 পারা এবং হাফেজা মুশফিরা বিনতে মাহমুদ 30 পারা বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান অনন্য উচ্চতায় নিতে পেরে খুশি এই হাফেজরা।
7: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাদেরকে ডেকেছিলেন যারা আমরা বিজয়ী হয়েছিলাম সৌদিতে। আমাদের তেলাওয়াত শুনেছিলেন, আমাদের মনের কথা তিনি জানতে চেয়েছিলেন এবং তিনি আমাদেরকে কিছু উপদেশ দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুক।
8: সৌদি আরবের প্রতিযোগিতায় যখন পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের নাম বলা হয়েছিল, সাথে বাংলাদেশের পতাকা মানে স্ক্রিনে উঠেছিল, এটা আমার জন্য অনেক বেশি গর্বের যে আমার দেশের হয়ে আমি প্রতিনিধিত্ব করেছি।
6: 30 পারা হিফজ, তাজবিদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
9: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে অত্যন্ত ভালো লেগেছে, আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত, আবেগাপ্লুত। প্রধানমন্ত্রী আমাদেরকে আরো বলেছেন যে যারা দেশের জন্য কৃতিত্বের স্বাক্ষর রাখবে তাদের জন্য সংবর্ধনা এবং সম্মাননার ব্যবস্থা উনি করবেন।
6: ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আরো প্রতিযোগীদের অংশ গ্রহণে দেশের জন্য সুনাম বয়ে আনার প্রত্যাশা জানান তাদের শিক্ষকরাও।
10: মাননীয় প্রধানমন্ত্রী সংবর্ধনা দিয়েছে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে, এটা বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম যে কোন হাফেজরা বিশ্বজয়ী করার পরে তাদেরকে উনি নিজে ডেকে নিয়ে সংবর্ধনা দিয়েছেন, এটা আমাদের ভালো লেগেছে আলহামদুলিল্লাহ।
6: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
5: ঠাকুরগাঁও এক সংসদীয় আসনের উপনির্বাচনে দলের আগ্রহী 3 প্রার্থীর সাক্ষাৎকার গ্রহণ করেছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার নেওয়া হয়। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, কাকে মনোনয়ন দেওয়া হবে তা পরে জানানো হবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসনে জয়ী হন বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওই আসন শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মাসের 29 তারিখ এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ের ভূমি কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ভূমি সেবা কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার লক্ষ্যে ভূমি দৃষ্টি নামে একটি অ্যাপ চালু করেছে ভূমি মন্ত্রণালয়। সরকারের আশা, ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে ভূমি কার্যালয়ের কার্যক্রমে শৃঙ্খলা আনার পাশাপাশি নাগরিক সেবার মানও উন্নত হবে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
11: দেশের ভূমি অফিসগুলোতে নামজারি, রেকর্ড সংশোধন ও খাজনা দেয়া সহ বিভিন্ন কার্যক্রমে ঘুষ ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অফিসগুলোর ভেতরে ও বাইরে সক্রিয় দালাল চক্র। ভূমি সেবার অনেক ক্ষেত্রেই অনলাইন ব্যবস্থা চালুর পরেও থামছে না নাগরিকদের হয়রানি। মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা কর্মচারীদের অনিয়মিত উপস্থিতি, দেরিতে অফিসে আসা এবং নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ার মতো অভিযোগও পুরনো। নাগরিক সেবা সহজ করার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার ভূমি দৃষ্টি মোবাইল অ্যাপের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু। প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর সহ 6 জেলায় অ্যাপস এর উদ্বোধন করে ভূমি মন্ত্রী বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কঠোর অবস্থানে সরকার।
12: বাংলাদেশকে ভূমি ব্যবস্থা আরো আধুনিক ব্যবস্থা নিয়ে যেতে চায় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য এবং স্বচ্ছতা প্রকাশ করার জন্য আমরা চেষ্টা করছি আগামী দিনের সেই খারাপ পরিস্থিতিগুলো হাত থেকে মন্ত্রণালয়কে স্বচ্ছতা এবং দক্ষতা এবং সততার মধ্যে ফিরিয়ে আনার।
11: আগামী 6 মাসের মধ্যে ডিজিটাল ভূমি সেবা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বদলির ক্ষেত্রে ভূমি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয়হীনতা দ্রুত সমাধান করা হবে।
12: সমন্বয়হীনতা আমাদের আছে, আমরা চেষ্টা করছি মন্ত্রণালয়কে একসাথে নিয়ে আনা এবং আমরা ব্যাক করতে চাইছি রিপোর্ট 75 এবং দ্যাট টাইম ওয়াজ ভূমি মন্ত্রণালয় কিভাবে চলেছে আপনারা ভালো করে খবর নিন, আমরা সেই জায়গায় ফিরতে চাচ্ছি। বাট এটা আমাদের খুব চেষ্টা করছি আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করে।
11: পর্যায়ক্রমে সারা দেশে ভূমি দৃষ্টি অ্যাপ চালুর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা জানান মন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোন মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোন সময়সীমা নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। যুক্তরাষ্ট্র ইরানের উপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2031 সাল পর্যন্ত বহাল রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব 2026 নামের আইনে স্বাক্ষর করেন। এই আইনের আওতায় ইরানের জ্বালানি খাতের সঙ্গে নির্দিষ্ট ধরনের ব্যবসায় জড়িত বিদেশী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইরানের তেল বা পেট্রোলিয়াম কেনা, পরিবহন, অর্থের যোগান এবং বীমা করার মতো কার্যক্রম এর আওতায় পড়বে। খেলার খবর এশিয়ান গেমস। আজ থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে গেমসের বিশতম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। প্রতিযোগিতা আগামী 4 অক্টোবর পর্যন্ত চলবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:46 এবং সূর্য অস্ত যাবে 5:54। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ভুটানের প্রধানমন্ত্রীর ঢাকায় যাত্রাবিরতি সার্ককে সক্রিয় করতে দেশটির সহযোগিতা চাইল বাংলাদেশ। জাতীয় গ্রিডে আজ থেকে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী 3-4 মাসে যোগ হবে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস। গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ, মন্তব্য আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর। দেশের উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্য তৈরি নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার, জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা কথা বলব নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার মুইদুর রহমান, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক IEDCR ঢাকা। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে নবজাতক বলতে আসলে কাদেরকে বোঝানো হয়েছে?
2: ধন্যবাদ। নবজাতক বলতে আমরা মূলত বুঝি যে জন্মের পর থেকে 28 দিন পর্যন্ত যেসব শিশু, তাদের কেন নবজাতক বলে অভিহিত করে থাকি।
1: এবং নবজাতকের সংক্রমণ বলতে আমরা কি বুঝি?
2: নবজাতকের সংক্রমণ বলতে আমরা মূলত বুঝি যে নিওনেটাল সেপসিস, যেটাকে আমরা বলি, সেটা হলো যে আপনার যদি জন্মের পরে 28 দিন পর্যন্ত কোনো নবজাতকের রক্ত প্রবাহের মধ্যে রোগ জীবাণু ঢুকে যদি তার সংক্রমণ বা ইনফেকশন ঘটায় এবং তার ফলে যদি শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই অবস্থাটাকে আমরা নবজাতকের সংক্রমণ বা নিওনেটাল সেপসিস বলে অভিহিত করে থাকি।
1: সেক্ষেত্রে আসলে নবজাতকরা কি ধরনের সংক্রমণ দিয়ে আক্রান্ত হতে পারে?
2: নবজাতকের সংক্রমণকে আমরা মূলত দুভাগে ভাগ করে থাকি, একটা হলো EOS, একটা হলো LOS। EOS হলো আর্লি অনসেট সেপসিস, যেটা হলো জন্মের 1 থেকে 3 দিনের মধ্যে বা 24 থেকে 72 ঘন্টার মধ্যে যদি হয়, সেটা হলো EOS। আর 3 দিন বা 72 ঘন্টা থেকে 28 দিনের মধ্যে যদি আপনার কোনো সংক্রমণ দেখা দেয়, সেটা হলো লেট অনসেট সেপসিস বা LOS।
1: কি কি কারণে এই সংক্রমণ হয়ে থাকে?
2: সংক্রমণের কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে, যেমন প্রথমে যেটা উল্লেখযোগ্য সেটা হলো যে নবজাতকের শারীরিক অবস্থা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে লো বার্থ ওয়েট বেবি যদি হয়, যে জন্মের সময় যদি শিশুটির ওজন 2.5 কেজির কম থাকে, তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে এবং সে সংক্রমিত হতে পারে। দ্বিতীয় কারণের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি জন্মগতভাবেই শিশুটির দুর্বল বা কম থাকে, যেমন যেটা আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং USCDC যেটা গবেষণায় যেটা পাওয়া গেছে যে জন্মের পরে যদি কোনো শিশুর রক্তে ইমিউনোগ্লোবিলিন জি বা IgG পরিমাণ কম থাকে এবং তার পাশাপাশি যদি সাইটোকাইন এবং আরও অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতার যে আমাদের ইমিউন সিস্টেম যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো জন্মগত ত্রুটি থাকে, তাহলে শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অপুষ্টি বা যেটা কম ওজন, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, যে শিশুটি যদি মা ঠিকমতো গর্ভাবস্থায় ঠিকমতো খাওয়া দাওয়া না করেন বা যদি মায়ের কোনো শারীরিক সমস্যা দেখা
1: অপুষ্টিতে ভোগে,
2: সেক্ষেত্রে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাটা দুর্বল থাকে জন্ম থেকেই এবং তার ওজন কম হয় এবং দেখা যায় যে কোনো শারীরিক ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করতে পারে, যার জন্য জন্মের পরে অস্ত্রোপচার বা অন্য কোনো ডিভাইস বা আপনার কোনো শারীরিক সাহায্যের যদি কোনো প্রয়োজন হয়, যেমন যেটা আমরা বল দেখি যে পিপিএটেন ডাক্টাস আর্টেরিওসিস বা PDA যদি থাকে, যে হার্টে, যেটাকে আমরা বলি হার্টে ছিদ্র, বা অনেকের দেখা যায় জন্মগতভাবে চোখে সমস্যা দেখা দেয়, যে আবার অনেকে দেখা যায় যে হাত পা ছোট থাকে বা হাত পা কম, অনেক সময় দেখা যায় যে ডিফেক্টিভ থাকে, যে আঙুলের সংখ্যা কম বা বেশি, এরকম যদি সমস্যা দেখা দেয়, বা অনেকের জন্মগতভাবে কিডনি বা লিভারের গঠন ঠিকমতো সম্পূর্ণ হয় না এবং অনেকের দেখা যায় যে আপনার জেনিটালিয়া বা জননাঙ্গেরও সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এই এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও শিশুটি সংক্রমণের ঝুঁকিতে পড়ে যায়।
1: এবং এই ধরনের সংক্রমণ থেকে কি ধরনের জটিলতা হতে পারে?
2: জটিলতার যদি কথা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সিস্টেম অনুযায়ী যদি চিন্তা করি, যে প্রথমে যেটা সমস্যা হয় যে যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে, তাহলে আপনার নিউরাল টিউব ডিফেক্ট দেখা দেয়, যার ফলে যেটা হয় যে শিশুটির যে মেরুদণ্ড বা শিরদাঁড়া বা ভার্টিবাল কলাম যেটাকে আমরা বলি, সেটা ঠিকমতো গঠিত হয় না, এর ফলে শিশুটি হয়তো বাঁকা হয়ে জন্মগ্রহণ করতে পারে বা তার জন্মের পরে তার সঠিক বৃদ্ধি নাও হতে পারে এবং দেখা যায় যে তার হাত চলাচলের ক্ষমতাও না থাকতে পারে, শিশুটি অনেকটা দেখা যায় যে জড় বস্তুর মতো হয়ে যায়, গর্ভবতী মা গনোরিয়াতে আক্রান্ত হন, সেক্ষেত্রে তার আপনার সেই গনোরিয়ার জীবাণু কিন্তু বা ব্যাকটেরিয়াটা শিশুর চোখে জন্মের পরে কনজাংটিভাইটিস করতে পারে, যেটাকে আমরা বলি যে নিউনেটাল কনজাংটিভাইটিস। আবার দেখা যায় যে অনেকে যদি অন্য কোনো যৌন রোগে আক্রান্ত হন, যে HIV, হেপাটাইটিস বি বা সিফিলিস, সেটিও আপনার শিশু গর্ভস্থ শিশুকে আক্রান্ত করে তাকে সংক্রমিত করতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে টর্চ ইনফেকশন একটা গ্রুপ আছে, যেটা যদি আপনার কোনো কারণে টর্চ ইনফেকশন হয় গর্ভাবস্থায় মায়ের, সেটিও কিন্তু শিশুকে সরাসরি আক্রান্ত করে সংক্রমণ ঘটাতে পারে। আর জন্মের পরে যদি শিশুকে আপনার ঠিকমতো দেখাশোনা দেখভাল করা না হয় এবং ঠিকমতো বুকের দুধ খাওয়ানো না হয়, তাহলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থাটা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে এবং এর ফলে কিন্তু শিশুর সংক্রমণ সহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দেয়, শিশুর বৃদ্ধি ঠিকমতো হবে না, মানসিক বিকাশের সমস্যা দেখা দিতে পারে, এমনকি দেখা গেছে যে আপনার ঠিকমতো বুকের দুধ এবং শাল দুধ না খাওয়ানোর কারণে শিশুটির বুদ্ধিগত বিকাশ বা বুদ্ধিবৃত্তিক বিকাশ ঠিকমতো না হওয়ার ফলে শিশুটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারেও আক্রান্ত হতে পারে বা ভুগতে পারে বা শিশুটি অটিস্টিক হয়ে যেতে পারে।
1: এবারে জানতে চাইবো যে প্রতিরোধে কি করণীয় রয়েছে।
2: প্রতিরোধের কথা যদি আমরা চিন্তা করি, প্রথমে মার দিক থেকে কী কী করণীয় এবং পরে শিশুটি হওয়ার পরে কী করণীয়, দুই ভাগে আমরা ভাগ করে থাকি। মায়ের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো যে গর্ভাবস্থার একদম শুরু থেকে, যেটা আমরা 9 মাস 10 দিন যেটা আমরা হিসাব করি, যে আপনি একদম প্রথম মাস থেকেই তাকে সঠিক এবং পুষ্টিকর খাবার দিতে হবে। বিশেষ করে এই সময় একটু বেশি খেতে হবে, 1.5 গুণ নিজে স্বাভাবিক খাবার খান, তার চেয়ে 1.5 গুণ বেশি খেতে হবে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ হলো যে মাকে এই সময় কোনো ভারী কাজ করতে দেওয়া যাবে না, কারণ ভারী কাজ করলে কিন্তু তার জরায়ুতে কিন্তু চাপ পড়তে পারে এবং এর ফলে গর্ভস্থ শিশু ক্ষতিগ্রস্ত হতে পারে। এবং তাকে দিনে কমপক্ষে 2 ঘন্টা এবং রাতে কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা বিশ্রামে রাখতে হবে এবং তাকে মানসিকভাবে প্রফুল্ল রাখতে হবে। এতে করে তার রক্ত সরবরাহ বাড়বে, তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়বে, গর্ভস্থ শিশুও ঠিক মতো পুষ্টি হবে এবং তারও রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হলো যে আমি কিছু রোগের কথা উল্লেখ করেছি এর মধ্যে, সেটা যৌন রোগ সহ আরও কিছু রোগ বা ইনফেকশন যেটা গর্ভস্থ শিশুকে আক্রান্ত করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা যেমন সাধারণত আমরা গর্ভাবস্থায় 4 বার চেক আপ করতে বলি, যেটাকে আমরা বলি অ্যান্টিনেটাল ভিজিট। এই অ্যান্টিনেটাল ভিজিটে কিন্তু আমরা এই রোগগুলির জন্য প্রয়োজনীয় পরীক্ষাগুলো করি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে একই সাথে রক্ত পরীক্ষাও করতে হবে। মা যদি অ্যানিমিক হন বা রক্ত স্বল্পতায় ভোগেন তাহলেও কিন্তু শিশুটি সংক্রমণে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়, কারণ তখন শিশুটিও রক্ত স্বল্পতায় ভোগে। রক্ত আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত স্বল্পতা দেখা দিলে যে কেউই সংক্রমণের ঝুঁকিতে পড়ে যান। এর পাশাপাশি যেগুলো আমি রোগের কথা উল্লেখ করলাম, যে হেপাটাইটিস বি, HIV এবং অন্যান্য যেগুলি টর্চ ইনফেকশন সহ যে গনোরিয়া, সিফিলিস সহ অন্যান্য যেগুলো যৌন রোগ, সেটা মা আক্রান্ত কিনা বা কোনো কারণে সংক্রমিত হয়েছে কিনা সেটা আমাদের গর্ভাবস্থায় পরীক্ষার মাধ্যমে এবং গর্ভাবস্থায় গর্ভধারণের আগেও পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিতে হবে। আর যদি শিশুটি এবং এর সাথে কিছু কিছু খাদ্য উপাদান গুরুত্বপূর্ণ, যেমন ক্যালসিয়াম, ফোলিক অ্যাসিড, আয়রন, এগুলি নিয়মিত গ্রহণ করতে হবে, ওমেগা-3 এবং ভিটামিন ADEK সহ অন্যান্য ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি সহ অন্যান্য সকল প্রয়োজনীয় ভিটামিন এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান। অনেকে গর্ভাবস্থায় পানি কম খান, মনে করেন যে আমার ঘন ঘন প্রস্রাবের বেগ আসবে আমি পানি খাবো না, কিন্তু এটা আসলে সঠিক নয়, কারণ এর ফলে কিন্তু মার সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় এবং মার সংক্রমণ থেকে শিশুর সংক্রমণেরও ঝুঁকি বেড়ে যায়। এর পাশাপাশি শিশুটি জন্মগ্রহণ করার পরে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন যেটাকে আমরা বলি যে কর্ড ক্ল্যাম্পের সময় বা নাভিটা কাটার সময় আমরা 0.7% ক্লোডেক্সিডিন সলিউশন দিয়ে দিই। এটা শিশুর সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর পাশাপাশি শিশুকে 3 দিন গোসল করানো যাবে না, জন্মের 6 ঘন্টার মধ্যে তাকে শাল দুধ দিতে হবে এবং প্রথম 6 মাস তাকে শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কিছু খাওয়ানো যাবে না, এমনকি মধু, পানি, চিনির পানি কিছুই দেওয়া যাবে না। এতে করে দিলে কিন্তু শিশুর সংক্রমণের ঝুঁকি বাড়ে। শিশুর ওজনটি যাতে 2.5 কেজি, কমপক্ষে 2.5 কেজি হয় এটাও খেয়াল রাখতে হবে। এ কারণে মার পুষ্টির কথা আমি আগেই উল্লেখ করেছি। এবং এর পাশাপাশি শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গরম এবং শীতকালে সঠিক যত্ন নিতে হবে এবং শিশুটি যাতে নিউমোনিয়া আক্রান্ত না হন এবং কোনোভাবে জন্মের পরে আঘাতপ্রাপ্ত না হন এটা খেয়াল রাখতে হবে। এবং শিশুকে কমপক্ষে 2 বছর মা বাবার সান্নিধ্যে নিয়মিত রাখতে হবে, কারণ এই সময় কিন্তু আপনার ব্রেন ডেভেলপমেন্টটা এবং তার যে শারীরিক বৃদ্ধি সেটাও একই সাথে হয় এবং এটা যদি ঠিক মতো হয় তাহলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে, শিশুটি সুস্থ থাকবে। এই কাজগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার মুহিদুর রহমান। প্রিয় শ্রোতা, এতক্ষণ আমরা কথা বললাম নবজাতকের সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে। আগামীতে আবারও কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি ডাক্তার ডরিন আজম, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মনসুরি।
0: পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় শামীম আহমেদ।

0: আপনার মাধ্যমে বাংলাদেশ বেতারের সমস্ত শ্রোতাবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
1: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনবদ্য বলা যায় একেবারে কালজয়ী একটি বিষয়, যেটি আমাদেরকে আত্মমর্যাদাশীল করেছে, আমাদেরকে সম্মানের সঙ্গে পরিচিতি দিয়েছে দেশে বিদেশে, সেটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ। এবং এই বাংলাদেশী জাতীয়তাবাদের ধারণাটা কি আপনার কি মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হঠাৎ করে আসা, না একটি সুদীর্ঘ কর্ম চিন্তার মধ্য দিয়ে এটি বিকশিত হয়েছে?
0: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তার যে নিজের জীবনী, নিজের যে লেখা, এগুলাকেও যদি আমরা মূল্যায়ন করি তাহলে উনি কিভাবে প্রিপেয়ার হয়েছিলেন এর বেশ কিছু দৃষ্টান্ত আমরা পাব। তো আমি যদি একটু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি প্রবন্ধ, এটি হলো একটি জাতির জন্ম, এই প্রবন্ধটি দৈনিক বাংলা পত্রিকায় 1972 সালের 26শে মার্চ প্রকাশিত হয়েছিল, সেখানে একটা জাতির জন্মের মধ্যে ওনার যে ভূমিকা সেটা উনি তুলে ধরেছেন। জিয়াউর রহমান 1936 সালে বগুড়ার গাবতলিতে জন্মগ্রহণ করেন এবং 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, হয়ে যাওয়ার পর উনি পিতার চাকরি সূত্রে পশ্চিম পাকিস্তানে ওনাকে যেতে হয়েছিল এবং সেখানে উনি যখন স্কুলে পড়াশোনা করতেন, সহপাঠীরা তার প্রতি কোন ধরনের মনোভাব ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার নিজের প্রবন্ধে উনি বলেছেন। উনি বলছেন যে শুধু তাকে না, ওই সময় বাঙালি যারা ওখানে ছিল প্রত্যেককে ঘৃণা করত এরা, এবং উনি এটা জানার চেষ্টা করেছেন সেই ছোটবেলায় যে এই ছোট বাচ্চারা এই ধরনের ঘৃণা শিখলো কোথা থেকে, এবং উনি এটা রিয়ালাইজ করতে পেরেছিলেন, তাদের মধ্য থেকে বের করতে পেরেছিলেন যে তাদের পারিবারিকভাবেই যে বাঙালিদেরকে ঘৃণা করতে হবে সেই বিষয়টি শেখানো হতো। পরবর্তীতে উনি যখন 1953 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যখন যোগদান করলেন, আপনারা জানেন যে 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধেও অনেক কৃতিত্বপূর্ণ অবদান উনি রেখেছিলেন, বাঙালি অফিসাররা রেখেছিলেন, কিন্তু উনি বিশ্বের সাথে লক্ষ্য করেছেন যে বাঙালি অফিসার যারা, তাদেরকে প্রমোশন ঠিক মতো দেওয়া হতো না, তাদেরকে বিদেশে স্কলারশিপ দিয়ে পাঠানো হতো না, রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেখানে বাঙালি অফিসারদেরকে দেওয়া হতো না। এই ঘটনাগুলো আসলে তার জীবনে একটা প্রেক্ষাপট তৈরি করেছিল। আপনারা জানেন যে 1971 সালের 25শে মার্চে অপারেশন সার্চ লাইটের নামে যখন গণহত্যা চালানো হলো, এই বাংলার 5 থেকে 7 হাজার মানুষকে হত্যা করা হলো, তো সেই হত্যার পরে জিয়াউর রহমান তার সারা জীবন ধরে যে লালিত স্বপ্ন ছিল, যে একটা সুযোগের অপেক্ষায় ছিলেন, মূলত এই অপারেশন সার্চ লাইটের মধ্য দিয়ে সেই সুযোগটাই উনি পেয়েছিলেন এবং জাতির সামনে এসে দাঁড়িয়েছিলেন। এবং আপনারা জানেন যে 25শে মার্চের রাতে রাত 2:15 মিনিটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার ব্যাটালিয়নের যে সৈন্যবাহিনী ছিল এদের সবাইকে একসাথে করে, এবং উনি যার অধীনে ছিলেন জাঞ্জুয়া, সে সহ আরো কয়েকজন পাকিস্তানিকে হত্যা করে তার ব্যাটালিয়নের বাঙালি অফিসারদেরকে নিয়ে উনি যখন প্রথম ঘোষণা করলেন যে উই রিভোল্ট, এবং আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি খুব দৃঢ়তার সাথে বলতে চাই যে এই ঘোষণাটাই ছিল বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার প্রথম ঘোষণা। এবং এই 25শে মার্চ দিবাগত রাত 2:15 মিনিটে যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এটাই বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘোষণা, এবং এই ঘোষণার প্রস্তুতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1947 সাল থেকেই নিয়েছিলেন এবং এটা যথার্থভাবেই করেছিলেন। এবং আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা নিয়ে এর পরের যে দুটো ঘোষণা আমরা সেটা আমরা জানি, সেটা হাইলাইট হয়, সেটা এর পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছেন যে বিদ্রোহ যে করেছেন, উনি তো সামরিক বাহিনীর অফিসার, তো বিদ্রোহের বিষয়টা যদি বাইরে চলে যায় তাহলে বাইরের মানুষরা কি মনে করবে যে বাঙালিরা বিদ্রোহ করেছে, বিদ্রোহ দমনের জন্য অন্যান্য বিষয় আসবে। এই জন্য এই যুদ্ধটাকে একটা রাজনৈতিক যুদ্ধে রূপান্তরিত করার জন্যই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা নামে বাংলাদেশ বেতার থেকে চট্টগ্রামের কালুরঘাট থেকে যে ঘোষণাটা উনি দিয়েছিলেন, যে সেই ঘোষণায় উনি বলেছিলেন যে আই এম মেজর জিয়া, প্রভিশনাল প্রেসিডেন্ট অ্যান্ড কমান্ডার ইন চিফ অফ লিবারেশন আর্মি, এই বলে উনি যে ঘোষণাটা দিয়েছিলেন। তো আমরা এর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ বিষয় আমরা বলি না, যেটা আমি গবেষণা করতে গিয়ে আমি গবেষণা পত্রে আমার পিএইচডি রিসার্চও আমি বলেছি, সেটা হলো জিয়াউর রহমান এই ঘোষণায় বললেনটা কি। উনি বললেন যে আই মেজর জিয়া প্রভিশনাল প্রেসিডেন্ট। আমরা তো জানি যে বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট গঠিত হয়েছে 10ই এপ্রিল, শপথ গ্রহণ করেছে 17 এপ্রিল, কিন্তু এই যে একটা প্রভিশনাল প্রেসিডেন্ট গঠন করার দরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পরিচালনা করার জন্য, এই আইডিয়াটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম গিভ টু দ্য নেশন, আমরা এই আইডিয়াটা তার কাছ থেকে পেয়েছি। এবং আপনারা খুব ইন্টারেস্ট পাবেন বিষয়টা জানলে, যে সেটা হলো তাজউদ্দিন আহমেদ নিজেও উনি স্বীকার করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 15 নম্বর খণ্ডে তাজউদ্দিন আহমেদ নিজেও স্বীকার করেছেন যে উনি যে অস্থায়ী সরকারটা গঠন করলেন পরে উনি কিভাবে প্রভাবিত হলেন, উনি নিজে স্বীকার করেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে বক্তব্য ছিল

0: সেই বক্তব্য উনি শুনেছেন এবং এর দ্বারা প্রভাবিত হয়েছেন এবং এই গভর্নমেন্টটা গঠন করেছেন। এই জন্য আমরা নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের যে অস্থায়ী সরকার যেটি গঠিত হয়েছিল 10 এপ্রিল এবং 17 এপ্রিল এবং যার নেতৃত্বে পরে 9 মাসে যুদ্ধ পরিচালিত হয়েছে, সেই যুদ্ধটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আসলে এই সরকারের আইডিয়াটা দিয়েছিলেন। এবং আরেকটা চমৎকার আইডিয়া আমি আপনাদেরকে বলি, যেটা আমাদের বাংলাদেশে হাইলাইট করা হয় না, সেটা হলো উনি বলছেন যে চিফ হলো লিবারেশন আর্মি। লিবারেশন আর্মি মানে মুক্তি বাহিনী। তাহলে এই 25 মার্চ রাতে তো মুক্তি বাহিনী গঠিত হয় নাই। আমরা জানি যে সরকার গঠন হওয়ার পর, মানে সরকার যখন শপথ গ্রহণ করলেন, এই শপথ গ্রহণ করার পর মুক্তি বাহিনী গঠিত হয়েছে। সুতরাং এই মুক্তি বাহিনী যে গঠন করতে হবে যুদ্ধ পরিচালনার জন্য, একজন সামরিক বাহিনীর অফিসার হিসেবে উনি প্রথম রিয়েলাইজ করতে পেরেছিলেন এবং এই সময় উনি স্বাধীনতার ঘোষণার মধ্যেই এই বিষয়টা স্পষ্ট করে বলে দিলেন। এবং পাশাপাশি আমি এই বক্তব্যটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে আমি বলবো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সামরিক বাহিনীর একজন অফিসার, তার মতো আরো অনেক অফিসার ছিল, বাঙালি নন বাঙালি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সামনে যে উপস্থিত হলেন, একজন ন্যাশনাল ফিগার হিসেবে যে আবির্ভূত হলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশ বেতার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
1: চমৎকারভাবে বলেছেন। আর একটি বিষয় যেটি বলছিলাম আমরা, আমাদের জাতিসত্তার একটি স্বতন্ত্র পরিচয় বোধ দিয়ে আত্মমর্যাদায় তিনি অভিষিক্ত করেছেন সারা বিশ্বব্যাপী, যে আমি একটা স্বতন্ত্র জাতি, আমার হচ্ছে পরিচয় আছে, নিজস্বতা আছে, এবং সেই জন্য কিন্তু তিনি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তন করেন।
0: জাতীয়তাবাদ কিন্তু ইটস আইডিয়া, এটা একটা কনসেপ্ট। সারা পৃথিবীতে জাতীয়তাবাদ নিয়ে যে আলোচনা করে, দুটো স্কুল অফ থট আছে, একটা হলো প্রাইমোরিয়াল আর একটা হলো মডার্নিস্ট। তো প্রাইমোরিয়াল যারা, এদের মধ্যে উল্লেখযোগ্য অ্যান্থনি ডি স্মিথ, হার্ডার, ফিকটে, হুমিকে ভাবা, তো ওনারা যে ধারণাটা দিয়েছেন, ওনারা বলছেন যে জাতীয়তাবাদের ধারণাটা একটা প্রাচীনতম ধারণা। ওনারা বলছেন যে জাতীয়তাবাদ গড়ে ওঠার জন্য এথনিক গ্রুপ লাগে, ল্যাঙ্গুয়েজ লাগে, রিলিজিয়ান লাগে, এগুলোর উপর ভিত্তি করে জাতীয়তাবাদী ধারণা গড়ে ওঠে। কিন্তু যারা মডার্নিস্ট, মডার্নিস্টরা এই থিঙ্কিংটাকে অস্বীকার করেছেন। মডার্নিস্টদের মধ্যে আর্নেস্ট গ্যালনার ভেরি ইম্পর্টেন্ট। গ্যালনারের একটা বই আছে, এই বইটার নামই হলো নেশন এন্ড ন্যাশনালিজম। তো এই বইয়ের মধ্যে উনি বলছেন যে জাতীয়তাবাদ কিভাবে গড়ে ওঠে। উনি বলছেন যে জাতীয়তাবাদটা গড়ে ওঠে হলে এমন ভাবে যে ইউরোপে এই জাতীয়তাবাদী ধারণা গড়ে উঠেছে। বলছে যে ইউরোপের মানুষরা একসময় গ্রামে বাস করত, অ্যাগ্রারিয়ান সোসাইটি ছিল। তো এই অ্যাগ্রারিয়ান সোসাইটির মানুষরা যখন ট্রান্সফার হয়ে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে, মানে শহরে চলে আসলো, তো এরা এসে দেখলো যে গ্রামে তাদের ভাষা একরকম ছিল, ধর্ম একরকম ছিল, সংস্কৃতি আরেক রকম ছিল, কিন্তু শহরে আসার পর দেখছে যে অনেক সংস্কৃতির মিলন, অনেক ভাষার মিলন, তাহলে তাদের পরিচয়টা কি হবে। এই পরিচয়টা খুঁজতে গিয়ে ওরা জাতীয়তাবাদের জন্ম দিয়েছে ইউরোপে, এটা আর্নেস্ট গ্যালনার বলছেন। বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন, তার খুব চমৎকার একটা বই আছে, দ্য ইমাজিন কমিউনিটি, উনি বলছেন যে নেশন হলো একটা ইমাজিন কমিউনিটি। তো ইমাজিন কমিউনিটিটা কি, যদি ধরেন একটা উদাহরণ দিই, আই থিঙ্ক দ্যাট ইট উইল ভেরি ক্লিয়ার। ধরেন আমাদের প্রাইম মিনিস্টার বর্তমান যিনি আছেন, ধরেন ওনাকেও যদি আমরা প্রশ্ন করি যে আপনি বাংলাদেশের কয়জন মানুষের নাম তার চেহারা দেখে বলতে পারবেন, তো কয়জন হবে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ মানুষ, এর বেশি মানুষের নাম তো উনি চেহারা দেখে বলতে পারবেন না। তাহলে বাংলাদেশের মধ্যে যে 20 কোটি মানুষ আছে, আমরা যে এক, এই অনুভূতিটা কোথায় আসে? বেনেডিক্ট অ্যান্ডারসন বলছেন যে এই অনুভূতিটা মানুষের ইমাজিনেশনে আসে, এটাই বলছেন ইমাজিন কমিউনিটি। তো এইভাবে নেশনকে ডিফাইন করেছে। কিন্তু চমৎকার বিষয় হলো কি, এই জাতীয়তাবাদের ধারণা যখন ইউরোপ থেকে এটা ভারতে আসলো, তো ভারতে কিন্তু জাতীয়তাবাদী ধারণা এইভাবে বিকশিত হয় নাই। তাহলে ভারতে আমরা জাতীয়তাবাদ কাকে বলছি? ভারতে জাতীয়তাবাদ বলছি শুধু ভারত না, যেগুলো কলোনিয়াল কান্ট্রি যতগুলো আছে সবাই আমরা কি বলেছি, আমরা বলছি যে অ্যান্টি কলোনিয়াল ফিলিং। ধরেন আমরা ব্রিটিশের আন্ডারে ছিলাম, ব্রিটিশদের এগেনেস্টে যে ফিলিংটা, এটাকে আমরা জাতীয়তাবাদ বলেছি। এবং এটা বলার কারণেই মাস্টারদা সূর্য সেন, ধরেন 1930 সালে যে অস্ত্রাগান লুণ্ঠন করলেন ব্রিটিশদের এগেনেস্ট, আমরা বলছি এটা জাতীয়তাবাদী বিষয়। যখন 1857 সালের সিপাহী বিদ্রোহ হলো, সেই বিদ্রোহ যখন ব্রিটিশ গভর্নমেন্টের এগেনেস্ট হলো, আমরা এটাকে জাতীয়তাবাদী আন্দোলন বলছি। মানে অ্যান্টি কলোনিয়াল ফিলিংটাকে আমরা বলছি। তাহলে অ্যান্টি কলোনিয়াল ফিলিং এর জায়গায় তো কোনো ল্যাঙ্গুয়েজ নেই, সেখানে তো কোনো ধর্মের বিষয় নেই। মডার্নিস্টরা বলছে জাতীয়তাবাদী ধারণার সাথে কোনো ধরনের ধর্মের সংযুক্ততা নাই, ভাষার সংযুক্ততা নাই, কোনো কিছুরই সংযুক্ততা নাই এই বিষয়টা। ঠিক সেমভাবে উদাহরণ হিসেবে আমি পাকিস্তানি জাতীয়তাবাদের কথা বলি। 1947 সালে যখন দেশ ভাগ হয়ে গেল, এর আগে অ্যান্টি কলোনিয়াল ফিলিং জাতীয়তাবাদ ছিল। তো পাকিস্তানে এসে তো আমরা অ্যান্টি কলোনিয়াল ফিলিং পাচ্ছি না, কারণ ব্রিটিশরা নাই। তাহলে এখানে জাতীয়তাবাদটা কি? সেখানে আমরা দেখছি বাঙালি জাতীয়তাবাদটা যখন গড়ে উঠলো 1947 থেকে 1971, প্রপারলি এই সময়টা আমাদের বাঙালি জাতীয়তাবাদ ছিল। তো এই সময় বাঙালি জাতীয়তাবাদটা কি? অ্যান্টি পাকিস্তানি ফিলিং। সেটাই জাতীয়তাবাদ। এই জন্য আমরা ভাষা আন্দোলন বলছি অ্যান্টি পাকিস্তানি ফিলিং, 69 গণঅভ্যুত্থান অ্যান্টি পাকিস্তানি ফিলিং। আপনি যখন এসে 71 মার্চে অসহযোগ আন্দোলন বলছেন, 70 বা আমরা 71 মুক্তিযুদ্ধ বলছি, সবগুলো হলো অ্যান্টি পাকিস্তানি ফিলিং, এগুলোকে আমরা জাতীয়তাবাদ বলছি। তার মানে হলো জাতীয়তাবাদের যে ধারণা, এটা একেবারে স্থায়ী কোনো ধারণা না, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। আপনাদের যদি একটা উদাহরণ দেই তাহলে বিষয়টা খুবই ক্লিয়ার হবে। ধরেন আমার দাদাকে যদি আমি প্রশ্ন করি যে আপনার জাতীয়তাবাদ কি, উনি বলবেন একসময় আমার ব্রিটিশ ইন্ডিয়ান ছিল, একসময় পাকিস্তানি জাতীয়তাবাদ, এখন এসে বলবে বাংলাদেশি জাতীয়তাবাদ। তার মানে জাতীয়তাবাদী ধারণাটা কোনো স্থায়ী কোনো ধারণা না, এটা একটা পলিটিক্যাল কনসেপ্ট এবং এটা বড় বড় রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। এই পরিবর্তনটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রিয়ালাইজ করতে পেরেছিলেন, যে বড় রাজনৈতিক পরিবর্তনের সাথে জাতীয়তাবাদী ধারণার পরিবর্তন হয়। এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিলেন, এটা ইন্টারন্যাশনাল যে থিওরিস্ট, এদের থিওরির সাথে আসলে পরিপূর্ণভাবে মিলে যায় তার ধারণা। জিয়াউর রহমান কোনো থিওরিস্ট ছিলেন না, বাট উনি এটা রিয়েলাইজ করতে পেরেছিলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটগুলোকে উনি বুঝতে পেরেছিলেন, এই জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা দিলেন। জিয়াউর রহমান কি বললেন? জিয়াউর রহমানের একটি প্রবন্ধ আছে, প্রবন্ধটি 1981 সালে প্রকাশিত হয়েছিল 8ই জুলাই, এবং এই প্রবন্ধটার নামই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এই প্রবন্ধের মধ্যে জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদকে সংজ্ঞায়িত করেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ইমান, মানে দেশপ্রেম ইমানের অঙ্গ, মানে দেশের প্রতি যে ভালোবাসা এটা ইমানের অঙ্গ। এবং জিয়াউর রহমান বলছেন এই দেশের প্রতি যে ভালোবাসা এটাই জাতীয়তাবাদ, বাংলাদেশের প্রতি যে মানুষের, বাংলাদেশের মানুষের ভালোবাসা এটাই বাংলাদেশি জাতীয়তাবাদ। বলে জিয়াউর রহমান বলেছেন যে বাংলাদেশে যত মানুষ বাস করে, এটা হাজং মোরং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই আমরা একটা পরিচয় এক, সেটা হলো বাংলাদেশি, এটাই হলো বাংলাদেশি জাতীয়তাবাদ। এত চমৎকার একটা ধারণা বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা উনি দিয়ে দিলেন, এটা আসলে চমৎকার বিষয়। এবং আপনাদেরকে আরেকটা বিষয় আমি বলি, সারা পৃথিবীতে স্বাধীন যতগুলো দেশ আছে, আপনি যদি ভারত বলেন জাতীয়তাবাদ কি, ইন্ডিয়ান ন্যাশনালিজম, যদি আমেরিকা বলেন আমেরিকান ন্যাশনালিজম, যদি সৌদি আরবে বলেন সৌদি আরব ন্যাশনালিজম, পৃথিবীর সব স্বাধীন দেশের জাতীয়তাবাদ তার দেশের নাম অনুসারে,
1: দেশের নাম অনুসারে।
0: তাহলে আমাদের বাংলাদেশে এটা কেন বাঙালি জাতীয়তাবাদ হবে, দেশের নাম অনুসারে কেন হবে না? জিয়াউর রহমান সেই প্রশ্নটাই করেছেন, যারা দেশকে ভালোবাসবে তারা এই দেশের নামে অনুসারেই জাতীয়তাবাদকে মেনে নেবে। জিয়াউর রহমানের দেশ প্রেমের এটাই সবচেয়ে বড় দৃষ্টান্ত। এবং আমি বলে থাকি যে স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা ততদিন টিকে থাকবে।
1: শ্রোতা বন্ধুরা, আসলে আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে আমাদের কাছে যদি পর্যাপ্ত সময় থাকতো তাহলে কিন্তু আমরা আরো শুনতে পেতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের যে নানা দিক রয়েছে, এই অনুষ্ঠানটির মধ্যে আমরা তুলে ধরে চেষ্টা করি তার জীবনের নানা দিকগুলো যেন আমাদেরকে সমৃদ্ধ করে, তার দেশপ্রেম যেন আমাদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করে এবং আমাদেরকে কর্মস্পৃহায় উজ্জীবিত করে। অধ্যাপক ডক্টর নাসির আহমদ, ইতিহাস বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অসাধারণ চমৎকার ভাবে আজকের আলোচনায় অংশ নেবার জন্য, আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করবার জন্য আপনাকে অনেক অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক বিশেষ অনুষ্ঠান জনতার জিয়া। উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের অনেক অনেক শুভকামনা জানাই আমাদের আজকের চির অন্যতম মুশির এই অনুষ্ঠান থেকে। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনে গেছেন যে আমাদের 2026-27 এই এক বছর নজরুল বর্ষ হিসেবে ঘোষিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সুতরাং আমরা সমস্ত নজরুল চর্চা যারা করি, সঙ্গীত বা কাব্য সাহিত্য সব কিছুতে, সবাই আমরা একেবারেই উদ্যোগী হয়েছে এই নজরুল বর্ষকে সফল করার জন্য। বাংলাদেশ বেতার অত্যন্ত গুরুত্বের সঙ্গে এই অনুষ্ঠানটি শুরু করেছে চির অন্যতম মশির। তো আজকের চির অন্যতম মশিরে আমাদের প্রিয় শিল্পী ইয়াকুব আলী খান। ইয়াকুব আলী খান, কেমন আছো তুমি?
1: আমি ভালো আছি এবং আমার শ্রোতা ভাই বোনদের জন্য শুভকামনা রাখছি।
0: অনেক ধন্যবাদ, তোমার জন্য অনেক ধন্যবাদ। তা আমরা এই অনুষ্ঠানে প্রথমে আমরা কোন গানটি তোমরা শুনবো?
1: সকালবেলার অনুষ্ঠান, আমি সকালের একটা রাগ দিয়ে শুরু করছি, কাবেরী নদী জলে কে গো বালিকা।
0: শুধু মন্ডলী শুনি আমরা গানটি।

0: অসাধারণ, একেবারে সকালবেলাকার যে আবহ, সকালবেলাকার যে চেহারা, সেটাকে চমৎকারভাবে প্রস্ফুটিত করার জন্য এরকম একটি গানই যথেষ্ট। অনেক ধন্যবাদ তোমাকে। দ্বিতীয় গান কোনটি শোনাবে?
1: দ্বিতীয় গান শোনাচ্ছি একটা গজল পর্যায়ের গান, রাগ তিলং রাগে নিবদ্ধ, আব্বাসউদ্দিন সাহেবের গাওয়া। সাত জাগে মনে পর জীবনে তব কপলে যেন তিল হই।
0: অনেক ধন্যবাদ তোমাকে, ভারী চমৎকার দুটো গান তুমি, একটা একদম সকালের আবহ এবং আরেকটি একেবারেই মানে রাগকে ব্যবহার করে গজলের চালে একটি গান গাওয়া। অনেক ধন্যবাদ শ্রোতা মণ্ডলী, শুনি আমরা সাত জাগে মনে পর জীবনে।

অনেক ধন্যবাদ আজকে শিল্পীকে। তুমি খুব ভালো থাকো, তোমার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। নিশ্চয়ই আপনারা ইয়াকুব আলী খান তথা আমাদের দেশের অনেক গুণী শিল্পীদের গান শুনবেন এই অনুষ্ঠানের মাধ্যমে, চির উন্নত মমশির এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম সাহিত্য এবং গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। অনুষ্ঠানটির গ্রন্থনা এবং উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনা ইয়াকুব আলী খান, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স, FM 90 মেগাহার্স এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, কক্সবাজার, কুমিল্লা, ঠাকুরগাঁও, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন ইংরেজি খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betha, broadcasting on the morning of Saturday, the 4th of Akshin, the 7th of Rabiul Thani, and September the 19th. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Bhutanese Prime Minister makes a stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SAARC. 12.5 million cubic feet of gas will be added to national grid today. Additional 55 million cubic feet will be added over next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shasthuturi to provide healthcare services in country's coastal and shore areas. US and Denmark reached deal to develop significant military presence on Greenland. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan today. Now the details. Bangladesh has sought Bhutan's support for revitalizing South Asian Association for Regional Cooperation, SAARC, for the collective benefit of the region and its people, as Bhutanese Prime Minister Dasushering Tobge made a brief transit stopover in Dhaka. Local Government, Rural Development and Cooperatives Minister Dr. Abdul Moin Khan and State Minister for Foreign Affairs Humayun Kabir received the Bhutanese Prime Minister at Hazrat Shahjalal International Airport during his brief stopover yesterday. The Bhutanese Prime Minister stayed at the VVIP lounge for around an hour before departing for Germany. During the time, the LGRD Minister and the State Minister for Foreign Affairs recalled the vision of Shahid President Zia Rahman for a prosperous South Asia. They conveyed warm greetings from Bangladesh's Prime Minister to the Bhutanese Premier and expressed Bangladesh's keen interest in contributing to the development of Bhutan's Gelefu Mindfulness City, particularly by providing professionals and skilled and semi-skilled human resources. They also discussed bilateral issues of mutual interest and appreciated the long-standing bonds of friendship between Bangladesh and Bhutan, which have been cemented since Bhutan became the first country to recognize Bangladesh in 1971. The ambassador of Bhutan to Bangladesh and senior officials of the Ministry of Foreign Affairs were present at the meeting. About 12.5 million cubic feet per day of gas will be added to the national grid today from well number 28 of the Taos gas field, operated by Bangladesh Gas Fields Company Limited. Company's general manager, Engineer Mohammad Ashraful Alam, informed Bangladesh Shangbad Shaustha that State Minister for Power, Energy and Mineral Resources, Anindo Islam Amit, will inaugurate the Taos 28 well today. Immediately following the inauguration, the well will be connected to the national grid, he added. The general manager said, in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from 4 more wells in Titas and Bakrabad gas fields within the next 3 to 4 months. The gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields aimed at increasing supply from local sources in line with the commitments of the BNP government. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said the mindset of accepting opinion and criticism is crucial in a democratic society. He said this while speaking as a distinguished panelist at a book launching ceremony at a hotel in the capital yesterday. The law minister said, in a democratic society, it is not essential to agree with every statement made by an individual or a party. Similarly, it is not fair to reject any criticism simply because one dislikes it, he added. Mentioning that the Julaimas uprising brought to the forefront a generation's aspiration for change, Mohammad Asaduzzaman said, to move forward, society must adapt to change. Social Welfare and Women and Children Affairs Minister Dr. Azadin Jahid Hussain has stressed the need for developing a long-term and sustainable healthcare system in Bangladesh, keeping in mind the needs for next 50 years. He said this while speaking as the chief guest at a program held at the National Institute of Cardiovascular Diseases and Hospital at Sherbanganagar in the capital yesterday, marking the first open-heart surgery day and the cardiovascular surgical conference. The minister said the government had already waived taxes on valves and stents used in medical treatment to keep the cost of cardiac care affordable. The government is taking an initiative to build a floating hospital, Shasthoturi, to bring modern healthcare services to the doorsteps of the marginalized communities living in remote coastal, island and shore areas of the country. State Minister for Health and Family Welfare, Dr. Amy Muhit, disclosed this while speaking to newsmen after inspecting the plan for the floating hospital beneath the Babu Bajar Bridge in the capital yesterday. State Minister for Shipping, Mohammad Rajib Hassan, was present during the time. This is Bangladesh Betar, giving you the news. Golapi Begum, who had been living on the pavement at Shahbagh in the capital, moved into a new house gifted to her by Prime Minister Tariq Rahman. The house was formally handed over to her at Ratanpur village in Nobinagar Upazila of Brahmanbaria yesterday. On behalf of the Prime Minister, Civil Aviation and Tourism Minister and advisor to Amra BNP Paribar, M. Rashiduzzaman Millat, handed over the keys of the new house to Golapi Begum. She was also provided with financial assistance. It may be mentioned that the Prime Minister Tariq Rahman came to know about the plight of Golapi Begum, who had been living on the pavement of Shahbagh during a program of the Jatiwadawadi Chhatra Jal in 2025. He then instructed his additional press secretary, Atikur Rahman Ruman, to take necessary measures for her treatment and rehabilitation. The United States, Denmark and Greenland have reached an agreement to expand the U.S. military presence on Greenland. President Donald Trump announced the deal yesterday in a post on Truth Social. He said the agreement would prevent U.S. adversaries from building bases or making sensitive investments in Greenland without U.S. approval. Trump also said the deal has no expiry date and guarantees long-term U.S. security access to Greenland. Trump said a large U.S. military presence would soon be rolled out on the island. The United States has extended sanctions in Iran for another 5 years, keeping them in place until 2031. President Donald Trump signed the Lindsey Graham Sanctioning Russia and Iran Act of 2026 yesterday. The law extends existing sanctions powers targeting foreign companies involved in certain deals with Iran's energy sector. These include purchase, transport, financing and insurance of Iranian petroleum. The foreign companies doing sanctionable business with Iran could continue to face even secondary sanctions through 2031. Asian Games. And Asia's largest sporting event, Asian Games, will formally begin at Nagoya in Japan today. The grand opening ceremony of the 20th edition of the Games will begin at 3 p.m. Bangladesh time at Mizuho Park Stadium in Nagoya. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 469 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports events. The competition will continue until October 4th. Finally, weather. And focused volatile warning this afternoon says there is no inland report warning and no signal is to be hoisted at. To end the news, the main points again. Bhutanese Prime Minister makes a stopover in Dhaka. Bangladesh seeks Thimphu's cooperation to revitalize SARC. 12.5 million cubic feet of gas will be added to national grid today. Additional 55 million cubic feet will be added over next 3 to 4 months. Allowing opinion and criticism is crucial in democratic society, comments Law, Justice and Parliamentary Affairs Minister. Government is taking initiatives to build floating hospital Shasthuturi to provide healthcare services in country's coastal and shore areas. US and Denmark reached deal to develop significant military presence on Greenland. And 20th Asian Games kicks off formally at Nagoya in Japan today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma!
3: Zi Abba.
2: Babur Jotta ki kom se?
3: Zi Abba. ওহন তো কম কম লাগে
2: চিন্তা করো না মা বিকাল পর্যন্ত দেখো তারপর না হয়
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা
2: কি কারণে
3: হুম তো সে সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে হাম আর হাম
2: যত হন্তাস তত হয়তো না হইতে পারে তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই হামে নাকি
2: মা গো আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি চিন্তা করো না মা
3: ডাক্তারে কি বলছে আব্বা
2: বিকাল বেলায় বাবুরে নিয়ে যাইতে
4: আব্বা এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা
2: ডাক্তারের কাছে
4: কেওর কাছে যাওন লাগবো না সব ব্যবস্থা আমি করতেছি
3: আফা
4: আফা আফা করো না ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না
2: নাদিরা তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস
4: আমার খোটা দিও না আব্বা এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে 6 মাসের মাথায় আমার ছাইরে দিয়ে গেছে গা
2: কিছু করন লাগবো না তোমার কইলাম না আমি ডাক্তারের লগে আলাপ করে আসি ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতাছে হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে কোন লক্ষণ কি
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ শুরুতে সর্দি কাশি জ্বর তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা
3: আল্লাহ মেহেরবান বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু আমিও কইলাম বাপের বেটি
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না
3: থাক আব্বা ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না
2: শোনো মা হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায় হাম একটা ছোঁয়াচে রোগ সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল তারপরেও হাম
2: নাও তো হইতে পারে তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য বিকালে তুমি রেডি হয়ে যাও ডাক্তারের কাছে যামুনে তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন
3: জি আব্বা
2: আরেকটা কথা বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব বাবা
2: হ্যাঁ
1: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
5: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। এতে আজ কাফি রাগে স্বরোৎপাদন শুনবেন। বাজিয়েছেন রুকসানা খান, তবলায় সঙ্গত করেছেন এনামুল হক সাদী।

0: শুনলেন সরতে রাগ কাফি, বাজিয়েছেন রুকসানা খান, তবলে সঙ্গত করেছেন এনামুল হক সাদি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: কোন জাতি বা সমাজের সার্বিক জীবনধারার বিচিত্র প্রকাশই সংস্কৃতি। এই সংস্কৃতি যখন লোকজ জীবনকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেখানে জীবনের হাসি কান্না, গৌরবগাথা, সুখ দুঃখের বিচিত্র প্রকাশ পায়, লেখনের মধ্য দিয়ে লোকসমাজের নিখুঁত চিত্র তুলে ধরে, তখন তা লোকসাহিত্যের মর্যাদা লাভ করে। আজ বাংলা লোকসাহিত্যের অন্যতম সংগ্রাহক লোকবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ মনসুরউদ্দিনের 39তম মৃত্যুবার্ষিকী। লোকগীতি সংগ্রহ, গবেষণা ও সংকলনে তার ভূমিকা এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। সেই অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। দর্পণের আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহিনুর রহমান।
1: আর আমি রণক চাহার।

শ্রোতা সঙ্গীরা, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন লোকসাহিত্য বিশারদ মোহাম্মদ মনসুরউদ্দিন। সমালোচনায় সাহিত্য, কবিতা, প্রবন্ধ, অনুবাদ ও শিশু সাহিত্য ছিল তার সদর্প পদচারণা। সারাটা জীবন সাধারণ মানুষের সঙ্গে থেকেছেন, জীবনযাপনও ছিলেন সাধারণ। এই শুভ সকালে আপনারা যারা অনুষ্ঠান শুনছেন, সবাইকে আমন্ত্রণ দর্পণের আজকের কথামালায়।

বাংলাদেশের বিভিন্ন জেলার বা এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জানবেন রসনা সাতকাহন পর্বে। রয়েছে বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে গবেষণাধর্মী নিবন্ধ লোকায়ত বাংলা, আরও রয়েছে আমাদের গান।

শ্রোতা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন আজকের দর্পণ সূচি। ইতিহাসের এই দিনে পৃথিবীর দেশে দেশে ঘটেছিল নানা সাড়া জাগানো ঘটনা। জন্ম নিয়েছিলেন কিংবা মারা গিয়েছিলেন অনেকে, যাদের কথা মানুষ আজও স্মরণ করে। এরকম কিছু নির্বাচিত তথ্য নিয়ে ইশরাত জাহানের কাছ থেকে শুনব এবারের পর্ব এই দিনে।

আজ 19 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শনিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 262তম দিন, অর্থাৎ বছর শেষ হতে আর বাকি 103 দিন। আজ চৌঠা আশ্বিন 1433 বঙ্গাব্দ, 6 রবিউস্তানি 1448 হিজড়ি। 634 সালের আজকের এই দিনে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে খুলাফায় রাশিদিন আরবারা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীন দামেস্ক দখল করে নেন। 1356 সালের এই দিনে পশ্চিম ফ্রান্সের পোয়াদিতে শহরের কাছে রক্তক্ষয়ী পোয়াদিতে যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ডের পুত্র সামরিক কমান্ডার এডওয়ার্ড দ্য ব্ল্যাক প্রিন্স ফ্রান্সের রাজা দ্বিতীয় জনকে বন্দী করেন। 1893 সালের এই দিনে গভর্নর লর্ড গ্লাসগো নির্বাচনী বিলে স্বাক্ষর করলে এর মাধ্যমে নিউজিল্যান্ড বিশ্বের প্রথম স্বশাসিত দেশ হিসেবে নারীদের ভোটাধিকার নিশ্চিত করেন। কেট শেপার্ডের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও 4000 নারীর স্বাক্ষরিত পিটিশনের ফলেই এই ঐতিহাসিক অধিকার অর্জিত হয়। 1971 সালের এই দিনে জাতিসংঘের মহাসচিব উথান্ট এক বিবৃতিতে বলেন, পাকিস্তান যদিও দাবি করছে এটি তাদের অভ্যন্তরীণ সমস্যা, আদতে তা নয়। পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত শরণার্থীরা এদেশ ত্যাগ করবে না, কারণ তারা প্রাণ বাঁচাতেই ভারতে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে যদি আলোচনায় সবাই আসতে পারে তবে অধিকতর সহজ হবে আলোচনা। 1985 সালের এই দিনে মেক্সিকোয় 8.1 মাত্রার ভূমিকম্পে আঘাত হানলে বৃহত্তর মেক্সিকো সিটির প্রায় 20,000 লোক নিহত হয়। 1994 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের 20,000 সৈন্য দক্ষিণ ক্যারিবীয় ক্ষুদ্র দেশ হাইতিতে হামলা চালিয়ে দেশটি দখল করে নেয়। অপারেশন আপহোল্ড ডেমোক্রেসি নামের এই সামরিক অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী রক্তপাতহীনভাবেই হাইতিতে প্রবেশ করে এবং সেখানকার তৎকালীন সামরিক জান্তা সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট জো বারেট্রো আরিস্তিদকে পুনরায় ক্ষমতায় পুনর্বহাল করেন। শ্রোতাবন্ধু, আপনাদের মধ্যে যাদের জন্ম আজকের এই দিনে, সবাইকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আজকের এই দিনে জন্ম নিয়েছেন অনেক স্মরণীয় বরণীয় জ্ঞানী গুণী জন। জানিয়ে দেই এমনই কয়েকজন ক্ষণজন্মার কথা। 1903 সালের এই দিনে বাঙালি কবি, ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্য কুমার সেনগুপ্ত নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। কাখ যোছনা ও প্রথম কদম ফুল তার দুটি বিখ্যাত উপন্যাস। বাংলাদেশের নানা স্থানে ঘুরে তিনি বিভিন্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে আসেন। সেসব অন্তরঙ্গ পরিচিতজনদের জীবনের নানা কাহিনী অচিন্ত্য কুমার তার ছোট গল্পগুলিতে নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। 1911 সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবাসিক নাট্যকার ও কবি উইলিয়াম গোল্ডিং জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত প্রথম উপন্যাস লর্ড অব দ্য ফ্লাইজ। 1983 সালে উইলিয়াম গোল্ডিং সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। 1924 সালের এই দিনে জন্মগ্রহণ করেন রবীন্দ্রসঙ্গীতের অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ সুচিত্রা মিত্র। 1926 সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী মাসাতোশি কোশিবা জন্মগ্রহণ করেন। 1971 সালের এই দিনে দেশের প্রখ্যাত চিত্রনায়ক ও মডেল সালমান শাহ সিলেটের দাঁড়িয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন।

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও ১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পেলে তিনি জননন্দিত শিল্পী হয়ে ওঠেন। সাড়ে তিন বছরের মতো স্বল্প সময়ের ক্যারিয়ারে তিনি ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন, যার অধিকাংশই ছিল ব্যবসা সফল। এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অনেকে। ১৩৩৯ সালের এই দিনে জাপানের সম্রাট গোদিয়াগো মারা যান। ১৭১০ সালের এই দিনে মারা যান ডেনমার্কের জ্যোতির্বিজ্ঞানী ওলে রাজমা। ১৮৮১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিংশতম প্রেসিডেন্ট জেমস এগারফিল্ড মারা যান। ২রা জুলাই এক বিভ্রান্ত পদপ্রার্থী চার্লস জে গুইটিওর গুলিতে গারফিল্ড আহত হলে ক্ষতস্থানে সংক্রমণে এই দিনেই তার মৃত্যু হয়। ১৯৮৭ সালের এই দিনে লোকগীতি সংগ্রাহক ও সম্পাদক অধ্যাপক ড মোহাম্মদ মনসুর উদ্দিন মারা যান। মোহাম্মদ মনসুর উদ্দিনের প্রথম সংগ্রহ ছিল নিজ গ্রাম পাবনার মুরারিপুরের প্রেমদাস বৈরাগের কাছ থেকে সংগৃহীত লালনের একটি গান, যা প্রবাসীতে ছাপা হয় ১৩৩০ সালের আশ্বিন সংখ্যায়। মনসুর উদ্দিনের শ্রেষ্ঠ কাজ ১১ খণ্ডে প্রকাশিত হারামনি, যা এদেশের লোকসঙ্গীতের এক অমূল্য সংগ্রহ। কবিগান, মেয়েলি গীত, জারি সারি, বারোমাসি বা মিশ্র লোকগীতির নিদর্শন প্রকাশিত হলেও হারামনি মূলত বাউল ও মরমী গানের সংকলন। এদিনে মোহাম্মদ মনসুর উদ্দিনকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। ২০১১ সালের এদিনে মধ্য আফ্রিকার দেশ বেলিজের প্রধানমন্ত্রী জর্জ ক্যাবে প্রাইস মারা যান। শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বের আয়োজন আজ এটুকুই।

0: মোদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা, তাদের মুখের মধুর ভাষায় মিটায় প্রাণের সকল আশা। কবি সুফিয়া কামালের এই কবিতায় আমাদের মনের কথাই প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন শব্দের উৎস, বানান, অর্থ, উচ্চারণ, বাক্য গঠন, প্রয়োগ, অপপ্রয়োগ নিয়ে আমাদের এবারের পর্ব আমার বাংলা ভাষা। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খোরশেদ।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমার বাংলা ভাষা পর্বে আজ আমরা প্রথমেই কথা বলবো ঝাল শব্দটি নিয়ে। ঝয়ে আকার ল, ঝাল। আমরা অনেকেই ঝাল খেতে পছন্দ করি, অনেকে আবার ঝাল খেয়ে হু হা করি। ঝাল শব্দটি বিশেষণবাচক, এর অর্থ কটু, উগ্র, তীক্ষ্ণ, কটু স্বাদযুক্ত। ঝাল জাতীয় মশলায় রাঁধা ব্যঞ্জন বিশেষ, যেমন মাছের ঝাল। ক্রোধ, কড়া মেজাজ, আক্রোশ, বিদ্বেষ, রোষ, যন্ত্রণা, এই শব্দগুলো আলংকারিক অর্থে প্রয়োগ করা হয়, যেমন গায়ের ঝাল ঝাড়া। ঝাল শব্দের সঙ্গে অন্য শব্দ যুক্ত হয়ে অর্থবোধক শব্দ তৈরি করে, যেমন চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি। ঝাল মেটানো, এটি একটি ক্রিয়া, অর্থ হচ্ছে মনের আক্রোশ প্রকাশ করা। ঝাল শব্দটিকে উপজীব্য করে দু একটি প্রবচনও প্রচলিত, যেমন ঝালে ঝোলে অম্বলে, যে সর্বক্ষেত্রে থাকে অথবা মতলববাজ লোক বোঝাতে এই প্রবচন প্রয়োগ করা হয়। আবার আমরা প্রায়ই বলে থাকি যে পরের মুখে ঝাল খাওয়া, অর্থাৎ শোনা কথায় গুরুত্ব দিয়ে তা নিয়ে হইচই করা। বানান পর্বে আজ বলব দন্ত্য কখন মূর্ধন্য ন হয়, অর্থাৎ নত্ববিধানের একটি নিয়ম। আপনারা লক্ষ্য করেছেন যে গত পর্বগুলোতে আমরা দন্ত্য যখন মূর্ধন্য ন হয় অথবা নত্ববিধান হয় এর কয়েকটি নিয়ম জেনেছি। আজকে আমরা আরো দুটি নিয়ম জানব। আমরা আগে জেনেছি যে র ধ্বনি যখন শব্দে প্রয়োগ করা হয় তখন র, রি, রেফ, রিকার, রফলা রূপে প্রয়োগ করা হয়। র, রি, রেফ, রফলা, রিকার অথবা ক্ষীয় অক্ষরের পরে যদি ক, খ, গ, ঘ, ঙ, অর্থাৎ ক বর্গের পাঁচটি বর্ণ, প, ফ, ব, ভ, ম, প বর্গের পাঁচটি বর্ণ এবং জ অন্তস্থ অ, হ, এই মোট ১৩টি বর্ণের যে কোনো একটি বা দুটি আসে তবে তারপরেও মূর্ধন্য ন বসে, যেমন গ্রহণ, গৃহীতা, এখানে হয়ের পরে মূর্ধন্য ন এসেছে। তারপরে পূর্বাহ্ন, অপরাহ্ন, এখানে দেখা যাচ্ছে যে রয়ের পরে নধ্বনি এসেছে, তাই এগুলোতে আমরা মূর্ধন্য প্রয়োগ করব। নগরায়ণ, পরায়ণ, এখানেও কিন্তু রয়ের পরে অন্তস্থ অ এসেছে এবং তারপরে নধ্বনি এসেছে, তাই আমরা মূর্ধন্য ন দিয়ে লিখব। রোপণ, কৃপণ, এখানেও দেখা যাচ্ছে যে রয়ের পরে, অর্থাৎ রোপণে রয়ের পরে প, কৃপণে রিকারের পরে প এসেছে, যার কারণে এই শব্দ দুটো আমরা মূর্ধন্য ন দিয়ে লিখব। চর্বণ, শ্রবণ, শ্রাবণ, এখানেও দেখা যাচ্ছে যে চর্বণে রেফের পরে নধ্বনি, তারপরে শ্রবণে রফলার পরে ব, তারপরে নধ্বনি এসেছে এবং শ্রাবণেও একই রকম, তাই আমরা চর্বণ, শ্রবণ, শ্রাবণ এই শব্দগুলো যখন লিখব তখন মূর্ধন্য ন দিয়ে লিখব। প্রাঙ্গণ, প্রাঙ্গণে পয়ের অফলা মানে র আছে এখানে, তারপরে উঁ গ, আমরা বলেছি যে উঁ যদি থাকে বা গ যদি থাকে, অর্থাৎ ক বর্গের যদি কোনো বর্ণ আসে তাহলে তারপরে যদি নধ্বনি আসে তাহলে সেখানেও মূর্ধন্য ন হবে। তেমনিভাবে পর্যায়, গ্রামীণ, ব্রাহ্মমান, বর্ষণ, শিহরণ, পরিবহন, প্রবহমান, অগ্রহায়ণ, এই শব্দগুলো আমরা যখন লিখব তখন আমরা মূর্ধন্য ন দিয়ে লিখব। মনে রাখতে হবে নত্ববিধানের এইসব নিয়ম কেবল তৎসম বা সংস্কৃত থেকে আসা শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। তদ্ভব, অর্থাৎ যেগুলো অপভ্রংশ হয়ে আসে বা প্রাকৃত ভাষার শব্দ, বা দেশি শব্দ বা বিদেশি শব্দের বেলায় নত্ববিধানের নিয়ম চলে না। সেসব শব্দে নধ্বনি এলে সেটা দন্ত্য নয় লিখতে হয়।

0: 소대순이래. 마늘이 집 허준 비유 이것하긴 하자니 허준 모시기 집에 샤니 볼때 바리 시콘 안철일 콘 카바티 같이 এদেশে বিভিন্ন অঞ্চলে নানা বৈশিষ্ট্য মণ্ডিত খাবার পাওয়া যায় যা অন্যত্র পাওয়া যায় না। আমাদের এবারই পর্ব রসনা সাতগাহন, গ্রন্থনা উপস্থাপনায় হাসিনা আনসার।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। রসনার সাতকাহন পর্বে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি কথা বলবো বরিশালের একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু মিষ্টি খাবার বিস্কি নিয়ে। এটি শুধু মিষ্টি নয়, বরিশালের গ্রামের রান্নার ঐতিহ্য বহন করে। আমরা জানবো বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি রেসিপির উৎপত্তি ও ইতিহাস। বিস্কি বরিশালের এক বিশেষ মিষ্টি। এটি মূলত উৎসব এবং পারিবারিক জামায়াতে পরিবেশিত হয়। প্রাচীনকাল থেকে আউশ চাল, গুড় এবং নারকেলের সংমিশ্রণে তৈরি এই খাবার গ্রামের মানুষের প্রিয়। ফ্রিজ বা আধুনিক সংরক্ষণের আগে এই মিষ্টি খাবার ভাজা করে প্রস্তুত করা হতো এবং বাড়ির অতিথি আপ্যায়নে পরিবেশন করা হতো। বিস্কি নামটি এসেছে আউশ চালের নরম মিষ্টি এবং শুকনো নারকেলের সংমিশ্রণ থেকে। এটি কেবল মিষ্টি নয়, বরং বরিশালের ঐতিহ্য, সুগন্ধ এবং মাটির রান্নার স্বাদও বহন করে। এবার জেনে নেই কি কি উপকরণ লাগছে রেসিপিটি তৈরি করতে। উপকরণ: আউশ চাল 2 কাপ, গুড় 250 গ্রাম, কোরানো নারকেল 1 কাপ, নারকেল কুচি 1 কাপ, লবণ স্বাদ মতো, দারুচিনি 2 টুকরো, এলাচি 3টি, তেজপাতা 2টি, পানি প্রয়োজন মতো। এবার আমরা জেনে নিব কিভাবে রেসিপিটি তৈরি করতে হয়। প্রথমে চালগুলো ভেজে ঠান্ডা করে ভালোভাবে ধুয়ে নিন। একটি পাত্রে পানি দিয়ে অর্ধ সেদ্ধ করুন, পুরোপুরি সেদ্ধ করবেন না। অন্য একটি পাত্রে গুড়, কোরানো নারকেল, নারকেল কুচি, দারুচিনি, এলাচ এবং তেজপাতা নিন। এর উপর অর্ধ সেদ্ধ ভাত ঢেলে নেড়ে দিন। চাল অনুযায়ী অর্ধেক পানি দিন এবং মাঝারি আঁচে রান্না করুন। চালগুলো সেদ্ধ হয়ে পানি শুকিয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নেব বিস্কি রেসিপির পুষ্টিগুণ। আউশ চাল শক্তি যোগায়, নারকেল হজমে সহায়ক, গুড় প্রাকৃতিক মিষ্টি এবং লৌহ উপাদান সমৃদ্ধ, পরিমিত পরিমাণে খেলে শরীরকে সুস্থ ও শক্তিশালী রাখে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানলাম বরিশালের ঐতিহ্যবাহী বিস্কি রেসিপি। আপনিও ঘরে তৈরি করে পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেন এই ঐতিহ্যের স্বাদ। আমি হাসিনা আনসার বিদায় নিচ্ছি, আবারও নতুন কোন ঐতিহ্যবাহী রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেতারের সঙ্গেই থাকুন।

0: আপনি শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, মিডিয়াম ওয়েভে 693 কিলোহার্টজ এবং এফএম 102 ও এফএম 106 মেগাহার্টজ প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে,
1: এবং সেই সাথে এফএম 90 মেগাহার্টজেও প্রচার হচ্ছে। একে আজগুবি এক ফুল, কোথায় বৃক্ষ, কোথায় আছে মূল, লালন শাহ ফকিরের এমন অনেক গান আমরা জানতে পারি লোক গবেষক মোহাম্মদ মনসুর উদ্দিনের কল্যাণে। এমন অনেক লেখার মধ্য দিয়েই সমৃদ্ধ হয়েছে আমাদের লোকসাহিত্য। বাংলাদেশের লোকসাহিত্য নিয়ে এবারে শুনব জায়েদুল আলমের গবেষণাধর্মী নিবন্ধ লোকায়িত বাংলা।
2: ছড়াসাহিত্যের তথা লোকসাহিত্যের অন্যতম নিদর্শন হল আমাদের বাংলা সাহিত্যের এই ছড়া। প্রত্যেক দেশের লোকসাহিত্যেই ছড়া একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। লিখিত সাহিত্য যখন স্বকীয় ভাব সুসমণ্ডিত হয়নি, ভাষা যখন আধা ফুটা ছিল, বস্তুজ্ঞান ছিল নিতান্ত হালকা বা অগভীর, তেমন রসপ্রাচুর্যের কোনো অভাব ছিল না, তখনই ছড়া সাহিত্যের জন্ম। প্রথমত মানুষের মনে নিরবধিকালের বিপুলায় পৃথিবী সম্বন্ধে যে বিস্ময় সদা দোলায়িত, যে অস্পষ্ট ভাবতরঙ্গ আনন্দের জোয়ারে আন্দোলিত, মানব সভ্যতার সেই শিশু চাঁদের মুখ নিরখি অপর আনন্দের স্ফূর্তি ও অসন্দ আবেগের প্রাচুর্যের নির্যাস হল বাংলাদেশের লোকজ ছড়া। এদিকে আমাদের নিয়মিত লোকসাহিত্যের গবেষণামূলক পরিবেশনা লোকায়ত বাংলা সিরিজে আমরা এবার নিবেদন করছি বাংলাদেশের লোকজ ছড়া। বাংলাদেশের লোকজ ছড়াগুলো বিচিত্র ধরনের, ভিন্ন ভিন্ন ছড়ায় বিভিন্ন সমাজ ও সামাজিক জীবনের পরিচয় বহন করে। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর গ্রামটি নানা দিক দিয়ে সমৃদ্ধ, ধনে ধান্যে পরিপূর্ণ। এ অঞ্চলে একটি ছড়ায় গ্রামীণ ছড়া সাহিত্যের সার্থক পরিচয় পাওয়া যায়। যেমন হোলারে হোলা, তোর গলায় দিব ছোলা, তারতে তারতে নিয়ে যাব রোহনপুরের গোলা। শ্রোতা বন্ধুরা, এই যে রোহনপুরের ছড়া বাংলাদেশের লোকজ ছড়ার একটি উৎকৃষ্টতম নিদর্শন। আবার বাংলাদেশের লোকায়ত জীবনে ছেলে ভুলানো ছড়া একটি বিরাট অংশ ঈষৎ বয়স শিশুদের জন্য রচিত, গ্রামীণ জীবনে এগুলো তারা নিজেরাই আবৃত্তি করে। বাংলাদেশের লোকজ ছড়ার বিষয়গত বৈচিত্র্য এবং বহুমুখী প্রবণতার উল্লেখযোগ্য উদাহরণ মেলে নোয়াখালী অঞ্চলের একটি ছড়ায়। কেন্দ্রে মনা রেঙ্গুন যায়, হাতের বাসি ফালাই যায়, মা বোনের কান্দাই যায়, রাস্তার উপরে খাজুর গাছ, এই তো মনার বাপের দেশ, এই খাজুর পায়রা মনার বাপ কানব বড় বায়ে বুঝাইব। রাজশাহীর একটি লোকজ ছড়ায় তার প্রকাশ এভাবে। রমণী চমনী ভাটের ফুল, পার্টি ফেলে টাক্কা গুণ, অত টাকা নিমোনা, রমণের বিয়া ধামনা, ওরে দাঁতলা আলাস না, ঘুমের রমণী তুলিস না। এলাকায় এখন রংধনু দেখলে ছেলেমেয়েরা বৃষ্টির আশঙ্কায় ছড়া আবৃত্তি করে, কি জানি যদি এমন সুন্দর রোদ নষ্ট হয়ে গিয়ে বিশ্রী বিশ্রী বৃষ্টির বাদলাতে ঘর কোনো থাকতে হয়, তবে সেই খেলাই একেবারে পণ্ড, তাই তারা লোক ছড়া কাটে এভাবে। একখান বঠি দুখান দাও, বাঘ ধুনকা কাটটা যাও। পরিশেষে বাংলাদেশের লোকজ ছড়া বিষয়টি শেষ করব রাজশাহীর একটি গ্রামীণ ছড়ার উদ্ধৃতি দিয়ে। মা এসে ভাত দিবে উদর ভৈরা, চাষি এসে ছেলন দিবে হাড়ি চাচ্ছা, ভাবি এসে গাল দিবে থুমড়ি বল্লা, মামি কাটে সরু জুতো মামুর মাথায় পাক, ও মামি কাঞ্চ কেন মামু তোমার বাপ। শ্রোতা বন্ধুরা, এখানে বাঙালি গৃহস্থের একটি সুন্দর চিত্র ফুটে উঠেছে। আর লোকসাহিত্যে বাংলাদেশের লোকজ ছড়া হয়ে উঠেছে লোকায়ত বাংলাদেশের মুখ, তাই তো বারবার বলতে ইচ্ছে করে আমাদের সজল সজীব লোকায়ত বাংলাদেশ।

0: শ্রোতা বন্ধুরা, দর্পণ কেমন লাগছে? দর্পণের কোন পর্ব সবচেয়ে ভালো লাগে? এই যে আমাদের প্রচারিত পর্বগুলো, এগুলো সম্পর্কে আপনারা বিভিন্ন সময় আমাদেরকে লিখে জানান, কেমন লাগছে, কোন পর্ব আরো কিভাবে ভালো করা যায়, এই যে চিঠিগুলো লিখেন, সেই চিঠির অপেক্ষা কিন্তু আমরা থাকি, তাই না? লিখে পাঠান তো। যারা ঠিকানা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আমাদের যে পত্রালাপ পর্ব রয়েছে সেখানে কিন্তু আপনাদের মতামত পাঠাতে পারেন। তো চিঠি লিখুন এই ঠিকানায়, পত্রালাপ প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলাদেশ বেতার ঢাকা, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: আমি আরেকবার একটু বলে দিই, পত্রালাপ প্রযত্নে প্রযোজক, দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান, বাংলাদেশ বেতার, ঢাকা 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
0: বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গান পর্বে। 1995 সালে মুক্তিপ্রাপ্ত হুলিয়া চলচ্চিত্রের একটি কালজয়ী গান। গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, যার নামটি জড়িয়ে আছে অসংখ্য জনপ্রিয় বাংলা গানের সাথে। চলচ্চিত্রে গানটি গাওয়ার সময় বাপ্পারাজ আর লিমাকে দেখা গেল গানটির প্লেব্যাক সিঙ্গার, দুইজন স্বনামধন্য শিল্পী

আপনার ধারণা ঠিক হলো কি না, আসুন গান শুনেই না হয় মিলিয়ে নিন। আর জানিয়ে দিন পত্রলাভের চিঠিতে, শুনি গান, আমাদের গান পড়বে।

0: আচ্ছা দর্শকেরা, মধুর সুন্দরী গানটি দিয়ে শেষ করতে যাচ্ছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আমারও। বিদায় নেব, বিদায়ের আগে বলে যাচ্ছি আজকে দর্পণ গ্রন্থনে ছিলেন নুসরাত হাবিব, প্রযোজনের সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম, আর দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আসমা বিনতে জাহান। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনর্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গেলিফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। 1971 সালে বাংলাদেশকে প্রথম দেশ হিসেবে ভুটান স্বীকৃতি দেওয়ার পর থেকে গড়ে ওঠা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কের ভূয়সী প্রশংসাও করেন তাঁরা। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ তিতাস 28 নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। জুলাই গণ অভ্যুত্থান একটি প্রজন্মের পরিবর্তনের আকাঙ্ক্ষাকে সামনে এনেছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এগিয়ে যেতে হলে সমাজকে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। দেশের দুর্গম উপকূল ও দ্বীপ চরাঞ্চল প্রান্তিক জনগোষ্ঠীর দ্বারগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় নৌপরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোনো সময়সীমাও নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসনের জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। ক্রিকেট। হারারাতে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে গতকাল অস্ট্রেলিয়া 84 রানে স্বাগতিক জিম্বাবুয়েকে পরাজিত করেছে। এর ফলে তিন ম্যাচ সিরিজে 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। প্রথম ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 50 ওভারে 6 উইকেটে 356 রান করে। জবাবে জিম্বাবুয়ে 48 ওভারে 3 বলে সবকটি উইকেট হারিয়ে 272 রান করে। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026। যুক্তিতে গড়ি বাংলাদেশ। আজকের বিতর্কের বিষয়, তরুণদের ভবিষ্যৎ নির্ধারণে পরিবারের প্রত্যাশা চেয়ে ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দেওয়া উচিত। অংশগ্রহণে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পক্ষদল এবং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ বিপক্ষ দল। সঞ্চালনায় ব্রিগেডিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান।
2: মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026-এ যুক্তিতে গড়ি বাংলাদেশ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় এখন যে বিতর্কটি অনুষ্ঠিত হবে তার বিষয় নির্ধারিত হয়েছে, তারুণ্যের ভবিষ্যৎ নির্ধারণে পরিবারের প্রত্যাশার চেয়ে ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দেওয়া উচিত। এই বিষয়ের পক্ষে আজ বলবেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং বিপক্ষে বলবেন শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। শুরুতেই আমি দুই দলের বিতার্কিকদের পরিচয় করিয়ে দিচ্ছি। পক্ষদল অর্থাৎ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা আদিল আহনাফ, দ্বিতীয় বক্তা মুনতাকা মুস্তাফিজ, দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবে অন্দ্রনীল দাস নিসর্গ, সহকারী তার্কিক হিসেবে আজকে থাকছেন ইমামিম মুবিন হামিম এবং জাফির হাসান। এদিকে বিপক্ষ দল আজকে আছে এখানে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, এই দলের বিতার্কিকরা হচ্ছেন প্রথম বক্তা মেহরিন মোতাহার সামিয়া, দ্বিতীয় বক্তা উম্মে সালমা আবিদা এবং দলনেতা নাফিজ আল মাহমুদ জিহান। সহকারী বিতার্কিক হিসেবে এই দলে থাকছে জারিন আঞ্জুম রাইসা এবং আশফাকুর রহমান খান তামিম। বিচারক হিসেবে আজকে এখানে উপস্থিত আছেন ডাক্তার অদিতি আরাত্রিসা, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, আব্দুল আউয়াল সর্দার, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, ডাক্তার সামিউল আউয়াল স্বাক্ষর, কো চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। এই বিতর্কে সময় সংরক্ষকের দায়িত্ব পালন করছেন লামিয়া পারভিন অরিন। এখানে উপস্থাপক অলরেডি বলেছেন যে গঠনমূলক পর্ব থাকছে প্রথমে। এখন আমি পক্ষদলের প্রথম বক্তা আদিল আহনাফকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: মাননীয় সভাপতি, আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যেখানে লুকিয়ে কবিতে পড়া ছেলেটাকে পড়তে হচ্ছে বিবিএ, মনের সুখের জন্য প্রকৌশল পড়া ছেলেটাকে রোজ সকালে বসতে হচ্ছে ব্যাংকের ক্যাশিয়ারে। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে এই বিতর্কের মহান মঞ্চে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে তরুণদের ভবিষ্যৎ নির্ধারণে পারিবারিক প্রত্যাশার তুলনায় ব্যক্তিগত পছন্দকেই গুরুত্ব দেওয়া উচিত। প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞায়ন করে নিই। প্রথমত, তরুণ বলতে আমরা আসলে কাদেরকে বুঝছি? তরুণ বলতে আমরা সেই সকল জনগোষ্ঠীকে বুঝছি যাদের জীবনে এখনো সম্ভাবনা রয়েছে যে তারা তাদের জীবনকে নতুন করে গড়ে তুলতে পারবে, অর্থাৎ তাদের জীবনে এখনো নতুন কিছু করার স্বপ্ন রয়েছে, নতুন কিছু গড়ে তোলার সম্ভাবনা রয়েছে এবং যারা একটি নির্দিষ্ট বয়সসীমার মধ্যে অন্তর্ভুক্ত। যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কথা বলি, যে বাংলাদেশে যারা 25-এর নিচে রয়েছে আমরা তাদেরকে তরুণ জনগোষ্ঠী হিসেবে এখানে স্বীকৃতি দান করছি। এবার দেখা যাক যে ভবিষ্যৎ নির্ধারণ বলতে আমরা কি বুঝছি। ভবিষ্যৎ নির্ধারণ বলতে আমরা বুঝছি যে আজকে যেই মানুষটা তরুণ সে আজকে থেকে 10 বছর পর কোন জায়গাটাতে নিজের কর্মক্ষেত্র গড়ে তুলবে, কোন জায়গায় নিজের কর্মজীবন গড়ে তুলবে, কোন জায়গা থেকে নিজের জীবিকা অর্জন করবে। এবার দেখা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞায়ন, যে পারিবারিক প্রত্যাশা জিনিসটা আসলে কি এবং বাংলাদেশের মতো জায়গাগুলোতে এটা আসলে কিভাবে কাজ করে। পারিবারিক প্রত্যাশাটা বাংলাদেশের মতো জায়গাগুলোতে আসলে কখনোই খুব বেশি মানে ওই সন্তানের নিজের সন্তানের যোগ্যতা বা নিজের সন্তান কোন জিনিসটা করতে ভালোবাসে, নিজের সন্তান কোন জিনিসটা করতে অনেক বেশি আনন্দ পায় বা নিজের সন্তান কোন জিনিসটাতে ভালো, এইসব জিনিস দেখে কিন্তু বাংলাদেশে পারিবারিক প্রত্যাশা জিনিসটা কাজ করে না। বাংলাদেশের মতো জায়গায় পারিবারিক প্রত্যাশা জিনিসটা কাজ করে একটা সামাজিক চাপের মধ্য থেকে। বা বাংলাদেশের মতো জায়গায় আমরা যদি দেখি, পরিবার যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান, একটা ক্ষুদ্রতম সামাজিক প্রতিষ্ঠান, যার ফলশ্রুতিতে বাংলাদেশের সমাজে যেই ধরনের চাকরির প্রতি আকাঙ্ক্ষা অনেক বেশি, সেই ধরনের চাকরিগুলোর প্রতি বাংলাদেশের পরিবারগুলোর আকাঙ্ক্ষা অনেক বেশি থাকে, যার ফলশ্রুতিতে তারা তাদের সন্তানদেরকে ওই সকল জায়গায় নিজের কর্মজীবনটা গড়ে তুলতে একটা প্রত্যাশা থাকে। এবং এই প্রত্যাশাটা কেন একটা চাপ হিসেবে কাজ করে, দেখুন মাননীয় সভাপতি, যখন আমাদের বাংলাদেশের অধিকাংশ সন্তান সন্ততি তাদের পরিবার বা মা বাবার উপর অনেক বেশি নির্ভরশীল থাকে, যার ফলশ্রুতিতে তাদের মা বাবা যখন কোনো কিছু একটাকে চায়, সেই প্রত্যাশাটার বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ আসলে তাদের থাকে না, যার ফলশ্রুতিতে এই প্রত্যাশাটা তাদের সামনে একটা চাপ হিসাবে দেখা দেয়। এবার আমরা দেখা যাক যে আজকের বিতর্কে আমরা কী কী ধরনের জিনিসপত্র প্রমাণ করতে চাচ্ছি। প্রথমত আমরা এই জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি যে ব্যক্তিগত জীবনে পরিবারের প্রত্যাশায় গেলেও, অর্থাৎ পরিবারের প্রত্যাশা অনুযায়ী যদি আমার কর্মজীবন বা ভবিষ্যৎ নির্ধারণ করে থাকি, তা কখনোই সফলতা নির্ধারক না। অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত জীবনে যদি আপনার পরিবারের প্রত্যাশা অনুযায়ীও যান, তারপরেও কিন্তু দিন শেষে সেটা সফলতা নির্ধারক হিসাবে কাজ করে না। দ্বিতীয়ত, সফল হয়ে গেলেও সেটা আমাকে সম্পূর্ণ পরিমাণ আত্মতৃপ্তি দেয় না, অর্থাৎ আমি যদি সফলও হয়ে যাই সেটা কি আমাকে সম্পূর্ণ পরিমাণ সুখ নিশ্চিত করতে পারে না। তৃতীয় কথা, যে ব্যক্তি স্বাধীনতাকে যদি আমরা গুরুত্ব না দেই, তার ফলশ্রুতিতে আমাদের সমাজে যেই ধরনের সৃজনশীল কাজকর্মগুলো রয়েছে, যেই ধরনের মূলধারার বাইরে যে ধরনের কাজগুলো রয়েছে, যার প্রভাব বর্তমান পৃথিবীতে অনেক বেশি, এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে, সেগুলোর গুরুত্ব আস্তে আস্তে কমে যায়। আমাদের বিপক্ষ দলের বন্ধুরা যদি আজকে বিতর্কটা জিততে চায়, তাদেরকে কী কী প্রমাণ করতে হবে? তাদেরকে প্রমাণ করতে হবে ব্যক্তিগত পছন্দকে উপেক্ষা করে কীভাবে একজন মানুষ কর্মজীবনে সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারে। দ্বিতীয়ত, তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে যেই মানুষটার জীবনে সে তার ব্যক্তিগত পছন্দকে উপেক্ষা করেছে, সে আসলে কীভাবে তার জীবনে সুখ অর্জন করতে পারে। এবং তারপরের গুরুত্বপূর্ণ বিষয়, তাদের প্রমাণ করতে হবে যে সুখ কি আসলে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় না, এটা তাদেরকে প্রমাণ করতে হবে। এবার দেখা যাক, আমরা আমাদের প্রথম যুক্তিতে চলে আসি। প্রথম যুক্তিটা হচ্ছে, আমরা যদি দেখি বাংলাদেশের সমাজে কর্মজীবন সম্পর্কে বিভিন্ন প্রকার সংস্কার রয়েছে। যেমন আমরা মনে করি যে নারীদের বিভিন্ন কর্মক্ষেত্র যেগুলো আছে, এগুলো সম্পর্কে কাজ করা নিয়ে বিভিন্ন প্রকার সংস্কার রয়েছে। আমরা মনে করি যে নারীরা কিছু কিছু কাজের জন্য অনুপযুক্ত, আমরা গ্রাম থেকে কোনো মেয়ে শহরে এসে কাজ করলে সেটা নিয়ে আমাদের সমাজে একটা রক্ষণশীল মনোভাব রয়েছে। এর ফলশ্রুতিতে যেটা দেখা যায় যে কোনো মেয়ে যদি গ্রাম থেকে এসে শহরে কাজ করে, তাকে নানাভাবে অপমান করা হয়, তার চরিত্র নিয়ে প্রশ্ন করা হয়, যেটা তার ওই মেয়ের মনে একটা মানসিকতার প্রভাব ফেলে। এই বলে আমি বক্তব্য শেষ করছি, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ বিতর্কিক আদিল আহনাফকে। এবার আমি বিপক্ষ দলের প্রথম বক্তা মেহরিন মোতাহার সামিয়াকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
4: স্বপ্ন দেখুক তরুণ, আকাশ হোক বিশাল, তবে পা থাকুক মাটিতে, থাকুক বাস্তবতার জ্ঞান। নিজের ইচ্ছায় পথ চলুক, স্বাধীনতা থাকুক তার, অভিজ্ঞতার আলো ছাড়া পথ যেন না হয় অন্ধকার। মাননীয় সভাপতি, ধরুন একজন তরুণ তার স্বপ্নের কথা পরিবারকে জানালো। সে বলল, এটা আমার জীবন, তাই ভবিষ্যতের সিদ্ধান্ত আমার হওয়া উচিত। পরিবার তার স্বপ্নকে থামিয়ে দিল না, শুধু একটা জিনিসই জিজ্ঞাসা করলো, তোমার স্বপ্নটা সুন্দর, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়নের পর তোমার ভবিষ্যৎটা কেমন হবে একবার কি ভেবে দেখেছ? সে হয়তো নিজের পছন্দের কথা ভেবেছিল, কিন্তু পরিবার তাকে ভাবাতে শেখালো এই পছন্দের সুযোগটা কোথায়, ঝুঁকি কোথায় এবং ভবিষ্যতের নিরাপত্তা কোথায়। অর্থাৎ মাননীয় সভাপতি, পরিবার সবসময় স্বপ্নের বাধা নয়, অনেক সময় পরিবারের স্বপ্নকে বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেওয়ার প্রথম আয়না। ধন্যবাদ মাননীয় সভাপতিকে আমাকে আজকের এই মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, তরুণদের ভবিষ্যৎ নির্ধারণে পরিবারের প্রত্যাশার চেয়ে ব্যক্তিগত পছন্দকে অগ্রাধিকার দেওয়া উচিত। বাস্তবতার প্রেক্ষাপটে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। অর্থাৎ মাননীয় সভাপতি, পক্ষ দল আজকের এই মঞ্চে আমাদেরকে দেখিয়ে যাচ্ছেন যে তরুণদের ভবিষ্যৎ নির্ধারণে পরিবারের প্রত্যাশার চেয়ে তাদের ব্যক্তিগত মতামতকে অগ্রাধিকার দেওয়া উচিত। কিন্তু মাননীয় সভাপতি, আমরা বলছি আমরা দুইটাকেই গুরুত্ব দিব, কিন্তু আমরা অগ্রাধিকারটা দিব কাকে? পরিবারের প্রত্যাশাকে। মাননীয় সভাপতি, এ পর্যায়ে তাদের কিছু সংজ্ঞানকে আমরা একটু সংশোধন করে দিতে চাচ্ছি। এখানে তরুণ বলতে যে নিজের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার মতো চিন্তা শক্তি ও স্বপ্ন অর্জন করেছে, কিন্তু জীবনের দীর্ঘমেয়াদী বাস্তব অভিজ্ঞতা নিয়ে তার কোনো ধারণাই নেই। মাননীয় সভাপতি, ভবিষ্যৎ নির্ধারণ বলতে আমরা বোঝাই শিক্ষা, পেশা, জীবিকা ও দীর্ঘমেয়াদী জীবন পথ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ। পরিবারের প্রত্যাশা বলতে কি বোঝাচ্ছে? সন্তানদের ভবিষ্যৎ নিয়ে পরিবারের অভিজ্ঞতা, আশা, পরামর্শ আর দীর্ঘমেয়াদী কল্যাণ ও নিরাপত্তার চিন্তা। মাননীয় সভাপতি, এবারে আমি আমার পক্ষ দলের প্রথম বক্তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদেরকে পরিবারের প্রত্যাশা নিয়ে একটি সুন্দর সংজ্ঞা দিয়ে গিয়েছেন, কিন্তু মাননীয় সভাপতি লক্ষ্য করুন, পরিবারের প্রত্যাশা একজন তরুণের উচিত পরামর্শ হিসেবে গ্রহণ করা, বরঞ্চ আমাদের
5: আমাদের এটা মানসিক চাপ হিসেবে গ্রহণ করলে হবে না, কেননা মাননীয় সভাপতি আমরাও এই অসুস্থ প্রতিযোগিতার বিরোধিতা করছি, কিন্তু মাননীয় সভাপতি আমরা প্রত্যাশা এবং মানসিক চাপকে যদি আমরা একসাথে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু আজকে আমাদের বিতর্কের বিষয়টার পরিপন্থী হয়ে যায়। মাননীয় সভাপতি, এবারে আমরা আজকের এই যে বিষয়টিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বভাবে দেখছি সেটা হচ্ছে অগ্রাধিকার। অগ্রাধিকার বলতে বোঝায় দুই পক্ষের মতামতের মধ্যে এক পক্ষকে অন্য পক্ষের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া। এখানে মাননীয় সভাপতি একজন তরুণের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে তার ব্যক্তিগত পছন্দটা কি পরিবারের অভিজ্ঞতা প্রত্যাশা ও বাস্তব পরামর্শের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? অবশ্যই না মাননীয় সভাপতি, আমরা তরুণের ব্যক্তিগত পছন্দের বিরোধিতা করছি না, আমরা বিরোধিতা করছি সেই পছন্দকে পরিবারের অভিজ্ঞতা ও বাস্তবতার ঊর্ধ্বে অগ্রাধিকার দেওয়া। এবারে মাননীয় সভাপতি, আমাদের আজকের এই বিষয়টিকে এবং আমাদের দলীয় অবস্থানের জায়গাটিকে আরো সুস্পষ্টভাবে প্রমাণের জন্য আজকের এই জায়গাটিকে আমরা চারটি ক্ষেত্রে উপস্থাপন করছি। ক্ষেত্রগুলো হলো অর্থনৈতিক নিরাপত্তা ও বাস্তবতা নিরিখে বিচার, দুই বাস্তব অভিজ্ঞতার প্রভাব ও আবেগতাড়িত সিদ্ধান্ত রোধ, তিন মানসিক পরিপক্কতা ও অভিজ্ঞতার প্রজ্ঞা, পারিবারিক সমর্থন, মানসিক শক্তি ও ভবিষ্যতে পরিণতি। মাননীয় সভাপতি, আপনি ধরুন যে একজন তরুণ এমন একটি পেশা বেছে নিয়েছে যেটাতে হচ্ছে মানে যেটা তার খুব পছন্দের, কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হতে দীর্ঘ সময় লাগবে এবং তার দেশ অনুযায়ী সেখানে কর্মসংস্থানের সুযোগটাও সীমিত। এখন যদি পরিবার তাকে বলে যে তোমার স্বপ্ন আমরা থামাচ্ছি না, কিন্তু এমনভাবে এগিয়ে যাও যাতে তুমি তোমার স্বপ্নের পাশাপাশি ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতাও রাখতে পারো, তাহলে কি পরিবার তার স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে? না মাননীয় সভাপতি, বরং পরিবার তাকে শেখাচ্ছে স্বপ্নের সঙ্গে সামর্থ্যের হিসাব করতে হয় আর ইচ্ছার সঙ্গে বাস্তবতাকে মিলিয়ে দেখতে হয়। কারণ আজকের একটি পছন্দ যদি আগামী দিনের দীর্ঘস্থায়ী আর্থিক অনিশ্চয়তা তৈরি করে তাহলে শুধু মাই লাইফ মাই রুলস এই যুক্তিতে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে মাননীয় সভাপতি, সমাধানটা কোথায়? সমাধানটা হবে পরিবার তরুণের স্বপ্নকে প্রত্যাখ্যান না করে তাদের মধ্যকার যে প্রজন্মগত ব্যবধানটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা জেনারেশন গ্যাপ বলি, সেই জেনারেশন গ্যাপটাকে আমাদের কমিয়ে বা তাদের সেই গ্যাপটাকে আমরা যদি পূরণ করে এবং সবকিছু বিবেচনা করে একটা নিরাপদ পথ তৈরি করার। অর্থাৎ মাননীয় সভাপতি, পরিশেষে একটা কথাই বলবো, স্বপ্নকে হত্যা নয়, স্বপ্নকে বাস্তবসম্মত করা, পছন্দকে বাতিল নয়, পছন্দকে যাচাই করা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।
2: ধন্যবাদ বিতর্কিক মেহরিন মোতাহার সামিয়াকে তার সাবলীল এবং তথ্যবহুল বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা মুনতাকা মুস্তাফিজকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি। প্রথমত আজকে প্রতিপক্ষ এসে যখন বলে তারা অগ্রাধিকার না দিয়ে বাবা মার প্রত্যাশা এবং নিজের ইচ্ছা জায়গায় রাখবে, আমরা মনে করি এটা কখনো সম্ভব না। কেননা আপনার জীবনের মানদণ্ডে আপনি কখনো একাধিক শাখা প্রশাখা আনতে পারেন না। আপনি যদি আজকে অগ্রাধিকার একটা বিষয়কে না দেন, তার মানে আপনি একটা ধূসর এলাকায় বসবাস করছেন, আপনি কখনো আপনার সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না। আমরা মনে করি আজকে প্রতিপক্ষকে এই জিনিসটা প্রমাণ করে দিয়ে যেতে হবে যে কেন আজকে বাবা মার ইচ্ছা বা প্রত্যাশাগুলোকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে তারা জীবনে শান্তি খুঁজে পাচ্ছে। আমরা আজকে প্রথমে বলে গেছি তাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে হবে ব্যক্তিগত পছন্দকে উপেক্ষা করলে একজন ব্যক্তি কিভাবে তার কর্মক্ষেত্রে সঠিকভাবে শ্রম দিবে, কিংবা তার কর্মক্ষেত্রে সঠিকভাবে সুখী হবে, কিংবা সে কিভাবে ভালোভাবে কাজ করবে। এই জিনিসগুলো আজকে প্রতিপক্ষ আমাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে পারছে না। দ্বিতীয়ত, তারা যখন আমাদেরকে এসে বলে যে প্রত্যাশা এবং চাপ কখনো এক না, আমরা বিশ্বাস করি এই জিনিসটা সম্পূর্ণরূপে ভুল। কেননা আমাদের সংজ্ঞায় আমরা বলেছি আজকে যখন বাবা মা আমাদের উপর একটা প্রত্যাশা করে রাখছে, আমি আমার নিজস্ব সময় নিজস্ব শ্রম আমার নিজস্ব টাকা কিছু ক্ষেত্রে এই জিনিসটার পিছনে খরচ করছি বাবা মার প্রত্যাশাগুলোকে পূরণ করার জন্য, এবং আমি যখন দেখছি আমার বাবা মার প্রত্যাশাগুলো পূরণ করার জন্য আমি কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যর্থ হচ্ছি, আমার বাবা মা চুপ করে যাচ্ছে, আমার বাবা মা কষ্ট পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমার উপর প্রচণ্ড মানসিক চাপ আসছে, আমি আশাহত হচ্ছি এবং আমার জীবনে এই জিনিসটা একটা চাপ হিসেবে পরিণত হচ্ছে। মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষ আমাদেরকে বলছে যে প্রথমত আমাদের সকলের ধারণা এটা যে বাবা মা আমাদের যা করেন আমাদের ভালোর জন্য করেন, কিংবা বাবা মা বাস্তবতা সম্পর্কে জানেন, তারা বেশি অভিজ্ঞ, তাদেরকে এই জিনিসটা আজকে বিতর্কে বলতে হতো যে বাবা মা একটা সামাজিক জীব, অর্থাৎ সমাজে যে সীমাবদ্ধতাগুলো আছে বা সামাজিক যে সীমাবদ্ধতাগুলো আছে সেই সীমাবদ্ধতাগুলো নিয়ে আজকে আমার বাবা মা অনেক বেশি পরিমাণে ভাবছে। অর্থাৎ এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে কি আছে, আমার সমাজটা আজকে অনেক বেশি পরিমাণে অর্থকেন্দ্রিক, সম্মান কেন্দ্রিক, মানুষ কি বলবে এই ধরনের বিষয়গুলো কেন্দ্রিক। আপনি যখন এই সীমাবদ্ধতাগুলো নিয়ে একটা পরিবার হিসেবে অনেক বেশি পরিমাণে ভাবেন, আপনার ছেলেকে যখন আপনি তার ইচ্ছা অনুযায়ী কোনো একটা কাজ করতে দেন না, ঝুঁকি নিতে দেন না, তখন আমরা মনে করি সেটা একটা বড় সমস্যা হয়ে যায়। কেন সমস্যা হয়ে যায়? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে কেন ঝুঁকি নেওয়াটা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করার চেষ্টা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ? আপনাকে বুঝতে হবে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করে সামাজিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে এসেছিল দেখেই আজকে আমার সমাজে উসাইন বোল্টের মতো খেলোয়াড়, ইলন মাস্কের মতো ব্যবসায়ীরা তৈরি হচ্ছে, আজকে এই সামাজিক প্রেক্ষাপটটাকে অবক্ষয় করে এসেছিল দেখেই আজকে আমার সমাজটা ঠিক আছে, আজকে আমার পৃথিবীটা ঠিক আছে, আজকে আমার পৃথিবীতে নতুন যুগান্তরী উদ্ভাবনগুলো তৈরি হচ্ছে। অর্থাৎ আমরা বিশ্বাস করি চেষ্টা করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, আজকে প্রতিপক্ষের কাছ থেকে প্রশ্ন আসতে পারে দুই ক্ষেত্রেই আমাদের, আমি যদি ঝুঁকি নেই আমার কি এখানে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই? ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিশ্বাস করি করি দুই ক্ষেত্রেই। আমি যদি পরিবারের প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করি সেখানেও আমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে? লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে আমি যদি পরিবারের প্রত্যাশা পূরণ করার জন্য ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রকৌশল বিদ্যালয়ে পড়ালেখা করি, আমি পড়ালেখা করার পর দেখব সেখানে আমার বেকারত্বের হার আছে, আমার সমাজে কর্মসংস্থান দিতে পারছে না আমাকে, আমার সমাজে চাকরির ধীরতা আছে। প্রথম আলো একটি প্রতিবেদন আমাকে বলছে যে আজ সরকারি কলেজ কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরেও প্রায় 42% শিক্ষার্থী বেকার। অর্থাৎ আজকে আমি প্রত্যাশা পূরণ করার জন্য সকল কাজ করার পরেও দেখছি যে আমার সমাজে আমি যেই ধরনের চিন্তা ভাবনা নিয়ে এসেছিলাম বাবা আমার প্রত্যাশা পূরণ করতে, সেখানে অনেক ধরনের ঝামেলা রয়েছে। অর্থাৎ আমি এখানে সফল হওয়াটা আমার জন্য অনেক বেশি পরিমাণে কঠিন। আমি ধরেও নিলাম তারা অনেক বেশি পরিমাণে সফল হয়ে গেল, যেটা তাদের জগতে সবথেকে ভালো প্রেক্ষাপট যেটা হতে পারে যে তারা অনেক সফল হলো, তাদের কাছে অনেক টাকা আসলো। তবুও আমি ধরে নিলাম আপনি একজন অনেক ভালো ডাক্তার হলেন, আপনি রোগীর সেবা করছেন, তবে আপনি একজন জীবন্ত লাশ হিসেবে রোগীর সেবা করছেন। আপনি জীবনে নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারেননি, আপনি প্রতিনিয়ত আপনার মৃত্যুশয্যায় বসে এই অনুতাপটা নিয়ে মারা যাবেন যে আমি যদি নিজের ইচ্ছা অনুযায়ী কাজটা করতাম তাহলে কি হতো, এই প্রশ্নটা নিয়ে আপনি মারা যাবেন। কিন্তু আমাদের সমাজে আমি যদি সর্বনিম্ন সবথেকে খারাপ প্রেক্ষাপটটাও ধরে নেই, যেখানে আমি সফল হলাম না তাও আমি নিজেকে কোনোদিনও অনুতপ্ত বোধ নিয়ে মারা যেতে দেখবো না, আমি নিজেকে কোনোদিনও এই প্রশ্নটা নিয়ে মারা যেতে দেখবো না, আমি হয়তো বা থ্রি ইডিয়েটসের ফারহানের মতো বলতে পারবো যে আমার একটা ছোট গাড়ি ছিল, ছোট বাড়ি ছিল, তবুও আমি নিজে যে জিনিসটা করতে ভালোবাসি, যে জিনিসটা নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জিনিসটা করে আমি মারা গেছি, সেই জিনিসটা করে আমার জীবন শেষ করেছি। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই জিনিসটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকল।
2: ধন্যবাদ বিতার্কিক মুনতাকা মুস্তাফিজকে অত্যন্ত জোরালো এবং সাবলীল বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের বক্তা উম্মে সালমা আবিদাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
6: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে এই মহান মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে বলতে চাই আমার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো আজ বিপক্ষের মঞ্চে থেকেও আজ বিতর্কের বাইরে অবস্থান করছেন। আমার প্রথম দলের প্রথম বক্তা বলেই গিয়েছিলেন আমরা অগ্রাধিকার দিচ্ছি পরিবারকে, তবে গুরুত্ব দিচ্ছি সমান দুইটাকেই। কিন্তু তাদের এটাও মানতে হবে যে তারা আমাদের কেবল বিরোধিতাই করে গেলেন, তারা নিজেদের কোনো ক্ষেত্র প্রমাণ করে দিয়ে যেতে পারেননি এখনো পর্যন্ত। তারা হয়তো গুরুত্বপূর্ণ বিষয় এবং অগ্রাধিকারের মধ্যে পার্থক্যটাই ভুলে গিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি তাদের কাছে প্রথমে একটা প্রশ্ন করি, ব্যক্তিগত পছন্দ সবসময় সঠিক হবে তারা আপনার কিভাবে নিশ্চয়তা দিচ্ছেন? মাননীয় সভাপতি, কবি কামিনী রায়ের একটা কবিতার কথা মনে পড়ে যায়, আধার রজনী হেরি সংখ্যা হয় পথ ভুলে যাই কাপের হৃদয়, নেহারি সম্মুখে বন্ধুর পথ কেমনে চালাই জীবনের রথ। আমাদের জীবনের এই বন্ধুর পথ বা আঁকাবাঁকা রাস্তায় যখন একজন তরুণ অনভিজ্ঞ ব্যক্তিগত পছন্দ দিয়ে চলতে গিয়ে থমকে দাঁড়ায় তখন তার সামনে পথ প্রদর্শক হিসেবে দাঁড়ায় পরিবার। যখন আপনি এই পরিবারকে কোনো কারাগার ভাবছেন তখনই সেটা কারাগার হিসেবে কাজ করবে। আজকে বিতর্কটা হচ্ছে আপনার একটা জায়গায়, আজকে আপনার প্রত্যাশা নিয়ে কথা হচ্ছে, আপনি ভবিষ্যতে কোথায় কাজ করবেন সেটা পরিবার আপনাকে চাপিয়ে দিচ্ছে না, হয়তো আপনারা আজকে বিতর্কের বিষয়টা স্পষ্ট করে বুঝতে পারেননি। আজ পরিবার কোনো কারাগার নয়, পরিবার হলো সেই ব্যক্তিগত বাড়িঘর যা তরুণদের অব্যক্তারিত ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করে, বাস্তব সঠিক পথ দেখায়। মাননীয় সভাপতি, আমরা যদি এখন আমাদের দলের দ্বিতীয় ক্ষেত্র তথা বাস্তব অভিজ্ঞতার অভাব এবং অভাবতারিত সিদ্ধান্ত বোধ এদিকে লক্ষ্য করি, তাহলে তরুণ বয়সে সাধারণত সাময়িক মোহ, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকচিক্য এবং তীব্র আবেগ দ্বারা পরিচালিত হয়। একে সাধারণত সমাজ বিজ্ঞানের ভাষায় আমরা বলে থাকি ফ্যান্টাসি স্টেজ। মাননীয় সভাপতি, ক্যারিয়ার গবেষক অ্যালি গিগনবার্গ এর একটি ক্যারিয়ার গবেষণায় বলেছিলেন 11-17 বছর বয়সী বা তার কিছু পরবর্তী সময়ে তরুণরা মূলত তাদের অবাস্তব ইচ্ছা বা ফ্যান্টাসি দ্বারা প্রভাবিত হয়, এবং এই যখন তারা এই ফ্যান্টাসির মধ্যে থেকে তারা তাদের পেশাটা বাছাই করছে তখন অনেকাংশই এইটা থাকে যে তারা ভুল একটি পেশা বেছে নেবে, এবং তখন তার সামনে ঢাল হিসেবে কে দাঁড়াবে? তখন তার সামনে ঢাল হিসেবে দাঁড়াবে পরিবার। আপনারা বলে গেলেন ইলন মাস্কের কথা, বিভিন্ন মনীষীদের কথা বলে গেলেন, যদি তার পরিবার তাকে সুস্থ শিক্ষাই না দিতে পারতো তাহলে সে কখনো এই জায়গায় আসতে পারতো না, তার মধ্যে কখনো সামাজিকতা তৈরি হতো না। মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি তারা বললেন তারা তরুণ বলতে 25 বছরের কম বয়সীদের বোঝাচ্ছেন। মাননীয় সভাপতি, আমাদের এক গবেষণায় দেখা যায় 25 বছরের আগে তারা কোন পেশায় যাবে সেই সম্পর্কে তাদের সঠিক ধারণাই সৃষ্টি হয় না। মাননীয় সভাপতি, আমরা যদি এখন আমাদের দলের তৃতীয় ক্ষেত্রটি লক্ষ্য করি, তৃতীয় ক্ষেত্রটি ছিল মানসিক পরিপক্কতা এবং অভিজ্ঞতার প্রজ্ঞা। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের বন্ধুরা যেখানে একজন তরুণের অনভিজ্ঞ মনস্তত্ত্ব এবং অপরিণত বুদ্ধিমত্তার সিদ্ধান্তকে চূড়ান্ত হিসেবে জ্ঞান করছেন, সেখানে আমরা বিপরীত মনস্তান্ত্রিক পরিপক্কতা এবং জীবনের অর্জিত প্রজ্ঞার এক অকাট্য সমাধান দিচ্ছি। মাননীয় সভাপতি, বৈজ্ঞানিক এবং মনস্তান্ত্রিক দিক থেকেই আমরা লক্ষ্য করি একজন অভিভাবক কখনো তার সন্তানের খারাপ চান না। মাননীয় সভাপতি, একজন রিক্সাওয়ালাও চান তার সন্তান ভালো করুক, কিন্তু মাননীয় সভাপতি সে ভবিষ্যতে কি বেছে নিবে সেটা তার সিদ্ধান্ত। এখানে আমাদের বিতর্ক যেটা নিয়ে হচ্ছে তার আপনারা হয়তো আজকে বিষয়টা গুলিয়ে ফেলেছেন, তাই আপনাদের এই অকাট্য কোনো প্রমাণ আমরা খুঁজে পাচ্ছি না। আজকে বিতর্কটা হচ্ছে আমাদের প্রত্যাশা নিয়ে, আপনি ভবিষ্যতে গিয়ে কোথায় কাজ করবেন কিংবা কারটা মেনে নেবেন সেটা নিয়ে নয়। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আমরা লক্ষ্য করি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সামাজিক মূল্যবোধ অত্যন্ত দৃঢ়
7: এবং সুস্পষ্ট। যারা পরিবারের সিদ্ধান্তকে মেনে নিয়ে কিংবা পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আপনি আপনার পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অন্য একটি পেশায় গেলে আপনার পরিবার কখনো আপনার সঙ্গে ঢাল হিসেবে দাঁড়াবে না। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আপনারা আজকে সরাসরি আমাদের বিরোধিতা করছেন, কিন্তু আপনারা নিজেদের কোনো ক্ষেত্র আপনারা উপস্থাপন আমাদের সামনে তুলে দিতে পারেননি। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, এক মানসিক গবেষণায় দেখা যায় 25 বছরের আগে মানসিক পরিপক্কতাই ঠিক করে সৃষ্টি হয় না। সেখানে আপনারা কি করে আপনাদের ভবিষ্যৎ আপনারা কি করবেন, ভবিষ্যতে কথা যায় সেটা কি করে ঠিক করবেন আপনারা? মাননীয় সভাপতি, আমরা যদি লক্ষ্য করি, পরিবার কোনো স্বৈরাচারী শাসক নয় যে স্বপ্ন কেড়ে নেবে। পরিবার হলো সেই অভিজ্ঞ নাবিক যে চিন্তা শেখায় আপনাদের যে কোন সমুদ্রে আছে আপনাদের বিশাল ঢেউ এবং কোন সমুদ্রে আছে তীর। এখন প্রতিপক্ষ দলের বন্ধুরা যেখানে তরুণদের এক অনভিজ্ঞ কম্পাসের নৌকায় তুলে দিয়ে মাঝ সমুদ্রে ভাসিয়ে দিতে চান, আমরা সেখানে পরিবারের প্রজ্ঞা আর অভিজ্ঞতা সুনিপুণ হাল ধরে তরুণদের জীবনকে একটি নিশ্চিত ও সফল গন্তব্যে পৌঁছে দেওয়ার সমাধান দিচ্ছি। মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।
2: ধন্যবাদ বিতার্কিক উম্মে সালমা আবিদা তার অত্যন্ত তথ্য নির্ভর এবং জোরালো বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি পক্ষদলের দলনেতা অঞ্জনীল দাস নিসর্গকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
8: তোমরা দিলে খাঁচার দেয়াল, আমি চাইলাম আকাশ, তোমরা দিলে পরাধীনতা, আমি চাইলাম স্বাধীন বাতাস, নিরাপত্তার দোহাই দিয়ে কাটলে আমার ডানা, তরুণ আমি আমার অভিধানে হার মানা তো মানা। আমি প্রথমেই আমার বিপক্ষ দলে দ্বিতীয় বক্তার দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি হয়তো বিপক্ষ দলে অবস্থান করেও তার মনস্তাত্ত্বিক দিক থেকে তিনি পক্ষে অবস্থান করছেন, কারণ তার একটা কথা আমার খুব ভালো লেগেছে। তিনি বলেছেন একটা রিক্সাওয়ালা সবসময় তার সন্তানে ভালো চায় এবং সন্তান নির্ধারণ করবে সে কোন বিষয়ে পড়াশোনা করবেন। আমি এটি বলতে চাই বিচারক মণ্ডলীকে, এদিকে লক্ষ্য দিবেন। এরপরে তারা যে বিষয়টি নিয়ে কথা বলেছে সেটির মধ্যে একটি বিষয় হলো গিয়ে অর্থনৈতিক নিরাপত্তা। আপনি চিন্তা করুন, আপনি হয়তো এমন একটি সমাজকে চিন্তা করছেন যেখানে তার মা বাবা শিক্ষিত, সন্তানও শিক্ষিত, কিন্তু আমরা সেই সমাজের বাইরে যে চিন্তা করতে চাই, আমরা আজকে সম্পূর্ণ বিতর্কের শুরু থেকে সেই সমাজের বাইরে চিন্তা করছি, আমরা সমগ্র বাংলাদেশ নিয়ে চিন্তা করছি, সমগ্র বাংলাদেশে সকলে শিক্ষিত নয়। আমরা যদি এখন নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত আমরা যদি জনগণের দিকে খেয়াল করি, সেখানে একটা মা বাবা তাদের যদি 10টি সন্তান থাকে, 10টি সন্তানের মধ্যে তারা কি শিক্ষাগত সেই যে অধিকার সেটা কি দিতে পারছে? তারা ছোটবেলা থেকে বিভিন্ন শিশু শ্রমিক তৈরি করছে, তারা শিক্ষাগত অধিকারটা কেড়ে নিচ্ছে। আপনি আমাকে এখানে আজকে প্রমাণ করে দিয়ে যান যে এই যে শিক্ষাগত যে শ্রমিক তৈরি করছে, তারা যে শিশু শ্রমিক তৈরি করছে, তার মধ্যে একটাও কোনো ট্যালেন্টেড ছেলে আমরা বাংলাদেশে পেতাম না। আপনারা বলছেন কি আমরা বর্তমানে একটি প্রতিযোগিতামূলক রাষ্ট্রে বসবাস করছি। এখন একটা ডক্টর যখন তার মা বাবার প্রত্যাশা নিয়ে, আপনি বলছেন প্রত্যাশা কোনো চাপের মধ্যে পড়ে না, কিন্তু যখন সে প্রত্যাশা গ্রহণ করে একটা ডক্টর যখন সকালে এবং রাতে হসপিটালে সময় দেবে, তখন তার দুপুরবেলা ঘুমানো ছাড়া তার কাছে কোনো অপশন নাই। সে যদি মনস্তাত্ত্বিক দিক থেকে একজন গায়ক হতে চেত, তার কাছে তখন সে দুপুরবেলা ঘুমানো অপশন ছাড়া আর কোনো অপশনই থাকে না। এবং একটি হাস্যকর আপনি টপিক তুলেছেন যে আমাদের মধ্যে নাকি জেনারেশন গ্যাপ রয়েছে। আপনি লক্ষ্য করুন, আজ থেকে 200 বছর আগের প্রযুক্তি এবং আজ থেকে 100 বছর আগের প্রযুক্তির মধ্যে আপনি সেরকম কোনো তফাত খুঁজে পাবেন না, কিন্তু আপনি যদি 2000 সাল এবং 2026 সালের মধ্যে প্রযুক্তির তফাত খোঁজেন, তাহলে তার মধ্যে আপনার অনেক বড় একটা তফাত খুঁজে পাবেন। আমরা 2000 সালে যে ব্যবহার করতাম, আমরা যে মুঠোফোন ব্যবহার করতাম, সেটি আস্তে আস্তে ছোট হয়ে আসছে, আমরা ন্যানো টেকনোলজির দিকে ছুটে যাচ্ছি। এখন একটা মা বাবা তার চাকরি ক্ষেত্রে কাজ করে কতটা বর্তমান যে টেকনোলজি চলছে বা বর্তমান যে প্রযুক্তি চলছে সেটার সাথে কতটা খাপ খাওয়াতে পারবে, প্রশ্ন রয়ে গেল আপনার জন্য। তারা শুধু নিজেদের প্রয়োজনটা মিটাচ্ছে। আজ এই যে আমরা যে সমাজে বসবাস করছি, এটা হলো পুঁজিবাদী অর্থনৈতিক সমাজ ব্যবস্থা। এখানে মা বাবা একটি নিজের কম্পিটিশনের মধ্যে যাচ্ছে যে সে কত টাকা ইনকাম করবে। এই প্রেক্ষাপটে তার কাছে কি সেই সময়টা আছে যে সে তার সন্তানকে যোগ্য সময়টা দেবে তার সন্তানকে ভবিষ্যৎ নির্ধারণে? প্রশ্ন রয়ে গেল আপনাদের জন্য। এরপরে আমরা যদি একটা জরিপ দেখি, BIDS এর জরিপে উঠে এসেছে বর্তমানে বাংলাদেশে 66% শিক্ষিত বেকার রয়েছে এবং তাদের মধ্যে 75% শিক্ষিত বেকার স্বীকার করেছে তারা পরিবারের চাপে আজ এখানে এসে দাঁড়িয়েছে। আপনি যদি গবেষণা ও বৈশ্বিক পরিসংখ্যান দেখেন, তাহলে কর্মক্ষেত্রে 80-83% সফলতা আসে নিজস্ব কর্মক্ষেত্র নির্ধারণে। আপনি যদি আজকে নারীদের কথা চিন্তা করেন, আপনি বারবার বলছেন প্রত্যাশা কোনো চাপের মধ্যে পড়ে না, কিন্তু আজ যখন একটি নারী জন্ম নেয়, বাংলাদেশে বেশিরভাগ পরিবার যখন তাকে ছোটবেলা থেকে প্রত্যাশা এমনভাবে বড় করে তোলে যে সে বড় হয়ে একজন গণিতবিদ হতে পারবে না, তাকে বড় হয়ে আলটিমেটলি তাকে জায়গা করতে হবে একটি পরিবারের গৃহিণী হিসাবে, তখন সেই নারীকে আমরা ছোটবেলা থেকে যেভাবে আটকে রাখছি তার মনস্তাত্ত্বিক দিক থেকে, তাকে আমরা মানসিক বিকাশে যেভাবে আটকে রাখছি, এটি কোনোভাবেই সেই নারীর বিকাশে সাহায্য করতে পারবে না। আমরা বারবার এখানে বলেছি যে একটি পরিবার একটি তরুণের পথ নির্দেশক হতে পারে, তবে সে কোন পথে যাবে সেটা সে নির্ধারণ করতে পারে না। একটি তরুণ ভুল পথে যেতে পারে, এটা হলো নৈতিক শিক্ষা। একটি তরুণ যে ভুল পথে যাবে না, এটা হলো পরিবারের দায়িত্ব কর্তব্য, কিন্তু একটি তরুণ কোন ক্ষেত্রে গিয়ে নিজের আর্থিক ইনকাম করবে সেটা একটা পরিবার কখনো নির্ধারণ করতে পারে না। আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা যদি তরুণদের নিজস্ব সক্ষমতা দিই এবং নিজস্ব অধিকার দিই, তাহলে আমাদের বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।
2: ধন্যবাদ অনরনীল দাস নিসর্গকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি বিপক্ষ দলের দলনেতা নাফিম আল মাহমুদ দিহানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি।
9: ধন্যবাদ মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, আজকে আমার পক্ষ দলের কাছে আমার আগের বক্তা কিছু প্রশ্ন করে গিয়েছিলেন, কিন্তু তারা তার উত্তর দেয়নি। আজকে তাদের কাছে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আপনারা যে আমাকে ব্যক্তিগত পছন্দের কথা বলছেন, ঠিক আছে, আমি মানলাম, কিন্তু আপনার ব্যক্তিগত পছন্দ যখন বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে আসলে আপনাদের সমাধানটা কোন জায়গায়, এটা আপনাদের কাছে প্রশ্ন। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, আজকে তারা শুধুমাত্র আমাদের বিরোধিতা করছে, ঠিক আছে, বিতর্কের মধ্যে আপনি বিরোধিতা করবেন, কিন্তু আজকে আপনারা কোন জায়গা থেকে বিতর্কটি আজকে জিততে পারেন সেটার কোনো আমাকে ব্যাখ্যা দিতে পারেনি। আজকে তারা বারবার আমাকে বারবার একটা কথা বলে যাচ্ছে যে আমাদের বিরোধিতা করে যাচ্ছে, এটা করবো না, এটা করবো না, কিন্তু তারা আজকে কোন জায়গা থেকে আজকে নিজের ব্যক্তিগত পছন্দকে করলে আমার কি কি লাভ হবে, একটা মানসিক সুখের কথা বলেন। আচ্ছা, এই যে প্রথম প্রশ্নটা আমি আজকে আপনাদের কাছে বলে গেলাম, যদি আপনার নিজের পছন্দ আপনার বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে আজকে আর ড্রাইভারটা কার? আজকে আপনারা আমাকে বলছেন যে ডাক্তার হলে একটা মানসিক চাপের মধ্যে থাকবে। মানসিক চাপ মানুষের মধ্যে, মানসিক চাপ হচ্ছে এক ধরনের আপনার একটা খারাপ অবস্থা, মানে একটা অসুস্থ অবস্থা, অসুস্থ প্রতিযোগিতা। এখন প্রত্যাশা জিনিসটা আসলে একটা এরকম যে আমরা রিক্সাওয়ালার কথা বলে গিয়েছি, একটা রিক্সাওয়ালা চায় যে তার মেয়ে ডাক্তার হবে, এটাকে আমরা প্রত্যাশা বলি। এখন রিক্সাওয়ালার মেয়ে যদি চায় সে ডাক্তার হতে পারে বা ইঞ্জিনিয়ার হতে পারে। আপনারা প্রত্যাশা জিনিসটাকে আজকে কোন জায়গা থেকে নিচ্ছেন, এটা আমাদের কাছে আজকে পরিষ্কার না। এখন মানুষের মধ্যে আপনারা অসুস্থ প্রতিযোগের কথাটা আজকে আমাকে বারবার বলে যাচ্ছেন। এই যে আমরা জেনারেশন গ্যাপটা বলে গিয়েছি, এই জেনারেশন গ্যাপের জন্য আজকে অসুস্থ প্রতিযোগিতা হচ্ছে মানুষের মধ্যে। আজকে এটা কোনো আজকে আপনারা আমাকে দেখা যেতে পারেন নাই। আচ্ছা, তারপরে আপনারা একটা তরুণ যদি তার তরুণ হচ্ছে তার বক্তব্য, মানে যে কোনো কিছু পছন্দ করতে পারে, তার পেশা পছন্দ করতে পারে, যে কোনো কিছু, আমরা তো তরুণের স্বপ্নকে অস্বীকার করছি না। এখন এই তরুণের স্বপ্নের কারণে, এই ভবিষ্যতের কারণে, তার নিজের পছন্দ করার ভবিষ্যতের কারণে আজকে যে তার ভবিষ্যতে কোনো ক্ষতি হবে না বা ক্ষতি হলে এই দায়ভারটা কার, আপনাদের কাছে প্রশ্ন, যেটা আমরা বারবার করে যাচ্ছি, আপনারা এড়িয়ে যাচ্ছেন। এখন মানুষের মধ্যে আজকে আমার দলের যে চতুর্থ ক্ষেত্রটি আছে, বাংলাদেশের পরিবার, প্রত্যাশা এবং মানসিক শক্তি, মানুষের মধ্যে লক্ষ্য করুন, আজকে পরিবার হচ্ছে একটা একটা তরুণের কাছে সবচেয়ে সমর্থনের সবচেয়ে বড় অংশ। পরিবার আমাকে কি কি দিচ্ছে? পরিবার আমাকে মানসিক শক্তি সবচেয়ে বড় জিনিসটা এটা দিচ্ছে, আমাকে আর্থিক সাহায্য দিচ্ছে। মানুষের মধ্যে একটা পরিবার একটা সাধারণ প্রত্যাশা থাকে এটা সবসময়, কেননা আমরা শিশু কখন আগে থেকে কিছু জানি না। এই পরিবার আমাকে কাদামাটি থেকে রূপান্তর করে এত বড় করেছে। একটা পরিবারের কাছে একটা বাচ্চা সাধারণ আশা থাকবে, এটা স্বাভাবিক মানুষের মধ্যে। কিন্তু আজকে বিতর্কটা প্রত্যাশার জায়গা, আপনারা মানসিক চাপকে কেন এই জায়গাতে আনছেন আমরা জিনিসটা বুঝতে পারছি না। মানুষের মধ্যে আজকে একটা একটা তরুণের বাস্তব মানে ইচ্ছা সবসময় বাস্তবসম্মত হতে পারে না। একটা উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশের মধ্যে অনেক ধরনের তরুণ আছে যারা কিনা বিভিন্ন প্যাশন নিয়ে ঘাটতে যাবে, উপরে উঠতে চায়, কিন্তু তারা অনেক সময় ঝুঁকি সম্পর্কে জানে না, বা 10 বছর পরে যদি দেশে কোনো পরিবর্তন হয় বা যে কোনো সমস্যা হয় এটা কি হতে পারে এই সম্পর্কে জানে না। একটা উদাহরণ দিতে পারি, একটা ছেলে মানুষের মধ্যে ডাক্তার হতে চায়, কিন্তু ডাক্তার হওয়ার জন্য ডাক্তারটা কেন আমাদের ফ্যান্টাসি একটা কথা আসছে, তার হচ্ছে ডাক্তারের সাদা অ্যাপ্রন দেখে বা বিভিন্ন চলাফেরা দেখে তার ডাক্তার হওয়ার ইচ্ছা। এখন একটা ছেলে যখন ডাক্তার হতে চায়, তার দেখা গেল কি বিজ্ঞানের জন্য, অর্থাৎ ডাক্তার হওয়ার জন্য যে বিষয়গুলো পড়া দরকার তার এগুলো ভালো লাগে না, সেগুলো দুর্বল।

0: আজকে যখন আমি এই কথা আমার পরিবার থেকে শুনবো, আমার মানসিক অবস্থা যে কোন জায়গায় নেমে আসবে এটা তাদের চিন্তার মধ্যে নেই। দ্বিতীয়ত মানুষের মধ্যে আজকে যখন আমার পরিবারের সিদ্ধান্ত আমি ব্যর্থ হয়ে যাই, সেই ক্ষেত্রে ব্যর্থ হওয়ার পর আমার পরিবার আমার কাছে ঢাল হিসাবে আসবে যে ঠিক আছে আমরা তোমাদের সাথে আছি, কেননা সেই জায়গায় পরিবার আমার সাথে আছে। কিন্তু আমি যখন নিজের পছন্দে আজকে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে পরিবার আমাকে বলে তুমি নিজের ইচ্ছায় এটা করেছো। এই দায়ভারটা আসলে কার? আজকে আমরা তাদেরকে বারবার প্রশ্ন করে গিয়েছি, তারা আজকে আমাদেরকে কোনো উত্তর দিয়ে যেতে পারেনি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ তার্কিক নাফিম আল মাহমুদ জেহানকে তার দলের পক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপনের জন্য। বিতর্কের এ পর্বে আমি পক্ষ দলের দলনেতাকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করছি।
2: ধন্যবাদ মাননীয় সভাপতি। আমি প্রথমে বলে যেতে চাই, তারা বারবার বলছেন প্রত্যাশা কোনো চাপ হিসেবে কাজ করে না, কিন্তু যে সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে পাশের বাসার মেয়ে বিসিএস ক্যাডার, পাশের বাসার মেয়ে ডাক্তার, এই কারণেই যে আমাকে বিসিএস ক্যাডার ডাক্তার হতে হবে, এই যে সমাজের বা আমাদের মা বাবার যে একটি ভ্রান্ত ধারণা এবং একটি সীমাবদ্ধ যে একটি ধারণা, এই চিন্তার কারণে তো আমরা বাংলাদেশকে উন্নত করতে পারছি না। আর যদি আপনারা বাংলাদেশ বাদ দিয়ে বহির্বিশ্ব দেখেন, তারা কেন আমাদের দেশটাকে এত উন্নত? তারা 18 বছর পরে তারা মা বাবা বলে তুমি তোমার লাইফ নিজের মতো করবা, কিন্তু সেখানে যখন আমার বাংলাদেশের পরিবার আমাকে নির্ধারিত করে দিচ্ছে, তখন আমার তো আমি না চেয়ে সেই কাজটা করছি, সেখানে আমি একটা মরা লাশের মতো করে বাসছি, আমার সেখানে বাঁচার কোনো ইচ্ছা নাই, কিন্তু আমি সেটা করতে বাধ্য হচ্ছি। তারা হয়তো প্রত্যাশা করছে, বা তারা হয়তো বলার চেষ্টা করছে যে আমরা যদি আজকে পরিবারের প্রত্যাশা না মানি, আজকে যদি আমরা পরিবারের কথা কাজ না করি, তারা হয়তো আমাদের আর্থিক সাহায্য করবে না। আমি তো আজকে আমরা ডিবেটটা তো এখানেই করতে চাচ্ছি যে তারা যদি আমাদের আর্থিক সাহায্য না করে, তাহলে আমার ভিতরে যে প্রত্যাশা, আমার ভিতরে যে জেদ, এটার মাধ্যমে আমি যখন সফলতা অর্জন করব, এটার মাধ্যমে আমি যখন নিজেকে সফল করতে পারবো, সেটাকে আরো মার্জিত হবে না। আপনি জেমসের কথা চিন্তা করুন, তার পরিবার তাকে কখনো সাহায্য করেনি, সে একজন সিঙ্গার হবে, কিন্তু সে নিজের চেষ্টায় নিজের দক্ষতায় সে কোনো সাহায্য ছাড়া, সে কোনো গুরু দীক্ষা ছাড়া সে নিজে এই পর্যায়ে যে দাঁড়িয়েছে, তো সেখানে আমরা কি বাংলাদেশে একটি স্টার পাইনি যে সমগ্র বিশ্বে সমাদৃত? আমি হয়তো আমার পরিবার কিছু বলার পরে সেখানে যদি আমি সফলতা অর্জন করি, আপনাদের আজকে আমরা প্রমাণ করে দিয়ে যেতে বলছিলাম যে আমার পরিবারের কথা শুনে আমি সফলতা অর্জন করলে আমি সুখী থাকবো, কিন্তু আপনারা সেটা প্রমাণে ব্যর্থ হয়েছেন। কিন্তু আমরা বলছি আজ যদি আমরা নিজের সফলতা, নিজের ইচ্ছাকে পোষণ করে যদি আমরা সফলতা অর্জন করি, তাহলে আমরা জীবন শেষে অ্যাটলিস্ট বলতে পারবো আমার পরিবার আমাকে বলেছে, কিন্তু আমি তার পথের বিপক্ষে গিয়েছি, আমি আমার নিজের যুক্তি ধরে রেখেছি এবং নিজে এই পর্যন্ত এসেছি, এখানে আমার পরিবারের কোনো হাত নেই, পরিবারের সঙ্গে একটি সম্পর্ক বজায় থাকবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই।
1: ধন্যবাদ অঞ্জনীল দাস নিসর্গকে তার যুক্তি খণ্ডনের জন্য। এবার আমি বিপক্ষ দলের দলনেতাকে তাদের যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি।
0: ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, একটি কথা আছে, নিরবতাই সম্মতির লক্ষণ। আজকে আমার বিপক্ষ দলকে যখন আমি বারবার প্রশ্নগুলো করে যাচ্ছি, তারা যখন এড়িয়ে যাচ্ছে, আজকে আমরা এই জিনিসটি ধরতে বাধ্য হচ্ছে, তারা আজকে মনে করতেছে আজকে আমরা বিতর্কের একটি বিজয় হয়েছি। দ্বিতীয়ত মাননীয় সভাপতি, আজকে আপনারা আমাকে বিসিএস ক্যাডারের কথা বলে গেলেন, ডাক্তার ইঞ্জিনিয়ারের কথা বলেন, পাশের বাসার আন্টির কথা বলে গেলেন। মাননীয় সভাপতি, আজকে আমরা এই জিনিসগুলো আগেই পরিষ্কার করে দিয়ে গিয়েছি, এটা হচ্ছে এক ধরনের মানসিক চাপ, এটা হচ্ছে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা, এটা কখনো প্রত্যাশা হতে পারে না। এখন দ্বিতীয়ত মাননীয় সভাপতি, আজকে না আপনারা আমরা এই কথাটাও বলে গিয়েছি যে তরুণরা সবসময় বাস্তবসম্মত চিন্তা করবে না। এখন একটা তরুণ চিন্তা করতেই পারে, কিন্তু মাননীয় সভাপতি সেই কথাটা আজকে যে আমি প্রশ্নটা করে গেলাম যে আপনার ইচ্ছাটা যদি বাস্তবতার সাথে সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এটার তারা কোনো উত্তর নিয়ে না দিয়ে অন্য কথায় চলে গিয়েছে। আপনি এটা কখনো বলতে পারবেন আমরা যে ডাক্তারের উদাহরণ দিয়ে গেছি সেটাও হয় মাননীয় সভাপতি। দ্বিতীয়ত, আপনারা আজকে বারবার সফলতার কথা আমাকে বলছেন মাননীয় সভাপতি, আজকে বিতর্কের জায়গাটা যেখানে প্রত্যাশার ক্ষেত্রে আপনারা বারবার সফলতার কথা বলছেন, ঠিক আছে আমরা মানলাম আপনারা সফলতার কথা বলছেন, কিন্তু আজকে যে আপনারা নিজের পছন্দে ব্যর্থ হলে কি হবে এই জিনিসটা আমাকে একবারও বলে যেতে যাচ্ছেন না। এখন মাননীয় সভাপতি, আজকে আমরা এটাও বলে গিয়েছি সফল হলে কি হবে, ব্যর্থ হলে কি হবে। মাননীয় সভাপতি, আমরা সফল হলে তো সফল হয়েছি, কিন্তু ব্যর্থ হলে অন্তত আমরা এই কথাটা বলে গিয়েছি, ফলাফলটা দেখিয়ে দিয়েছি যে আমাদের পরিবার ব্যর্থ হলে আমাদের ঢাল হিসাবে আছে, কারণ সেখানে পরিবারের প্রত্যাশা ছিল। কিন্তু আজকে যখন আমি নিজের ইচ্ছায় কিছু করবো, সেই ক্ষেত্রে আমার পরিবার আমার সাথে থাকছে না, অন্তত মানসিক বিপর্যয়ের সময় এই কথা না আমাকে তারা বলছে যে আমি তোমাকে তখন বলেছিলাম যে তুমি এই কাজটা করো না। তো সেই ক্ষেত্রে আপনার মানসিক অবস্থাটা কোন জায়গায় যাচ্ছে এটা তারা একবারও চিন্তা করছে না, তারা নিজের সুখের কথা বলে গিয়েছে। তো সেই ক্ষেত্রে মাননীয় সভাপতি, আজকে আমরা বারবার বলি আমরা তরুণদের স্বপ্ন কেড়ে নিতে চাই না, আমরা চাই সে স্বপ্নটা যেন তার পরিবারের সাথে যাচাই বাছাই করে বাস্তবতার প্রেক্ষিতে সব কিছুর সাথে মিলিয়ে ঝুলিয়ে সেই স্বপ্নটা দেখা হোক এবং বাস্তবায়ন করা হোক। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে।
1: ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা নাফিম আল মাহমুদ জিহানকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এবারে আমি আমাদের বিচারক মণ্ডলীর পক্ষ থেকে আজকের বিতর্কের বিষয়ে একটি মূল্যায়নী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য ডাক্তার অদিতি আরা ত্রিশাকে আহ্বান করছি।
3: ধন্যবাদ মাননীয় সভাপতি।

0: আমরা এতক্ষণ খুব সুন্দর এবং উপভোগ্য একটি বিতর্ক দেখলাম, শুনলাম, খুব ভালো লাগলো। আমি দুই পক্ষকেই সবার আগে এই জন্য কনগ্রেচুলেট করতে চাই, কারণ তারা প্রথম রাউন্ড পার করে এই পর্যন্ত এসেছে, অনেকগুলো বিতর্ক করেছে, দেখেছে। আমি সেজন্য তাদেরকে আগেই কনগ্রেচুলেট করতে চাই। প্রত্যেকের ব্যাপারে একটু হালকা আমি একটু বলি, যেমন প্রথমে আমি পক্ষ দল দিয়ে শুরু করতে চাই। আমার মনে হয় আমরা যখন বিতর্ক করব তখন বিষয় সম্পর্কে একটু ধারণা আমাদের রাখতে হবে, যাতে আমরা বিষয়টা সঠিকভাবে বলি। এরপর ওনারা যেটা শুরুতেই করলেন, খুব স্মার্ট একটা মুভ, বয়স সীমা ওনারা নির্ধারণ করে দিলেন তরুণদের 25 বছর। তো আমি আশা করছিলাম যে বিপক্ষ দল থেকে এটার একটা যুক্তিখণ্ডন ওনারা করবেন, কারণ আমাদের দেশে আপনারা যেটা বলছেন ভবিষ্যৎ নির্ধারণের কথা, আমরা বোধহয় 18 বছরের পরেই আমরা HSC পরীক্ষা দিয়ে দিই এবং তারপরে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য বিষয়ে চয়েস করতে হয়। তৃতীয় বক্তা বলেছেন কিছুটা, তাই না, বিপক্ষ দল থেকে। এরপর আরেকটা কথা যেটা আজকের বিতর্কে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আসলে ভবিষ্যৎ নির্ধারণ বলতে আমরা কি বুঝি। আমরা কি ভবিষ্যৎ নির্ধারণ বলতে শুধুই চাকরি করা বুঝি, শুধুই অর্থ উপার্জন বুঝি, শুধুই সফলতা বুঝি? কারণ পক্ষ দল থেকে একটি কথা বারবার আসছিল যে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, সফলতা মানেই কি শুধু চাকরি করা বা সেটা? এই প্রসঙ্গগুলো কিন্তু একটু সুন্দর করে আসতে পারত। যেমন পক্ষ দলের তৃতীয় বক্তা বলে গেছেন যে ডাক্তাররা অনেক চাপের ভেতর থাকেন, দুপুরবেলা ঘুমানোর সুযোগ পান না। যেমন আমি কিন্তু এখানে বসে আছি এবং দুপুরে না ঘুমিয়ে আমি আপনাদের বিতর্ক উপভোগ করছি। এই বিষয়টা, এই চর্চাটা শুধু আমার নিজের ইচ্ছা বা পরিবারের ইচ্ছা দুটো মিলেই কিন্তু বিষয়টা হয়। আরেকটা কথা আপনারা যেটা বলতে পারতেন যে প্রত্যাশা কখন গিয়ে চাপ হয়, যখন প্রত্যাশাটা চাপ হয়ে যায় তখন সেটা আমাদের সফলতার পথে অন্তরায় হয়ে যায়। যেমন বিপক্ষ দল থেকে এই কথাগুলো এসেছিল, অসুস্থ প্রতিযোগিতার কথা এসেছে, তখন গিয়ে প্রত্যাশাটা আমাদের ক্ষেত্রে চাপ হয়। তার আগ পর্যন্ত কিন্তু প্রত্যাশা পরিবারের হোক, নিজস্ব হোক, প্রত্যাশা থাকবেই, এটা করা যায়। পক্ষ দলের প্রথম বক্তা আরেকটি কথা বলেছেন যে যদি বিতর্কটি জিততে চান, এইভাবে কথাটা আসলে বলা উচিত নয়, যেটা আবার বিপক্ষ দলের তৃতীয় বক্তা এসে বলে গেছেন যে এইভাবে বলাটা বোধহয় ওনার উচিত হয়নি। আরেকটা কথা আমি দুই দলকেই বলবো, পক্ষ বিপক্ষ দুই দলকেই, তাদের প্রথম বক্তা কিন্তু কোনো দায়িত্ব বন্টন করে যাননি। এই দায়িত্ব বন্টনগুলো সুন্দর করে বলে গেলে হয় কি আমাদের বিতর্কটা বুঝতে সুন্দর হয়, সুবিধা হয় এবং আরো সুন্দর করে আমরা বিষয়গুলো বুঝতে পারি। আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে খুবই কনগ্রেচুলেট করব, উনি খুব সুন্দর করে বলেছেন, ওনার বাচনভঙ্গি খুব সুন্দর ছিল, ওনার কাছ থেকে আমি অনেকগুলো তথ্য পেয়েছি। তবে একটু বলবো যে উনি খুব দ্রুত বোধহয় বলেন, আর একটু যদি ধীরে বলেন আমাদের বুঝতে সুবিধা হবে। এরপর পক্ষ দলের যে দ্বিতীয় বক্তা, আমি তাকে বলবো যে স্ক্রিপ্টের ক্ষেত্রে এত বড় খাতা বা এত বড় পৃষ্ঠা ব্যবহারটা দেখতে খুবই মানে অসুন্দর লাগে। আমরা যদি ছোট ছোট কাগজে স্ক্রিপ্ট রেডি করি, সেটা দেখতে যেমন আমাদের জন্য সুবিধা হয়, আমাদের জন্য বলতে অনেক সুবিধা হয়। আর পক্ষ দল থেকে আরেকটা কথা এসেছে যে মনের ইচ্ছা পূরণের কথা, তা 3 Idiots সিনেমার কথাটা এসেছে, মনের ইচ্ছার কথাটা এসেছে, বিষয়টা আসলে আরেকটু সুন্দরভাবে আসতে পারত। সফল হলেই কি মনের ইচ্ছা পূরণ করা যায় না? যেমন আজকে কিন্তু আমরা স্টেজে দুইজন ডক্টর, আমরা পেশায় যদি বলি আমরা বসে আছি, কিন্তু আমরা কিন্তু ঠিকই আমাদের মনের ইচ্ছা বা ব্যক্তিগত চাহিদার যে বিষয়গুলো সেগুলো করছি। আর বিপক্ষ দল যেটা সুন্দরভাবে বলে গেছে যে আসলে এই বয়সটাতে পরিবার থেকে যেটা বলে দেয় সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ নির্ধারণে অনেক বড় একটা ভূমিকা রাখে। তবে বিপক্ষ দলের আরেকটা কথা আমি বলবো, তারা একটা কথা বারবার বলছিলেন যে গুরুত্ব, আমরা গুরুত্ব দিচ্ছি দুটাকে কিন্তু অগ্রাধিকার দিচ্ছি একটিকে। বিষয়টা কি এরকম, এটা পক্ষ দল থেকে খণ্ডন করা যেতে পারতো যে গুরুত্ব আর অগ্রাধিকার দুটো শব্দের মধ্যে কি আসলে কোনো পার্থক্য আছে? এটা ওনারা বলতে পারতেন। তো যাই হোক, অ্যাজ এ হোল আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে খুব জমজমাট একটি বিতর্ক আমরা সবাই শুনলাম। বাংলাদেশ বেতারের যারা শ্রোতা আছেন, আশা করছি তাদের কাছেও খুব ভালো লেগেছে। আমি এই সমগ্র আয়োজনটাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং যে দলই জিতুক হার জিত থাকবেই শুভকামনা জানাচ্ছি, যাতে ভবিষ্যতে তারা তাদের এই চর্চাটা চালিয়ে যান এবং এইটাতে যেন তাদের নিজস্ব ব্যক্তিগত প্রত্যাশাটাই বেশি কাজ করুক এবং তারা ভবিষ্যতে আরো অনেক ভালো করুক। ধন্যবাদ সবাইকে।
1: ধন্যবাদ ডক্টর অদিতি আর আত্রিশাকে। ফলাফল আমার কাছে এসে গেছে, তো তার আগে আমি দুই পক্ষকেই ধন্যবাদ জানাচ্ছি সুন্দর, সাবলীল, যুক্তি নির্ভর, জোরালো বক্তব্য উপস্থাপনের জন্য। আজকে বিতর্কের বিষয়ের উপরে আমি জাস্ট দুটো কথা বলতে চাই। একটা ইংরেজিতে সুন্দর কথা আছে, ট্রিনিটি, দ্যাট ইজ স্কুল, প্যারেন্টস আর স্টুডেন্ট, এখানে তিনটি পক্ষ। এই তিনটি পক্ষের সমন্বয়ের মাধ্যমে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে সবচেয়ে ফুল প্রুফ, আমরা যাকে বলি সঠিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। কারণ একটা ছাত্র সন্তান একটা পরিবারের, তারা বাড়িতে থাকে, বাড়িতে বড় হয়, তারা সন্তানের স্ট্রেংথ উইকনেস সঠিকভাবে কিন্তু মূল্যায়ন করতে অনেক সময়ই হয়তো সমর্থ হয় না প্যারেন্টসরা। কিন্তু স্কুলে যে শিক্ষকের অধীনে ছাত্রটা 10 বছর পড়াশোনা করে, 8 বছর পড়াশোনার পরে গিয়ে ক্লাস 9 গিয়ে তাদের শাখা বিভাজনের প্রশ্ন আসে, প্রথম শিক্ষক কিন্তু জানে এই ছাত্রটার কোন জায়গায় স্ট্রেংথ আছে, কোন জায়গায় উইকনেস আছে। সুতরাং এখানে প্যারেন্টসের প্রত্যাশা, ছাত্রদের আগ্রহ ইচ্ছা, এই দুইটার সাথে শিক্ষকদের যদি ইনপুট থাকে তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। তাই প্যারেন্টস, শিক্ষার্থীর আগ্রহ, প্যারেন্টসের সহযোগিতা, তাদের মনোভাব এবং শিক্ষকদের সহযোগিতা, প্রতিষ্ঠানের দিক নির্দেশনা, সবকিছু সমন্বয় করে যদি নির্ধারণ করা হয় সেটাই সবচেয়ে মঙ্গল একটা স্টুডেন্টের জন্য। তো আমি এখন সবচেয়ে জটিল সময়, ক্রিটিক্যাল মোমেন্ট, ফলাফল ঘোষণা করা, অনেক প্রিপারেশন নিয়েছো তোমরা, দুই পক্ষ অনেক সুন্দর হয়েছে, প্রাইজ অ্যাওয়ার্ডি প্রেজেন্টেশন তোমরা দিয়েছ, অনেক ধন্যবাদ তোমাদের। তারপরেও একদল বিজয়ী এবং একদল জয়ী হবে, এখানে মন খারাপ করার কিছু নাই, যারা বিজয়ী হতে পারবে না। তো আমার কাছে ফলাফল হাতে রয়ে গেছে, জাজেস প্যানেল যে সিদ্ধান্ত দিয়েছেন সেটা কম্পাইল করেই রেজাল্ট বেরিয়েছে। তো আমি এখন ফলাফল ঘোষণা করছি। আজকের বিতর্কের বিজয়ী দল শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, অনেক অনেক অভিনন্দন, তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এবং এখানে এসে সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আর শ্রেষ্ঠ বক্তা হচ্ছে আজকের বিতর্কের বিপক্ষ দলের দলনেতা নাফিস আল মাহমুদ জিয়ান, অভিনন্দন জিয়ান তোমাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করে শ্রেষ্ঠ বক্তা হওয়ার জন্য, তোমাদের অনেক ধন্যবাদ, সবাই অনেক ভালো করেছে। আবারও আমি জাজেস প্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ বাংলাদেশ বেতারকে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজনে মাধ্যমিকের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026।

0: স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026 যুক্তিতে গড়ি বাংলাদেশ এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ লুৎফুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ সোহেল রানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আতিকুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের আয়োজনে। প্রথম গানটি শোনাব আকিব বিন আখতারের কণ্ঠে। গানের কথা লিখেছেন শওকত ওসমান, সুর করেছেন মোহাম্মদ শাহ নেওয়াজ।

আধুনিক গান শুনছেন আমাদের এবারের শিল্পী আকিব বিন আখতার। গানের কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী, সুর করেছেন লাকি আখান্দ।

প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনছেন। আকিব বিন আখতারের গাওয়া পরপর দুখানি আধুনিক গানের পরে আমাদের এবারে শিল্পী আঞ্জুমান আরা শেমুল। গানের কথা লিখেছেন কল্পনা সরকার, সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাদিয়া ইসলাম। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রী দাসো শেরিং তোবগে গতকাল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বল্প সময়ের যাত্রাবিরতি করলে এই অঞ্চল ও এর জনগণের যৌথ কল্যাণে সার্ককে পুনরুজ্জীবিত করতে দেশটির সমর্থন চায় বাংলাদেশ। ভুটানের প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দাসো শেরিং তোবগে জার্মানির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। এ সময় এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারা ভুটানের প্রধানমন্ত্রীকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং ভুটানের গোলফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়নে বিশেষ করে পেশাজীবী এবং দক্ষ ও আধাদক্ষ জনশক্তি যোগান দিয়ে অবদান রাখার বিষয়ে বাংলাদেশের আগ্রহ প্রকাশ করেন। এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেন। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত আজ তিতাস ২৮ নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে তিতাস ২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ ১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। দেশের দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল, স্বাস্থ্যতরী নির্মাণের উদ্যোগ নিচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত গতকাল রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে ভাসমান হাসপাতাল নির্মাণ পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার অব্যবস্থাপনায় নৌ পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সমন্বিত নৌভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলে গেলে তা উপকূলবাসীর জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান এ সময় উপস্থিত ছিলেন। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনও মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোনও সময়সীমা নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের হামলা হলে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছে পাকিস্তান। সৌদি সংবাদপত্র আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা জানান। তিনি বলেন, কূটনৈতিক ও সামরিক দুইভাবে পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে। আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, সৌদি আরবের ভূখণ্ড এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলো নিরাপত্তার জন্য পাকিস্তানি সেনারা ইতোমধ্যে মোতায়েন রয়েছে। তিনি বলেন, সৌদি নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে পাকিস্তান আরও পদক্ষেপ নেবে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ওপর হামলা জোরদারের পর এ মন্তব্য করা হল। খেলার খবর এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন নজরুল সঙ্গীত শুনবেন, কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির।

0: পরপর দুখানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ হুমায়ুন কবির। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই এবং অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোঠর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থানগুলো ধ্বংস করুন এবং বাড়িঘর এবং তার আশপাশ পরিষ্কার রাখুন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে।
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার ছয় মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
3: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
3: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
2: আচ্ছা,
3: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
2: তারপর?
3: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
3: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
3: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আরে
2: আল্লাহ সবাইরে হেফাজত করুন,
3: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন, মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী বিপাশা ইয়াসমিন, গীতিকার সেলিম মাহমুদ, সুর করেছেন টিপু সুলতান বাবর।

এতক্ষণ পল্লীগীতি শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, কণ্ঠ দিয়েছেন তন্নী দেব।

0: তনী দেবের কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন লোকগীতির সুরে দোতারা বাদন শুনবেন, বাজিয়েছেন মোহাম্মদ জিয়াউল আবেদিন।

0: এতক্ষণ দোতরায় শুনলেন লোকগীতির সুর, বাজিয়েছেন মোহাম্মদ জিয়াউল আবেদিন, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সুতপা বড়ুয়া। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ তিতাস ২৮ নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে তিতাস ২৯, ৩০ ও ৩১ এবং বাখরাবাদ ১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশন অনুষ্ঠানে কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলে তা প্রত্যাখ্যান করাও ঠিক নয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা আরও জোরদারে চিকিৎসক প্রশিক্ষণ, স্বাস্থ্যকর্মী বিনিময়, যৌথ গবেষণা এবং উন্নত স্বাস্থ্য প্রযুক্তি হস্তান্তরের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল চীনের হাইনান প্রদেশের হাইকু সিটিতে হাইনান জেনারেল পিপলস হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় এ গুরুত্ব আরোপ করেন। স্বাস্থ্যমন্ত্রী চীনের চিকিৎসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ এবং আধুনিক ও মানসম্মত হাসপাতাল নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা সহজ করতে হাইনান জেনারেল পিপলস হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা ও ছাড় দেওয়ারও অনুরোধ জানান তিনি। এ প্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশি রোগীদের জন্য বিশেষ গ্রিন মেডিকেল চ্যানেল এবং চিকিৎসায় বিশেষ ছাড় চালুর বিষয়ে সম্মতি জানায়। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতের চাহিদাকে বিবেচনায় রেখে চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে। তিনি গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ওপেন হার্ট সার্জারি দিবস এবং কার্ডিওভাসকুলার সার্জিক্যাল কনফারেন্স উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন। মন্ত্রী বলেন, হৃদরোগ চিকিৎসার ব্যয় এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার ইতিমধ্যে চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত ভাল্ব এবং স্টেন্ট এর উপর ট্যাক্স মওকুফ করেছে। তিনি বলেন, জরুরি স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব, তবে একই সঙ্গে রাষ্ট্রের সামগ্রিক আর্থিক সংগতির বিষয়টিকেও বাস্তবসম্মতভাবে বিবেচনায় রাখতে হবে। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার কোন সময়সীমা নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। সৌদি আরবের বিরুদ্ধে কোন ধরনের হামলা হলে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছে পাকিস্তান। সৌদি সংবাদপত্র আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা বলেন। তিনি বলেন, কূটনৈতিক ও সামরিক দুভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে। আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, সৌদি আরবের ভূখণ্ড এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তার জন্য পাকিস্তানি সেনারা ইতোমধ্যেই মোতায়েন রয়েছে। তিনি বলেন, সৌদি নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে পাকিস্তান আরও পদক্ষেপ নেবে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের উপর হামলা জোরদারের পর এ মন্তব্য করা হল। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ দ্বীপবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রামবিট। এতে প্রথমেই শোনাব প্রোমিথিউস ব্যান্ডের পরিবেশনা বিপ্লবের কণ্ঠে।

0: আয়ুব বাচ্চুর কণ্ঠে শুনলাম আমরা চমৎকার এই গানটি, আর এই গানটির সাথে শেষ হল ব্যান্ড সঙ্গীতের অনুষ্ঠান ড্রাম বিট।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যারা এই মুহূর্তে শুনছেন কান পেতে আমাদের আয়োজন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের দ্বিতীয় পাড়ার আয়োজনে। এই মুহূর্তে সঙ্গী হলাম আপনাদের সাথে আমরা গজনা হাসান ইউসুফ খান, নাইরিন সুলতানা, কানিজ মোর্শেদা, মোহাম্মদ মাহবুবুর রহমান ও আমি চমচমি দেওয়ান। প্রকৌশল দায়িত্বে আছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ রুহুল আমিন, আফরোজা আক্তার, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, নাসরিন আক্তার, মুসাম্মদ নূরজাহান ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: সুপ্রশ্রোতা বন্ধুরা, এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম, তাই অতিরিক্ত সতর্ক হতে হবে। জ্বর হলেই আগে খেয়াল রাখতে হবে ডেঙ্গু হলো কিনা, চিকিৎসকের কাছে যেতে হবে, জ্বর আসার দ্বিতীয় বা তৃতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে।
1: সাধারণ সর্দি জ্বর হোক কিংবা যাই হোক, জ্বর আসলেই চিকিৎসকের কাছে যেতে হবে। আমরা সময় শিশুদের একটু বাড়তি খেয়াল রাখব, এই আহ্বানে শুরু করছি আমাদের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান। আশা করি আপনারা সবাই সুস্বাস্থ্যের সাথে ভালো আছেন।
0: প্রিয় বন্ধুরা, শারীরিক সুস্থতা বজায় ও শরীরের ওজন ভারসাম্য রাখার ক্ষেত্রে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়া শরীরের হাড়ের দৃঢ়তা বজায় রাখা, মাংসপেশির সবলতা এবং অঙ্গ প্রত্যঙ্গ সমূহের স্বাভাবিক চলন ক্ষমতা বজায় রাখতে ব্যায়াম উল্লেখযোগ্য ভূমিকা রাখে। শরীর ও মনস্তত্ত্বের সার্বিক সুস্থতা বজায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ব্যায়ামের ইতিবাচক ভূমিকা রয়েছে। অর্থাৎ নিয়মিত ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পুনরুদ্ধার হতে সাহায্য করে। এ বিষয়কে সামনে রেখে শ্রোতা বন্ধুরা, আজ আমরা অনুষ্ঠানটি শুরুতেই শুনব নিয়মিত ব্যায়ামের ক্ষেত্রে যে বিষয়গুলো মেনে চলা আবশ্যক তা সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার রেজাউল আলম খান।
2: প্রিয় শ্রোতা, সুস্থতার কথা বললেই শরীরের নিয়মিত চর্চা, ব্যায়াম এবং প্রত্যেক কথা মনে করতেই হয়। আর এগুলো যদি নিয়মিত মানা যায় এবং জানা যায় তাহলে সুস্থতা থাকবে হাতে মুঠোয়, এটা আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। আসুন আজকের প্রসঙ্গ, নিয়মিত ব্যায়ামের ব্যাপারে যে বিষয়গুলো মেনে চলা আবশ্যক, অর্থাৎ মানতে পারলে জানতে পারলে একটু আগে বলেছি সুস্থ থাকা যায়। আর এই বিষয় নিয়ে আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট শারীরিক শিক্ষা বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আরাফে জাওয়াত। সুস্থতার পেছনে শারীরিক চর্চা, ব্যায়াম, পথ্য ইত্যাদি শুধু মেনে চলা না, নিয়ম মাফিক মেনে চলা প্রয়োজন। আপনার মন্তব্য কি?
3: আপনাকে ধন্যবাদ। আমরা সাধারণত এই বিষয়গুলোতে গুরুত্ব দিই না এবং অথচ এই বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আমরা আজকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। এর ভিতরে যে বিষয়টি আপনি অবতারণা করেছেন, আমি যখন নিয়মিত শরীর চর্চা করব কোন কোন বিষয়ের উপরে আমার মনোযোগ দিতে হবে। প্রথম কথা হলো একটা পিরিয়ডিক চেক থাকতে হবে। আমাদের অবশ্যই সবারই কাছের আপনজন আমাদের ডাক্তার সাহেবরা, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক রাখতে হবে, থাকতে হবে, ভালো একটা যোগাযোগ থাকতে হবে। আমরা নিয়মিত একটা পিরিয়ডিক চেক, স্পেশালি খুব যদি সহজভাবে বলি 6 মাস 9 মাস বা 1 বছর পর পর আমার শরীরের বিশেষ করে হার্টের কি অবস্থা, লাঙ্গের কি অবস্থা, আমার চোখের কি অবস্থা, এইগুলো যদি আমরা নিয়মিত জেনে যাই তাহলে আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারবো এবং আমি এবং আমরা আমাদের কাজের মাধ্যমে কিছু করে রেখে যেতে পারবো, আমরা কারো উপর বোঝা হব না।
2: ধন্যবাদ। প্রয়োজন একটি কথা অনেকে ভাবেন, ভাবনায় রেখে দেন, তা হলো এর পেছনে কোন প্রশিক্ষক বা সত্যিকার প্রশিক্ষণ প্রয়োজন কিনা, না নিজে নিজে ব্যায়াম শুরু করব।
3: আমরা মূলত একটি কথা খুব জোর দিয়ে বলি, আপনি যে কোনো বিষয় শুরু করবেন, আপনি যত ভালোভাবে প্রস্তুতি নিয়ে শুরু করবেন আপনি তত সহজে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। অর্থাৎ আপনার যদি কোনো প্রশিক্ষক থাকে অথবা আপনি যদি দলবদ্ধভাবে একজন প্রশিক্ষকের নিয়ন্ত্রণে যদি শরীরচর্চা করেন তাহলে ভালো। আর এটা যদি অনেক সময় সম্ভব নাও হয়, আপনি যদি নিজেই করতে চান, এখন অনেক লিটারেচার আছে, অনেক বই আছে, আপনি করতে পারবেন, তবে কিছু নিয়ম যেটা আপনি শুরুতে বলেছেন সেগুলো মেনে চলতে হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সময়টা, একটি গুরুত্বপূর্ণ হলো আপনার খাদ্যটা। আমরা দুটো জিনিসকে বলি ওতপ্রোতভাবে জড়িত, একটি হলো আমার খাদ্য আর একটি হলো শরীরচর্চা। কেমন, এটাকে যদি আমরা এভাবে বলি, আপনি খাদ্যটা আপনি কতটা ক্যালোরি নিচ্ছেন

0: বেশি এবং ভালো সুন্দর সুচারুরূপে কাজ করতে পারেন, সেটাই দুজন ব্যক্তির মাঝে পার্থক্য করে দেয়। তো সুতরাং আপনি যত বেশি ভালো বেশি সময় কাজ করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার শারীরিক সুস্থতার উপর, সেটা নির্ভর করবে যেটাকে আমরা আমাদের ভাষায় বলে থাকি ফিজিক্যাল ফিটনেসের উপর। আপনার ফিজিক্যাল ফিটনেস যত ভালো থাকবে আপনি তত বেশি ভালোভাবে বেশি সময় দীর্ঘ সময় কাজ করতে পারবেন।
1: ধন্যবাদ। ফিজিক্যাল ফিটনেস বলেছেন, আমরা তো দাঁড়িপালেদের মাপতে পারি না, মাপারও জ্ঞানের অভাব বা সঠিক তথ্য জানা থাকে না বিধায় অনেক ক্ষেত্রে যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ, যাদের লিভার অসুখ, তারা ব্যায়ামের আওতায় আসবেন কিনা বা তারা ব্যায়াম করতে পারবেন কিভাবে বা শুরুটা করবেন কিভাবে, এই তথ্য জানা প্রয়োজন।
0: জন্ম থেকে মানে টিল লাস্ট ডে পর্যন্ত আপনাকে এই একটা পদ্ধতির ভিতরে যেতে হবে। যদি এটাকে আমরা এভাবে বলি, আপনার প্রতিদিন প্রতিনিয়ত শরীরের যে বিভিন্ন প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো কখনোই বন্ধ হয় না। এই প্রক্রিয়াগুলো যত ভালো হবে আপনি কাজকর্ম তত ভালোভাবে করবেন। খুব সহজভাবে যদি বলি, আপনি কাজ করতে গেলে আপনার শক্তির প্রয়োজন। আপনার এই শক্তিগুলো আসছে আপনি আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে। এই সেখান থেকে যে খাবারগুলো খাচ্ছি সেটা দুভাবে আমাদের হচ্ছে, একটা যেটাকে আমরা বলি ইনস্ট্যান্টলি এটিপি হিসেবে পাচ্ছি, আর একটা বলি সিপি ক্রিয়েটিন ফসফেট আর ফসফোজেন ক্রিয়েটিন। মানে এইটা হলো যে আমরা যখন নিয়মিত করি তো এই আমাদের স্টোরটা বাড়তে থাকে। তার মানে এটাকে যদি আমরা এভাবে বলি, আপনার যখন ইনকাম বেশি হবে, আপনার টাকা পয়সা বেশি থাকবে, আপনার ব্যাংকের সঞ্চয় বেশি থাকবে, আপনার ক্রয় ক্ষমতা যেমন বাড়বে, এটাও ঠিক তাই। আপনার শরীরে যখন স্টোর শক্তি বেশি থাকবে, আপনার সঞ্চয় বেশি থাকবে, তখন আপনার কার্যক্ষমতা অনেক বেশি থাকবে, আপনি দীর্ঘ সময় কাজ করতে পারবেন, আপনার শরীরে কোথাও কোন রকম অসুবিধা হবে না, বলবে না যে তুমি অনেক কাজ করেছ এখন কাজটা বন্ধ করে দাও।
1: একটি তথ্য পরিষ্কার যে নিয়োগ থাকার সহজ উপায় হচ্ছে ব্যায়াম, আমরা মেনে নিচ্ছি। তবে একটি তথ্য জানা প্রয়োজন, যাদের নিয়মিত শরীরচর্চা করেন তাদের ক্ষেত্রে জানা প্রয়োজন যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিভার অসুখ, এগুলো কি কমবে না কি প্রক্রিয়া ব্যায়াম করলে তিনি একেবারে সুস্থ হয়ে যাবেন?
0: চমৎকার। এটাকে আমরা সাধারণত বলি একটা লিমিট, একটা লিমিটের ভিতরে থাকতে হবে। সেই লিমিটের ভিতরে যখনই আপনার এটার বাহিরে চলে যাবেন তখনই আপনার সমস্ত অসুবিধাগুলো দেখা দিবে। তো যেমন আমরা ছোট্ট করে বলি, যদি ডায়াবেটিসের কথা বলেন তাহলে আপনার এই সুগার লেভেল যত বাড়তে থাকবে আপনি তত বিপদের সম্মুখীন হবেন। আবার ঠিক একইভাবে এটা যদি আবার কমেও যায় তাহলেও আপনি বিপদের সম্মুখীন হবেন। তার মানে এই ব্যায়ামটা আপনাকে নির্দিষ্ট মাত্রায় রাখতে সাহায্য করবে। তো সেই জন্য আমরা এখন সবচেয়ে বেশি জোর দিই যে আপনি কতটা খাবেন, কতটা ব্যায়াম করবেন, মানে ক্যালোরি ইনটেক করবেন এবং বার্ন করবেন। এর সাথে আমরা আরো দু তিনটা কথা বলে থাকি, এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ হলো যেটাকে আমরা বলে থাকি পজিটিভ লাইফস্টাইল হ্যাবিট। মানে আমার জীবনের প্রতিটি বিষয় প্রতিটি ক্ষেত্র আমি স্বাস্থ্যবিধি মেনে চলব। তার মানে এমন না আমি সকাল বিকাল শরীরচর্চা করি আমি সারা রাত জেগে থাকবো, সারাদিন ঘুমাবো, অথবা আমি কোন নিয়ম রীতিনীতি মেনে চলবো না। আপনাকে একটা নিয়ম রীতিনীতির ভিতরে চলে আসতে হবে যদি আপনি দীর্ঘদিন সুস্থ সবল কর্মক্ষম থাকতে চান। তো সেই জন্য আমরা বলি পজিটিভ লাইফস্টাইল হ্যাবিট সবচেয়ে গুরুত্বপূর্ণ।
1: আপনার কথায় আভাস পেলাম যে বয়স কোনো বাধা নয়, এটা বড় ধরনের বিষয়।
0: আমরা এটাকে বলে থাকি একটা নিউমেরিক্যাল নাম্বার, একটা সংখ্যা। কখনো কোন অবস্থাতেই যারা খেলাধুলা করে, শরীর চর্চা করে, নিয়মিত শরীরটাকে পরিচর্যা করে, তাদের জন্য বয়স একটি সংখ্যা।
1: রোগ এবং রোগের জটিলতা আমরা সবসময় এড়াতে চাই, দূরে রাখতে চাই, আর এর পিছনে একটা বড় ধরনের বিনিয়োগ হচ্ছে শরীর চর্চা। এবং শরীর চর্চা বিষয় এবং তথ্যগুলো মানতে পারলে, জানতে পারলে আমরা নিয়মিত চর্চার আওতায় আনতে পারি। তারপর একটা বাধা হয়ে দাঁড়ায় হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং কখনো কখনো দুর্বল হয়ে পড়া। আপনার মন্তব্য কি ডক্টর মমতা রাফেজ আওয়াত?
0: আমরা যে কথাগুলো বলেছি যে আপনি যখন নিয়মিত একটা পিরিয়ডিক্যাল চেক যাবেন ডাক্তার সাহেবের সাথে, নিয়মিত ধরুন 3 মাস 6 মাস অথবা 1 বছর পর পর আপনি পরীক্ষা করাবেন, এই জিনিসগুলো তখন চলে আসবে। দেখুন, আপনি খুব সহজে যদি বলি, আপনার ল্যাকটিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিড বেড়ে যাচ্ছে, এগুলো পিরিয়ডিক চেকের ভিতরে চলে আসবে। তখন আপনি যে শরীরচর্চাবিদ আছেন, যে এক্সপার্ট আছেন, তার সাথে একটু কথা বলে নিলেন, ডাক্তার সাহেবের সাথে একটু কথা বলে নিলেন, তখন ওনারা বলে দিবেন যে আপনি এই এই ব্যায়ামগুলো করেন এবং এই এই খাবারগুলো আপনি খাবেন না বা কম খাবেন। তো সেই জন্য আমরা বলেছি, আমরা এখন এটাকে বলে থাকি ন্যাচারোপ্যাথি। তার মানে ন্যাচারাল উপায়ে ভালো থাকার যে পদ্ধতি, এখানে আমরা সাধারণত 4টা জিনিসকে গুরুত্ব দিয়ে থাকি, শরীরচর্চা, খাদ্য, পজিটিভ লাইফস্টাইল হ্যাবিট এবং যেটাকে আমরা বলি মাস

0: ম্যাসাজ এবং আকুপ্রেশার, এই চারটাকে মিলিয়ে আমরা বলি ন্যাচারোপ্যাথি। অর্থাৎ ন্যাচারালি ভালো থাকার যে পদ্ধতি সেটাই ন্যাচারোপ্যাথি। কারণ কি, আপনি অসুস্থ হলেন, একটা ওষুধ খেয়ে ভালো হলেন, আর আপনি অসুস্থই হলেন না, নিঃসন্দেহে অসুস্থ হলেন না, সেটা খুবই ভালো। এবং সেটা যদি আপনি হতে চান, মানতে চান, থাকতে চান, তাহলে আপনাকে ন্যাচারোপ্যাথি মানে প্রাকৃতিক উপায়ে ভালো থাকার পদ্ধতিটা আপনাকে মেনে চলতেই হবে। এটার মূল মন্ত্র হলো শরীর চর্চা এবং খাদ্য।
1: তথ্যগুলো স্পষ্ট, কিন্তু একটি বিষয়ে আমরা হার মেনে যাই, তা হলো অলসতা। সব জানি, শরীরটাকে ভালো রাখতে চাই, মনও চায়, কিন্তু অলসতা অনেকে পারেন না, করতে পারেন না, হয়তো তারা বলে না ব্যস্ততা, অথবা এই যে মনোমানসিকতা তৈরি করার অভাব, এই বিষয়টা কি করে গড়ে তোলা যায় প্রতিটি পরিবারে, প্রতিটি জনে, প্রতিটি মনে?
0: অলসতা যদি কেউ বলে থাকেন, তাহলে আমি বলবো যে এটা একমাত্র যেটাকে আমরা বলে থাকি উইল পাওয়ারের অভাব। অলসতা বলতে প্রকৃতপক্ষে কোনো বিষয় নাই। আপনি বলবেন যে এটা অনেক বড় বিষয়, এটা আমি বলে ফেললাম নাই। কারণ হলো, আপনি যখন শরীর চর্চা করবেন, এর আগে আপনি আস্তে আস্তে করে একটু স্ট্রেচিং করে নেবেন। যখনই আপনি আস্তে আস্তে ক্রমান্বয়ে স্ট্রেচিং করবেন, আপনার ব্লাড সার্কুলেশন বাড়তে থাকবে, তখন ক্রমান্বয়ে আপনার এই অলসতা দূর হয়ে যাবে, অলসতা আর আপনাকে পেয়ে বসবে না। আমরা এইভাবে একটা কথা বলেছি অনেকদিন আগে, আমাকে জিজ্ঞেস করেছিলেন যে সকালে আমার ঘুম থেকে উঠতে কষ্ট হয়, অসুবিধা হয় বা অলসতা লাগে। আমি বললাম যে সকালে আপনি ঘুম থেকে উঠবেন না, আপনি প্রথমে একটা হাত বাঁদিকে দিবেন, আবার হাতটা আগের জায়গায় নিয়ে আসবেন, ডান হাতটা একটু ডান দিকে দিবেন, আবার আস্তে আস্তে ধীরে ধীরে আগের জায়গায় নিয়ে আসবেন, একটা পা একটু ডান দিকে দিবেন, আবার নিয়ে আসবেন, বা পাটা বাঁদিকে দিবেন, আবার নিয়ে আসবেন, একটু কাত ফিরবেন, আবার একটু উল্টো দিকে কাত ফিরবেন, আবার হাত দুটো একটু আস্তে আস্তে করে পিছন দিকে লম্বা করে দিবেন, আবার হাত দুটো আস্তে আস্তে আবার আগের জায়গায় দুপাশে নিয়ে আসবেন, এবার পা দুটো একসাথে একটু একটু করে প্রসারিত করবেন, আবার আগের জায়গায় পা দুটো নিয়ে আসবেন। আপনি 5 মিনিট এভাবে করেন, আপনি বিছানায় শুয়ে থাকতে পারবেন না। তার মানে আমরা যে অলসতা বলি, অলসতা তখনই থাকবে যখন আপনি অলস মানে যেটাকে আমরা বলি গতিহীন জীবন যাপন করবেন। সুতরাং মানুষ গতিহীন জীবন যাপন করবে এটা হতে পারে না।
1: আপনার কথায় আমাদের শ্রোতা মনে মনের গতি বেড়েছে, আমাদের সুস্থতার প্রত্যয় বাড়বে, এটাই হোক আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন। আজকে আলোচনা নিয়মিত ব্যায়ামের ব্যাপারে যে বিষয়গুলো মেনে চলা আবশ্যক, এ নিয়ে অনেক তথ্য জানিয়েছেন ডক্টর মোহাম্মদ আরফে জাওয়াদ, সময় দিয়েছেন। আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ।
2: এবারে শোনাবো স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী রুমানা ইসলাম, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার দীপক কুমার দে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্ন পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, ঢাকা 1207।
1: আমাদের কাছে ইমেল করতে পারেন বেতার phnc1207@gmail.com।
0: প্রিয় বন্ধুরা, মানসিক স্বাস্থ্য বলতে আমরা আমাদের ভালো মানসিক অবস্থা, সমস্যা সমাধানের ক্ষমতা বা মোকাবেলার সক্ষমতা এবং আবেগ, অনুভূতি, চিন্তাভাবনা, সামাজিক সম্পর্ক ও জীবন সম্পর্কে আমাদের বোধগম্যতাকে বোঝাই। আর মানসিক রোগ বা সমস্যা বলতে বোঝায় ব্যক্তির মনের এমন সংকটাপন্ন অবস্থা যা তার চিন্তা, অনুভূতি, আচরণ, পারস্পরিক সম্পর্ক ও দৈনন্দিন কাজে নেতিবাচক প্রভাব ফেলে। একজন মানুষ নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, আর তা করতে গিয়ে আমাদের ভেতরে খারাপ লাগা, অতিরিক্ত মানসিক অবসাদ কিংবা দুঃখ ভারাক্রান্ত হওয়ার মতো সমস্যা আসতে পারে। এই অবস্থায় দেরি না করে আশেপাশের মানসিক স্বাস্থ্যকর্মীর সহায়তা নিতে হবে। বিশেষজ্ঞের সহায়তা নিয়ে সমস্যাগ্রস্ত ব্যক্তি ভালো মানসিক স্বাস্থ্যের অধিকারী হতে পারেন।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে জানবো আইনি তথ্য পর্বে মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন এবং চিকিৎসার অধিকার সম্পর্কে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা শুনব। সাক্ষাৎকার গ্রহণে অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি।
2: সুপ্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন সকলে। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আইনি তথ্য বিষয়ক অনুষ্ঠান জানবো জানাবোতে। আজকে একটি গুরুত্বপূর্ণ আইন নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন ও চিকিৎসা অধিকার। আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী খালেদা সুলতানা নূর। আমরা সাধারণত এই অনুষ্ঠানে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকেও যে বিষয়টি সেটিও আমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক আইন রয়েছে, আসলে আমরা সাধারণ মানুষরা অনেক কিছু জানি না, এই জন্য আইন মেনে চলার প্রবণতাটাও আমাদের মধ্যে কম। আসলে আইন জানতে হবে, আইন মানতে হবে। শুরুতেই আপনার কাছে যদি জানতে চাই, বিশেষ করে মানসিক সুস্থতা বলতে আসলে আমরা কি বুঝবো?
3: এখন মনে মধ্যে নিশ্চয়ই প্রশ্ন জাগে যে আমাদের অন্যান্য সব চিকিৎসা তো আলাদা করে আছে, তাহলে এই মানসিক চিকিৎসাটা জন্য আলাদা কেন আইনের প্রয়োজন হলো, অথবা কোন প্রেক্ষাপটে এই আইনটা প্রণীত হলো? নিশ্চয়ই এটার প্রয়োজনীয়তা অনেক বেশি। তো আপনি যেটা বলছিলেন যে প্রথমে আমরা যদি জানতে পারি যে মানসিক স্বাস্থ্যটা আসলে, আমরা সুস্থতা বলতে বুঝি যে একজন মানুষ তাকে দেখতে, যদি প্রথম বাহ্যিক ভাবে বলি, উনি দেখতে সুস্থ সবল হাসাহাসি করছেন, উনি খাওয়া দাওয়া করছেন ঠিক মতো, উনি ঘুমাচ্ছেন ঠিক মতো, উনি উঠছেন ঠিক মতো, কাজ করতে পারছেন, এই যে সর্বোচ্চ যে ক্ষমতাগুলো আছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্পেসিফিক্যালি বলছে যে সুস্থতা বলতে শুধু শারীরিক সুস্থতা নয়, মানসিক সুস্থতার কথাও সেখানে উল্লেখ করেছে। এখন এই মনটা কি সুস্থতাই আসলে মানসিক সুস্থতা? আমার কিছু খেতে চাওয়ার ইচ্ছা পেলে খুশি হওয়ার যে মানসিকতা, তারপরে আমি রাগ অভিমান, আমার ঘুম ঠিক মতো হওয়া, এই প্রত্যেক জিনিসই কিন্তু শরীরের সাথে মানসিকতার
2: একটা সম্পর্ক রয়েছে,
3: সম্পর্ক রয়েছে। সুস্থতা বলতে মানসিক এবং শারীরিক দুটো স্বাস্থ্য সুস্থতাকে আমরা বুঝাবো।
2: আপনার কাছে এবার যদি জানতে চাই যে এই যে মানসিক অসুস্থতায় যে আক্রান্ত ব্যক্তি, তিনি বিভিন্ন রকম মানসিক অসুস্থতার দ্বারা আক্রান্ত হলেন, এই আক্রান্ত ব্যক্তির কি কোনো অধিকার রয়েছে এই আইনে?
3: আমরা জানি যে নাগরিক হিসেবে আমরা কিন্তু রাষ্ট্রের কাছ থেকে কিছু অধিকার পাই। আমি যদি আরো সংক্ষিপ্ত আকারে বলি যে পরিবার থেকে, পরিবারের সদস্য হিসেবে কিন্তু আমরা কিছু অধিকার পাই। যেমন আমি পরিবারের সন্তান, সুতরাং এই পরিবারের থেকে আমার শিক্ষা খরচ, আমার চিকিৎসা খরচ, আমার খাবারের খরচ, আমার বাসস্থানে থাকার অধিকার, আমার আনন্দকর সব অধিকার কিন্তু আমরা পাচ্ছি। মানে পরিবারের বাইরে কেউ কিন্তু এসে কখনো বলতে পারে না যে এটা আমার অধিকার, তুমি আমাকে দাও। একইভাবে এই রাষ্ট্রে কিন্তু নাগরিক যারা আমরা আছি তারাই কিন্তু অধিকার পাই। তাহলে এখানটায় এই মানসিক মানে অসুস্থতা আক্রান্ত ব্যক্তির অধিকার বলতে আবার কি বুঝাচ্ছে? আমি যদি নাগরিক হিসেবে আমি অধিকার পাই, তাহলে আমার মানসিক অসুস্থ হওয়ার জন্য সেই ব্যক্তির কি কোনো আলাদা করে অধিকার আসলে প্রয়োজন আছে? কোন কোন ক্ষেত্রে আমি বলি যে, যেমন কোন একজন মানসিক অসুস্থ ব্যক্তি কোনো একটা কারণে কোনো একটা অপরাধের সাথে জড়িত হয়ে গেলেন, এখন ওনার যখন নাকি বিচার হবে বা আমরা আর্গুমেন্ট চলবে, সেক্ষেত্রে যদি কোনো আইনজীবী যদি এটাকে যদি কোর্টে উপস্থাপন করেন যে ওনার এই দিক দিয়ে উনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, সেই জন্য উনি এরকম একটা কাজ করেছেন, সুস্থ অবস্থায় উনি সেটা করতে পারতেন না, সেই সুযোগটা প্রিভিলেজটা কিন্তু উনি পাবেন। এখন যদি আসি যে মানসিকভাবে অসুস্থ বলে কি উনি সামাজিকভাবে উনি মর্যাদা পাবেন না, উনি কি ওনার স্থাবর সম্পত্তি রক্ষা করতে পারবেন না? এখানে যেটা বলা হচ্ছে যে মানসিকভাবে অসুস্থ বলতে আমরা যেটা এক কথায় বুঝি বা মনে করি শব্দটা হল পাগল, আসলে কিন্তু সবাই কিন্তু পাগল না। মানসিকভাবে অসুস্থ যখন নাকি এটা কোনোভাবে আমরা কোনো ব্যক্তির কন্ট্রোলে থাকে না এবং এটা উনি এমন আচরণ করেন যে আচরণ কোনো স্বাভাবিক মানুষ করেন, তখন আমরা বলে ফেলি যে ও পাগল হয়ে গেছে বা ও পাগলামি করছে, এই শব্দটা আমরা ব্যবহার করি। কিন্তু তারপর এই আইনটা যেটা করেছে যে মানসিকভাবে অসুস্থ ব্যক্তির অধিকার, মর্যাদা, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, এই প্রত্যেকটা অধিকারকে সংরক্ষণ করেছেন, আলাদা করে বলেছেন যে অসুস্থ ব্যক্তির হলেই যে এগুলি হারিয়ে ফেলবে।
2: মানসিক অসুস্থতা আক্রান্ত ব্যক্তির চিকিৎসার অধিকার রয়েছে এই আইনে নিশ্চয়ই?
3: অবশ্যই, চিকিৎসা অধিকার তো একটা অধিকার, আমি এখানে এতক্ষণ বলছি আর বাকি সমস্ত অধিকার নেই। যেমন উনি যদি অসুস্থ হন তাহলে উনি বিচারের ক্ষেত্রে উনি ওনার সেই প্রিভিলেজটা পাবেন, উনি যদি অসুস্থ হন তাহলে ওনাকে দেখভাল করার জন্য পুনর্বাসনের প্রয়োজনের ক্ষেত্রে এই আমাদের এই আইনের মাধ্যমে সরকার সেইটাকে নিশ্চিন্ত করেছেন।
2: আপনি পুনর্বাসনের কথা বলছিলেন, আমি যদি আপনার কাছে সুনির্দিষ্ট ভাবে জানতে চাই যে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন কিভাবে হবে?
3: আচ্ছা, কোন কোন ক্ষেত্রে আগে আমাদের বুঝতে হবে যে পুনর্বাসনের প্রয়োজনটা আছে। যদি আমার পরিবারে কোন একজন সদস্য অসুস্থ হচ্ছেন, সেক্ষেত্রে আমি কি করছি, আমি কিন্তু দায়িত্ব নিয়ে আমি মানসিক হাসপাতাল অথবা কোনো হাসপাতাল, মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া যেটা প্রয়োজন আমি কিন্তু নিয়ে যেতে পারছি। কিন্তু যদি এরকম ধরেন, চিন্তা করেন যে কোনো ব্যক্তির অভিভাবকহীন, তার উপরেও দাদা নানা চাচা এরকম কেউ নাই বা নিয়ে যাওয়ার মতো আর্থিক সামর্থ্য কারো নাই, সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে কোনো মানসিক রোগী যদি থাকেন উনি তার চিকিৎসাটা কিভাবে পাবেন। তাহলে এখানে এর আগে আমি আলোচনা করেছিলাম, আমি আজকে আলোচনার ক্ষেত্রে আবারও বলছি যে এখানে আমাদের কিন্তু পুলিশকে অধিকার দেওয়া হয়েছে, এখানে আমাদের জনপ্রতিনিধি তারাও কিন্তু তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, ওনারা চিকিৎসার ব্যবস্থা করবেন। চিকিৎসার ব্যবস্থার পরে আসবে পুনর্বাসন। সুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে যখন সার্টিফিকেট দেওয়া হলো, যদি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ, সেই ক্ষেত্রে যদি ওনার কোথাও জায়গা যাওয়ার যদি কোনো জায়গা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরের আন্ডারে নেওয়া হবে ওনাকে পুনর্বাসন কেন্দ্রে। যদি আমি এক কথা যদি আবার বলি যে অভিভাবক এবং আত্মীয়বিহীন বা ঠিকানাবিহীন মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির সুস্থতার পর সংশ্লিষ্ট মানসিক হাসপাতাল তার সুস্থতা ছাড়পত্র সহ উক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট জেলায় অথবা নিকটতম সমাজসেবা প্রতিষ্ঠানে অথবা পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর
2: করতে পারবে,
3: এবং যেই হাসপাতালে ছিলেন পরবর্তীতে যদি তার ওনার কোন চিকিৎসার প্রয়োজন হয় সে চিকিৎসা কিন্তু ওই হাসপাতাল দিতে বাধ্য থাকবে।
2: আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন ও চিকিৎসা অধিকার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরার জন্য
3: আপনাকে অনেক ধন্যবাদ, আর আমার শ্রোতা বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জন্ম জানাবো আইনের তথ্য বিষয়ক অনুষ্ঠানে আপনারা শুনছিলেন একটি গুরুত্বপূর্ণ আইন। আমরা আবারও ভিন্ন কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইন মেনে চলবেন, সবার জন্য শুভকামনা।
0: এতক্ষণ জানবো জানাবো আইনি তথ্য পর্বে মানসিক স্বাস্থ্য আইন 2018 অনুসারে মানসিক অসুস্থতায় আক্রান্ত ব্যক্তির পুনর্বাসন এবং চিকিৎসার অধিকার সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনাটি শুনলেন। এবারে শুনুন বেতার কার্টুন।
4: বাবা বাবা বাবা,
5: কি হয়েছে রে রেনু?
4: দুলা ভাই নাই ঝগড়াঝাটি শেষে রাগ করে চলে গেছে রাত দুইটায়, ওখান সকাল বেলায় নাস্তা দিতে গিয়া সব জানলাম।
5: বেনু কি করে? বেনু
4: দুনিয়ার মানুষে ফোন করতেছে কারণ দুলা ভাইয়ের ফোন বন্ধ।
5: আচ্ছা, আমি দেখতাছি।
4: কই যাও বাবা?
5: ব্যবস্থা কইরা আসতাছি।
4: কই গেল রে বাবা? জানি না, কইলো ব্যবস্থা কইরা আসতাছে।
6: কিসের ব্যবস্থা?
4: জানি না।
6: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়া কি করে তা তো সবারই জানা।
4: কিছু করব না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসবো। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওনের কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাইত না পোহাইতেই বেড়ানি শেষ?
6: তুই তো ছোট বইন, তোর কাছে তো আর সব কথা খুইলে কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
4: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
6: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরে যাইব।
4: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বলল ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
7: শানু, অশানু, আরে বিনু কবে আসছো?
6: এই তো গত রাইতে।
7: জামাই আসে নাই?
4: গভীর রাইতে গোসা কইরা সই লাগেছে।
7: কি কারণে?
4: আফাই বলল ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
7: বুঝছি, সোজা কেস। কও কি বেনুরানি?
6: স্বাস্থ্য আফা, আপনিও না।
7: হ্যাঁ, সাপের হাচ্ছ বাইদানি সিনে কি নিয়ে যে ঝগড়া হয়েছে ঠিক দোষছি, তাই না?
6: আর দূর শানুর সামনে।
7: শানুরও আঠারো হয়, হয় সবকিছু জানা থাকা ভালো। তো বিয়ের পরে তোমরা কি পদ্ধতি লইছো, কন্ডম না বড়ি?
6: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইল গার্মেন্টে চাকরি করি, পালা কইরা দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওনের কথা খালি ভুলা যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
7: এইটা লেগে ঝগড়া করুন লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আনলি তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইতো।
6: ওইটা তো সে পছন্দ করে না।
7: বাবা,
6: ভাবছিলাম ঘর দুয়ারটা গুছাইবার লাগা দু তিনটা বছর ভালা করে চাকরি করুম।
7: তাইলে একটা কাজ করতে পারো।
6: কি আপা?
7: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদি ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাইতে পারো।
6: ইমপ্ল্যান্ট কি?
7: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাই দেওয়া হয়।
6: ও,
7: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
6: আচ্ছা আচ্ছা,
7: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায় প্রসবের পর পরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতেই নিতে হয়।
5: থানায় ডায়রি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনবরে মা।
6: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
7: এটা কি করছেন চাচা?
5: না, কি করছি?
1: প্রিয় বন্ধুরা, আমি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের স্বাস্থ্য সুখের মূল অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, উপস্থাপনায় আমি সুমনা সিরাজ সুমি,
0: আমি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটির প্রযোজনায়
8: শাহিদা মনসুরে। স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায়

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। কোম্পানিটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ তিতাস ২৮ নম্বর কূপটি উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে। তিনি আরও জানান, আগামী ৩-৪ মাসের মধ্যে তিতাস ২৯, ৩০ এবং ৩১ এবং বাখরাবাদ ১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, কৃষকের প্রয়োজনের সময় সার নিশ্চিত করতে সরকার শুরু থেকেই আগাম ও সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছে। কৃষি সচিব বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের প্রকাশনা উৎসবে এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে কোনো ব্যক্তি বা দলের সব বক্তব্যের সঙ্গে একমত হওয়া জরুরি নয়। একইভাবে কোনো সমালোচনা পছন্দ না হলেই তা প্রত্যাখ্যান করাও সঠিক নয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বাংলাদেশ সংবাদ সংস্থাকে একথা জানান। তিনি বলেন, বর্তমান প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের পর থেকে আদালতে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, বিচারিক শৃঙ্খলা আনতে পারলে রিট মামলার সংখ্যা কমে আসবে, কেননা আদালতে শৃঙ্খলা থাকলে মানুষ ন্যায় বিচার পায়। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত হাইকোর্টে রিট মামলা হয় ৪,৭২৯টি। এ সময় রিট মামলা নিষ্পত্তি হয় ৯,৫৯০টি, অর্থাৎ নতুন রিট মামলা দায়েরের চেয়ে নিষ্পত্তির হার দ্বিগুণ। হাইকোর্টে লক্ষাধিক রিট মামলা বিচারাধীন থাকার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, অনেক ক্ষেত্রে জনস্বার্থ মামলার নামে ব্যক্তিস্বার্থে রিট মামলা করা হয়, যার মূল উদ্দেশ্যই থাকে আত্মপ্রচার। গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড একটি চুক্তিতে উপনীত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই চুক্তির কথা জানান। তিনি বলেন, এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কোনো মার্কিন প্রতিপক্ষ গ্রিনল্যান্ডে ঘাঁটি নির্মাণ অথবা সংবেদনশীল বিনিয়োগ করতে পারবে না। ট্রাম্প আরও বলেন, চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কোনো সময়সীমা নেই ও চুক্তির ফলে গ্রিনল্যান্ড দীর্ঘমেয়াদে মার্কিন নিরাপত্তা সুবিধা পাবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন জানিয়েছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হবে। সৌদি আরবের বিরুদ্ধে কোনো ধরনের হামলা হলে যে কোনো মূল্যে রক্ষা করার অঙ্গীকার করেছে পাকিস্তান। সৌদি সংবাদপত্র আরব নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একথা জানান। তিনি বলেন, কূটনৈতিক ও সামরিক দুইভাবেই পাকিস্তান সৌদি আরবের পাশে থাকবে। আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, সৌদি আরবের ভূখণ্ড এবং মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোর নিরাপত্তার জন্য পাকিস্তানি সেনারা ইতিমধ্যে মোতায়েন রয়েছে। তিনি বলেন, সৌদি নেতৃত্ব ও জনগণের পক্ষ থেকে অনুরোধ জানানো হলে পাকিস্তান আরও পদক্ষেপ নেবে। ইয়েমেনের হুতিরা সৌদি আরবের ওপর হামলার জোরদারের পর এ মন্তব্য করা হল। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকা ও ঢাকা আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসর বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা। আপনি জানেন কি, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা? কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন এবং ভেঙে দিন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ি টায়ার ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়ির চারপাশের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। মনে রাখবেন, তীব্র জ্বর অর্থাৎ 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। মনে রাখবেন, কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ। দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন। খাবারের আগে ও মলত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। এবং মনে রাখবেন, 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিতে পারবেন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকা ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর পর্যন্ত। স্বাস্থ্য বার্তাটি শুনলেন।
3: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ। টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9 থেকে 12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15 থেকে 18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
4: এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্স এর অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106, FM 102 ও FM 90 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। বেলা দুটো কুড়ি মিনিটে থাকছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ শুনতে পাবেন বেলা তিনটে বেজে ৩৫ মিনিটে। পবিত্র কুরআন শিক্ষার আসর শুনবেন বিকেল চারটা বেজে ৫ মিনিটে। সুর তরঙ্গ শুনতে পাবেন বিকেল চারটা বেজে ২৫ মিনিটে। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল ৫টা ১০ মিনিটে। বিকেল ৫টা ৪০ মিনিটে থাকছে ডেঙ্গু ঠেকাই একসাথে। সোনালী ফসল শুনতে পাবেন সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে থাকছে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান শুনতে পাবেন দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে থাকছে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শনিপ্রশু শুনতে পাবেন রাত ৯টা ৫ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত ১০টায়। শ্রোতাদের অনুরোধের পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত ১০টা বেজে ২০ মিনিটে।
1: এছাড়াও এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনতে পাবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

আপনি জানেন কি, ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক এডিস মশা। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণ ও প্রতিরোধ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে ফেলুন। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা ইত্যাদিতে জমে থাকা পানিতে মনে রাখবেন এডিস মশা ডিম পারে, তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করে ফেলুন এবং আপনার বাড়ির আশেপাশে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তীব্র জ্বর 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এবং শরীরে প্রচণ্ড ব্যথা ডেঙ্গু জ্বরের সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলো দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রচারে বাংলাদেশ বেতার, ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। যারা মানব পাচারের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিন, এরা দেশ ও জাতির শত্রু, এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলুন।
1: বাংলাদেশ পেতে ঢাকা। এখন শুনবেন নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ, গ্রন্থনা ও উপস্থাপনায় লায়লা আরিয়ানি হোসেন।
2: নারীর জীবন নানামুখী দায়িত্ব আর পরিচয়ের সমন্বয়। তিনি পরিবারের সদস্য, সন্তানের অভিভাবক, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, একসঙ্গে অনেক কিছু সামলে চলেন। এই চলার পথে নিজের কথা বলার জায়গা, নিরাপত্তা, শিক্ষা এবং নিজের সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ, প্রতিটি বিষয়ই সমান গুরুত্বপূর্ণ। কারণ একজন নারী যখন নিজের অধিকার সম্পর্কে সচেতন হন, নিজের সিদ্ধান্তকে মূল্য দিতে শেখেন, তখন তার প্রভাব পড়ে পরিবারে, আর সচেতন পরিবার তৈরি করে আরও নিরাপদ ও সম্ভাবনাময় সমাজ। নারীর জীবন ও সম্ভাবনার নানা দিক নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নারী কণ্ঠ। আমন্ত্রণ সবাইকে। নারীর জীবন বহুমাত্রিক। ঘর, কাজ, সৃজনশীলতা সব মিলিয়ে তৈরি হয় তার নিজস্ব জগৎ। এই জগৎকে সুন্দর রাখা, গুছিয়ে রাখা এবং নিজের মতো করে সাজানো, এগুলো এক ধরনের দক্ষতা। মা হিসেবে নারীর ভূমিকা অনেক ক্রিয়াশীল। পরিবারের প্রতিটি সদস্যের দায়িত্ব রয়েছে এমন একটি পরিবেশ তৈরি করার যেখানে ছেলে ও মেয়ে উভয়েই পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ এবং সহমর্মিতা নিয়ে বড় হয়ে ওঠে। নিরাপদ সমাজ গড়ে ওঠে সচেতন মানুষ দিয়ে, আর সেই সচেতনতা শুরু হয় পরিবারের ভেতর থেকেই। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই থাকছে আজকের প্রথম আয়োজন জীবনের জন্য জানা। আজ রয়েছে ধর্ষণ প্রতিরোধে পারিবারিক শিক্ষার গুরুত্ব, রচনা ও পাঠ অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ।
3: মানবাধিকার লঙ্ঘনের একটি ভয়াবহ রূপ হল নারী নির্যাতন। নির্যাতন বলতে বোঝায় ব্যক্তিগত বা সামাজিক জীবনে যখন কোনো নারীর ওপর যে কোনো ধরনের শারীরিক, যৌন বা মানসিক আঘাত আনা হয় বা হয়রানি করা হয় বা ভয়ভীতি প্রদর্শন করা হয়। নারী নির্যাতনের রূপ বা ধরন বহুমাত্রিক, যেমন যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক নির্যাতন। কয়েক বছর থেকে আমরা লক্ষ্য করছি প্রাপ্ত বয়স্ক নারী কিংবা তরুণী শুধু নয়, কন্যা শিশুও ধর্ষণের শিকার হচ্ছে। সুতরাং খুব যৌক্তিকভাবেই ধর্ষণ প্রতিরোধের উপর যেমন জোর দেওয়া হচ্ছে, তেমনি পারিবারিক শিক্ষার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ ধর্ষক তার পরিবার থেকে শৈশব বা কৈশোরকালে যদি নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা, ধর্মীয় অনুশাসন ইত্যাদি বিষয়ে শিক্ষা পেত, তাহলে এ ধরনের অমানবিক কাজ করা তার দ্বারা কখনোই সম্ভব হতো না। পরিবার হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ ও স্নেহ মায়া মমতার আশ্রয়স্থল, এমনকি সন্তানের প্রাথমিক শিক্ষাক্ষেত্রও হচ্ছে পরিবার। সুতরাং পরিবারের প্রতিটি সদস্যদের মধ্যে শাসন, মায়া মমতা, বন্ধুত্ব ও আন্তরিকতার সম্পর্কের মধ্য দিয়ে যে পরিবেশ পরিবারে গড়ে ওঠে তা একটি শিশুর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে মা ও বাবাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মা হচ্ছেন সন্তানের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত জায়গা। জন্ম দেওয়া থেকে শুরু করে প্রতিটি কাজে মা শিশুকে নিবিড়ভাবে জড়িয়ে রাখেন। এক্ষেত্রে বাবারও উচিত সচেতন হতে এবং মার পাশাপাশি ভূমিকা রাখতে। শিশুটি যখন কিছু বলতে চায় তখন ধৈর্য ধরে শুনতে হবে, তার মনে যেন কোনো রকম সংকোচ না থাকে। সন্তানের সঙ্গে নির্ভয়ের সম্পর্ক মা বাবাকে অবশ্যই গড়ে তুলতে হবে। অনেক মা বাবা তার শিশুর জন্য নিয়োজিত গৃহশিক্ষক ও ড্রাইভার সম্পর্কে একটু উদাসীন থাকেন। আমি এমনও দেখেছি শিশুকে পড়তে বসতে দিয়ে মা চলে গেলেন বাড়ির বাইরে অন্য কোনো কাজে। এই ধরনের কাজ কখনো করা উচিত নয়। এমনকি বাড়িতে দূর সম্পর্কের চাচাতো মামাতো ভাইকে রেখে না যাওয়াই কোথাও ভালো। শিশুটির সঙ্গে বন্ধুর মতো আলোচনা করে তাকে বোঝাতে হবে কার সঙ্গে সে কিভাবে মিশবে, কথা বলবে, আচরণ করবে। এক্ষেত্রে শিশুটির মনে যদি কারো ব্যবহার পছন্দ না হয়, তবে সে যেন মা বাবাকে খোলা মনে সব বলে, মাকে সেরকম সম্পর্ক তৈরি করতে হবে। সমাজবিজ্ঞানী অধ্যাপক ফরলে বলেছেন, লোভ দেখিয়ে আদর করবার নামে অনেক সময় যৌন সম্পর্ক স্থাপন করা হয়। আমরা বলতে পারি, দুঃখজনক হলেও সত্য, মেয়ে শিশুটি বা কিশোরীটি হয়তো ভাবতেই পারে না তার কাছের একজন মানুষের উদ্দেশ্য এতটা খারাপ। কাছের এবং দূর সম্পর্কের ভাই থেকে শুরু করে চাচা, খালু, মামা, এমনকি সৎ পিতার দ্বারাও এ ধরনের ঘটনা ঘটতে পারে। সুতরাং মনে রাখতে হবে, কিছু বিকৃত মন মানসিকতার লোক তো সমাজে আছেই, তার উপর ইদানীং যোগ হয়েছে প্রযুক্তির অপব্যবহার, অপসংস্কৃতির চর্চা। তাছাড়া আমাদের গতানুগতিক সমাজ কাঠামো এবং মন মানসিকতা ও দৃষ্টিভঙ্গির সঙ্গে বিজ্ঞানের সর্বাধুনিক কারিগরি ও প্রযুক্তি ব্যবহারের অ্যাডজাস্ট কোনোভাবেই হচ্ছে না। ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, মোবাইল, টিকটক, এই সব কিছু কল্যাণে আমরা এর ভালো দিকগুলি যদি গ্রহণ না করে খারাপ দিকগুলি ব্যবহার করি, তখনই কিন্তু এই সমস্ত সমস্যার সৃষ্টি হচ্ছে। মাকে সন্তানকে বোঝাতে হবে কুদৃষ্টি, অশালীন আচরণ, অঙ্গভঙ্গি, অযাচিত স্পর্শ, কুৎসিত ভাষা বা এর ব্যবহার কাকে বলে, এসব থেকে তাকে কেন দূরে থাকতে হবে, কেন এই ব্যবহারগুলি খারাপ, সু এবং কু এর পার্থক্য মাকেই বোঝাতে হবে। পরিবার থেকে শিশু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা নেবে, তা হল নৈতিকতা। আমরা জানি নৈতিকতা হচ্ছে একটি আদর্শের বিশ্বাস যা মানুষের সত্তার মধ্যে যুক্ত থাকে। পরিবারে মা যেহেতু শিশুর প্রথম শিক্ষক, সেহেতু তিনি শিশুটিকে যেভাবে গড়ে তুলবেন বা যা শেখাবেন পরবর্তী জীবনে তাই তার চলার পথের নির্দেশক হবে। অর্থাৎ মার দায়িত্ব শুধু সন্তানকে স্কুলে পাঠালাম, বই কিনে দিলাম, খেলতে দিলাম, এর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়, বরং তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার চলাফেরা, বিশ্বাস, সত্যতা, দায়িত্ব এসব দিকেও কিন্তু তিনি দৃষ্টি রাখবেন। তাই আমরা মনে করি যে মা তাকে সঠিক ও সুন্দর পথ যেমন দেখাবেন, তেমনি প্রতিটি সন্তান যদি তার মার কাছ থেকে, পরিবার থেকে যদি প্রত্যেকটি সন্তান শিক্ষা লাভ করে, অবশ্যই আমরা ধর্ষণের মতো নিকৃষ্ট এবং ঘৃণিত একটি বিষয় থেকে দূরে সরে আসতে পারব।
2: যে সমাজে নারী এগিয়ে যায় সেই সমাজই এগিয়ে যায় সব থেকে দ্রুত। আজকের নারী শুধু শিক্ষক বা গৃহিণী নয়, তিনি উদ্যোক্তা, বিজ্ঞানী, প্রশাসক, প্রকৌশলী, এমনকি মহাকাশচারীও। তাদের সাফল্যের গল্প প্রতিদিনই লেখা হচ্ছে, জানছে নতুন দেশ, গড়ে তুলছে নতুন পৃথিবী। আজ আমি নারী আমি পারি এই পর্বে শুনব সফল নারীর সাফল্য গাথা। সফল নারীর পথ চলা, কাজ এবং অভিজ্ঞতার কথা জানাতে রয়েছে সাক্ষাৎকারমূলক পরিবেশনা। সাথে আছেন আয়েশা সিদ্দিকা মনি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, শেকড়ে ঐতিহ্যের রং, এই ধারণাকে বুকের ভেতরে নিয়ে চোখে রঙিন স্বপ্ন নিয়ে কামরুন নাহার মুন্নি শুরু করেছেন তার রঙ্গালয়। রঙ্গালয় নিয়ে তার ভালো লাগা ভালোবাসার কথাগুলো শুনব, তার কাজ কেমন চলছে এবং এর পাশাপাশি তিনি কি স্বপ্ন দেখছেন এবং নারীরা যারা নতুন করে উদ্যোগ নিয়ে তাদের স্বপ্ন পূরণ করতে চায় তাদের জন্য একজন সফল উদ্যোক্তা হিসেবে তিনি কি বলবেন তা জানার চেষ্টা করব। চলুন শুরু করি আমি নারী আমি পারি আজকের পর্ব। মুন্নি আপু কেমন আছেন?
1: খুব সুন্দর আছি, রঙ্গালয়ের রঙে রঙে।
0: রঙ্গালয়ের শুরুটা কিভাবে হলো?
1: রঙ্গালয়ের শুরুটা হচ্ছে যে আমি নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুরে বড় হয়েছি, আমার শেকড় ওখানে। আমি যখন অষ্টম শ্রেণীতে পড়ি ওই সময় হচ্ছে আমি যখন স্কুলে যেতাম সোমেশ্বরী নদী পার হয়ে, আমি দেখতাম যে আমার গ্রামের এলাকার নারীরা বাঁশের কাজ করে, বেতের কাজ করে, আবার কেউ কেউ নদীতে হচ্ছে পাথর তোলে এবং তারা সারাদিন পানিতে থাকার জন্য তাদের একটা চর্মরোগের মতন হয়ে যায়। ওই নারীদেরকে দেখে আমার মনে হতো কি আমি কখনো যদি পারি মানে ওনাদের জন্য কিছু করব। এবং আমি যে ওনারা যে বাঁশ বেতের কাজ করে, কেউ আবার কোনো একটা নকশি কাঁথায় নকশা করছে, এগুলোকে আমি শহরে নিয়ে যাব। ওই জায়গা থেকে আসলে চিন্তাটা শুরু হয়েছে। এরপরে দফায় দফায় আমি ঢাকায় এসেছি, কলেজে ভর্তি হলাম সিদ্ধেশ্বরীতে 13 সালের দিকে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ পাওয়া 15-র দিকে। ধীরে ধীরে রঙ্গালয় আসলে আমার সাথে সাথে এগিয়েছে, কখনো আমার ক্লাসের জন্য, কখনো আমার পড়াশোনার জন্য। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো এসবের জন্য কিছুটা বিরতি হয়েছে, কিন্তু রঙ্গালয় আমার সাথে সাথে হেঁটেছে। এবং করোনার পরে মোটামুটি এটা একটা ভালো রকমের বড় আকার ধারণ করেছে। এবং একটা পর্যায়ের পরে যখন 25-এর দিকে আসলাম, মোটামুটি আমার মনে হয় যে আমি 25 থেকে আসলে রঙ্গালয়ের শুরুটা ধরি, যে গুছিয়ে আমরা নামলাম আর কি এবার এই ময়দানে।
0: বর্তমানে আপনারা কি কি পণ্য নিয়ে কাজ করছেন?
1: রঙ্গালয় তো হচ্ছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড। এখানে আসলে বেশ কয়েকটা সেকশন আছে, উইমেন সেকশন, মেন সেকশন, কিড সেকশন, হোম ডেকর। আমরা শুধু জুতাটা ছাড়া এখন আপাতত মানে একটা লাইফস্টাইলের জন্য যা যা কিছু আপনার ঘরে আপনি রাখেন বা আপনার জীবনের, আপনার ব্যক্তিত্ব এবং আপনার জীবন এবং আপনার রুচি বা আপনার পছন্দ সব কিছুর সাথে রঙ্গালয় থাকতে পারে, এরকম করে আছি আর কি আমরা।
0: আপনার টিমে কে কে আছেন, কতজন আছেন?
1: যেমন আমাদের দুজন মাস্টার টেলার কাজ করছে, তাদের দুজন অ্যাসিস্ট্যান্ট আছে, আমাদের ডিজাইনার আছে দুজন, আমাদের ওয়েব টিমে আছে প্রায় 5 জন, আমাদের প্রোডাকশন টিমে আছে 5 জন, আমাদের এক্সিকিউটিভ টিমে আছে 3 জন। আমার কথা হচ্ছে একজন হোক একটা টিমে, কিন্তু হচ্ছে আমাদের টিমটা যেন থাকে। সুতরাং আমরা এই পুরো সেক্টরটা ধরে গুছিয়ে, আর 45 জন মহিলার মতন আমাদের একদম খাতাপত্রে লিখিত আছে মহিলা, ওনারা হচ্ছে হাতের কাজটা করেন আর কি, যারা সোমেশ্বরীর পাড়ের মানুষ।
0: আপু, যেহেতু অনলাইন বেসড বিজনেসটা বর্তমানে চলছে, অনলাইনে তো এখন অনেকেই বিজনেস করছেন, কোন স্ট্র্যাটেজিটা অন্যদের থেকে আপনাদেরকে আলাদা করে রেখেছে?
1: আমার কথা হচ্ছে যে এটাই সবচেয়ে বড় জায়গা, আপনাকে খুঁজতে হবে। কারণ এখন শাড়িটা 10 জন বিক্রি করছে, পাঞ্জাবিটা 10 জনের আছে, কেন আপনার শাড়িটা নিবে, কেন আপনার পাঞ্জাবিটা নিবে, বা কেন আপনার রঙ্গালয় দেখবে, বা আপনার অন্য আপনার যে ব্র্যান্ড সেটা দেখবে। আমার কাছে মনে হয় যে এটা আসলে আপনার চলার পথে আপনাকে এই জায়গাটা পরিষ্কার থাকতে হবে। কারণ আমার কাছে এটা খুব ছোটবেলায় পরিষ্কার হয়ে গেছে যে আমি সুষম দুর্গাপুরের গল্প বলবো, আমি নেত্রকোনা জেলার সুষম দুর্গাপুরের নারীদের গল্প বলবো। এবং আমার সেই নারীরা যে ওই ক্যানভাস মানে কাপড়টাকে ক্যানভাস করে, তারা সুই সুতাটাকে যে তুলি করে যে ছবি আঁকছে, সেই ছবিটা আমি সবাইকে দেখাবো। তা আমার প্রথম কৌশলই ছিল এটা যে আমি অন্য কোনো কিছুতে যাব না, আমি একদম লেন্সটা ধরবো হচ্ছে আমার গ্রামের মহিলাদের গল্পের উপর। সুতরাং আমার রঙ্গালয়ের যদি আপনি শক্তির জায়গা, আমি একই সাথে আমি জানি না স্ট্র্যাটেজি বলা চলে এটাকে, আমার শক্তির জায়গা হচ্ছে আমি রঙ্গালয়কে দেখাই একদম মাটির শেকড়ের ভেতর দিয়ে। আমার শক্তির জায়গা হচ্ছে আমি দেখাবো যে এই পোশাকটার একদম পুরো প্রসেসিংটা কিভাবে হচ্ছে, উৎপাদন কোথা থেকে হচ্ছে, এটার জিনিসটা কোথা থেকে আসছে, এবং এটার পুরো কাজটা যে আসলে একদম হাতের স্পর্শ, এখানে কোনো মেশিন নাই, একদম মমতা ভালোবাসা, রঙ্গালয় শক্তি।
0: একজন নারী হিসেবে আপনাকে এই ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ কি ফেস করতে হয়েছে?
1: চ্যালেঞ্জ তো থাকেই। আসলে প্রথম কথা হচ্ছে যে মানে এই সমাজে এখনো দেখবেন যে, আমি যেহেতু থিয়েটার ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, এখনো দেখবেন যে পুরুষ অভিনেতা, পুরুষ ডিরেক্টর, নারী নির্মাতা, কথাটা তো হওয়া উচিত ছিল নির্মাতা, অফিসিয়াল কোনো কাজে যায় বা কোনো একটা থাকে না, যে খুবই একটা পেশাদারিত্বের জায়গা থেকে হয়তো গিয়ে আমি বসছি, যখন পরিচয়ের মাইক্রোফোনটা আমার দিকে আসে, আমি যখন বলি যে আমি একজন উদ্যোক্তা বা আমি একজন বিজনেস উইম্যান, তখন দেখি যে সবার চোখ মানে থাকে না যে বিজনেস ও আচ্ছা না জানি কত এই কিছুদিন পরে চলে যাবে, আর অভ্যাস মানে থাকে না যে এটা এটা এটা, এই অভ্যাসই নারীদের যে মোড় আসছে করলো, এই যে আমাদেরকে খুব নারী কাঠামো থেকে দেখা যে এদের মোড় আসছে একটা কাজ করেছে, দুদিন পরে মোড় থাকবে না অন্য কিছু করবে, কিন্তু একটা ছেলে মানুষ একদম পেশি শক্তিতে যে বলিয়ান সে বিজনেসটা করতে পারবে, পায়ের মানে থাকে না যে মাথার ঘাম পায়ে ফেলে। তো এই যে দৃষ্টিভঙ্গি গুলো না আমার অনেক কাজে কিন্তু আমাকে পিছিয়ে দিয়েছে। আমি হয়তো কাপড় কিনতে যে দোকানে গেলাম, যে কারিগর আমার কাজটা করছে, যে তাঁতি আমার কাপড়টা দিচ্ছে, তারা কিন্তু এটা একটা টেনশন থাকে যে উনি কি টাকাটা ফেরত দিতে পারবেন, তো বা হচ্ছে যে 20,000 টাকার মানে কাপড় নিলেন আর 20,000 টাকা বাকি, 20,000 টাকা ফেরত পাবো, এই লেন্সটা ওই তাঁতিকে কে দিল, বা এই যে বোধটা এটা কোথা থেকে আসলো, আমাদের সমাজ থেকে যে একজন নারী আসলে পারবে না সেই টাকা ফেরত দিতে। তো এই সন্দিহানের জায়গা থেকে অনেক জায়গায় যেমন পিছিয়ে গেছি, আবার অনেক জায়গায় অনেক শক্তিও পেয়েছি, অনেকে গিয়ে দিয়েছে মানুষজন, অনেকে বলেছে যে আপনি করেন আমরা পাশে আছি, আমার অনেক শিক্ষক, আমার অনেক বড় আপু, আমার অনেক বড় ভাই, আমার অনেক ছোট বোন ছোট ভাই, তারাও বিভিন্ন সময় আমাকে হাত বাড়িয়ে দিয়েছে যে আপু টাকাটা নাও তোমার বিজনেসে রাখো, এটা আমার কিছু করতে হবে না, তুমি এটা জাস্ট রাখো, কিন্তু আমি তো জানি এটা ওর মূলধন, রঙ্গালয় এটা ওকে ফেরত দিবে। সবকিছুই আছে, প্রাপ্তিগুলোও আছে অপ্রাপ্তিগুলোও আছে, সব নিয়েই তো থাকে।
0: আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি বলেন।
1: আমার ভবিষ্যৎ বর্তমান অতীত সবকিছুই আসলে আমার দুর্গাপুরের মানুষজন, আমার দুর্গাপুরের নারীদের জন্য যেমন এটা একটা জায়গা, তেমনি শহরে নারীদেরও কিন্তু এটা একটা কর্মসংস্থান হয়ে উঠবে বা উঠছে। তো সেই জায়গা থেকে আমি চাই যে এখানে একদিন এত এত মানুষজন কাজ করুক, এবং তারা যখন দরজা দিয়ে বের হবে আর কি, তখন যেন রঙ্গালয়ের কারখানা বা ওই রঙ্গালয়ের যেই পরিবার তার দিকে তাকিয়ে যেন বলতে পারে যে এই জীবনে চলার পথে যতবার আমার পায়ে কাঁটা ফুটেছে, আমি রঙ্গালয়ে এসেই হচ্ছে যে সে ক্ষতগুলো ভুলে গেছি।
0: আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আপনার যে স্বপ্ন আপনার প্রতিষ্ঠানকে নিয়ে আপনি দেখেছেন, সেই স্বপ্ন পূরণ হোক। বাংলাদেশ বেতারের শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় শ্রোতা বন্ধু, কথা হবে আগামী পর্বে, অন্য কোনো নারী উদ্যোক্তার গল্প শুনব, তার জীবন সম্পর্কে জানব। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্ন পূরণের পথে থাকুন এবং বাংলাদেশ বেতারের সাথে থাকুন।

0: কিছু অনুভূতি সরাসরি বলা যায়, আর কিছু অনুভূতি থেকে যায় শব্দের আড়ালে। তেমন সময়ে অনেকেই গানের আশ্রয় নেয়। গান মানুষের মনের কথা বলে, আবার কখনো গানের আড়ালেও লুকিয়ে থাকে এমন কিছু অনুভব যা কবিতার ভাষায় আরো গভীর হয়ে ওঠে। জীবন যতই কঠিন আর বাস্তব হোক, শব্দের সৌন্দর্য আমাদের সব সময় ছুঁয়ে যায়। শব্দের মাঝে ভাব প্রকাশের অন্যতম আয়োজন কবিতা। এবারে সেই ভালো লাগার একটু সময়। কাজী নজরুল ইসলামের কবিতা গানের আড়াল, আবৃত্তি করছেন ডালিয়া আহমেদ।
1: তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবি

0: গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখন জাগিল জোয়ার তাহারি প্রতিধ্বনি, কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে। বেঁধে নি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদে শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাঁদা। কুলে কুলে নিশি দিন সুরের আড়ালে মরছ না কাঁদে, শোনে নাই তাহা বিন। আমার গানের মালার সুবাস ছুল না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হল শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখুন আসে ফুল তুলে। উপবনে তব ফোটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি জানি, তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল, রক্তে ফাটিয়া পড়ি সারা জন্মের ক্রন্দন, যার ফুটিয়াছে শাখা ভরি, দেখো নাই তারে। মিলন মেলার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোল মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসি দিন, এইটুকু শুধু যাচি, কণ্ঠ পাড়াই হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি।
1: একজন নারীর সম্ভাবনা অসীম। নতুন দক্ষতা শেখা, উচ্চশিক্ষা গ্রহণ, পেশা জীবনে ফিরে আসা কিংবা নিজের উদ্যোগ শুরু করা, প্রতিটি পথই তার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। এবারে শুনব নারীদের সাম্প্রতিক সাফল্যের খবর, শিক্ষা ও ক্যারিয়ারের সম্ভাবনা নিয়ে বিশেষ নিবন্ধ। সংগ্রহ ও পাঠে বিদিতা রহমান।
2: গত 10 সেপ্টেম্বর নারীর বিরুদ্ধে ক্রমবর্ধমান ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চালিত সহিংসতা মোকাবেলায় সমন্বিত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে ঢাকায় উচ্চ পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর সোনারগাঁও হোটেলে ঢাকা ডায়ালগের আয়োজন করা হয়। এতে অংশ নেন মন্ত্রী, সংসদ সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, অনলাইনে নারীদের হয়রানি, মানহানি ও বিপন্ন করার মতো উদীয়মান হুমকি মোকাবেলায় আইনি, কারিগরি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ পর্যালোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। চলতি বছরের 20 এপ্রিল আফ্রিকায় অনুষ্ঠিত 10ম ডাকার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা ফোরামে ঢাকা ডায়ালগের সূচনা হয়। অভিন্ন সংজ্ঞা, রাজনৈতিক মনোযোগ, আইনি ও কারিগরি সক্ষমতা, তথ্য প্রমাণ এবং আন্তর্জাতিক অংশীদারিত্বের ক্ষেত্রে বিদ্যমান ঘাটতি মোকাবেলায় এর লক্ষ্য। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম ঢাকা ডায়ালগকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম প্রধান উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে বাংলাদেশের পররাষ্ট্র নীতির সঙ্গে অনলাইনে নারীদের দৈনন্দিন নিরাপত্তার বিষয়টি যুক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত এলিজা আজাদ রহমান। তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারি প্রথম কোন বাংলাদেশী নারী ডেপুটি মেয়র নির্বাচিত হলেন। গত 8 সেপ্টেম্বর ক্যামডেন সিটি কাউন্সিল কক্ষে আয়োজিত সাধারণ সভায় কাউন্সিলরদের সরাসরি ভোটে এলিজা আজাদ ডেপুটি মেয়র নির্বাচিত হন। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার নাগরিক এলিজা আজাদের পৈতৃক নিবাস বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনায়। দুই দেশের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় যান। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। 2024 সালের স্থানীয় সরকার নির্বাচনে তিনি ক্যামডেন কাউন্সিলের নর্থ ওয়ার্ড থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এলিট পুলের দল মালয়েশিয়াকে হারিয়ে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়েছে বাংলাদেশ। হোলুন বুয়ের সিটিতে গত 12 সেপ্টেম্বর পঞ্চম স্থান নির্ধারণ

0: ম্যাচে মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের হয়ে রিমন সারিকা ও কনা আক্তার পেয়েছেন জালের দেখা। উইমেন্স জুনিয়র এশিয়া কাপ হকির এবারের আসর বাংলাদেশ শেষ করল 6 ম্যাচে 5 জয় ও 1 হার দিয়ে। শক্তিশালী মালয়েশিয়ার সাথে শুরু থেকে চোখে চোখ রেখে খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে গোল না পেলেও জাল অক্ষত রাখে দল। তৃতীয় কোয়ার্টারের শুরুতে সফল পেনাল্টি স্ট্রোকে বাংলাদেশকে এগিয়ে নেন সারিকা। চতুর্থ ও শেষ কোয়ার্টারে কনার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। শেষ দিকে মালয়েশিয়া 1 গোল শোধ করলেও উজ্জীবিত বাংলাদেশের জয় আটকাতে পারেনি। শ্রোতা বন্ধুরা, নারীদের খবর শিক্ষা ক্যারিয়ার পর্বের আজকের আয়োজন এখানেই শেষ করছি।
1: নিরাপদ শৈশব, সচেতন পরিবার, আত্মবিশ্বাসী নারী, এই তিনটি বিষয় একে অন্যের সঙ্গে গভীরভাবে যুক্ত। শিশুকে নিরাপদ পরিবেশ দেওয়া ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করে, নারীর শিক্ষা ও আত্মনির্ভরতা পরিবারকে শক্তিশালী করে, আর সচেতনতা মানুষকে নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে স্পষ্ট করে। পরিবর্তন শুরু হয় আমাদের প্রতিদিনের আচরণে, যেখানে শিশুর কথা মন দিয়ে শোনা, নারীর সিদ্ধান্তকে সম্মান করা এবং নিজের শেখার আগ্রহটুকু ধরে রাখা শুরু হয়। এই সচেতনতাই হোক আমাদের প্রতিদিনের চর্চা। আজকের নারীকণ্ঠ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালো থাকুন, সচেতন থাকুন। আবারও কথা হবে নারীকণ্ঠের অন্য কোন আয়োজনে। আজকের আয়োজন গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মোহাম্মদ আবুল কালাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। নারীকণ্ঠ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফাতেমাতুজ্জোহরা।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি স্বাস্থ্য বার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে তা আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। মনে রাখবেন, কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে নিরাপদ পানি পান করা, খাবারের আগে ও মলত্যাগের পরে দুই হাত সাবান দিয়ে ভালো করে ধৌত করা, এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনের নির্ধারিত থানাসমূহ লালবাগ, গেন্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীর চর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সিগঞ্জ সদর ও নারায়ণগঞ্জ সদর। মনে রাখবেন, ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 প্রথম রাউন্ড 22 আগস্ট থেকে 21 সেপ্টেম্বর এবং দ্বিতীয় রাউন্ড 26 সেপ্টেম্বর থেকে 25 অক্টোবর। স্বাস্থ্য বার্তাটি শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। আমার গানের মালায় প্রথমেই শুনবেন সালাউদ্দিন আহমেদের কণ্ঠে নজরুল সঙ্গীত।

0: প্রেম হলো ধীর, প্রশান্ত ও চিরন্তন। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা, বলেছেন জাতীয় কবি নজরুল ইসলাম।
1: আমার গানের মালা অনুষ্ঠানে এবারে শুনবেন নীলুফার ইয়াসমিনের কণ্ঠ।

0: কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়, বলেছেন জাতীয় কবি নজরুল ইসলাম।
1: আপনারা শুনছেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন আমার গানের মালা। এবারে শুনবেন জোসেফ কমল রড্রিক্সের কণ্ঠে একটি নজরুল সঙ্গীত।

0: এতক্ষণ নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ আয়োজন শুনলেন আমার গানের মালা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভীন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3 থেকে 4 মাস এর মধ্যে তিতাস 29, 30 ও 31 নম্বর এবং 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ের মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমের সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ গ্রেডে 70% এবং দশম থেকে 20তম গ্রেডে 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে আগামী বছরের 1 জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা পাবেন। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার পাশাপাশি জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি ভাসমান লঞ্চে এই বাজারের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারিক রহমান দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকার চারপাশের নদীগুলোকে নৌ চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ভাসমান এই বাজারে কয়েক কেজি বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, আটা, ময়দা, তেল ও শিশুদের শিক্ষা উপকরণ সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানায়। এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যরা লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালীতে জাহাজের উপর হামলা ও হুমকির আগের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরে। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতরাতে রিয়াদ ও আল খার্স এলাকার জন্য 2 দফা জরুরি সতর্কতা জারি করে। খেলার খবর, এশিয়ান গেমস। আজ জাপানের নাগোয়ায় পর্দা উঠেছে এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমস। মিজুহো পার্ক স্টেডিয়ামে এখন অনুষ্ঠিত হচ্ছে গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এদিকে আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ছটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আইজিতে আগামীকাল টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হবে। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: This is Bangladesh Beta Dhaka. And you are tuning into World Music.

শ্রোতা বন্ধুরা, পরন্ত বেলায় আপনাদের সবাইকে মাটির সোদা গন্ধের এক রাস শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠান। অনুষ্ঠানের আজকের পর্ব প্রথম প্রকাশ। সাহিত্যের আদিমতম শাখা হল কবিতা। ধারণা করা হয়, যখন পৃথিবীর মানুষের কোনো অক্ষর জ্ঞান ছিল না, তখনও মানুষের মুখে কবিতা ছিল। কবিতা নানা সময়ে নানা রূপে এসেছে। কবিতার ভিন্ন ভিন্ন রূপগুলোই আজ কবিতার বিভিন্ন শাখায় পরিণত হয়েছে। কবিতা নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। বলা হয়, প্রায় সকলের মনের গহীনে একজন কবি বাস করে। মানুষ তার মনের ভেতরে যে কোনো ভাব, চিন্তা, ভাবনা, আবেগ ও অনুভূতিগুলো যখন ছন্দবদ্ধ আকারে প্রকাশ করে, তখনই সেটা হয়ে ওঠে কবিতা। বিশ্ববিখ্যাত গ্রিক কবি ও দার্শনিক অ্যারিস্টটলের মতে, কবিতা দর্শনের চেয়ে বেশি, ইতিহাসের চেয়ে বড়। এখানে তিনি কবিতার মাধ্যমে মানুষের সুগভীর ভাবনার প্রকাশ ও এর বিশালতার কথাই বুঝিয়েছেন। ১৯ শতকের অন্যতম প্রধান কবি পার্সি বিশ্বি শেলি বলেছেন, কবিতা পরিতৃপ্তির বিষয়। কবিতা তখনই সার্থক হয় যখন কবি মনের পরিতৃপ্তিতে পূর্ণতা আসে। তাঁর এই মন্তব্য থেকে বোঝা যায়, তিনি মনে করেন যে মানুষের মনের ভাব প্রকাশের শ্রেষ্ঠ মুহূর্তের বিবরণ হচ্ছে কবিতা। বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বুদ্ধদেব বসুর মতে, কবিতা বোঝার বিষয় নয়, এটাকে অনুভব করতে হয়। কারণ কবি সম্ভবত বুঝে সুঝে কবিতা লেখেন।

0: প্রকাশ করেন তিনি কবি। কবি প্রাকৃতিক দৃশ্য, বিশেষ কোনো ঘটনা, বিশেষ কোনো মুহূর্ত দ্বারা আলোড়িত হন এবং তা নিজের ভাষা ও ভঙ্গিমায় প্রকাশ করার জন্য ভেতরে প্রচণ্ড তাগিদ অনুভব করেন। আর সেই তাগিদই একদিন হঠাৎ অজস্র ফুলগুধারায় প্রকাশিত হয়ে ক্রমান্বয়ে বিকশিত হতে থাকে। কবিতা রচনা করার পর অন্যকে জানাতে ভেতরে ভেতরে তীব্র এক তাড়না অনুভব করেন কবি। প্রথম যেদিন মুদ্রিত রূপে কবির কবিতা জনসম্মুখে প্রকাশিত হয় সেদিন কবি অন্যরকম এক অনুভবে আলোড়িত হন। প্রথম প্রকাশের অনুভূতি এক একজনের এক এক রকম হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গের আজকের প্রথম প্রকাশ আয়োজনে আমাদের মাঝে আছেন কবি আসাদ কাজল। তাঁর সৃষ্টিশীল প্রকাশের অনুভব, প্রথম প্রকাশের অভিজ্ঞতা নিয়ে আলাপচারিতায় অংশগ্রহণ করছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।
1: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের অতিথি বিশিষ্ট কবি আসাদ কাজল। আসাদ কাজল লিখছেন দীর্ঘদিন থেকে, তার কবিতায় প্রকৃতি, দেশপ্রেম, নরনারীর সম্পর্ক নানাভাবে উঠে এসছে। আসাদ কাজলের সঙ্গে কথা বলবো। আপনি প্রথম কবিতা কবে লেখা শুরু করেন সেটা কি আপনার মনে আছে?
2: আসলে প্রথম কবিতার কথা কোনো কবি মনে রাখতে পারে না, আমিও পারিনি। তবে এতটুকু বলতে পারি, আমি যখন ক্লাস ওয়ানে পড়ি আমি তখন গোপনে আমার খাতা দু একটি লাইন লিখে রাখতাম, কিন্তু আমি যে কবিতা লিখছি বা কবি হব এটা কখনো স্বপ্নও দেখিনি, কল্পনাও করিনি। কিন্তু আমি যখন টুতে পড়ি বা থ্রিতে পড়ি তখন এলাকায় দেয়াল পত্রিকা বের হতো, সে দেয়ালিকে আমার একটি লেখা ছাপা হয়েছিল, আমার কবিতা। সে কবিতা যখন দেয়াল পত্রিকা ছাপা হয় সেখানে দেখতাম দেয়াল পত্রিকা যখন রাস্তার মোড়ে টাঙিয়ে রাখা হয়েছিল শত শত মানুষ দেয়াল পত্রিকা দেখতেছে। আমি সেই দৃশ্য দূর থেকে অবলোকন করতাম যে সেখানে তো নিশ্চয় আমার কবিতাটা পড়ছে। আমার ভিতরে একটা বিশেষ আবেগ তখন কাজ করেছিল, সম্ভবত সে আবেগ থেকেই, সে প্রথম আবেগ থেকেই আমি কবিতা লেখা শুরু করি।
1: আপনার প্রথম কবিতা লেখার যে প্রথম প্রকাশের যে আনন্দ সেটি আমাদের কাছে খুবই ভালো লাগছে। আপনি প্রথম লেখা কাগজে অর্থাৎ দৈনিকে কবে প্রকাশ হলো?
2: আমার আসলে প্রথম দৈনিকে প্রকাশ হয়েছিল, আপনারা জানেন, কবি আল মুজাহিদি, সেটা প্রায় 35 বৎসর আগের কথা। তখন সাহিত্যপাতা আমি লেখা দিতাম, আল মুজাহিদির কাছে আমার লেখা ছাপতেন না, এভাবে যতবারই যাই ফিরে দিতেন, আরো ভালো লেখো, আরো ভালো লেখো, কিন্তু আমি কখনো হাল ছাড়তাম না। এই কবিতা লিখে লিখে আবার নতুন কবিতা নিয়ে আল মুজাহিদির কাছে যেতাম, যেতে যেতে যেতে কবিতা ছাপছে না, সম্ভবত আমার মনটা ভেঙে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি কেন জানি হতাশ হই নাই, ভেঙে যাইনি। আমি এতটুকু বুঝতে পেরেছিলাম নিশ্চয়ই সাহিত্য সম্পাদক আমাকে পরীক্ষা নিরীক্ষা করছে, এটা তার একটা ইন্টারভিউ হতে পারে। আমি সেই ইন্টারভিউ পাশ করেছিলাম। 2.5 বৎসর পর চৈত্রের চৈচের নামে একটি কবিতা প্রকাশ পায় ইত্তেফাকে, সে থেকে আজও এগিয়ে যাচ্ছি।
1: খুবই চমৎকার। আপনি প্রথম বই কবে প্রকাশ করেন?
2: প্রথম বই প্রকাশ করি সম্ভবত 1991-এ, সে প্রায় 40 বৎসর আগের কথা। যে 40 বৎসর আগে প্রথম বই বের করার জন্য আগ্রহ প্রকাশ করে মাটির একটি সম্পাদক গোলাম কিবরিয়া নামে একজন প্রকাশক, সেই প্রকাশক আমাকে প্রস্তাব করে তোমার একটি বই বের করব। একটা বই বের করতে অনেক টাকা দরকার। তখন গাংচিল নামে আমার একটি বই তখন উনি বের করেন, গাংচিলের কান্না। শুনে অবাক হবেন, 4 কালারের বই মাত্র বাজারে এসেছে। তখন 4 কালার বলতে কি, কোন কমার্শিয়াল লেখক ছাড়া 4 কালারের বই বের করা টাফ ছিল, কোন প্রকাশক দায়িত্ব নিত না। প্রায় 40 বৎসর আগে একটা বই বের করতে নাকি তখন 4 কালার 30,000 টাকার উপরে ব্যয় হতো, ধরে নেন আজকের পটভূমিতে তখন 30,000 টাকার দাম কত। উনি সেই বইটা বের করলো এবং যাদেরকে উত্তর দিল যে আমি যদি আসাদ কাজলের বই বের করি আমার বিশ্বাস সে প্রতিষ্ঠিত হবে একদিন, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস রেখেই আমি আসাদ কাজলের বই বের করেছি। তখন আমি করলাম কি, প্রকাশককে না বলে এসে রাত 10টার সময় বসে থাকলাম যে আমার বইটা কখন বের হবে মেশিন থেকে। 10টা যায়, 11টা যায়,

0: বারোটা যায়, সারা রাত পার হয়ে যায়, আমার বই আর মেশিনে যায় না। আমি জিজ্ঞেস করি কখন উঠবে, এই যে উঠবে, এই যে উঠবে, এই যে উঠতে উঠতে পরদিন সকাল নয়টার সময় মেশিনে আমার বইটি যায়। আমি রাত্রে খাওয়া দাওয়া করি নাই, সকালে নাস্তাও করি নাই, সে আবেগ, সে মুহূর্ত একজন কবি হিসাবে আমি কখনো ভুলতে পারি না, ভুলতে পারবো না।
1: সেটা খুবই আনন্দের। আমরা তাহলে আর একটু অন্য দিকে যেতে চাই, যে আপনি প্রথম পুরস্কার কবে পেলেন?
0: আমি পুরস্কারে বিশ্বাসী না, কারণ এই জন্য বিশ্বাসী না, একজন কবির পুরস্কার দাতা ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ। একজন কবি তো পুরস্কার নিয়েই জন্মান, তাকে আর পুরস্কারের কি দরকার? তবে একটি পুরস্কার পেলে একজন কবি বা শিল্পী আনন্দিত হন, উৎসাহিত হন, উজ্জীবিত হন। পুরস্কার না পেলেও আমার দুঃখ নেই, আমি ভালো লিখলাম কিনা সেটা আমার কাছে মুখ্য। আমি যদি একটি লাইন লিখতে পারি সেটা আমার পুরস্কার, পাঠকই আমার পুরস্কার।
1: ধন্যবাদ। আপনি প্রথম বেতারে কবে?
0: প্রথম বেতারে আমি উপস্থাপনা করতাম বহির্বিশ্ব কার্যক্রম, সেটা 40 বছর আগের কথা আপনি জানেন। তখন বহির্বিশ্ব কার্যক্রম খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, আমি উপস্থাপনা করতাম প্রতিদিন না, কিছু কিছু পর্ব আমাকে দিয়ে উপস্থাপনা করা হতো, কবিতাও পড়তাম। প্রথম বেতারে আসি 40 বছর আগে, তখন উপস্থাপনা করে আমি 25 টাকা পেয়েছিলাম। সেই 25 টাকা আমি বহুদিন ঘরে আটকে রেখেছিলাম স্মৃতি হিসাবে। অর্থাৎ বেতারে প্রথম আসে বহির্বিশ্ব কার্যক্রমের মাধ্যমে প্রায় 40 বছর আগে।
1: আমাদের 40 বছর আগে বেতারে আসার যে স্মৃতি সেটি আপনার এখনো অম্লান। আপনি টেলিভিশনে কবে আপনি এলেন?
0: এটাও একটা আনন্দের ব্যাপার। আজকে আমি যার সামনে কথা বলছি, যিনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনাদের সকলের প্রিয় কবি, জনপ্রিয় কবি, জনপ্রিয় ব্যক্তিত্ব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, যার হাত ধরে আমি টেলিভিশনে এসেছিলাম, যার হাত ধরে এখনো টেলিভিশনে টিকে আছি, সেটা হলো কবি রেজাউদ্দিন স্টালিন আপনি। আমি প্রথমে যখন আসি আপনার তারুণ্য অনুষ্ঠান ছিল, আসলে আপনি তো তারুণ্যের একটা প্রতীক। আপনি যত অনুষ্ঠানই করেন, তারুণ্য অনুষ্ঠানকে বাদ দিয়ে আপনাকে আলোচনা করা সম্ভব নয়। সেই তারুণ্যতে আমি আপনি আমার ইন্টারভিউ নিয়েছিলেন এবং আমার কবিতা পড়ার সুযোগ দিয়েছিলেন। সম্ভবত এটা আমি যদি ভুল না করি 90 সালের দিকে হবে এটা। সেই তারুণ্যতে প্রথম আমি টেলিভিশনে আসি, সেটা আপনারই অবদান।
1: আপনার প্রথম স্বপ্ন কি ছিল?
0: আমার প্রথম স্বপ্ন ছিল কবি হওয়া, এর বাইরে অন্য কোনো পদ পদবী কোনো কিছু হওয়ার স্বপ্নই আমি প্রথম বীজ বপন করিনি, এখনো না। আমি কবির বাহিরে আর কিছু হতে চাই না, জানি না হতে পারবো কিনা, হতে পেরেছি কিনা তাও জানি না। তবে আমি বিশ্বাস করি একজন কবি যদি লেগে থাকে, সাধনায় থাকে, যুগের পর যুগ অপেক্ষা করে, সে কবি হবেই। সাধনাই কবি হওয়ার মূল চাবিকাঠি।
1: আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, আপনি যে কবি হবেন, বাবা মারা কিন্তু সবসময় চায় না যে ছেলেরা কবি হোক কিংবা কবিতা লিখুক, তাহলে তার আয় উপার্জন, চাকরি বাকরি, কবিরা তো উদাসীন থাকে অনেকের ধারণা। তো সেক্ষেত্রে আপনি আপনার বাবার কি প্রতিক্রিয়া এবং তিনি আপনার কবি কবিতার বইগুলো কিংবা কবি হওয়া দেখেছেন কিনা?
0: আসলে আমার বাবা ছিলেন উচ্চ শিক্ষিত, বাংলা বিদ্যুৎ উন্নয়নের ডাইরেক্টর ছিলেন, উনি কবি এবং কবিতাকে সম্মান করতেন। বাবার ধারণা ছিল আমি লেখাপড়ার ক্ষতি করছি, বাবার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। বাবার সেই স্বপ্নটা আমি পূরণ করতে পারিনি, আমি গোপনে কবিতা লিখলাম, কবিতা লেখালেখি করতাম। তখন বাবা আত্মসমর্পণ করলো, দেখে সে যদি কবি হয় হোক। এই জন্য তখন একজন বিখ্যাত প্রথম শ্রেণীর একজন কবির কাছে আমার আব্বা যোগাযোগ রাখতেন, যোগাযোগ রাখতেন এই জন্য যে ও যে কবিতা নিয়ে এত পাগলামি করছে, ও আদৌ কবি হবে কি না। তখন সেই বিখ্যাত কবি বলল, আপনার ছেলে তো কবি হয়ে গেছে, ওকে উৎসাহ দিন, ও কবি হতে পারবে। পরে দেখলাম আমার বাবা বাসায় এসে বলে, তুই লেখ লেখ। কিরে, আমার বাবা তো কখনো লেখ লেখ করতো না, বাবার স্বপ্ন ছিল ডাক্তার হওয়া, কিন্তু কবিতা লেখার জন্য বাবা এত উৎসাহিত করতেছে কেন? পরে শুনলাম, জানলাম আমার বাবা সেই কবির থেকে যখন স্বীকৃতি পেল যে আসাদ কাজল কবি হতে পারবে, তখন আমার বাবা আমাকে মৃত্যুর আগদিন পর্যন্ত উৎসাহিত করেছে কবিতা লেখার জন্য। আমি বিশ্বাস করি একজন কবির পিছনে যদি মা বাবার দোয়া থাকে, সে কবি হবেই। আমার মা বাবার দোয়া আজও আছে আমার সঙ্গে।
1: বাবার কথা শুনলাম, এবার আপনার মায়ের কথা বলুন। মায়ের দোয়া ছাড়া সন্তান সামনে এগোতে পারে না,
0: এটা তো বলার অপেক্ষায় রাখে না। আমার মা বাবার মতন উচ্চ শিক্ষিত ছিল না, তখনকার আমলে সম্ভবত 8 পাস ছিলেন আমার মা, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত ছিলেন। উনি সব বুঝতেন, উনি মাঝে মধ্যে আমার পক্ষে ভবিষ্যৎবাণী করতেন, তুই এটা হবি এটা হবি, কিন্তু তখন তাকে আমার মাকে মনে হতো উনি তো বিরাট দার্শনিক। আমার মা অনেক কিছু বুঝতেন, বুঝে মন্তব্য করতে পারতেন। আমার মা কবি হওয়ার পিছনে আমার মার দোয়া ছিল, আমার মা সবসময় খুশি থাকতেন আমি যেন কবিতা লিখি।
1: অনেক ধন্যবাদ আসাদ কাজল, আপনার তো অনেক কথাই শুনলাম। আর একটা বিষয় জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে যে আপনি যখন কবিতা লেখা শুরু করেছেন 80-এর দশকে তখন কিছু সিডি প্রকাশিত হতো, তো আপনার প্রথম সিডি কত সালে প্রকাশিত হয় কবিতা?
0: সেটা 80-এর দশকে না, সম্ভবত 90-91 সালের দিকে হবে আর কি। বিখ্যাত প্রযোজনা সংস্থা আমাকে অফার করে যে আপনার একক কবিতা নিয়ে আমাদের দেশের দুজন বিখ্যাত আবৃত্তিকার দিয়ে একটা ক্যাসেট বের করতে চাই, মানে ফিতার যুগ যখন ছিল ফিতার ক্যাসেট। তো আমি তো খুশি, এত বিখ্যাত জীবন্ত কিংবদন্তি একজন আবৃত্তিকার আমার কবিতা আবৃত্তি করবে, তাও 34টি কবিতা, আনন্দে রাজি হয়ে যাই। রাজি হয়ে 34টি কবিতা আমি দেই, দেখি 34টি কবিতা যখন এই বিখ্যাত দুজন আবৃত্তি করেন তখন আমি নিজেকে হারিয়ে ফেলি, নিজেকে চিনতে পারতেছিলাম না যে এটা আমার কবিতা, আবৃত্তি এত সুন্দর করে করেছে। তখন এই ক্যাসেট এত চলেছে, ক্যাসেট বাজারে দিত শেষ হয়ে যেত, দিত শেষ হয়ে যেত, এরকম আমি জানি অনেক সংস্করণ বের করেছিল। ফিতার যুগ যখন শেষ হয়ে গেল এটাকে একবার ট্রান্সফার করে সিডিতে নিয়ে আসলো, সিডির যুগও যখন শেষ হয়ে গেল তখন এই ক্যাসেট আর বাজারজাত হলো না, ক্যাসেট আর বাজারও নষ্ট হয়ে গেল, তখন আর সিডি হলো না। তবে এরপরে একটা ঘটনা ঘটেছে, সিডি এবং ফিতার যুগের যখন শেষ হয়ে গেল ওই কোম্পানি আসাদ কাজলের 34টি কবিতা ইউটিউবে বাণিজ্যিকভাবে মুক্তি দেওয়ার ব্যবস্থা করলো, সেখানেও আপনি উপস্থিত ছিলেন, সেই সঙ্গে প্রায় 100 গুণীজন উপস্থিত ছিল সেই অনুষ্ঠানে। উপস্থিত থেকে সেই অনুষ্ঠানটি, সেই আমার ইউটিউবে রিলিজ হয়েছিল সেই উদ্বোধনী অনুষ্ঠানটায় আপনি থেকে সবাই থেকে আমাকে উৎসাহিত করেছেন, সেটা ছিল আমার জীবনে একটা অন্যরকম আনন্দ এবং সাফল্যর বিষয়ে আমার একটা আশাবাদ ব্যক্ত করার একটা বিষয়।
1: আপনি জীবনে প্রথম, তার উন্নত মানুষ সিনেমা দেখে মানে বই পড়ে, প্রথম কোন সিনেমাটি দেখলেন জীবনে?
0: প্রথম যে সিনেমা দেখেছিলাম সম্ভবত এটা 78 সালে হবে, আমি একটা ছবি দেখতে সেদিন চলে গেলাম রাজমহল, সিনেমা দেখে সেই গান মুখস্থ করে ফেলেছিলাম, আর মুখস্থ করার জন্য সিনেমা হলতে বেরিয়ে দেখি ফুটপাতে ওই সিনেমারই গানের বই নিয়ে বসে আছে, সেই বই কিনে ফেললাম, চটি বই, গানের চটি কিনে সব গান মুখস্থ করে ফেললাম আর বাসা হারিয়ে গানগুলি গাইতাম। মনে হলো যে আমি বিশ্বকর একটা জগতে আছি, আমি বাংলা সিনেমা দেখে এসেছি রাজমহল 78 সালে, সেই বিশ্বকর ঘটনাটি আমার মনে পড়ে। কিন্তু সিনেমা এখনো আমি বিশ্বাস করি বাঙালির প্রধান বিনোদন মাধ্যম, এই সিনেমাকে সরকার রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ এবং প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি।
1: প্রথম মঞ্চনাটক কবে দেখেন?
0: প্রথম মঞ্চনাটক আমি দেখেছিলাম অব্দ মিলনাথনে, একটা একটা নাটকের মঞ্চ ছিল, তা আমার এক বন্ধু ইকবাল একটা ভিলেনের ভূমিকা অভিনয় করবে, এক চোখ কানা, তখন ও আমাকে একটা টিকিট দিল নাটকটা দোস্ত দেখতে যাবি। তখন নাটকটা আমি প্রথম দেখলাম, সেটাও 90-এর দশকের দিকে হবে, 90 সালের প্রথম দিকে। সেই প্রথম মঞ্চ নাটক দেখে আমার কাছে মনে হলো টেলিভিশনতে মঞ্চ নাটকটা সরাসরি দেখা যায়, তো এটার মধ্যে একটা আলাদা রচনা বিবেচনা করার একটা ক্ষমতা থাকে দর্শকদের। সেই নাটক দেখে আমি শিল্পমনা হয়েছিলাম, সেই নাটক দেখে আমি শিল্পের প্রতি যে একটা ঝুঁকে পড়া সেটা আমার ঘটেছিল।
1: বাহ, এবার আপনার একটা কবিতা শুনি কাজল।
0: কবিতার নাম মানুষের ইতি কথা। বেদনা আমার নয়, আনন্দ আমার নয়, কি তবে আমার? আনন্দকে ভালোবেসে বেদনা করেছি পর, মিথ্যে অভিনয় সব আমার ভেতর। সংসার আমার নয়, এ ধর্ম আমার নয়, কি তবে আমার? সংসার আপন ভেবে ধর্ম খর্ব করে, সত্যের জীবন থেকে আমি যাই ঈশ্বরে। এ ঘুম আমার নয়, ব্যস্ততা আমার নয়, কি তবে আমার? ঘুম স্বপ্নে সময় করেছি পার, ব্যস্ততা কিসের ছিল বুঝিনি তো আর। কোলাপ আমার নয়, এ ঘ্রাণ আমার নয়, কি তবে আমার গোলাপ মোহে প্রেমের কাছে ছুটে আসি, অন্ধ মোহে মিথ্যে করে আমি ভালোবাসি। প্রাসাদ আমার নয়, ক্ষমতা আমার নয়, কি তবে আমার ক্ষমতার মোহে পড়ে ক্ষমতা বাড়াই, অবশেষে যুদ্ধ শেষে জীবন হারাই। রমণী আমার নয়, এ শয্যা আমার নয়, কি তবে আমার এ জন্ম আমার নয়, এ মৃত্যু আমার নয়, কি তবে আমার মৃত্যুর রহস্যে কোনোভাবে থাকি, সুখ দুঃখ আশা নিয়ে ঈশ্বরকে ডাকি। এ ইচ্ছা আমার নয়, অনিচ্ছা আমার নয়, কি তবে আমার ইচ্ছা অনিচ্ছার মাঝে স্বপ্নগুলো ভাসে, অবশেষ আমি দেখি কেউ নেই পাশে। কফিন আমার নয়, দাফন আমার নয়, কি তবে আমার দাফনের শেষে মাটির বিছানা ঘর, আত্মীয় স্বজন বন্ধু হয়ে যায় পর। প্রেয়সী আমার নয়, চুম্বন আমার নয়, কি তবে আমার প্রেয়সীর চুম্বনবিহীন রাত্রি যায়, তবু রাত্রির সঙ্গম শেষে কি পায়। এ আমি আমার নয়, জীবন আমার নয়, কি তবে আমার আমার ভেতর আমি খুঁজি এই আমি, পরাজিত হয় জীবনের অন্তর্জামী। ঈশ্বর আমার নয়, বিধাতা আমার নয়, কি তবে আমার ঈশ্বর বিধাতা ভগবান যাই বলি, আসলে আমি আমার মতো করে চলি। বেদনা আমার নয়, আনন্দ আমার নয়, কি তবে আমার আনন্দকে ভালোবেসে বেদনা করেছি পর, মিথ্যে অভিনয় সব আমার ভেতর।
1: বাহ, খুব ভালো লাগলো কবিতাটি আসাদ কাজল। আমরা একদম শেষে চলে এসেছি, তো আপনি এই যে এত দূর এলেন, আপনার কোন স্মৃতিটা সবসময় আপনাকে ভাবায় কিংবা আনন্দ দেয় কিংবা কাঁদায়?
0: আসলে অনেকগুলো প্রশ্ন করেছেন, ভাবায়, দুঃখ দেয়, আনন্দ দেয়। এই প্রশ্নগুলো যদি আমি আলাদা করে বলি তাহলে আলাদা একটা উপাখ্যান তৈরি হবে। আগে ভাবতাম আমার এটা নাই সেটা নাই, এটা হলে বোধ জীবন আনন্দময় হতো, জীবন সুখের হতো। আমার বাবা যখন চলে গেল আমি এক মাস অ্যাবনর্মাল ছিলাম, পাগল হয়ে গেলাম। বাবা ছাড়া সন্তান কিভাবে বাঁচে আমি শুধু কল্পনা করলাম। আবার মনে হলো বাবা থাকার জীবনটাই সুখের ছিল, আনন্দের ছিল, শান্তিময় ছিল। আমি কি চেয়েছিলাম এটা ওটা, এটা তো ভুল চাওয়া ছিল আমাদের। একজন সন্তানের একমাত্র চাওয়া বাবা মা। বাবা চলে যাওয়ার পর আমি ভেঙে পড়লাম, আমার কোনো স্বপ্ন ছিল না, কোনো বড় হওয়ার কোনো স্বপ্ন এখনো নেই, যেহেতু বাবা নেই। এর মধ্যে এক বছর হলো আমার আম্মা মারা গেলেন, আমি তখন অ্যাবনর্মাল হয়ে গেলাম। আমি দুই মাস চলাফেরাই করতে পারলাম না স্বাভাবিকভাবে। যখন আমার মাথার উপর থেকে আমার বাবা মা চলে গেল, তখন আমার মনে হলো আমি এই পৃথিবীর ভাড়াটিয়া, এই বেঁচে থাকা এখন আমার মনে হয় না, এই এগিয়ে যাওয়া আমার মনে হয় না, ঘুমটা আমার মনে হয় না, খাওয়া দাওয়া আমার মনে হয় না, আমার আম্মা যা যা খেত সেটা এখন আর আমি আনন্দ করে খেতে পারি না। আমার দুঃখ এটাই, আমার বাবা মা নেই, আমি এতিম।
1: সবাই তাই, বাবা মা না থাকলে তো মানুষ এতিম হয়। আমরা একদম শেষে চলে এসেছি। আপনি জীবনে প্রথম কবিতা লিখেছিলেন, সেই কবিতার যে আনন্দ, এখন কবিতা লিখে কি সে আনন্দ পান?
0: চমৎকার একটি প্রশ্ন, এটি সমস্ত কবিদেরই এই প্রশ্নটা আসতে পারে। কবিতা লেখার আনন্দ প্রথম কবিতা বা শেষের কবিতা দেওয়া নয়। একজন কবির প্রকৃত আনন্দ হল তার সৃষ্টি বহিঃপ্রকাশ ঘটল কি না। আমি যখনই মনে করি যে এই কবিতাটি আমার সৃষ্টি হয়েছে, আত্মবিশ্বাস আমার বুকে আসে, আমার কাছে মনে হয় সেটি আমার প্রথম কবিতা। আগে যে কবিতা লিখেছি সেটি কবিতা নয়। একজন বিখ্যাত কবি তো বলেছেন, এই আমি আমার হাজার হাজার কবিতার পিছনে অনেক কবিতাই অকবিতা, সব কবিতা আমার কবিতা নয়। তা আমার ক্ষেত্রে এটা, প্রায় 3000 কবিতা আমি লিখেছি, 3000 কবিতার মধ্যে আমার কাছে কেন মনে হচ্ছে এখনো পর্যন্ত আমি একটি কবিতাও লিখতে পাই না। আমি বিধাতাকে সবসময় বলি যে হে বিধাতা, হে ঈশ্বর, গড, ভগবান, আল্লাহ, আমাকে একটি লাইন লেখার ক্ষমতা দাও, আমি সেই লাইনটির জন্য অপেক্ষা আছি, মৃত্যুর আগদিন পর্যন্ত সেই লাইনের অপেক্ষা থাকব।
1: অনেক ধন্যবাদ আসাদ কাজল, আপনি আজকে আমাদের প্রথম প্রকাশ এই আয়োজনে এসে আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন, হৃদয়ের কথা বললেন, কবিতা পড়লেন। আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্মের যারা লেখালেখির সঙ্গে যুক্ত, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, তাদের আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। প্রিয় শ্রোতাবৃন্দ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রথম প্রকাশ এই আয়োজনে আজকে ছিলেন আমাদের সঙ্গে কবি আসাদ কাজল। আমরা আসাদ কাজলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, কৃতজ্ঞতা আমার শ্রোতাবৃন্দকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আমিও আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনার প্রতি, কানিজ পারিজাতের প্রতি এবং রেডিওর সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা যারা এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমার তিন শব্দে একটি কবিতা পড়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যন্ত্রণা বেশি কার, আমার নাকি যন্ত্রণার? সবাইকে ধন্যবাদ।
2: কবি আসাদ কাজল তাঁর কবিতায় ব্যক্ত করেছেন তাঁর অনুভূতি, প্রকাশ করেছেন দেশ কাল সমাজ সত্য। আমরা তাঁর দীর্ঘ সৃষ্টিশীল জীবন প্রত্যাশা করছি। প্রিয় বন্ধুরা, সাহিত্য প্রসঙ্গ অনুষ্ঠানের আজকের প্রথম প্রকাশ পর্ব গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি রুবিনা শাহনাজ, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল 4টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। সভায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসনিক কাঠামো, জনবল ও কার্যাবলী সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3-4 মাসের মধ্যে তিতাস 29, 30 ও 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এই গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64টি জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত ও পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। সারাদেশের খালগুলোকে শুধু পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনের কাজে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের 40% এবং দশম থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডে আরও 30% সহ মোট 70% এবং দশম থেকে 20তম গ্রেডে আরও 25% সহ মোট 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে আগামী বছরের 1 জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামোর শতভাগ সুবিধা পাবেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালানো হামলারও নিন্দা জানায়। এক বার্তায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ হুতি বিদ্রোহীদের অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধের আহ্বান জানিয়েছে। এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যরা লোহিত সাগর ও বাব আল মান্দে প্রণালীতে জাহাজের উপর হামলা ও হুমকির আগের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা পরিষদ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক আইনের আওতায় দেশটির আত্মরক্ষার অধিকারের কথাও তুলে ধরে। এদিকে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা গতরাতে রিয়াদ ও আল খারজ এলাকার জন্য 2 দফা জরুরি সতর্কতা জারি করে। খেলার খবর এশিয়ান গেমস। জাপানে পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ নাগোয়া শহরের মিজু হো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এদিকে আগামীকাল গিফপুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। অন্যদিকে আইচিতে আগামীকাল টি টোয়েন্টি ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআন শিক্ষার আসর। পরিচালনা করছেন কারি আজিজ আল কাউসার।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা সবাই কেমন আছো?
2: জি আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমিও ভালো আছি। কোরআন শিক্ষার এই আসরে তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং শ্রোতারা যে যেখান থেকে শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমেই আজকে স্টুডিওতে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে আমরা পরিচয় হয়ে নিচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের নামগুলো পরিচয়ের জন্য বলো।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মাহিন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আয়াত।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ সাদাফ।
3: মাশাআল্লাহ, শিক্ষার্থীদের সঙ্গে আমরা পরিচয় হয়ে নিলাম। কোরআন শিক্ষার এই আসরে আমরা আজকে একটি সূরা মাশক করব, তেলাওয়াত করব, শিখব কিভাবে সূরাটি সুন্দর করে সহি করে পড়া যায়। শ্রোতারা, আপনারা যারা আমাদের নিয়মিত কোরআন শিক্ষার আসরের এই ক্লাসটি শুনে থাকেন, নিশ্চয়ই আপনারা প্রতি শনিবার বিকাল ৪টা ৫ মিনিটে অধীর আগ্রহে থাকেন যে কোরআন শিক্ষার এই ক্লাস থেকে কিভাবে আরো উপকৃত হওয়া যায়। আলহামদুলিল্লাহ, তো আজকে আমরা পবিত্র কোরআনুল করিমের সূরা ৩ ৮ আয়াত বিশিষ্ট সূরা ৩ আজকে আমরা শিখব, শিক্ষার্থীদের কাছ থেকে শুনবো, তাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। শ্রোতারা, আপনারাও চাইলে আমাদের সাথে শুনতে পারেন, পড়তে পারেন এবং কোরআন খুলে বসতে পারেন এবং হাতে কলমে কাগজে আমাদের শিখানো তাজবীদের নিয়মগুলো লিখতে পারেন। তো আর দেরি নয়, আমি শুরু করছি। শিক্ষার্থীরা, আমি তেলাওয়াত করব, তোমরাও আমার সাথে সাথে ঠিক সুন্দর করে আমাকে ফলো করে চেষ্টা করবা যত সুন্দর করে পড়া যায়। ভুল হলে কোনো সমস্যা নেই, কারণ শিক্ষার গ্রহণ করতে গেলেই ভুল হবে, আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে সূরা ৩ তেলাওয়াত শুরু হচ্ছে।
6: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
7: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
3: মাশাআল্লাহ, সবাই একসাথে পড়বা, একসাথে শুরু করবা, একসাথে শেষ করবা, আর আমি যেভাবে বলবো সেভাবে বললে একসাথে হবে।
6: বিসমিল্লাহ

0: والتين والزيتون
1: والتين والزيتون.

فما يكذبك بعد بالدين.

0: أليس الله بأحكم الحاكمين.
1: আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সূরা 3 এর এই তেলাওয়াত শুনব. এখন আমাদের সামনে তেলাওয়াত করবে মোহাম্মদ মাহিন.
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون

0: আজরুন গায়রু মামনুন।
1: এই যে এখানে তোমার একটু দেখলাম যে একটা কষ্ট হয়ে গিয়েছে, দম ছেড়ে দিয়েছো বা অনেক টানাটানি অবস্থা হয়ে গিয়েছে, অথচ আমি যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এই আয়াতটা বড় দেখে দুই ভাগ করে পড়িয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? যে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এখানে ওয়াকফ করেছি, আবার ওয়া আমিলুস সলিহাত থেকে শুরু করে শেষ করেছি। লম্বা আয়াতগুলো মাঝখানে থামার নিয়ম আছে, যেগুলো অনেকের শ্বাস কম হতে পারে, ছোট হতে পারে, ঠিক আছে? তো কষ্ট না করে যেভাবে আমরা শিখেছি, যেহেতু তোমার দমে হচ্ছে না, দমে হলে একসাথে পড়া যাবে, কিন্তু দমে না হলে দম ছেড়ে ছেড়ে ছেড়ে ছেড়ে কষ্ট করে আবার ভেঙে ভেঙে পড়া যাবে না, মিলিয়ে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই লাইনটা তুমি আরেকবার বলো।

এখানে এবার তোমার থামা ঠিক আছে, কিন্তু আবার ওয়ামিলু সলিহাত থেকে মিলিয়ে পড়তে হবে। আয়াতের মাঝখানে থামলে আবার একটু পিছন থেকে মিলিয়ে পড়তে হয়। তুমি ফালাহুম থেকে শুরু করেছো, তার মানে হয় নাই, ওয়ামিলু সলিহাত থেকে শুরু করতে হবে।

0: فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين.
1: ما شاء الله সব কিছু ঠিক ছিল কয়েকটি জায়গায়, তোমার যে জিনিসগুলো আমি ঠিক করে দিয়েছি এগুলি খেয়াল করবা। শ্রোতারা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে দমের ক্ষেত্রে বা আয়াত লম্বা হলে কিভাবে ওয়াকফ করতে হয়, কিভাবে আবার শুরু করতে হয়। আলহামদুলিল্লাহ আজকের এই আয়াত থেকে বা এই শিক্ষার্থীর কাছ থেকে আমরা শুনে নিলাম। এবারই তেলাওয়াত করে শোনাবে মোহাম্মদ আব্দুল্লাহ আয়াত, তুমি এই সূরাটি তেলাওয়াত করো।
0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون

0: في أحسن تقويم.
1: দেখো আব্দুল্লাহ আয়াত এখানে লাকাদ খালাকনাল ইনসানা বলে তুমি থেমে গিয়েছো, এরপরে আবার ফি থেকে শুরু করেছো, তো এখানে তোমার জন্য দমে কষ্ট হয়ে যায়, তাহলে লাকাদ খালাকনাল ইনসান, ইনসানে থামতে পারো, লাকাদ খালাকনাল ইনসান, ঠিক আছে। এরপরে আবার তুমি শুরু করতে পারো যে আল ইনসানা অথবা খালাকনাল ইনসানা অথবা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, ঠিক আছে। তুমি যেখানে থামবা সেখান থেকে আবার শুরু করতে হবে। তাহলে এই লাইনটা আরেকবার পড়ো,
0: লাকাদ খালাকনাল ইনসান খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম ثم رددناه أسفل سافلين إلا ال...
1: ثم رددناه أسفل মানে أسفل এখানে তোমারটা কেমন জানি সাক্তা হয়ে গেছে, সাক্তা মানে কি কিছুক্ষণ চুপ থেকে আবার শুরু করা। দেখো তুমি বলেছো এভাবে ثم رددناه أسفل, অথচ আসের পরে কিন্তু কোনো থামার বা বিরতি নেওয়ার কোনো এখানে অপশন নেই। আসফালা একটা শব্দ, তাহলে আসফালা, আস সময় নিয়ে থেমে থেকে ফালা, এটা হবে না, আসফালা একসাথেই। আরেকবার বলো।

0: এই যে এখানেও দম অনেকটা থেমে গিয়েছে, এই জন্য দম ছোট হলে দম নিয়ে পড়তে হয়, নাক দিয়ে দম টেনে তারপরে পড়তে হয়, ঠিক আছে? তো তুমি এই একটা দম নিয়ে তারপর শুরু করো।
1: وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ

0: ইমিন।
1: মাশাআল্লাহ আব্দুল্লাহ, আয়াত সে সুন্দর তেলাওয়াত করেছে তুমি। শ্রোতারা, আমাদের এই শিক্ষার্থী সুন্দর তেলাওয়াত করেছে, কিন্তু তার দমের সমস্যা আছে এবং কোথায় ওয়াকফ করে আবার কিভাবে শুরু করতে হয় সেটা জানতো না। আজকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এবং কিভাবে দম যদি কম থাকে দম বাড়াতে হয় বা দম নিয়ে পড়তে হয় আশা করি তুমি শিখতে পেরেছো। শ্রোতারা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কারণ সবার দম এক সমান না, তবে কিছুটা যদি আমরা দম নিয়ে শুরু করতে পারি তাহলে কিন্তু আয়াতটা মোটামুটি আমরা শেষ করতে পারি আমাদের কাঙ্ক্ষিত অবস্থান অনুযায়ী। এবারেই আমাদের আয়োজন শিক্ষার্থী তুমি তেলাওয়াত করবা। এখন তেলাওয়াত করছে মোহাম্মদ সাদাফ।
0: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।

0: لقد خلقنا الإنسان في أحسن تقويم.
1: تقويم এখানে কলকল আছে, তাকো তা কবজবর তাকো কলকল হরব কয়টি, পাঁচটি, কফ ত বা জিম দাল, তাহলে এই আইটি আরেকবার
0: লাগো।

0: الصالحات وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين؟ أليس الله بأحكم الحاكمين؟
1: ما شاء الله محمد صادف সুন্দর তেলাওয়াত করেছো। তবে তোমার তাকউইম যে কলকলার সমস্যাটা, আমরা যখন তেলাওয়াত করব তখন আমি নিজে বুঝতে হবে, যারা শুনবে তাদেরকে বুঝতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া কিন্তু নামাজ সহিহ হয় না। যদি কেউ তেলাওয়াতে ভুল করে, উচ্চারণে ভুল করে, তাজউইদে ভুল করে, তাহলে কিন্তু তার নামাজ ভেঙে যায়। শ্রোতারা, আপনারা নিশ্চয়ই সূরা তিনের তেলাওয়াত শুনেছেন, শিক্ষার্থীরা তাদের কোথায় কোথায় কি সমস্যা ছিল আমরা সমাধান করার চেষ্টা করেছি। এবারে এই সূরাতে কি কি তাজউইদের নিয়ম আছে, কি কি গ্রামাটিক্যাল কানুন আছে, এগুলি আমরা একটু ইনশাআল্লাহ দেখে নিব। যেমন প্রথমে ওয়াতিনি ওয়াজ্জাইতুন, ওয়াতিনি তায়াজের তি, জেরের বাম পাশে যজমলা ইয়া হলে মদর হরফ, মদর হরফ হলে একালিপ টানিয়া পড়িত হয়, তাহলে তায়াজের তি, ওয়াতিনি ওয়াজ্জাইতুনি, তাওয়াপেশ তু, তাহলে এখানে ওয়াজ্জাইতুন, তাহলে পেশের বাম পাশে যজমলা ওয়াও মদর হরফ। কিন্তু এখানে যখন আমরা ওয়াকফো করবো ওয়াজ্জাইতুন, তখন এখানে একালিপ হবে না, তিনালিপান হবে, কেন মদর হরফের পর হরফে ওয়াকফো হয়েছে, তাই এটা মধ্যে আরজি হয়ে গিয়েছে, মধ্যে আরজি হলে তিনালিপ টানিয়া পড়িত হয়। এরপরে ওয়াতুরি তাওয়াপেশ তু, এখানে পেশের বাম পাশে যজমলা ওয়াও একালিপ টেনে পড়তে হবে, মদর হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ হলে, জেরের বাম পাশে যজমলা ইয়া, পেশের বাম পাশে যজমলা ওয়াও হলে একালিপ টেনে পড়িত হয়। ওয়াহাজাল, হার উপরে হলো খাড়া জবর। শ্রোতারা, আপনারা যেখানে দেখছেন যে নিশ্চয়ই কোরআনের সামনে যদি কেউ বসে থাকেন, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে একালিপ টেনে পড়তে হয়, এটাকে মধ্যে বদল বলে। তাহলে ওয়াহা হা, তাহলে হা খাড়া জবর, হা জবর যদি খাড়া হয়, জের যদি খাড়া হয়, পেশ যদি উল্টা হয়, তাহলে কয়ালিপ টান একালিপ টেনে পড়তে হয়। ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে আয়াতে লাকাদে, লাকাদে এখানে একটা কলকলা আছে, কফ দাল জবর কাদে, তারপর খলাক লাম কবজ ওয়াল্লাক খলাক, তাহলে এখানে কলকলা, কলকলা হলো পাঁচটি, কলকলা মানে হলো ড্রপ করে, একটু ডবল করে পড়া। যেমন কলকলা হলো পাঁচটি, কফ ত বা জিম দাল, তোমরা বলো তো কলকলা হলো কয়টি? কি কি? এই পাঁচ হরফের উপরে সাকিন হলে, যজম হলে, এগুলিকে কলকলা করে পড়তে হয়। যেমন কি কেউ যদি বলে যে লাকাদ খলাক, তাহলে কিন্তু ভুল, এখানে কলকলা লাকাদে,
2: লাকাদে
1: খলাক,
2: খলাক
1: সুম্মা রাদাদে,
2: সুম্মা রাদাদে,
1: শুধুমাত্র যেখানে কলকলা হরফ সেখানে এরকম পড়তে হবে। যেমন আস, এখানে কি কলকলা হবে? কলকলা হবে না, কারণ এটা পাঁচটি হরফের একটি হরফ নয়, শুধুমাত্র পাঁচ হরফের উপর আর সাকিন আসলেই ওটাকে ডবল করে ড্রপ করে পড়তে হয়। সুম্মা রাদাদে, তো এখানে কলকলা হবে, কিন্তু আস এখানে কলকলা হবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং সুন্দরভাবে কোরআন পড়ার সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের কোরআন শিক্ষার আসরের ক্লাস। প্রতি শনিবার বিকাল 4:05 শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন শিক্ষার আসর, পরিচালনা করলেন কারি আজিজ আল কাউসার, অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
4: আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: ربها به الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করা সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম انه من قتل نفسا بغير نفس او فساد في الارض فكانما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। গ্রন্থনায় শামসাদ পারভীন।

0: কেমন নীরব হয়ে গেছ? তোমার ভালোবাসার মানুষটাকে নিয়ে কোনো সমস্যা আছে?
1: সমস্যা না, সত্যি ভালোবাসাটা শেষ হয়ে যায়নি, শুধু প্রকাশ করার মানুষটা আর আমার নেই।
0: ও, আমি অবশ্য কিছুটা বুঝতে পারছিলাম। তবে আমি মনে করি প্রেম মানে কেবল একসাথে থাকা নয়, বরং প্রতিদিন নতুন করে একে অপরকে ভালোবাসা।
1: আচ্ছা, তার স্পর্শেই আমি অনুভব করি জীবনের ভালোবাসা এখনো নিখাতভাবে সম্ভব। সে আমার জীবনে আসার পর থেকে সবকিছু কেমন যেন রঙিন হয়ে উঠেছিল। আমার প্রিয় মানুষটার সেই গল্প যার হাত ধরে আমি জীবনের সব অন্ধকার জয় করতে পারি। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের বিশেষ আয়োজন বিষয় ভিত্তিক গানের অনুষ্ঠান সুর তরঙ্গ অনুষ্ঠানে। আজকের বিষয় দুঃখ। উপস্থাপনায় আছি আমরা দুজন,
0: আমি নাজিন সুলতানা
1: এবং আমি হাসান ইউসুফ খান।

0: জানো, প্রিয় মানুষটির পাশে থাকলে হাজার ঝড় আসুক ঠিক থাকা যায়, কারণ সেই তো শান্তি।
1: জানি তো, আমার সাথে আত্মার বন্ধন থাকলে ভালোবাসা প্রকাশের জন্য শব্দের প্রয়োজন হয় না, তখন শুধু স্পর্শের মন হারিয়ে যেতে চায় নির্ভীক ভালোবাসার ছায়ায়।
0: কখনো প্রিয় মানুষের উপর খুব রাগ হয়, তারপর মনে পড়ে মানুষটা তো আমারই, রাগটাও তখন বেশি করে বেশিক্ষণ ধরে রাখা যায় না। দিন শেষে কত গল্প জমে থাকে, কিন্তু তাকে না বলা পর্যন্ত কোনো গল্পই যেন পুরো হয় না। কবিগুরু লিখেছেন, এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো। শ্রোতার অনুষ্ঠানের শুরুতে একটি রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বপ্ন রায়।

0: আমার প্রিয় মানুষটির জীবনপথ, তার জীবন দর্শন, যে কোনো বিষয় বর্ণনার মধ্যে আমি তার জীবন্ত অনুভূতি খুঁজে পাই। তাকে প্রতিদিন নতুন করে ভালোবাসি না, একই ভালোবাসার মধ্যে প্রতিদিন নতুন একটি কারণ খুঁজে পাই। তার শব্দ চয়ন, তার উপস্থাপনার দক্ষতা সত্যি আমাকে আলোড়িত করে।
1: একটা বিষয় লক্ষ্য করেছ, সবাই আমার মুখে হাসিটা দেখে, কিন্তু সেই হাসির আড়ালে জমে থাকা কান্নাগুলো কেউ পড়ে না। আসলে ভুল মানুষকে মন দেওয়া জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা, যার মূল্য আমি আজও দিয়ে যাচ্ছি। গীতিকবির ভাষায়, আমি এক দুঃখবালা দুঃখ কিনতে চাই, কারো কাছে থাকলে কিছু আমি দিও ভাই। প্রশ্রোতা, এবার ব্যান্ডের গায়ন শিল্পী জেমস।

0: সে নেই, তবু তার স্মৃতিগুলো নিঃশব্দে আমার ভেতর বাস করে, ঠিক পুরনো কোনো না ফেরা দিনের মতো। তাকে হারানোর পর বুঝেছি কিছু মানুষ চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়ার শূন্যতা কখনো যায় না, সেই শূন্যতা জীবনভর সঙ্গী হয়ে থাকে।
1: নিখিল, ভালোবাসায় কোনো শব্দ লাগে না, চোখে যাওয়াই যথেষ্ট। নিজের অজান্তে হৃদয়ের সবটুকু আবেগ শুধু প্রিয় মানুষটির নামে উৎসর্গ করা থাকে।
0: তোমার উক্তিটি খুব ভালো লাগলো, আমার প্রিয় মানুষটি যেমন করে, সেই কবিতা যা আমি প্রতি মুহূর্তে নতুন করে পড়তে ভালোবাসি। তাকে ভালোবাসার কোনো বিশেষ দিন লাগে না, আমার প্রতিটি সকাল তার নামেই শুরু হয়। তার জন্যই আমার দুঃখ, আবার তার দুঃখই আমার ত্রাণকর্তা সে।
1: এবারে এটি নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী নীলুফার ইয়াসমিন।

0: সে ছিল আমার সেই রোদ ছলমল সকাল, যার জন্য আমি সারা রাত অপেক্ষা করতে পারি। এক ফালে রোদে যেমন পৃথিবী হাসে, তেমনি তার হাসিতে আমার বিষণ্নতা কাটে।
1: আর আমার বিষয়টা দেখো, আমাদের গল্পটা হয়তো সাধারণ, কিন্তু প্রিয় মানুষটির ছোঁয়ায় তা অসাধারণ হয়ে উঠেছে। হাজারটা বসন্ত আসুক আর যাক, আমার মনের বাগানে সেই চিরস্থায়ী ফুল।
0: যে মানুষটার জন্য একসময় পৃথিবীটা সুন্দর লাগত, আজ তার স্মৃতি সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমি হৃদয় উজাড় করে ভালোবেসেছিলাম, আর সে সহজেই অনুভূতিগুলো অবহেলা করে চলে গিয়েছিল। আমার জানা ছিল না দুঃখকে ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়।
1: আগুনে মন পুড়ে অলঙ্কার বানাতে হয়। এবারে জন্ম থেকে জ্বলছি ছাঁচবের গান শিল্পী সুবিনি ইয়াসমিন।

0: তার মানে আমি এমন আচ্ছন্ন হয়ে থাকি যে ভয়ঙ্কর ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে তার মায়া তার ছায়া সারা জীবন আমি থাকতে চাই। আমি হয়তো তার মনের মতো সুন্দর নই, কিন্তু সে আমার কবিতার সেই ছন্দ যাকে জীবনের কোনো মানে হয় না।
1: অনুষ্ঠানের প্রান্তিক একটি আধুনিক গান, শিল্পী প্রসেনজিৎ সরকার ও শাবনম মুশতারি প্রিয়ঙ্কা, গীতিকার শাহাবুদ্দিন মজুমদার এবং সুরকার সৈয়দ শাবাব আলী আরজু।

0: শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক গানের অনুষ্ঠান সুরতাল আমি এখানে শেষ করছি। আজকের বিষয় ছিল দুঃখ। গানগুলো আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখুন। চিঠি পাঠাবার ঠিকানা সুরতাল বন্ধু প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার শেরেবাংলানগর ঢাকা 1207।
1: প্রিয় শ্রোতা, আবার কথা হবে সুরতরঙ্গের পরবর্তী আয়োজনে। শেষ করছি আজকের সুরতরঙ্গ অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক গানের গ্রন্থিত অনুষ্ঠান সুর তরঙ্গ। অনুষ্ঠানটি গ্রন্থনা করলেন শামসাদ পারভীন, উপস্থাপনায় ছিলেন নাইরিন সুলতানা ও হাসান ইউসুফ খান, সম্পাদনায় মহিমা আক্তার, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, এবং সুর তরঙ্গ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

0: কৃষক কার্ডের গান শুনলেন প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Better, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has stressed introducing a unified international standard training and certification system to enhance the acceptance and recognition of the country's youth in national and international job markets. He gave the directives while chairing the third meeting of the governing body of the National Skills Development Authority at his office at Tejgaon in the capital today. The Prime Minister said if a unified and internationally standard training and certification system is introduced, it will not only enhance the skills of the country's youth, but also increase their acceptance and recognition in the national and international job markets. The meeting was briefed on the administrative structure, manpower, and functions of the National Skills Development Authority. About 12.5 million cubic feet per day of gas has been added to the national grid today from well number 28 of Tita's gas field in Brahmanbaria. State Minister for Power, Energy and Mineral Resources Aninda Islam Ahmed inaugurated the Tita's 28 well this noon. Following the inauguration, the well was connected to the national grid. General Manager of Bangladesh Gas Fields Company Limited, Engineer Mohammed Ashraful Alam, informed Bangladesh Sangbad Sangstha that in addition, about 55 million cubic feet per day of gas will be added to the grid from four more wells in Tita's and Bakhrabad gas fields within the next 3 to 4 months. The gas is being added to the national grid as a result of initiatives to drill new wells and develop existing gas fields aimed at increasing supply from local sources in line with the commitments of the BNP government. Prioritizing farmers' needs, the current government has undertaken new initiatives regarding fertilizer management. As part of the initiative, 100% of the required fertilizer allocation has been secured for all 64 districts for the month of October. Simultaneously, integrated measures including advanced importation, stockpiling, transportation, and field-level monitoring have been implemented to meet the demands of the Rabi and Boro seasons. Secretary of the Ministry of Agriculture, Mohammad Salim Khan, provided this information to Bangladesh Sangbad Sangstha. He said farmers need not worry about fertilizer supplies this season as district-wise allocations are being made based on actual field-level demands. The government has published the gazette notification for the new national pay scale 2026, effective from July 1st this year. The finance division published the gazette today. According to the gazette, the government employees will receive arrears for the period from 1st July until the date of the gazette's publication. The government employees will receive arrears under the new pay scale for the period from 1st July to the date of issuance of the official order. The revised basic salaries will be implemented in phases. For employees in grades 10 to 20, 50% of the total increase in basic salary will be added to the basic salary drawn on June 30th this year for the period from July 1st to December 31st. They will receive 75% of the increase from January 1st to June 30th next year, while the full 100% adjustment under the new pay scale, along with annual increments, will come into effect from July 1st. For officials in grades 1 to 9, 40% of the total basic salary increase will be effective from July 1st to December 31st this year. The rate will rise to 70% from January 1st next year, with the full adjustment taking effect from July 1st. The revised allowance rates under the new pay scale will take effect from January 1st in 2028. Pensioners will also receive increased benefits in phases, with arrears payable from July 1st this year. UN Secretary Council UNSC has condemned in the strongest terms attacks by the Houthis on Saudi Arabia, including strikes on civilian and energy infrastructure. In a statement, the UNSC demanded that the Houthis immediately cease their military escalation. Council members reiterated their earlier condemnation of attacks and threats against shipping in the Red Sea and Bab al-Mandeb. The UNSC expressed solidarity with Saudi Arabia and affirmed its inherent right to self-defense under international law. Meanwhile, Saudi civil defense has issued two rounds of emergency alerts for Riyadh and Al Khurj overnight. Asian Games and Asia's largest sporting event, Asian Games, have formally begun at Nagoya in Japan today. The grand opening ceremony of the 20th edition of the Games began at 3 p.m. Bangladesh time at Mizuho Park Stadium in Nagoya. Around 17,000 athletes and officials are taking part in the traditional sporting event. Athletes will compete in 43 events for 461 medals. 187 athletes from Bangladesh will compete in 22 sports events. The competition will continue until October 4th. Meanwhile, Bangladesh women's hockey team will face China in their Asian Games debut at Gifu tomorrow. The match is scheduled to start at 6 a.m. Bangladesh time. Bangladesh will play their second pool match against Malaysia on September 21. Besides, Bangladesh women cricket team will take on India in the Asian Games T20 semifinal at Aichi tomorrow. The match will begin at 11 a.m. Bangladesh time. Finally, weather and forecast Valley Till Wantonai says there is no inland river ports warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar. Banajik Shangbad. Porchi. Praveer Kumar Sen. ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ দুপুরে তিতাস 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পরপরই কূপটি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে তিতাস 29, 30, 31 এবং বাখরাবাদ 11 নম্বর কূপ থেকে আরও 55 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ দিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিংয়ের সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা জুস। প্রতি ভরিতে সর্বোচ্চ 1,691 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,34,621 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,24,065 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,92,398 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,57,172 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকাল থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন বিসিক ভবনে 5 দিনব্যাপী বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা চলছে। আজ সাপ্তাহিক ছুটির দিন থাকায় চতুর্থ দিনে বিপুল সংখ্যক ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলা প্রাঙ্গণ। দেশের সমৃদ্ধ চামড়া শিল্পের ঐতিহ্য ও সম্ভাবনা তুলে ধরতে এবং ক্ষুদ্র কুটির মাইক্রো শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত চামড়া ও চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়। মেলা আগামীকাল পর্যন্ত সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। সপ্তাহ জুড়ে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 147টির, কমেছে 213টির এবং অপরিবর্তিত ছিল 26টির। এর প্রভাবে সপ্তাহের ব্যবধানে প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,532 পয়েন্টে। সপ্তাহ জুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে 2,774 কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল 2,771 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে 3,13,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.65 টাকা, ক্রয় 122.65 টাকা, ইউরো বিক্রয় 143.13 টাকা, ক্রয় ১৪০.৫৪ পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.৪ ক্রয় ১৬৪ সৌদি রিয়াল বিক্রয় ৩৩.১৫ ক্রয় ৩২.৪৮ দিরহাম বিক্রয় ৩৩.৮৩ ক্রয় ৩৩.২২ কুয়েতি দিনার বিক্রয় ৪০৪.৮৪ ক্রয় ৩৯৭.৪৪ সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৭.৩৪ ক্রয় ৯৫.৫৯ মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় ৩০.৩৪ ক্রয় ২৯.৭৭ এবং থাই বাথ বিক্রয় ৩.৭১ ক্রয় ৩.৬৫ বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৬:৩০টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জলবায়ু ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী।

0: প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতারের পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমাদের শ্বাসের বাতাস, পান করার পানি, খাদ্য, ছায়া, বৃষ্টি সবকিছুর সঙ্গেই জড়িয়ে আছে প্রকৃতি ও পরিবেশ। কিন্তু সেই পরিবেশ আজ নানা সংকটে। জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, প্লাস্টিক দূষণ, বন উজাড়, জলাশয় ভরাট এবং জীববৈচিত্র্যের ক্ষয় সব মিলিয়ে আমাদের পৃথিবী যেন সতর্ক বার্তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্বজুড়ে, এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও স্পষ্ট। তাপমাত্রা বৃদ্ধি, অতিরিক্ত গরমের দিন, অনিয়মিত বৃষ্টিপাত, ভারী বর্ষণ, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি, এসবের সঙ্গে আমাদের জীবন ও অর্থনীতি গভীরভাবে জড়িত। বাংলাদেশের সরকারি জলবায়ু তথ্য ভাণ্ডারেও ভবিষ্যতে বেশি গরমের দিন, ভারী বৃষ্টিপাত এবং কিছু অঞ্চলে খরা ও আকস্মিক বন্যার ঝুঁকি বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছে। আমরা কি শুধু সমস্যার কথা বলব নাকি সমাধানের পথও তৈরি করব? সমাধান শুরু হতে পারে আমাদের নিজেদের কাছ থেকেই। একটি গাছ লাগানো, একটি গাছ বাঁচিয়ে রাখা, দুটি পরিবেশ রক্ষার কাজ। অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার কমানো, যেখানে সেখানে ময়লা না ফেলা, পানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, গণপরিবহন ব্যবহার করা এবং স্থানীয় জলাশয় ও সবুজ এলাকা রক্ষা করা, এসব ছোট ছোট অভ্যাস সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে। আমাদের মনে রাখতে হবে, পরিবেশ শুধু গাছপালা বা নদী নালা নয়, পরিবেশ মানে আমাদের জীবন ব্যবস্থা। নদীর পানি দূষিত হলে নদী নির্ভর মানুষ, মাছ, জলজ উদ্ভিদ এবং প্রাণীর জীবনও ক্ষতিগ্রস্ত হয়। বন ধ্বংস হলে শুধু গাছ কমে যায় না, হারিয়ে যায় পাখি, প্রাণী, উদ্ভিদ এবং তাদের আবাসস্থল। আবার একটি শহর যখন অতিরিক্ত কংক্রিটে ঢেকে যায় এবং সবুজ কমে যায়, তখন তাপমাত্রা ও তাপদাহের ঝুঁকিও বাড়তে পারে। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই আমরা যদি সিদ্ধান্ত নিই কম অপচয় করব, বেশি গাছ লাগাব, পানি ও বিদ্যুৎ সাশ্রয় করব, প্লাস্টিকের ব্যবহার কমাব, নদী খাল ও জলাশয় রক্ষা করব এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হব, তাহলে আগামী প্রজন্মের জন্য আরও বাসযোগ্য দেশ রেখে যেতে পারব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি হলেও আমরা শুধু ক্ষতিগ্রস্ত নই, অভিযোজন ও পরিবেশ সংরক্ষণেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি পর্যায়ে জলবায়ু অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নিঃসরণ কমানোর বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে। মনে রাখবেন, পৃথিবী আমাদের উত্তরাধিকার নয়, পৃথিবী আমাদের কাছে ভবিষ্যৎ প্রজন্মের আমানত। তাই আসুন, প্রকৃতিকে শুধু ভালো না বেশে প্রকৃতির যত্ন নিই। আজকের ছোট্ট একটি ভালো অভ্যাসই হতে পারে আগামী দিনের বড় পরিবর্তনের শুরু। আপনার চারপাশ পরিষ্কার রাখুন, একটি গাছ লাগান, একটি জলাশয় রক্ষা করুন, অন্যকেও পরিবেশ বান্ধব হতে উৎসাহিত করুন। কারণ সবুজ পৃথিবী মানেই সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ এবং আমাদের সবার সুন্দর বাংলাদেশ। এবারে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে শুনব রহমান রাশেদের নিবন্ধ।
1: একবার কল্পনা করুন তো, চারিদিকে শুধু ইট, পাথর আর কংক্রিট, নেই কোনো ছায়া, নেই পাখির ডাক, নেই সবুজের প্রশান্তি। গরমে একটু স্বস্তির জন্য দাঁড়ানোর মতো কোথাও গাছের ছায়া পর্যন্ত নেই, কেমন হবে সেই পৃথিবী? হয়তো তখন অনেক দেরি হয়ে যাবে, আমরা আরো স্পষ্ট করে বুঝতে পারব একটি গাছ এই পরিবেশের জন্য, আমাদের অস্তিত্বের জন্য কত বড় আশীর্বাদ। গাছ আমাদের শুধু অক্সিজেন দেয় না, গাছ আমাদের ছায়া দেয়, বায়ু বিশুদ্ধ রাখতে সাহায্য করে, মাটির ক্ষয় রোধ করে, জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষার প্রশ্নে বৃক্ষরোপণ কোনো বিলাসিতা নয়, বরং এটি আমাদের ভবিষ্যৎ নিরাপদ রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অফ দ্য ইউনাইটেড নেশনস, FAO, তাদের তথ্য বলছে যে পৃথিবীর স্থলভাগের প্রায় 31% বনভূমি। বনভূমি আমাদের জীববৈচিত্র্যের একটি বড় অংশের আবাসস্থল এবং কার্বন সংরক্ষণ, মাটি ও পানি সংরক্ষণ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখুন, বাংলাদেশের বাস্তবতা বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, 2023 সালে বাংলাদেশের মোট ভূমির প্রায় 14.5% ছিল বনভূমি। ফলে দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বিদ্যমান বন এবং গাছপালা সংরক্ষণের পাশাপাশি পরিকল্পিতভাবে নতুন বৃক্ষরোপণও অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দ্রুত নগরায়নের সময়ে গাছের গুরুত্ব আরও বেড়ে যায়। গাছ কেবল বাতাসে অক্সিজেন যোগ করে না, বরং গাছ বায়ু থেকে বিভিন্ন দূষণকারী কণা আটকে রাখতে সাহায্য করে, শহরের তাপমাত্রা কমাতে ভূমিকা রাখে এবং মানুষের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য উপকারী সবুজ পরিবেশ তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বলছে, সবুজ এলাকা মানুষের শারীরিক সক্রিয়তা, মানসিক সুস্থতা এবং সামাজিক যোগাযোগ বাড়াতে পারে। একই সঙ্গে বায়ু দূষণ, অতিরিক্ত তাপ এবং শব্দের নেতিবাচক প্রভাব কমাতেও সহায়তা করে। বাংলাদেশের শহরগুলোর কথা একটু ভাবুন। গ্রীষ্মের প্রচণ্ড তাপ, কংক্রিটের বিস্তার, যানবাহনের ধোঁয়া, সব মিলিয়ে শহরগুলো ক্রমেই উষ্ণ আর অস্বস্তিকর হয়ে উঠছে। এমন বাস্তবতায় রাস্তার পাশে, পার্কে, শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা আবাসিক এলাকায় পরিকল্পিত বৃক্ষরোপণ শুধু সৌন্দর্য বাড়াবে না, বরং মানুষের বসবাসের পরিবেশও উন্নত করবে। আর বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য গাছের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়। বিশেষ করে উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের সময় প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করতে পারে। বিশ্বব্যাংকের গবেষণায় বাংলাদেশের উপকূলে ম্যানগ্রোভ বন কিভাবে ঝড়ের জলোচ্ছ্বাসের গতি এবং উচ্চতা কমাতে সাহায্য করে তা বিশ্লেষণ করা হয়েছে। গাছ মাটির ক্ষয় কমাতেও সাহায্য করে। বন এবং বৃক্ষরাজি পানি প্রবাহ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় কমানো এবং ভূগর্ভস্থ পানি ধরে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ একটি গাছ একই সঙ্গে প্রকৃতি, মানুষ এবং ভবিষ্যতে তিনটিকেই সুরক্ষিত করতে সহায়তা করে। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ সরকারও বৃক্ষরোপণ এবং সবুজায়নকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। 2026 সালে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচিতে স্থানীয় এবং পরিবেশ বান্ধব প্রজাতির গাছকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আগে নির্বাচনী ইশতেহারেও গাছ লাগানো এবং রক্ষণাবেক্ষণের ব্যাপারে অঙ্গীকার করা হয়েছিল। এটি নিঃসন্দেহে দেশে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে একটি বড় উদ্যোগ। তবে বৃক্ষরোপণ শুধু সরকারের একার কর্মসূচি নয়, এর সঙ্গে যুক্ত হতে পারে দেশের প্রতিটি নাগরিক। সরকার পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করবে, বিভিন্ন প্রতিষ্ঠান বাস্তবায়নে তা ভূমিকা রাখবে, আর নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হবে সেই উদ্যোগকে সহযোগিতা করা এবং গাছগুলোকে যত্নে বড় করে তোলা। কারণ একটি চারা রোপণ করাই শেষ কথা নয়, একটি চারাকে গাছ হিসেবে বেড়ে ওঠার সুযোগ করে দেওয়াটাই প্রকৃত সাফল্য। আমরা চাইলে খুব ছোট পরিসর থেকে শুরু করতে পারি। বাড়ির আঙিনায় একটি গাছ, ছাদে উপযুক্ত সবুজায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ বা রাস্তার পাশে পরিকল্পিত গাছ লাগানো, এমনকি খালি অব্যবহৃত জায়গা কাজে লাগানো ইত্যাদি। তবে কোথায় কোন গাছ লাগানো হবে সেটিও গুরুত্বপূর্ণ। স্থানীয় পরিবেশ, মাটি, পানি এবং জীববৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রজাতিকে অগ্রাধিকার দিলে বৃক্ষরোপণের সুফল আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তাই আসুন, বৃক্ষরোপণকে শুধু একটি আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখি, বরং একটি গাছ লাগানো হোক একটি দায়িত্বের শুরু। চারা লাগানোর পর তার পরিচর্যা করি, অকারণে গাছ কাটা বন্ধ করি। রাস্তার গাছ, পার্কের গাছ, গ্রামের গাছ কিংবা বাড়ির আঙিনার গাছ, এমনকি সবকিছু মিলিয়ে এই সবুজকে আমরা রক্ষা করি। মনে রাখতে হবে, আজ যে গাছটি আমরা রোপণ করছি তার ছায়া হয়তো আগামী প্রজন্ম উপভোগ করবে। আজ যে গাছটি আমরা রক্ষা করছি সেটি হয়তো কোনো এক গরম তপ্ত দুপুরে একজন শিশুকে স্বস্তি দিবে, একজন নাগরিককে স্বস্তি দিবে, কোনো পাখিকে আশ্রয় দেবে কিংবা কোনো উপকূলীয় পরিবারকে ঝড়ের আঘাত থেকে সুরক্ষা দেবে। তাই পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, শুধু পরিবেশবিদদেরও নয়, এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব। একটি গাছ লাগাই, একটি গাছ বাঁচাই, কারণ গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, আর মানুষ বাঁচলেই বাঁচবে আমাদের প্রিয় বাংলাদেশ। সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আমাদের ভবিষ্যৎ।

সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন বৃক্ষরোপণের ওপর গুরুত্ব নিয়ে রহমান রাশেদের নিবন্ধ। এবারে বাংলাদেশ ও বিশ্বের কয়েকটি পরিবেশ বিষয়ক সংবাদ। বাংলাদেশের ইলিশ নিয়ে নতুন উদ্বেগ। ধীরে ধীরে ইলিশের পরিমাণ কমছে। একসময় নদীর মোহনা ও উপকূলের অগভীর পানিতে প্রচুর মাছ পাওয়া গেলেও এখন পাওয়া যাচ্ছে না। ডেইলি স্টারে প্রকাশিত সংবাদে জানা গেছে, গভীর সাগরে প্রচুর ইলিশ আছে কিন্তু তারা ওপরে আসে না। মাছগুলো এখন আর 20 থেকে 40 ফুট গভীর পানির স্তরে থাকতে চায় না। মৎস্যবিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর ইয়ামিন হোসেন জানান, ইলিশ ছোট আকারেই প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে, এমন প্রমাণও পাওয়া যাচ্ছে। সাধারণত প্রজননক্ষম ইলিশের দৈর্ঘ্য প্রায় 23 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু পদ্মায় পরিচালিত গবেষণায় 17 থেকে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 140 থেকে 150 গ্রাম ওজনের প্রাপ্তবয়স্ক ইলিশও পাওয়া গেছে। নাটোরের বারনই নদীতে হঠাৎ মাছের মরক। নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদীতে হঠাৎ মাছের মরক লেগেছে। ছোট বড় অসংখ্য মাছ মরে এবং আধমরা অবস্থায় ভেসে উঠছে, পানিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। 6 সেপ্টেম্বর ঢাকা ট্রিবিউনে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর রাত থেকেই নদীর পানিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কোথাও কোথাও পানির মধ্যে গ্যাসের বুদবুদ দেখা গেছে। এর আগে বিভিন্ন সময় বারনই নদীর দূষণ ও বর্জ্য ফেলার কারণে পানির গুণগত মান নিয়ে অভিযোগ উঠেছে। রাজশাহী নগরীর বিভিন্ন বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত পানি খাল বা নালার মাধ্যমে বারনই নদীতে গিয়ে পড়ে। ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ও কার্বন নিঃসরণ। ইন্দোনেশিয়ায় আগস্টের শেষ থেকে দাবানল দ্রুত বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস পর্যবেক্ষণ অনুযায়ী 1 থেকে 7 সেপ্টেম্বরেই প্রায় 1,97,00,000 টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হয়েছে, যা এই সময় বিশ্বে দাবানল থেকে নির্গত মোট কার্বনের 1/3 বেশি। তীব্র খরা ও অস্বাভাবিক উষ্ণতার সঙ্গে এর সম্পর্ক রয়েছে। তাপপ্রবাহ ও দাবানল বৈশ্বিক বায়ুর মানের উন্নতি বাধাগ্রস্ত করছে। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সাম্প্রতিক বিশ্লেষণে বলা হচ্ছে, কিছু অঞ্চলে গাড়ি ও শিল্পের দূষণ কমলেও দাবানলের ধোঁয়া ও তীব্র তাপের কারণে তৈরি ভূমিস্তরের ওজন বায়ুর মানের ওপর নতুন চাপ তৈরি করছে। অর্থাৎ জলবায়ু সংকট এবং বায়ু দূষণ এখন আরও ঘনিষ্ঠভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাম্প্রতিক কয়েকটি সংবাদ শুনলেন। শেষ হল বাংলাদেশ বেতারের পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ পৃথিবী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পৃথিবীকে ভালো রাখুন। আগামীতে পরিবেশ ও প্রকৃতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হব আপনাদের কাছে। যাওয়ার আগে বলে যাই, আজকের সবুজ পৃথিবী অনুষ্ঠানের গ্রন্থনা ও উপস্থাপনায় আমি কাজী তামান্না তৃষা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ বাকের মাহমুদ। ভালো থাকবেন সবাই, শুভ বিদায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এতক্ষণ শুনলেন হাসন রাজার গান, শিল্পী মোহাম্মদ মোজাম্মেল হক।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাঁশগ্রি, ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি পাঁচ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। এতক্ষণ ডেঙ্গু জ্বর বিষয়ক স্লোগান শুনলেন প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, অধিবেশনের তৃতীয় পালা থেকে আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, আর সেই সাথে অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: সেলিনা আক্তার শেলি, মোহাম্মদ আলমগীর হোসেন এবং আমি নাসরিন রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্রগোপ, তাওহিদা আফরোজ, আফরোজা আক্তার, হাফিজা আক্তার। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহফুজ আক্তার সুমি।
3: জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সব সময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন ও তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। মনে রাখবেন, ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূল মন্ত্রই হল এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা, এবং প্রতিরোধ করার জন্য যেখানে পানি জমে থাকে সেগুলো সব সময় পরিষ্কার রাখা এবং একই সঙ্গে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি, সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকায় হোক, যে কোনো জেলা শহরের এলাকায় হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্র বিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি, এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি, গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ এক সময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি, তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে, সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো।

0: আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: অস্বাভাবিক দ্রুতগতিতে গাড়ি চালাবেন না। মহাসড়কের সর্বোচ্চ গতিসীমা নির্দেশক ট্রাফিক সাইনের নির্দেশ মেনে চলুন। বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঠেকাই একসাথে, গ্রন্থনা ও উপস্থাপনায় ডাক্তার ফারিয়া ফয়েজ।
3: সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয়, আমার বাড়ি আমার দায়িত্ব। যেহেতু আমরা নগরবাসী ডেঙ্গু নিয়ে বা এডিস মশা নিয়ে খুব বেশি যুদ্ধ করছি, আমি এটাকে যুদ্ধই বলবো, যুদ্ধ করছি, এই সুরক্ষাটা ডেঙ্গু মশা থেকে সুরক্ষার আগে আমি নিজে যদি বলি, আমরা কি রাষ্ট্রের নাগরিক হিসেবে বা আমার বাসার একজন দায়িত্বশীল মানুষ হিসেবে আমার দায়িত্ব কি কখনোই এরকম হয় না যে আমার নিজেকে সেফ করা বা আমার বাড়িটাকে সেফ করা? যদি আমি আমার নিজেকে বা আমার রাষ্ট্রকে নিজে সেফ করতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র ছোট একটা মশা থেকে কেন আমি নিজেকে সুরক্ষা দিতে পারছি না? কারণ আমরা এই যে বড় বড় কোনো প্রাণী বা অন্য কিছু থেকে নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে বেশি সচেষ্ট থাকি, কিন্তু ছোট একটা মশা, সামান্য একটু পানি যে আমার এবং আমার বাড়ির প্রত্যেক সদস্যের জন্য অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, এটা কখনোই আমরা চিন্তা করে দেখি না। এজন্য আমার বাড়িটাই আমার দায়িত্ব। কারণ আমার বাড়িটাকে যদি সুরক্ষিত রাখতে পারি, তাহলে অবশ্যই আমার নগরবাসীও সুরক্ষিত হবেন। ডেঙ্গু মশা সবসময়, আমরা জানি, বাড়ির ভিতরের মশা, এডিস মশা সবসময় দিনের বেলায় বা আলোতে কামড়ায় এবং তাদের প্রজনন সবসময় স্বচ্ছ পানিতে হয়ে থাকে। অতএব সে নানা নর্দমার অপরিষ্কার পানির থেকে আমার বাড়ির ভিতরের পরিষ্কার পানিটাকেই বেশি পছন্দ করে। আমি যদি এডিস মুক্ত পরিবেশ গড়ে ব্যক্তিগত পারিবারিক পর্যায়ে তার প্রজননস্থলটা নির্মূল করতে পারি, তাহলেই কিন্তু আমি আমার নিজের দায়িত্বটা এবং আমার বাড়ির দায়িত্বটা নিজের হাতে নিয়ে নিতে পারলাম। এই যে আমি ব্যক্তিগত পর্যায়ে কিভাবে এডিস মশা মুক্ত পরিবেশ করতে পারি, এখানে যদি আসি, আমি আমার বাড়ির আঙিনার আমি দুভাগে ভাগ করব, বাড়ির আঙিনার ভিতরে এবং বাড়ির আঙিনার বাইরের কথা। বাড়ির আঙিনার ভিতরে আমাদের যে ছোট ছোট পানি জমে থাকার জায়গাগুলো আছে, আমি আবার যদি বলি, আমার বারান্দার গাছের টব, আমার ছাদ বাগানের টব, আমার ওয়াশরুম, যে ওয়াশরুমটা ইউজ হচ্ছে না সেখানকার কমোড, এবং এসির নিচে জমে থাকা পানি এবং ফ্রিজের জমে থাকা পানি, এই পানিগুলোই আমার এডিস মশার জন্ম নেওয়ার জন্য খুব বেশি পছন্দের জায়গা। এবার আমি যদি আমার পরিবেশ পর্যায়ে আসি, আমার বাসার আমার সন্তানই জানছে যে এই জায়গাগুলোতে ডেঙ্গু মশার প্রজনন হচ্ছে। আমি যদি আমার সন্তানকে সচেতন করে দিতে পারি এবং তাকে জানিয়ে দিতে পারি যে এই জায়গাগুলো ডেঙ্গুর সবচেয়ে পছন্দের, সে কিন্তু স্কুলে গিয়ে তার বন্ধুবান্ধবের মাঝেও এই মেসেজটা দিয়ে দিবে, তোমরা তোমাদের বাসায় একই জিনিস করো। কিংবা স্কুলও ঠিক ছোট ছোট পাত্রে পানি জমে থাকে, বাচ্চারা চা খেয়ে, বাচ্চারা আইসক্রিম খেয়ে, চিপসের প্যাকেটগুলা যেখানে সেখানে ফেলে রাখে এবং এখানে পানি জমে মশার লার্ভা হয়। অতএব আমরা এই জিনিসগুলোই যদি আমাদের বাচ্চাদের মাঝে এবং পরিবেশের মাঝে স্ট্যাবলিশ করতে পারি যে কোনোভাবে আমরা এমন কোনো জায়গা তৈরি করব না যেখানে মশা ডিম পাড়তে পারে এবং পানির সংস্পর্শে আসলে সেই ডিমটা থেকে মশার লার্ভা উৎপাদন হবে। এবার আমি দ্বিতীয় যে আমার সচেতনতার কথা, সেখানে আসি, পরিবেশের সাথে সম্পৃক্ততা। আমাদের যে প্রতিবেশীরা আছে তাদেরকে সচেতন করাও কিন্তু আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আমি আমার বাসায় ছাদ বাগানটা পরিষ্কার করলাম, তাতে কি আমার প্রতিবেশী বাসা থেকে মশা আমার বাসায় আসতে পারে না? অবশ্যই পারে। তার মানে আমরা যদি সবাই মিলে অন্তত সপ্তাহে যে কোনো একদিন পুরো এলাকা জুড়ে সব বাসার প্রতিনিধি মিলে এলাকার প্রত্যেকটা বাসার ছাদ বাগান,

0: এবং প্রতিটা বাসার নিচের পানি, বেসমেন্টের পানি এবং আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোকে নিজেদের আওতায় এনে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এবং মশার প্রজননস্থলগুলো ধ্বংস করি, তাহলে অবশ্যই অবশ্যই ডেঙ্গুর এই ভয়াবহতা থেকে আমরা আমাদের নগরবাসীকে রক্ষা করতে পারব। এবং এখানে আমি বারবার একটা কথা বলতে চাই, আমি বদলালেই ঢাকা বদলাবে। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, কথা হবে আগামী পর্বে।
1: ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ বেতারের নিয়মিত আয়োজন ডেঙ্গু ঢাকাই একসাথে আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনে উপস্থাপনায় ছিলেন ডাক্তার ফারিয়া ফয়েজ, সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, প্রযোজনায় মোহাম্মদ ফুহাদ হোসেন সরকার, প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

0: ডেঙ্গু বিষয়ক গান শুনলেন। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: প্রিয় শ্রোতা, ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। যে কোনো জায়গায় ময়লা পানি ফেলে রাখবেন না, কিংবা পরিষ্কার পানি জ্বলতে দেবেন না। জ্বর হলেই আতঙ্কিত কিংবা ভীত হবেন না।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুব্রত তালুকদার।

0: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারের উন্নয়নের মূল একক।
0: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
0: নতুন বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। এবারে শুনবেন ডেঙ্গু সচেতনতা বিষয়ক গান।

0: শুনলেন ডেঙ্গু জ্বর বিষয়ক গান। প্রচারে বাংলাদেশ বেতার ঢাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: Assalamualaikum.
1: Waalaikumsalam.
0: এই যে কাশি উঠে গেল,
1: এই তো
0: কেন বলো তো,
1: তোমার ঠান্ডা ঠান্ডা লাগাইছো
0: তারপর মনে করো যে আমরা খেতে খামারে কাজ করি ঘামায়, কিন্তু এই শরীর ঘামানোর পরে আমরা যে ভুলটা করি সেটা হলো শরীরের মধ্যে ঘামটা রেখে দিয়ে হয়তো ফ্যানের নিচে বসলাম বা নদীর পাড়ে বসলাম,
2: জানি
0: কিন্তু মানি নাই আর কি, আমার মত অবস্থা সেরকম, আমাদের
2: হাট থেকে আইসা তাড়াতাড়ি করে অমনি গোসল করা যাবো না, আগে একটু জিরাই নিবা,
0: তারপরে এই যে মনে করো ওই যে দেখো ওই যে আমাদের আলিয়া তার বাচ্চাটা নিয়ে হাসপাতালে গিয়ে যাইতেছে, কেন আসলো? কিন্তু এই নিয়মটা যে আমরা সবাই জানি এবং বারবার বলি, বারবার বলি যে ডেঙ্গু খুব মারাত্মক
1: একটা সব সময়
0: বলতে আসি, ওই যে আমরা শুনি
1: আবার
0: আমরা যারা ধরো বড় হয়েছি আমাদের যাদের হয়তো রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি, আমরা হয়তো ডেঙ্গুর সাথে ফাইট করে টিকতে পারি চলতে পারি, কিন্তু এই যে শিশুরা তাদের তো কম। তো এখন আজকে আমরা আমাদের সোনালী ফসল আসরের শুরুতেই শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও তার প্রতিকার নিয়ে একটা আলোচনা শুনবো।
1: আচ্ছা খুব ভালো,
0: তোমাদের বাসায় শিশু নাই আছে নাকি?
1: না থাকলে তো জানে শিশু থাকবে না থাক, জানাটা তো খুব দরকার,
0: শিশুদের ডেঙ্গু জ্বরের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে।
1: আচ্ছা

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মমতা বেগম, শিশু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের আজকে আলোচনার বিষয় শিশুদের ডেঙ্গু জ্বর আমরা কিভাবে বুঝব, কিভাবে যত্ন নেব এবং প্রতিরোধ করব কিভাবে। প্রিয় শ্রোতা, ডেঙ্গু আমাদের দেশে অতি পরিচিত একটি মশাবাহিত রোগ। এডিস নামক মশার কারণে এই রোগ হয়ে থাকে। বর্ষাকালে বিশেষ করে যখন বৃষ্টি অনেক বেশি হয়ে থাকে তখন এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শিশু ডেঙ্গু হয়েছে আমরা কিভাবে বুঝব? প্রথমত আমরা শিশুর লক্ষণগুলো দেখব। শিশুর জ্বর হলে জ্বরের মাত্রা, বমি বমি ভাব, মাথা ব্যথা, শরীর ব্যথা, পেট ব্যথা এবং প্রস্রাব কমে যাওয়া। জ্বর কমে যাওয়া মানে শিশুর ডেঙ্গু ভালো হয়ে গিয়েছে বিষয়টি এমন নয়। সাধারণত জ্বরের চতুর্থ দিন থেকে অষ্টম দিন পর্যন্ত জ্বর কম থাকে, কিন্তু এই সময়ে বাচ্চাদের ডেঙ্গুর যে সমস্যা এটা আরো বেড়ে যেতে পারে। সেই জন্য আমরা বাচ্চাদের আচরণ, খাওয়া দাওয়া, প্রস্রাবের পরিমাণ এই বিষয়গুলো খেয়াল করব। ডেঙ্গুর কতগুলো বিপদের সংকেত আছে যেগুলোকে ডেঞ্জার সাইন বলা হয়। এই ডেঞ্জার সাইনগুলো কি কি আমরা আজকে জানব। বাচ্চার বমি হওয়া, পেট ব্যথা, মাথা ব্যথা, প্রস্রাব অথবা প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বমির সাথে রক্ত যাওয়া, পায়খানার সাথে রক্ত যাওয়া অথবা শরীরের বিভিন্ন জায়গায় লাল লাল র্যাশ। আরেকটি বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ, ডেঙ্গু রোগীদের অনেক সময় খিচুনি নিয়ে আমাদের কাছে আসতে পারে। ডেঙ্গু হলে শিশুদের যত্ন আমরা কিভাবে নিব? শিশুদেরকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী তরল খাবার এবং বুকের দুধ খাওয়া শিশুদের বুকের দুধ কন্টিনিউ করতে হবে। ব্যথা বা জ্বরের জন্য আমরা প্যারাসিটামল দিতে পারি, কিন্তু অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অথবা এনএসএইড জাতীয় কোনো ওষুধ বাচ্চাদেরকে দেয়া যাবে না, তাহলে রক্তক্ষরণ হওয়ার চান্স বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বাচ্চাদের ডেঙ্গু জ্বরের সময় সিবিসি পরীক্ষায় প্লাটিলেট সংখ্যা। অনেকে আমরা মনে করি প্লাটিলেট সংখ্যা ভালো থাকা মানে বাচ্চা ভালো আছে, কিন্তু হেমাটোক্রিট নামে যে আরেকটি প্যারামিটার আছে সেটাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এই হেমাটোক্রিট যদি অতিরিক্ত বেড়ে যায় অথবা অনেক বেশি কমে যায় তাহলেও সেটা ডেঙ্গুর বিপজ্জনক সংকেতের মধ্যে একটি। এই জন্য ডেঙ্গু জ্বর হলে আমরা বাসায় না থেকে অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চার চিকিৎসা চালিয়ে যাব। এবার আসি ডেঙ্গু প্রতিরোধের ব্যাপারে। আমরা ডেঙ্গু জ্বরের যে ভাইরাস এডিস, এটি সাধারণত পরিষ্কার পানিতে জন্মায়। আমাদের ফুলের টবে জমে থাকা পানি অথবা যে কোনো ছোট পাত্রে পরিষ্কার বৃষ্টির পানি যদি জমে থাকে তাহলে সেখানে ডেঙ্গু মশা বংশ বিস্তার করে। তাই আমাদের ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের বা প্রতিটি সিটি কর্পোরেশনের দায়িত্ব নয়, এটি প্রত্যেকের দায়িত্ব। আর বাচ্চাদের আমরা যখন বাসায় রাখব তখন দিনের বেলা যদি ঘুমায় তাহলে মশারি দিয়ে দিব এবং বাচ্চাদেরকে ফুলহাতা জামা পরিয়ে দিব এবং মসকিউটো রিপেলেন্ট যেগুলো আছে সেগুলো আমরা বাচ্চাদের গায়ে লাগিয়ে দিতে পারি, তাহলে ডেঙ্গু রোগের যে এডিস মশা তার কামড় থেকে আমরা বাচ্চাদেরকে রক্ষা করতে পারি। ধন্যবাদ।
1: কি শুনলে তো, শিশুদের ব্যাপারে যা বললো এটা সব শুধু শিশুদের জন্য নয়, আমরাও কিন্তু মানতে হবে। কারণ একটা সময় কি বলতো যে মশা কি অতটুকুর উপরে উঠতে পারে না,
2: এমন না যে খালি শিশুদের হয়, এটা তো আমাকে বড়দের হয়।
1: তো মশা থাকবেই
2: থাকবেই,
1: এটা কিন্তু
2: আর রোগের যে শত্রু আছে শত্রুর লগে মোকাবিলা করি আমাকে বাঁচতে হইব।
1: মোকাবিলা না মোলাকাত, কোনটা
2: না মোকাবিলা?
1: মোকাবিলা
2: মোকাবিলা অবশ্যই, তো ধরতেই পারি না তত বলে তো মাই গিয়ে।
1: ডেঙ্গু মশার সাথে তুমি এবার মোলাকাত করবা কি না? মোকাবিলা করতে হবে। হয়তো তোমার মাথা যাতে গিটটা ভালো মতো লাগে সেজন্য এখন তোমার একটা কৃষি বিষয়ে গান শোনাই।
2: আচ্ছা

0: কি কিছু লাগছে?
1: মনে মনে
2: শুনলাম মেলা কিছু জানলাম,
1: ভালো লাগলো, সুরে সুরে করে নি দিবো,
0: নৌকা
1: দিয়া তো আমার সব কারবার
0: মাছ। তুমি কি এমনি জাহাজ দিয়া মালপত্র বিক্রি করছো নাকি? আদার
2: ব্যাপারে
1: তো সব চলে।
0: আমার যদি একটু খুকুক আছে আমার আজকে খেতে হবে
1: বাবির উপরে কেউ নির্ভর করে নাকি? যা দেখলাম শেষে করবো।
0: তোমরা তো আজকে নিয়ে আসতে পারত তোমার জন্য
2: শোনো ওই কথা কেউ না, একদিন বাসায় আসো, বাসায় এলো
0: তোমার বাসায় গেলে আমি কেন এই কাঁচা তোমার বরবটি খাবো? তোমার বাসায় গেলে তুমি রান্না বান্না ঠিক করে রাখো, তারপর
2: তোমার গল্প করতে করতে হয়ে যাবো, তুমি টেরই পাবে না, খালি আহো।
0: এই আমি কিন্তু একলা যাবো না, তোমরা যাবে নাকি?
1: মা একসাথে তো
2: নেই।
0: কি তুমি যাবা নাকি তুমি আবার ওই জাহাজে করে কোথাও যাবে?
1: না না
2: আমি একদিন তোমার
1: আমার এমনিই যাও, তাহলে আমি যাবো, আমি তো আবার পথ ঘাট কম চিনি এই জন্য আর কি।
0: তোমার নিয়ে যাবো মানে কি? তোমার কিভাবে নিয়ে যাবো বলো
1: না? কেমনে মানে তোমার সাথে পায়ে হাঁটতেই যাবো?
0: তোমার
1: কোন পরিশ্রম করে নিতে হইব না আমার
2: পাওয়া।
1: ওই যে কথা আছে না যে লেহাপড়া না জানলে চোখ থাকতে অন্ধ, হে অন্ধ তো আমি অন্ধ, মানে রোড গার্ডে ওই কি সাইনবোর্ডে কি লেখা থাকে কোন গলিতে যাবো এই দিকে আমি পড়তে পারি না, এই জন্য তুমি বলে যাবে।
0: ওকে ঠিক আছে,
2: এটা কিন্তু খুব খারাপ কথা কইছে।
1: পারুলপুর বাড়ি তুমি বুঝে আছিস না, এত
0: চিনি
1: কিন্তু মিট্টি নতুন নতুন নতুন বাড়ি ঘরে তখন আবার ঠিকানা ভুলে যাই।
0: তোমার ব্যাপারে আমি পরিকল্পনা নিয়ে ফেলছি বুঝছো?
1: হ্যাঁ কো
0: তোমারে আমি ঠিকানা বলে দিমু, যে মনে করো যে পদ বাতাই দিমু, সামনে তোমার হাতে একটা লাঠি ধরাই দিমু বুঝছো?
1: আচ্ছা
0: তুমি কি বলে ওই যে প্লেনের মতো ছোটবেলা আমরা যেরকম প্লেন উঠিতাম এটার সামনে দিয়ে সোজা হাঁটা ধরবা, একবারে পার উপর বাড়িতে পৌঁছাই দিবা, কোনো চিন্তা নেই।
1: একদিন একটু ই করতে হইব,
0: প্র্যাকটিস করতে হইব।
2: আচ্ছা ঠিক আছে,
0: প্র্যাকটিস করতে গেলে তুমি একটু তাহলে আবার চা খাওয়া,
2: অসুবিধা নেই। হ্যাঁ
0: এই যে আদার এত গুণগান শুনলাম, যে শিল্পী আমাদেরকে এত গুণগান শুনালেন, সেই শিল্পী হচ্ছেন মোহাম্মদ রফিক হাসান, লিখেছেন মোহাম্মদ ইনামুল ইসলাম আর সুর করেছেন মোহাম্মদ রফি মোহাম্মদ খান। চমৎকার চমৎকার এই আদার গল্পে গল্পে গান শুনলাম। এবারে আসো একটু মাছের কথা বলি। মাছের কথা বললে তো আমাদের রূপালি মাছের মতো লাফিয়ে উঠে, সে তো মৎস্যকন্যা,
1: সেই জন্য তো কইলাম তখন কথা না।
0: আল্লাহ
1: কি কো, আমি তো আজকে পাবদা মাছের তরকারি দিয়ে ভাত খাইছি।
0: আদা দিয়া মশলা দিয়া রং চা খাই আসে, এটা পাবদা মাছ খাই আসে, তা আমরা কি দুষ্টা করলাম? টেঙ্গারা
2: মাছের মতো দেখা যায় ওই বড় জাতের, ওই নাকি গুলশা মাছ কয়।
1: শোনো বাবুল ভাই, এগুলা দেশি মাছ আমরা সবাই চিনি
2: না, গুলশা মাছ তো একটু বড় জাতের আলাদা জাত,
0: টেঙ্গা মাছ একটু ছোট জাতের,
1: আমরা গাঁও গ্রামের মানুষ কম বেশি সব ধরনের মাছের কিছু না কিছু চিনি, নামও জানি।
0: আমি কিছু করতেছি
2: না, মনে করো না,
0: যেহেতু আমাদের সবকিছু ফলাতে হয় চাষ করতে হয়, সেহেতু আজকে না আমি একটু তোমাদের ট্রাই করলাম আর কি, যে তোমরা দুইটা মাছ চিনো, চিহ্নিত হবে না। গুলছা মাছ পাবদা মাছের যে গুণ আছে সেটা তো আমাদের শরীরের জন্য উপকারী। এই মাছটা কিনে খাওয়ার সাথে যদি চাষ করে খাই শেখাবো পাবদা গুলছা মাছ চাষ করার ব্যবস্থাপনা।
2: খুবই ভালো
3: হয়। আচ্ছা।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হাবিব ফরহাদ আলম, সহকারী পরিচালক মৎস্য অধিদপ্তর। আজকে যে বিষয়ে আমি আলোকপাত করব সেটি হলো পাবদা ও গুলশা মাছ চাষ ব্যবস্থাপনা। প্রথমে যদি আমরা আসি, গুলশা ও পাবদা মাছের বৈশিষ্ট্য বা পরিস্থিতিটা কিরকম হতে পারে? আমরা সবাই জানি পাবদা এবং গুলশা মাছে আয়ুষ নাই, আর আয়ুষ না থাকার কারণে এই মাছটি অন্য অন্য মাছের তুলনায় অধিক সেন্সিটিভ, স্পর্শকাতর, খারাপ পরিবেশ সইতে পারে না। তো এজন্য মাছ, পাবদা মাছ এবং গুলশা মাছ চাষের ক্ষেত্রে পানির ব্যবস্থাপনা সঠিক হওয়া উচিত। তারপরে আমরা যদি আসি যে আমরা পাবদা গুলশা মাছ চাষের জন্য কি ধরনের পুকুর নির্বাচন করব, যেহেতু এর শরীরে আয়ুষ থাকে না এবং সে কারণে পাবদা গুলশা মাছ সূর্যের অধিক আলো সইতে পারে না, এই জন্য অবশ্যই পুকুরে পানির গভীরতা কমপক্ষে 6 ফুট সবসময় থাকা আবশ্যক। এছাড়া অন্য অন্য বৈশিষ্ট্য, যেমন 8 ঘন্টা সূর্যের আলো প্রবেশ থাকতে হবে, গাছের ছায়া থাকা যাবে না, সেই বিষয়গুলো অন্য অন্য মাছ চাষের মতোই বিবেচনা করতে হবে। তাছাড়া পুকুর প্রস্তুতির যে বিষয়গুলো আছে, ঠিক আমরা পুকুর প্রস্তুতির আগে চুন দেব, তারপরে পানি দেব, তারপর 1 সপ্তাহ পরে মাছ মজুত করব, এটা অন্য অন্য মাছ চাষের মতোই স্বাভাবিক। গুলশা এবং পাবদা মাছ মজুত করার ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা উচিত সেটা হলো, আমরা জানি যে পাবদা মাছ পানির উপরই মাঝারি থেকে উপরি অংশ থাকে এবং পাবদা মাছ পানির মাঝামাঝি থেকে উপরি অংশ থাকে এবং গুলশা মাছ পানির তলদেশে থাকে। সেজন্য আমাদের যেহেতু মাছ চাষে যত বর্জ্য পদার্থ উপরের তলানিতে জমা হয়, এক্ষেত্রে এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে গুলশা মাছ শতকরা 40 ভাগের বেশি না এবং পাবদাটা শতকরা 60 ভাগ মজুত করা উচিত। এটা শতকে 800 থেকে 1000 ছাড়া যেতে পারে, তবে এটা নির্ভর করবে আমার চাষ ব্যবস্থাপনাটা কত কেমন মজবুত। যদি আমার এয়ারেটর থাকে, সূর্যের আলো সুন্দর থাকে, তাহলে আমরা এটা সংখ্যা কম বেশি করতে পারি, কিন্তু এয়ারেটর থাকবে না, রেডিপিড নিয়মিত দিব না, সেক্ষেত্রে আমাদেরকে প্রতি শতাংশে ঘনত্ব কমিয়ে দিতে হবে। 800 থেকে 1000 দেবো, সেটা অবশ্যই প্রতি শতাংশে। পাবদা ও গুলশা মাছের খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তো সবসময় দৈহিক ওজনের 5% হারে, শতকরা 5 ভাগের খাদ্য প্রয়োগ করব, তবে যেহেতু শরীরে আয়ুষ না থাকার কারণে এই মাছগুলো সূর্যের আলো সইতে পারে না, এই বিষয়টাকে বিবেচনা করে আমাদেরকে অবশ্যই ভোরে এবং সন্ধ্যায় খাদ্য প্রয়োগ করতে হবে। কোনোভাবেই দিনের বেলাতে এটা খাদ্য খাওয়ানোর অভ্যস্ত করানোর চেষ্টা করা যাবে না, সেক্ষেত্রে চর্মরোগ সহ অন্য অন্য জটিলতার সৃষ্টি হতে পারে। আর অবশ্যই উচ্চ প্রোটিন সম্পন্ন খাবার হতে হবে এবং সম্পূরক খাদ্য হতে হবে। আর এই চাষ ব্যবস্থাপনায় অবশ্যই আমাদের এয়ারেটরের ব্যবস্থা থাকতে হবে, এবং যদি আরো বেশি দেখা যাচ্ছে যে প্রতি শতাংশে আমরা 1200-1500 মজুত করেছি, সেক্ষেত্রে এয়ারেটরেরও বিকল্প থাকতে হবে, যেন যদি কোনো কারণে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে যেন আমরা অক্সিজেন সরবরাহটা চালু রাখতে পারি। পাবদা এবং গুলশা মাছ একসঙ্গে চাষ করা যায় কিনা এটা একটা বিষয় আসতে পারে। অবশ্যই পাবদা এবং গুলশা একসাথে চাষ করা যায়, সেক্ষেত্রে বরং পানির যে 3টা স্তর থাকে এটা ঠিকঠাক মতো কাজে লাগে, এবং গুলশা যেহেতু পুকুরের তলদেশে থাকে, তলদেশের অংশ, এবং উপরিভাগে যেহেতু পাবদা থাকে, সে প্রত্যেকটা স্তর সমানভাবে কাজে লাগে। পাবদা এবং গুলশা মাছের পানির গুণাগুণ নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই পানি পরিবর্তনের একটা ব্যবস্থা রাখতে হবে, অন্তত সপ্তাহে যেন 20 ভাগ পানি পরিবর্তন করা যায়। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখা প্রয়োজন যে আমরা যখন পানি তৈরি করি, পানি পরিবর্তন করি, তখন সাধারণত আমরা পানিগুলো উপরের অংশ থেকে ছেড়ে দিই, সেক্ষেত্রে কিন্তু পানিতে যে বর্জ্য পদার্থ থাকে সেটা কিন্তু বাইরে যাওয়ার সুযোগ কম হয়, যেহেতু ময়লা আবর্জনা পুকুরের তলদেশে জমা হয়, সেজন্য আমরা চেষ্টা করব এই 20% পানি যে পরিবর্তন করব সেটা যেন পানির তলদেশ থেকে হয় বা যতটা সম্ভব নিচের অংশ থেকে হয়। আর এখন হচ্ছে আমরা সব এখন আমাদের এক রোগ নিয়ন্ত্রণের জন্য একটা বিষয় আসে, সেটা বায়োসিকিউরিটি অর্থাৎ জৈব নিরাপত্তা। পুকুরে আমরা হরহামাশায় নামি, গোসল করি বা অন্যান্য প্রাণীর পরিবেশের সুযোগ দেই, এই বিষয়টা রাখা সুযোগ ঠিক না। এই অন্যান্য প্রাণীর মাধ্যমে, আমাদের মাধ্যমে পাবদা গুলশা মাছে রোগ ছড়াতে পারে, অন্যান্য মাছেও ছড়াতে পারে, কিন্তু পাবদা গুলশা মাছ যেহেতু অধিক স্পর্শকাতর, সেই জন্য পাবদা গুলশা মাছের জৈব নিরাপত্তাটা বেশ মজবুত হওয়া প্রয়োজন। আর পাবদা গুলশা মাছ চাষ করলে আমাদের, আমরা সবাই জানি এই মাছের পুষ্টি গুণাগুণ অধিক অন্যান্য মাছের তুলনায়, এবং এটা আমাদের সমাজে এই মাছের গ্রহণযোগ্যতা অনেক বেশি, এবং এটা যদি আমরা যথাযথ নিয়ম মেনে চাষ করতে পারি তাহলে কোনো সময়ই আমরা লসের, ক্ষতির সম্মুখীন হব না। তো ধন্যবাদ সবাইকে, আশা করি আমাদের সাথে থাকবেন।
1: রূপালী, অনেকে হয়তো ভাবতে পারে কি যে হয়তো পাবদা আর কুলসি একসাথে চাষ করা
2: যায়,
1: দুটোই তো
2: কাঁটা, আমি তো তাই মনে করছি,
1: দুটোই কাঁটা, কোন কাঁটার ভিতরে কোনটার ভিতরে কোন কাঁটা আটকে যায়। এখন যে পদ্ধতি, মানে প্রযুক্তি তো দিন দিন উন্নত হচ্ছে আমাদের, ঠিক আছে, পাবদা মাছ গুলসি মাছ একসাথে
2: চাষ করা যায়, একই পুকুর, একজন থাকে পানির ঠিক নিচে, একজন থাকে আবার নিচে, আর
3: উনি একবারে এক থেকে দুই ধরনের মাছ আমরা পাবো, কোনো
1: ভেজাল নাই, একটা নিচে একটা উপরে, একটার সাথে দেখাই হবে না,
2: তাই না? পুকুর
3: তো নিচে যা যা হলো তো উপরে
2: ওই সব জায়গা ঠিক কম হইব, দিনের বেলায় খাওয়ান দেব যাব না, শুনছো?
3: ওই আমাকে একতলা দুইতলা বাড়ির মতো
1: দিনের বেলা তাদেরকে খাবার দেবে রাতে, তারপর দিনে তারা ঘুমায়,
2: মানে
1: চেঞ্জ আর কি, উল্টা পাল্টা, যেটি হোক দুটি কিন্তু খুবই পুষ্টি সমৃদ্ধ, আমিষ আছে তো আমাদেরকে, আমরা যেহেতু এখন শিখিয়ে দিয়েছি আমাদের কিভাবে একসাথে চাষ করাতে পারবো, আর যদি বেশি তোমাদের একটু সমস্যা তাহলে আমাদের ওই যে শেলি আছে না, শেলি সে তো আবার মনে করে একটু জ্ঞান টান দেয় মানুষকে, ভালো বুদ্ধি ভালো, শেলির আবার বুদ্ধি ভালো, তার কাছ থেকে বুদ্ধি নিয়ে নিও।
3: আচ্ছা ঠিক আছে,
2: সে তো আবার ওই যে শহরে টহরে যায়, তার সাথে যায় একটা ট্রেনিং যদি লইতে পারি, আমি এই ধান্দাতেই আছি।
1: না শহর তার সাথে যাবা কেন? আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য যিনি সহযোগিতা করেছেন, জানিয়েছেন, তিনি হচ্ছেন সোনালী ফসল আসরের প্রযোজক রনিয়া সুলতানা। তোমাদেরকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। তো চলো আজকে
2: চলো।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 6:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমনি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে তিনি NSDA এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো, নবম জাতীয় পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন কাঠামোর সুবিধা পাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিবদুল বলেছেন, সারাদেশে বিভিন্ন সময়ে খনন ও পুনঃখনন করা খালগুলোকে শুধু পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনের কাজে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। তিনি আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলনে একথা বলেন। ত্রাণমন্ত্রী বলেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশীয় মাছ সংরক্ষণ এবং মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার সারাদেশে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে। তিনি আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তর কর্তৃক 2026-27 অর্থ বছরে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহিত করতে সরকার মৎস্য খামারিদের কৃষক কার্ডের আওতায় আনা, সহজ শর্তে ঋণ প্রদান সহ বিভিন্ন প্রণোদনার উদ্যোগ নিচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, TSCC ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি ভাসমান লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। উল্লেখ্য, ভাসমানি বাজারে কয়েক কেজি বর্জ্যের বিনিময়ে চাল, ডাল, আটা, ময়দা, তেল ও শিশুদের শিক্ষা উপকরণ সহ নানা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। খেলার খবর এশিয়ান গেমস। পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ জাপানের নাগোয়া শহরে মিজুহো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের 20তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আইচিতে আগামীকাল T20 ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 11টায় খেলাটি শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে উচ্চাঙ্গ সঙ্গীতে তবলা লহরা, ত্রিতাল বাজিয়ে শোনাবেন নারায়ণ দেব লিটন।

উচ্চাঙ্গ সঙ্গীত শুনলেন, তবলায় লহরা বাজিয়ে শোনালেন নারায়ণ দেব লিটন। মাদক কেড়ে নেয় সোনালী শৈশব, ধ্বংস করে তারুণ্যের গৌরব। আসুন মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর একটি আগামী তৈরি করি। মাদক কোনো সমস্যার সমাধান নয়, বরং এটি জীবনের সব সুখ ও স্বপ্নকে এক নিমেষেই ছাই করে দেয়। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। মাদক মানে তিল তিল করে মৃত্যুর দিকে ধাবিত হওয়া, নিজের সুন্দর ভবিষ্যৎকে নিজের হাতে গলা টিপে হত্যা করা। মাদককে চিরতরে না বলুন। তরুণ প্রজন্ম দেশের মেরুদণ্ড, মাদকের নেশায় একে ভেঙে পড়তে দেয়া যাবে না। সুস্থ ও সফল জীবনের জন্য মাদককে বর্জন করুন। একটি মাদকমুক্ত পরিবার এনে দেয় স্বর্গীয় সুখ, আর একটি মাদকাসক্ত জীবন ডেকে আনে আজীবন অশান্তি ও নরক যন্ত্রণা। তাই আসুন আমরা মাদককে সবসময় না বলি।

0: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে ছটা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে 36.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 23.8 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 70%, সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা 47 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 5টা 57 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: This is Bangladesh Weather giving you the weather report read by Zubair Hamid Quraishi. Dhaka Met Office forecast for the inland river pools valid till 1 a.m. says that there is no warning and no signal is to be hoisted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Some places of Khulna, Borishal, Chattogram and Sylhet divisions and a few places of Rangpur, Rajshahi, Mymensingh and Dhaka divisions may experience light to moderate rain or thundershower accompanied by temporary gust of wind. Moderately heavy shower is also expected at places of the country. Mild heat wave is sweeping across Gopalganj, Narayanganj, Bogura, Netrokona, Kumilla, Feni, Chakpur, Chattogram, Khulna and Borishal districts and it may continue. Day and night temperature may remain nearly unchanged over the country. The maximum temperature of Bangladesh was recorded today at Shandip, 36.7 degrees Celsius, and the minimum was at Tetulia, 23.8 degrees. The temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius and minimum 26 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. was 70% and at 6 p.m. 65%. Sunrise over Dhaka tomorrow at 5:47 a.m. and sunset at 5:57 p.m. And that's all for weather for this time.
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ে ঢাকা ক এর অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শ্রোতাদের পাঠানো চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান সমীবেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10:00। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান শুনবেন রাত 10:20। এফএম 92 মেগাহার্টজে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান, পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটি স্বাস্থ্যবার্তা। 22 আগস্ট থেকে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন শুরু হয়েছে, চলবে আগামী 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। কলেরা একটি মারাত্মক সংক্রামক ডায়রিয়াজনিত রোগ, দূষিত পানি ও খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায়। কলেরা থেকে মুক্তির সহজ উপায়, নিরাপদ পানি পান করুন, খাবারের আগে ও মলত্যাগের পরে 2 হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করুন এবং 1 বছর ও তদূর্ধ্ব বয়সী গর্ভবতী মা ব্যতীত সকলে 2 ডোজ টিকা নিন। এছাড়া বারবার পাতলা পায়খানা হলে তাৎক্ষণিক চিকিৎসা হিসেবে খাবার স্যালাইন খান এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। তাই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে আজই বিনামূল্যে টিকা নিন এবং মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন সার্থক করে তুলুন। ক্যাম্পেইনে নির্ধারিত থানাসমূহ লালবাগ, গ্যান্ডারিয়া, কদমতলী, কামরাঙ্গীরচর, শেরেবাংলানগর, খিলক্ষেত, তেজগাঁও এবং নির্ধারিত উপজেলাসমূহ ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তারাইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর ও নারায়ণগঞ্জ সদর।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি মরিয়ম আক্তার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো 3 ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে 1 জুলাই থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও চতুর্থ গ্রেডের কর্মকর্তা বর্ধিত মূল বেতনের 40% এবং 10 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা 50% হারে পাবেন। দ্বিতীয় ধাপে আগামী বছরের 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত সময়ে নবম ও চতুর্থ গ্রেডে আরও 30% সহ মোট 70% এবং নবম দশম থেকে 20তম গ্রেডে আরও 25% সহ মোট 75% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। পরবর্তীতে আগামী বছরের 1 জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। আর বিভিন্ন ভাতা 2028 সালের 1 জানুয়ারি থেকে একযোগে কার্যকর হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামোর সুবিধা পাবেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সম্মেলন আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সারাদেশের খালগুলোকে শুধু পানি নিষ্কাশন বা জলাবদ্ধতা নিরসনের কাজে সীমাবদ্ধ না রেখে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার উপর গুরুত্ব আরোপ করেন। মন্ত্রী বলেন, সরকারি অর্থে খনন করা খালগুলোকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের আয় ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের 64 জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ের মনিটরিং এর সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম খান বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব কথা জানান। তিনি বলেন, মাঠ পর্যায়ের প্রকৃত চাহিদা নিরূপণ করে জেলাভিত্তিক বরাদ্দ দেওয়া হচ্ছে, ফলে চলতি মৌসুমে সার নিয়ে কৃষকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। আজ সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত থেকে এই কার্যক্রম পরিদর্শন করেন। গাজীপুরের শ্রীপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাস ব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অভিযান চলাকালে উপজেলা পরিষদ চত্বরের আগাছা পরিষ্কার, জমে থাকা আবর্জনা অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়। এদিকে নরসিংদীতে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি আজ পালন করা হয়। এর অংশ হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা, জমে থাকা পানি, ময়লা আবর্জনা ও মশার সম্ভাব্য প্রজনন স্থল অপসারণ করা হয়। পরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা ও সম্মিলিত সচেতনতার কোন বিকল্প নেই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রোরাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আরএইচডিপির ভবন নির্মাণ কাজের আজ উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, পল্লী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি গর্ভবতী নারীদের স্বাভাবিক প্রসবের সুযোগ দিতে এই হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সন্দ্বীপে 36.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 70% এবং সন্ধ্যে 6টায় 65%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:47 এবং সূর্যাস্ত সন্ধ্যে 5:57। স্থানীয় সংবাদ শেষ হলেও এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: বাতাস তো খাবা, এই গরমের মধ্যে সাবধান থাকতে হবে, তাই না? এই যে একটু পানি খেতে হবে বেশি করে, মনে রাখতে জানো কি লেবুর শরবত আর কি জানি, ওই যে ইয়ে মেহেনুর আর ওই আহনাফ, এক দেখলাম যে ওই যে পুকুরের মধ্যে বারবার ঝাঁপাচ্ছে উঠতেছে, ঝাঁপাচ্ছে উঠতেছে,
4: গরম পড়ছে যে বেশি, ওই যে
3: তা হচ্ছে। কিন্তু দিনে কয়বার কয়বার তোমার পুকুরে নামতে হবে? ছোট মেয়ের ওই চাস্ত ভাই বাপ্পা, কিন্তু এই ব্যাপারটা ভালো করে বলতে হবে,
4: বলতে হবে
3: পোলা পানে একটু সাবধানে
4: সাবধানে করতে,
3: বারবার গোসল করলে পারে অসুখ বিসুখ
4: হয়ে যাবে।
3: তো এই ব্যাপারগুলো আপনারাও যারা বেতার যন্ত্রের সামনে আছেন, আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার এই অনুষ্ঠান শুনছেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন এবং ফোন ইন অনুষ্ঠানে থাকেন, আপনাদের সবাইকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। আপনাদের ছেলে মেয়েকেও এবং নাতি নাতনিদেরকেও কিন্তু একটু সাবধানে রাখবেন। ওই পুকুর পালি যে ঝাঁপাতি হবি, মানে গোসল করতে হবি,
4: আবার মনে করে অনেকে সাঁতার পারে না, হ্যাঁ তো পানিতে ডুববে মরবে।
3: ও মা রে মা, এই কাজ তো অনেক সাবধান থাকতে হবে, তাই না? তো এগুলো খেয়াল রাখবেন। আর সাঁতার জানে না এই কথা যাতে আমরা না শুনি, সবাই সাঁতার শিখা ফেলতে হবে, তাই না? তাহলে ভালো হবে। আর ওই যে এই সাথে বলে রাখি যে শুনলাম যে ছোট মিয়া বলে জায়গা জমি পরিষ্কার করেছে, ছোট মিয়া বলে জায়গা পরিষ্কার করেছে,
5: আমি বিকেলে আসার সময় দেখে আসছি।
3: ও বাবা,
5: তোমরা যেটা মনে করতেছো তা না,
6: ও যে
5: অনেক পরিষ্কার করছে।
6: হারুন ভাই একটা কথা কয় না, এই যে যখন ইয়ে পরে ঠেকায় পরে বাঘ পানিতে নামে, ছোট মেয়ের অবস্থা হয়েছে তাই, বুঝছো?
3: চারিদিক থেকে আক্রমণ হয়েছে।
6: না শুনো, ছোট মেয়ের মেয়ে, বুঝছো? ছোট মেয়ের মেয়ে হইলো কি আফরোজার নাম বোধ হয়। দেখি আমি আসার সময় দেখি যে ডাক্তারের কাছে নাকি হয়েছে তিন দিন ধরে জ্বর। বললাম যে তাড়াতাড়ি নিয়ে যাও।
3: আল্লাহ মাফ করুক, আমাদের যাতে কারোরই এই জ্বর জারি এরকম বেশি না হয়, আর এডিস মশা যাতে না কামড়ায়, ডেঙ্গু জ্বর যাতে না হয়, তাই না? সাবধান থাকতে হবে। ছোট মিয়া তুমিও পরিষ্কার করতেছো, ওই ঠেলার নাম বাপ তারাও সোজা হয়ে যান, কারণ আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্নতায়,
6: একটু ভুলের কারণে,
3: আপনার এই ভুলের কারণে কিন্তু আমরা সবাই কিন্তু সমস্যায় পড়ব। আপনি ভালো থাকেন, আমরা ভালো থাকবো, হ্যাঁ সবাই ভালো থাকবো। এই কথা বলে আমরা চলো, আমরা আজকে একটা বিশেষ বিষয়ে শুনব, তা হচ্ছে দেখো গাছগাছালি শুধু আমার গ্রামে গঞ্জে লাগালেই হবি না, শহরে আজকাল লোকজন কত হয়েছে দেখিছো?
5: হ্যাঁ,
3: এই তুমি একটু শহরে যাও মানে নিঃশ্বাস ফেলানোর জায়গা নাই। তো আপনাদের যার যেখানে জায়গা আছে একটু ফাঁক পেলে ছাদে আশেপাশে গাছ লাগান, যে যা পারে যে রকম গাছ আছে লাগান, তাহলে আপনার আশেপাশে দেখবেন মানুষ একটু বাসযোগ্য হয়ে উঠবে, ভালো থাকবে। সে বিষয় নিয়ে আমরা আজকে শুনব, একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলতেছেন ASM জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল বন বিভাগ, আগারগাঁও, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কচ্ছে ইশাদ জাহান নীলা। চলেন শোনা যাক।
5: আচ্ছা শুনি।
7: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসর থেকে। আমাদের আজকের বিষয় একটি সুস্থ সুন্দর ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে আছেন ASM জহিরুদ্দিন আকন, বন সংরক্ষক, কেন্দ্রীয় অঞ্চল, ঢাকা। স্বাগত আপনাকে আমাদের আজকের আসরে। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে, আমরা জানি উন্নত বিশ্বের তিনটি শহর আছে এবং সেটি বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত, এর মূল কারণ আসলে কি?
8: ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বের বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃত যদি আমরা দেখি তাহলে অস্ট্রিয়ার ভিয়েনা, ডেনমার্কের কোপেনহেগেন এবং অস্ট্রেলিয়ার সিডনির মতো শহরগুলো তারা এই বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে তিনটি প্রধান কারণে। একটা হচ্ছে তাদের উন্নত গণপরিবহন ব্যবস্থা, দুই নম্বর হচ্ছে পরিকল্পিত অবকাঠামো, এবং তার পাশাপাশি শহরের সবুজ পরিবেশ থাকার কারণে মূলত তারা বিশ্বের শীর্ষ বাসযোগ্য শহর হিসেবে স্বীকৃতি পেয়েছে।
7: এবারে জানবো আপনার কাছে সুস্থ ও বাসযোগ্য শহর গঠনে গাছের ভূমিকা আসলে কি বা কতখানি।
8: গাছ মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, এবং আর আমরা যদি দেখি একটা গাছ বায়ুমণ্ডল থেকে প্রায় 260 পাউন্ড ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডল থেকে শোষণ করে এবং পাশাপাশি 260 পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। আমরা যে ছোট্ট একটা হিসাব আমরা করি এভাবে যে এক একর জায়গায় আদর্শ বনে এক 700 পরিমাণ গাছ থাকতে পারে, এই 700 গাছ প্রায় 182 লক্ষ পাউন্ড অক্সিজেন উৎপন্ন করে। সেই হিসাবে আমরা যদি বলি যে গাছের লাইফ টাইম 80 বছর, তাহলে 80 বছরে সে যে অক্সিজেন উৎপন্ন করে তার পরিমাণ প্রায় 14,56,00,000 পাউন্ড। আর আমরা আরো যদি একটু হিসাব করি যে 1 পাউন্ড অক্সিজেনের মূল্য যদি 50 টাকা ধরে নেই, সেই হিসাবে 700টি গাছ তার জীবদ্দশায় প্রায় 72,80,00,000 টাকার অক্সিজেন আমাদের কাছে ফিরিয়ে দেয়। কাজেই সুস্থ সুন্দর বাসযোগ্য শহর গঠনে গাছ শুধু অক্সিজেন উৎপাদনেই প্রচুর ভূমিকা পালন করছে। আবার যদি আমরা বলি যে শহরে দালান কোঠা, যানবাহন ও মানুষের ঘনবসতির তাপমাত্রা বাড়িয়ে দেয়, গাছ ছায়া প্রদান করে এবং নিজ দেহ থেকে বাষ্পীভবনের মাধ্যমে পরিবেশের তাপমাত্রা কমিয়ে থাকে।
7: আমরা আরেকটু জানবো আপনার কাছে যে শহরের পরিবেশকে কিভাবে এই যে গাছ শান্ত রাখতে পারে বা পরিষ্কার রাখতে পারে ভূমিকা কতটুকু?
8: রাস্তার ধারে যে ঘন গাছপালা বেষ্টনী যেটা আছে, এটা ট্রাফিক জ্যাম ও কলকারখানার শব্দ শোষণ করে এবং বাতাসের ধূলিকণা আটকে রেখে পরিবেশকে শান্ত ও পরিষ্কার রাখে। শুধু তাই না, একটি গাছ এক বছরে প্রায় 10টি এয়ার কন্ডিশনের সমপরিমাণ তাপ নিয়ন্ত্রণ করে সে পরিবেশকে ভালো রাখে।
7: আমরা জানলাম গাছের যে উপকারিতা আমাদের পরিবেশের উপরে যে প্রভাব সেটি সম্পর্কে জানলাম। জানবো এবার আপনার কাছে গাছের উপকারিতা কতখানি মানসিক প্রশান্তির উপরে।
8: গাছ এবং সবুজের উপস্থিতি মানুষের প্রশান্তি দেয়, মানুষের মানসিক প্রশান্তি দেয়, বিষণ্ণতা দূর করে এবং শহরে নান্দনিক সৌন্দর্য যোগ করে যা নাগরিক জীবনকে মনোরম শান্তিপূর্ণ করে তুলতে পারে।
7: বৃষ্টির পানি শোষণ ক্ষমতা কতখানি গাছের?
8: গাছ প্রচুর পরিমাণ বৃষ্টির পানি শোষণ করতে পারে, কারণ একটা গাছ দেখা গেছে যে বছরে প্রায় 750 গ্যালন বৃষ্টির পানি সে নিজের শরীরে শোষণ করে থাকে।
7: আচ্ছা, এবার একটু জানবো আপনার কাছে জীব বৈচিত্র্য সংরক্ষণে কি ভূমিকা আছে গাছের?
8: শহরের পার্কে বা রাস্তায় থাকা গাছ বিভিন্ন পাখি কীট পতঙ্গের আবাসস্থল তৈরি করে যা শহরে জীব বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই একটি সবুজ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে পরিকল্পিত বৃক্ষরোপণ এবং বিদ্যমান গাছপালা সংরক্ষণ করা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি।
7: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই বোনদের পরামর্শ দিয়ে উপকৃত করার জন্য।
3: তো শুনলে তো, শুধু গ্রামে গাছ লাগালে হবি না, শহরেও লাগাতে হবি। এবং এটা দেখলে যে শব্দ বলো, তারপরে যে হ্যাঁ, তারপরে গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তো আমরা কে এই যে গরমে যে হাঁপা উঠতেছি, গাছ লাগাবো না কে?
4: গাছ তলায় বসে অনেক আরাম পাইছে, সবাই বৈশাখ থাকে গ্রামে।
3: কি কথা কইছো। তো চলো, বেতার যন্ত্রের সামনে আপনারা কি অপেক্ষা করতেছেন? আপনাদের জন্য কিন্তু আজকে বিশেষ বিষয় আছে, চিঠিপত্র। তার আগে চলো একটা গান শুনি, কি কও তোমরা?
4: একটা গান শোনাও।
3: গানের শিল্পী হচ্ছেন শাহনেওয়াজ দীপু ও ঝিনু, গীতিকার মুসলিউদ্দিন সিদ্দিকী, সুরকার হাবিবুর রহমান। চলো গানটা শুনি আসি।
4: আচ্ছা শুনি।

0: হ্যাঁ দেখিছো কি সুন্দর গান, ভালো
1: সুন্দর গান
0: তাই না? তো আমারে কিন্তু ওই বিষয়টা শোনার জন্য সবাই অপেক্ষা করতেছে। কৃষি বিষয়ক সমস্যার সমাধানে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, ও উনি হচ্ছেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট নারায়ণগঞ্জের। ওনার কাছ থেকে চলো শুনি আমাদের চিঠিপত্র। আর চিঠিপত্র কিন্তু লিখতেছেন যারা, তাদেরকে শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। সব চিঠির উত্তর তো দেওয়া সম্ভব না, না জানি না, তো ওখান থেকে বাছাই করে কিছু দেব। তবে একটা বিষয় খুব ইয়ে করতে, সজিনা তো খাও নাকি? সজিনা কিন্তু পাতাও খুব উপকার তাই না? এই যে কিরা জানি কইলো যে সজিনার পাতায় বলে ওই পোকা লাগেছে, তারপরে কি কি লাগেছে বলে, তো এইটা কেমনে কি নিরাময় করা যায় এটা জানতে চাইছে। তো চলো আজকে শুনি এইসব বিষয় নিয়ে কিছু আলোচনা করে কিনা, চলো শোনা যায়।
2: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব আমির হোসেন শিমুলতলী গাজীপুর থেকে। আপনি লিখেছেন আপনার বাড়ির পাশে কয়েকটি সজিনার গাছ আছে, কিছুদিন থেকে সজিনা গাছে এক ধরনের পোকার এবং পিপিলিকার আক্রমণ হয়েছে। এই পোকা গাছের কচি পাতা এবং ডগার রস চুষিয়ে খেয়ে গাছকে দুর্বল করে ফেলছে। ইতিমধ্যে এ পোকার আক্রমণে একটা সজিনার গাছও মারা গেছে। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। ধন্যবাদ আপনার চিঠির জন্য। আপনার সজিনা গাছে সজিনার জাপ পোকা বা অ্যাফিডের আক্রমণ হয়েছে। পিপিলিকার উপস্থিতি জাপ পোকার উপস্থিতিকে অনেকটাই জানান দেয়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, হাত দিয়ে পিষে পোকা মেরে ফেলতে হবে। পরভোজী পোকা যেমন লেডিবার্ড বিটল জাতীয় পোকা মেরে ফেলা যাবে না, লালন পালন করতে হবে। ডিটারজেন্ট 4 গ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে গাছে যদি স্প্রে করেন তাহলে সজিনার জাপ পোকা বা অ্যাফিডের আক্রমণ পিপিলিকার আক্রমণ থেকে অনেকটাই কমে যায়। সম পরিমাণ নিম তেল ও পানি মিশিয়ে গাছে স্প্রে করলে পোকা এবং পিঁপড়া সহজেই গাছ থেকে দূরে থাকে। গাছের গোড়ায় এবং ডালে ছাই ও সামান্য গুঁড়া মরিচ ছিটিয়ে পিপিলিকার উপদ্রব অনেকটাই কমে যায়। গাছের যে অংশগুলোতে জাপ পোকা বেশি আক্রমণ করেছে সেই ডালগুলো কেটে ফেলে দিতে হবে। ধন্যবাদ, আবার লিখবেন। এর পরে চিঠিটি লিখেছেন জনাব আবুল হোসেন পীরগঞ্জ ঠাকুরগাঁ থেকে। আপনি লিখেছেন আপনার জমিতে আপনি এবার ঝিঙ্গা চাষ করেছেন। ঝিঙ্গা গাছে এক ধরনের সাদা মাছি দেখা যাচ্ছে, এরা পাতার রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতায় অসংখ্য সাদা সাদা দাগযুক্ত মাছি দেখা যাচ্ছে, গাছ নাড়া দিলে পোকা উড়ে যায়। এখন কি করণীয় এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ। আপনার ক্ষেতের ঝিঙ্গা গাছে ঝিঙ্গার সাদা মাছি পোকা আক্রমণ করেছে, এরা পাতার রস খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এরা ভাইরাসজনিত রোগ ছড়ায়। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন করতে হবে যা আলোর ফাঁদ হিসেবে ব্যবহার করতে হবে। গাছে হলুদ রঙের আঠালো ফাঁদ বা আঠাযুক্ত হলুদ বোর্ড ব্যবহার করলে সাদা মাছি অনেকটাই আকৃষ্ট হয়ে মারা যায়। নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে। 50 গ্রাম সাবানের গুঁড়া 10 লিটার পানিতে গুলে পাতার নিচে সপ্তাহে 2 থেকে 3 বার ভালো করে স্প্রে করলে এই ঝিঙ্গার সাদা পোকা মাছি অনেকটাই কমে যায়। নিয়মিত নিম তেল বা অর্গানিক স্প্রেয়িং অয়েল আপনার ক্ষেতে ব্যবহার করলে পোকা শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। বেশি আক্রান্ত পাতা ও ডালপালা সংগ্রহ করে পুড়িয়ে ফেলুন বা মাটি চাপা দিন। জমির চারপাশের আগাছা পরিষ্কার রাখুন, কারণ এগুলো সাদা মাছির বংশবৃদ্ধির নিরাপদ স্থান। সর্বশেষ ব্যবস্থা হিসেবে অনুমোদিত বালাইনাশক ব্যবহার করতে পারেন। 10 দিন পর পর কয়েকবার অনুমোদিত কীটনাশক বা জৈব বালাইনাশক স্প্রে করতে পারেন। প্রথমবার লক্ষণ দেখা দিতেই ব্যবস্থা নিন, আগাম বীজ ব্যাপন করুন, সুষম সার ব্যবহার করুন। ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তরিকুল ইসলাম বেলাবন নরসিংদী থেকে। আপনি মিষ্টি কুমড়া চাষ করেছেন। কিছুদিন থেকে মিষ্টি কুমড়া গাছে এক ধরনের লাল ছোট পোকা গাছের পাতা ফুটো করে এবং গাছের পাতার কিনারা থেকে খাওয়া শুরু করে সম্পূর্ণ পাতা খেয়ে ফেলে। এ পোকা ফুল এবং কচি ফলেও আক্রমণ করে। এ ব্যাপারে কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনি আপনার মিষ্টি কুমড়া ক্ষেতের মিষ্টি কুমড়ার লাল বিটল বা পামকিন বিটল আক্রমণ করেছে। এ পোকা আক্রমণ করলে আপনাকে যা যা করতে হবে, আক্রান্ত অংশে হাত দিয়ে সম্পূর্ণ পোকা ধরে মেরে ফেলতে হবে। সকালের দিকে যখন রোদ কম থাকে তখন পোকাগুলো অলস থাকে। এ সময় হাত দিয়ে পোকাগুলো মেরে ফেলতে হবে। খেতে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং কুমড়ো জাতীয় বুনো বা বিকল্প গাছপালা থাকলে তা নষ্ট করে ফেলতে হবে। কুমড়ো জাতীয় খেতে গাছের কচি পাতায় ছাইয়ের সঙ্গে অল্প কেরোসিন মিশিয়ে গাছে ছিটিয়ে দিলে পোকা দূরে থাকে। গাছে নিয়মিত নিম তেল বা সাবানের পানি স্প্রে করলে অনেকটাই ভালো ফল দেয়। গাছের গোড়ায় মাটি কুপিয়ে মিষ্টি কুমড়া, লাল বিটিল বা পামকিন বিটিল পোকার কীড়া উন্মুক্ত করে দিতে হবে এবং ডাল পুঁতে এসব পোকার কীড়া খাওয়ার জন্য পাখি বসার জায়গা করে দিতে হবে।
0: তো আমরা শুনলাম চিঠিপত্রের জবাব, তো আসলে জানাই যায় অনেক কিছু, নাকি অনেক কিছু জানা যায়। আর আমাদের বারবার বলি গাছ লাগান গাছ লাগান, তাল গাছ লাগাতে ই হবে, সবাই মিলে তাল গাছ লাগাবো, নাকি কম? তো আমাদের কিন্তু আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয় কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যা গাছ।

0: বাংলাদেশ বেতার ঢাকা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। আল কোরআন। এখন শুনবেন পবিত্র ঈশান নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমিই প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আপনাদের সাথেই আছি আমি সেলিন আক্তার শেলি।
1: আমি মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন একটি দেশের গান, গানের শিল্পী এন্ড্রু কিশোর, গানটির গীতিকার সিদ্দিক চৌধুরী এবং সুরকার এ এইচ এম রফিক।

এবারে শুনবেন একটি আধুনিক গান, আবু জাফরের কথা ও সুরে, ফরিদা পারভিনের কণ্ঠে, তোমরা ভুলে গেছো মল্লিকাদের নাম।

শুনছেন সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুরবার। দুরবারে আজ শুনছেন রকমারি গানের আয়োজন চাওয়া পাওয়া। এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি তুমি আমার প্রেম, দ্বৈতকণ্ঠে কনক চাঁপা ও মনির খান।

চাওয়া পায়। এবারে শুনবেন পল্লী গীতি, শিল্পী দিলরুবা খান, গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

এই গানটির সাথে শেষ হয়ে গেল রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া, আর এরই সাথে শেষ হল সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি SM রেফাউল হক। আজ থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াসর এশিয়ান গেমস। জাপানের সম্রাট নারুহিত নাগোয়ার মিজুহো পার্ক স্টেডিয়ামে গেমসের 20তম আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: ক্রীড়ার আলোয় এশিয়াকে 100 বাধার দীপ্ত অঙ্গীকারে সূচনা হল 20তম এশিয়ান গেমসের। জাপানের নাগোয়ার বুকে আলো আর সুরের ঝর্ণাধারায় আঁকা হল এক বিশাল হৃদয়ের অবয়ব, যা ছড়িয়ে দিল শান্তির সুবাতাস। পালোমা মিজু স্টেডিয়ামে রক্তিম আলোর ঝলকানি আর হাজারো স্বপ্নাতুর চোখে নতুন ভোরের আহ্বান। সব বাধা পেছনে ফেলে বিশ্ব দেখল প্রাচ্যের এই প্রাঙ্গণে ঐক্যের এক মহাকাব্যিক সুর। জাপানের আলোমা মিজুহো স্টেডিয়ামে সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে আসরের উদ্বোধন ঘোষণা করেন। অংশগ্রহণকারী দেশগুলোর মার্চ পাস্টে ফোটে ওঠে এশিয়ার সংস্কৃতি ও ঐতিহ্যের বহু বর্ণালী ক্যানভাস। ইংরেজি বর্ণমালার সুবিন্যস্ত ধারায় 3 নম্বরে গর্বের লাল সবুজ পতাকা হাতে প্রবেশ করে বাংলাদেশ কন্টিনজেন্ট। শুটার আবদুল্লাহেল বাকি আর কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়ার দৃঢ় পদক্ষেপে স্টেডিয়ামে ওড়ে বাংলাদেশের বিজয়ের স্বপ্ন। 22টি ডিসিপ্লিনে 250 ক্রীড়াবিদদের এই বহর বিজয়ের নতুন কাব্য লিখতে প্রস্তুত। এদিকে 45টি দেশের 11,500-এরও বেশি অ্যাথলেটের এই মিলন মেলা প্রমাণ করে খেলায় পারে বিশ্বকে এক ছাদের নিচে আনতে। ঐতিহ্যবাহী অ্যাথলেটিক্স, সাঁতার, কাবাডির পাশে প্যাডেল ও MM এর মতো আধুনিক খেলা স্থান করে নিয়েছে এবারের ক্রীড়াঙ্গনে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের 187 জন ক্রীড়াবিদ 22টি ইভেন্টে অংশ নিচ্ছেন। এশিয়ান গেমস নারী ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা শুরু হবে। এর আগে বাংলাদেশ সময় সকাল 5:30 পাকিস্তান ও শ্রীলঙ্কা নারী দলের মধ্যে গেমসের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল এশিয়ান গেমসের নারী হকিতে বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে চীনের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় সকাল 10:00 খেলা শুরু হবে। এছাড়া আগামী সোমবার বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার, বুধবার দক্ষিণ কোরিয়ার, 25 সেপ্টেম্বর কাজাকিস্তানের এবং 27 সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের মোকাবেলা করবে। এদিকে গেমসের পুরুষ হকিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের বিপক্ষে খেলবে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 তারিখে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। উল্লেখ্য, টেস্ট ম্যাচের পর বাংলাদেশ আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে একদিনের সিরিজ মাঠে গড়াবে। ম্যাঞ্চেস্টারে তৃতীয় ও শেষ টি-20 ক্রিকেট ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 2 উইকেটে 47 রান করেছে। 3 ম্যাচ সিরিজে ইংল্যান্ড 2-0 এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, এই সফরে শ্রীলঙ্কা স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজও খেলবে। 14 মাসের 22 তারিখে চেস্টারলি স্ট্রিটে প্রথম একদিনের ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল 5:30 শুরু হবে। আগামীকাল হারারেতে অস্ট্রেলিয়া এবং স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তৃতীয় ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 1:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে ঢাকায় পুরুষ হ্যান্ডবল লীগ শুরু হবে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বর্ডারগার্ড বাংলাদেশ BGB, বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ হ্যান্ডবলের দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সবগুলো খেলাই রাজধানীর শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লীগ ভিত্তিক পদ্ধতিতে অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ চ্যাম্পিয়নশিপের সময়সূচি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আগামী 5 থেকে 17 নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গ্রুপ এ তে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা, 5 নভেম্বর বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে ভুটানের এবং 11 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। গ্রুপ বি তে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ একে অপরের মুখোমুখি হবে। গ্রুপ পর্বে প্রতিটি দল 2টি করে ম্যাচ খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ 2টি দল সেমিফাইনালে উন্নীত হবে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনালই 14 নভেম্বর অনুষ্ঠিত হবে এবং 17 নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্ট শেষ হবে। খেলাধুলার খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

বেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল। তোমায় খুঁজে খুঁজে কেটেছে কত বেলা, তোমায় না বুঝে করেছি কত যে হেলা। তোমার দেখা পাইনি বলে কেঁদেছি রাত দিন, যখন দাও ধরা জীবন হয়ে ওঠে কত রঙিন। সুখ তোমার নামটি জানি থাকো বহুদূর, তোমায় পেয়ে হয় যেন আনন্দে সুরাসুর। সচেতন প্রচেষ্টা লাগে জানি তোমায় পেতে হলে, তোমার জন্য সেই চেষ্টা করব সবাই মিলে। সুখী হতে কে না চায়, এই সুখের খোঁজেই মানুষের জীবন অতিবাহিত হয়। সুখের সংজ্ঞাও এক একজনের কাছে এক এক রকম, কিন্তু তারপরেও কেউ সুখী হতে পারে কেউ পারে না। কোন বিষয়টি একজন মানুষকে সুখী করে তোলে আর আমরা কিসে সুখী হব সেটাও বলা মুশকিল। বিজ্ঞান বলে সচেতন প্রচেষ্টা ছাড়া সুখী হওয়া যায় না। প্রশ্ন হলো, সেই প্রচেষ্টা কি আমরা চালাচ্ছি সবাই, নাকি কোনো ধরনের চেষ্টা ছাড়াই শুধু সুখী হতে চাচ্ছি? চেষ্টা না করলে তো হবে না, পরিশ্রমী না হলেও সম্ভব না। আমরা যে যার অবস্থান থেকে সচেতন প্রচেষ্টা চালাবো হব সুখী। আমাদের প্রত্যেকটি পরিবার হবে সুখী পরিবার, স্বপ্ন সুখের সংসার। সেই আশাবাদ রেখেই শুরু করছি আজকের সুখী সংসার অনুষ্ঠান।

0: দেশের তরুণ সমাজই পারে দেশকে গড়তে, তরুণরাই গড়বে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। আগামীর স্বপ্ন বাস্তবায়নে নির্ভীক সৈনিক তারা, তাদের চোখে বাংলাদেশ স্বপ্ন দেখে, উন্নয়নের ছবি আঁকে। তরুণ প্রজন্ম আমাদের কাঙ্ক্ষিত আগামীর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে, গঠন করবে শক্ত অবস্থান বিশ্বের বুকে। মেধা বিকাশের মাধ্যমে যোগ্য হয়ে সমাজ পরিবর্তনের কাণ্ডারি হবে আমাদেরই তরুণরা। কি ভাবছে আজকে তরুণরা, তাদের স্বপ্ন ভাবনাগুলোই বাকি শুনব তারুণ্যের কণ্ঠপর্বে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সচেতনতা নিয়ে সাক্ষাৎকারমূলক পর্ব এটি। সাক্ষাৎকার গ্রহণে সজীব দত্ত।
1: তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি সজীব দত্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এই তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠান থেকে প্রতি সপ্তাহে আমাদের দেশের বিভিন্ন জেলা উপজেলায় যেয়ে থাকি এবং সেই জেলা উপজেলায় গিয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যাই এবং তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি যে বাল্য বিবাহ প্রতিরোধ আমরা কিভাবে করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদেরকে কিভাবে আমরা সচেতন করতে পারি। আমরা এই কথা জানি যে আমরা যদি স্বপ্ন দেখি তাহলে এবং এই বর্তমান ছাত্রছাত্রী যারা, এই শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ, আগামীর কর্ণধার। চলুন আমাদের আজকের বন্ধুদের সাথে কথা বলবো আমাদের আজকের বিষয় বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সম্পর্কে। আমরা প্রথমেই জানবো বাল্য বিবাহ কি। আমাদের প্রথম কোন বন্ধু রয়েছে তার নাম জানবো এবং কোন শ্রেণীতে পড়ছে।
2: আমার নাম নিশাত তাসনিম লিয়ানা, আমি সপ্তম শ্রেণীতে পড়ি।
1: বাল্য বিবাহ বলতে আমরা কি বুঝি?
2: আমার মতে বাল্য বিবাহ বলতে বোঝায় যে বিয়েতে বর ও কনে উভয় শিশু বা বর কনের মধ্যে যে কোনো একজন শিশু, অর্থাৎ ছেলের বয়স 21 বছর এবং মেয়ের বয়স 18 বছরের নিচে যে বিবাহ হয় সেটি বাল্য বিবাহ নামে পরিচিত।
1: বাল্য বিবাহ আমাদের জন্য কি অভিশাপ নাকি আশীর্বাদ, কোনটা?
2: বাল্য বিবাহ সাধারণত আমাদের কাছে অভিশাপ স্বরূপ।
1: কেন বাল্য বিবাহকে আমরা অভিশাপ বলতে পারি?
2: বাল্য বিবাহ আমাদের জীবনে নানা ধরনের বিরূপ প্রতিকূলতা নিয়ে আসে, এ কারণে আমার কাছে বাল্য বিবাহ অভিশাপ স্বরূপ।
1: আমরা বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বিষয়ে কথা বলছি। আমরা রয়েছি সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনাতে। আমরা পরের বন্ধুর কাছে যাব। বাল্য বিবাহ কেন হয় তোমার কাছে আমরা জানবো, তোমার নাম পরিচয় আগে বলবে।
3: আমার নাম প্রিয়াঙ্কা কর্মকার, আমি 10ম শ্রেণীতে পড়ছি। বাল্য বিবাহের প্রধান এবং প্রথম কারণ দারিদ্রতা। অনেক পিতামাতাই দারিদ্রতার কারণে তাদের সন্তানের ভরণ পোষণ চালানো সম্ভব হয় না, যার ফলে অল্প বয়সেই তারা তাদের সন্তান দিয়ে দেয়, এটাই বাল্য বিবাহ। আর এরপরে যেটা হচ্ছে সেটা শিক্ষার অভাব এবং অসচেতনতা। অনেক পিতামাতাই বাল্য বিবাহের খারাপ দিক সম্পর্কে সচেতন নয় এবং জানেন না, এর ফলে সেটা না জেনেই তারা তাদের সন্তানকে বিয়ে দিয়ে দেয়। আরেকটি কারণ যেটা হচ্ছে নিরাপত্তার অভাব।
1: বাল্য বিবাহ আমাদের জন্য ক্ষতিকর, বা আমরা যারা শিক্ষার্থী রয়েছি আমাদের কি করণীয় কিছু রয়েছে যে এই বাল্য বিবাহের ক্ষতিকর দিকটা নিয়ে আমাদের বন্ধুদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং অপেক্ষাকৃত যারা জানে না, অসচেতন মানুষ যারা, তাদেরকে সচেতন করার লক্ষ্যে আমরা যারা শিক্ষার্থীরা আমরা কি পদক্ষেপ নিতে পারি, তোমার কাছে কি মনে হয়?
3: আমাদের অবশ্যই এই সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে হবে প্রথমে, আর এর জন্য বিভিন্ন সভা সেমিনার করতে হবে, বিভিন্ন র্যালি করে সকলকে জানাতে হবে।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা রয়েছি শ্রোতা বন্ধুরা সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনাতে। আমরা কথা বলছি বাল্য বিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা সম্পর্কে। পরের কোন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে? বাল্য বিবাহ কুফল কি কি আমরা জানবো। আমরা পরের বন্ধুর কাছে যাচ্ছি, তোমার নাম বলবে এবং কোন শ্রেণীতে পড়ছো।
4: আমি আবিদা সুলতানা খুশবু, আমি 9ম শ্রেণীতে পড়ছি।
1: বাল্য বিবাহের কুফল তোমার কাছে কি কি মনে হয়, এগুলো বাল্য বিবাহের কুফল?
4: আমি মনে করি বাল্য বিবাহের কারণে অপ্রাপ্তবয়স্ক মেয়েরা অকালে গর্ভধারণ করে। অকালে গর্ভধারণ করার ফলে প্রসূতি মায়ের এবং সন্তানের মৃত্যু ঝুঁকি থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বাল্য বিবাহের কারণে যে সন্তান জন্মগ্রহণ করে তার বিকলাঙ্গতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তার মধ্যে অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যাও দেখা যায়।
1: পরের বন্ধুর কাছে যাব। আমরা জানবো যে বাল্য বিবাহ আগের চেয়ে কমেছে নাকি বেড়েছে, আমরা বন্ধুর সঙ্গে পরিচিত হই।
5: ধন্যবাদ, আমি সাবিহা আফরোজ। বাল্য বিবাহের হার আগের তুলনায় হয়তো কিছুটা কমে এসেছে, কারণ আজকে শিক্ষার হার বাড়ছে, আজকে আমরা মানুষকে সচেতন করছি, কিন্তু এখনো সেটা সম্পূর্ণ প্রতিরোধ হয়নি।
1: কেন কমেছে? যতটুকুই কমেছে বাল্য বিবাহ আগে, এটা সত্য যে আমরা জানি বাল্য বিবাহ অনেক কমেছে আগে, তোমার কাছ থেকে জাস্ট শুনতে চাই যে কি কি কারণ মনে করো যে মানুষকে সচেতন করার পেছনে কাজ করেছে, মানুষ বাল্য বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে, কেন যাচ্ছে?
5: আজকে নারী শিক্ষার প্রসার হচ্ছে, আজকে মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা চালু করা হচ্ছে, আজকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে, আজকে বাল্য বিবাহ নিরোধী আইন সেটা আজকে জোরদার করা হচ্ছে, যার কারণে আজকে বাল্য বিবাহ প্রতিরোধ হচ্ছে। তার পাশাপাশি আজকে ইফটিজিং এর হার যেটা, সেটা আমরা আগের তুলনায় কমিয়ে আনতে সক্ষম। আর আমাদের সরকার সে বাল্য বিবাহ সম্পর্কে অত্যন্ত সচেতন হয়, আজকে সার্বিকভাবে আমাদের যে বাল্য বিবাহ সেটা প্রতিরোধ।
1: এছাড়া এই যে তথ্য প্রযুক্তি, রেডিও, টেলিভিশন, পত্রিকা, এই বিভিন্ন গণমাধ্যমের কারণেও তো মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে, তাই না?
5: হ্যাঁ, আজকে টেলিভিশনে বিভিন্ন নাটক প্রচার করা হচ্ছে, বিভিন্ন ক্ষতিকারক প্রভাব যেগুলো সেগুলো পত্রিকায় লেখা হচ্ছে, যার কারণে আজকে বাবা মায়েরা বাল্য বিবাহ দিচ্ছে না। আজকে বালুর হার কমে আসছে।
1: আজকে আমাদের অনুষ্ঠানে অনেক অতিথিরা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে আমরা জানবো আজকের বিষয়ে তোমাদের অনুভূতি নিয়ে। একটা বিষয় কিন্তু বর্তমানে দেখা যায় যে প্রশাসনের সঙ্গে এই আমাদের সাধারণ শিক্ষার্থীদেরও সংযোগটা অনেক কিন্তু অনেক বেশি সহজ হয়েছে। যার কারণ হিসেবে আমরা যদি বলি যে তথ্য প্রযুক্তি, যেমন ফেসবুক, ফেসবুকে সকল গভর্নমেন্ট অফিসের কিন্তু একটি পেজ রয়েছে বা আইডি রয়েছে, যেখানে তোমরা খুব সহজেই তাদের সঙ্গে যে কোনো সমস্যা জানাতে পারো। আচ্ছা, তোমার কাছে শুনবো, যদি তোমার আশেপাশে কোথাও বাল্য বিবাহ সংগঠিত হতে যায় এবং তুমি জানতে পারো, তুমি কি করবে?
5: আমি সবার আগে সেটা আমার শিক্ষক শিক্ষিকাদের জানাবো এবং এরপর আইনের আশ্রয় নিব, তারপরে বাল্য বিবাহ প্রতিরোধ করব।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা সবাই মিলে বাল্য বিবাহকে কি বলবো?
6: না।
1: বাল্য বিবাহকে
6: না।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনার শিক্ষার্থীদের কথা। এই পর্যায়ে আমরা মুখোমুখি প্রধান শিক্ষক সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনারা আপনাদের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে আপনাদের শিক্ষার্থীদের বাল্য বিবাহ বা সামাজিক ব্যাধিগুলো নিয়ে আপনারা কিভাবে সচেতন করেন, খুব সংক্ষেপে একটু বলবেন?
7: আমরা এখানে ছাত্রীদের বিভিন্ন কুফল সম্পর্কে ধারণা দিয়ে থাকি, যেমন পরিবারে মা বাবার মাধ্যমে সচেতনতা করা, তারপরে তারা বাইরে চলাফেরার ক্ষেত্রে এবং বিভিন্ন পরিবেশের সাথে নিজেকে খাপ খায়, বাস্তবতার সাথে যেভাবে নিজের জীবনকে স্বাভাবিকভাবে গঠন করতে পারে এবং বাস্তবতার সাথে তারা নিজের সিদ্ধান্তগুলো নিজেরা সঠিকভাবে নিতে পারে, সেই বিষয়ে আমরা সচেতন করে থাকি এবং সেই ক্ষেত্রে তারা যাতে বাহিরের লোকের কাছ থেকে কোনো প্রয়োজনা এবং কোনো সামাজিকভাবে কোনো সমস্যা না পড়ে, সেই বিষয়ে আমরা সচেতন করে থাকি।
1: আমরা শুনছিলাম জনাব অনুভা রানী, প্রধান শিক্ষক সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, এবং তিনি যেভাবে বললেন যে বাল্য বিবাহ প্রতিরোধে আমরা কিভাবে শিক্ষকরা কাজ করে চলেছেন, কারণ শিক্ষকরাই স্বপ্ন গড়ার কারিগর, আমাদের পরিবারের পরেই কিন্তু শিক্ষকদের ভূমিকা।
8: আমরা এই পর্যায়ে মুখোমুখি হয়েছি গোলাম মাইনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ICT খুলনা জেলা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, এবং আপনি তো ছাত্রীদের কথা শুনলেন তাদের করণীয় সম্পর্কে। আপনার কাছে একটু আমরা জানবো প্রথমে এই প্রজন্মের সঙ্গে তথা সাধারণ জনগণের সঙ্গে আপনাদের সম্পর্কটা যে নিবিড় হয়েছে পূর্বের তুলনায়, কোন বিষয়টাকে আপনি এক্ষেত্রে মূল্যায়নে রাখবেন?
9: ধন্যবাদ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের একটা সামাজিক সমস্যা, যেটা সবাই আমরা জানি, বাল্য বিবাহ এরকম একটা সমস্যা নিয়ে আপনারা কাজ করছেন এবং রেডিও এখনো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যমগুলির একটি, যেখানে সাধারণ শ্রোতা অনেক। আর এখানে আমাদের মূলত সরকারি ভাবে, খালি সরকারি না, আমরা চেষ্টা করি যে আমাদের সর্ব সেক্টরে, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বাল্য বিবাহের যে কুফল সেই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তার প্রধান কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের কিন্তু মেয়েরা যারা মানে একদমই আর কি দেখা গেছে যে 18 বছরের নিচে যারা আছেন তারাই বাল্য বিবাহের প্রধান শিকার হয়ে থাকেন। আর এখন আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলি আছে, স্পেশালি আমাদের ফেসবুক, আমাদের প্রত্যেকেই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমাদের প্রত্যেক উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসক মহোদয় থেকে শুরু করে সবাই একটা ফেসবুক আছে। এবং এই ফেসবুক গুলির মেম্বার শুধু কিন্তু যে আমাদের আশপাশের যারা আমাদের অফিসের সাথে রিলেটেড তারা না, এর সাথে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, আমাদের এর সাথে যারা যারা জড়িত আছেন, আমাদের স্কুলের ছাত্র ছাত্রীদের শুরু করে সবাই এর মেম্বার। এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। মানে আগে যেখানে দেখা গেল যে একটি মেয়ের যদি বিয়ে হয়ে যায় তার বলার কোনো জায়গা থাকে না, কিন্তু এখন কিন্তু সেই অবস্থায় নাই। এখন সে তার স্মার্টফোন থেকে, সে যদি না পারে তার বন্ধুর একটা স্মার্টফোন থেকে, এখানে আমাদের কাছে কিন্তু তাদের আমরা তথ্যটা পেয়ে যাচ্ছি এবং তথ্যটা পেলে আমরা সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এবং এরকম প্রতিনিয়তই আমরা ঘটনাগুলি, আমাদের আগে আরো বেশি ছিল কিন্তু বর্তমানে দেখা গেছে যে একটা সচেতনতা অলরেডি একটা সৃষ্টি হয়েছে এবং দেখা গেছে যে আমরা যখনই এই তথ্যগুলি পাচ্ছি তখনই কিন্তু আমরা পদক্ষেপ নিচ্ছি।
8: আপনি যথার্থই বলেছেন যে বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির কল্যাণে এবং ফেসবুকের যে বিষয়টি বললেন, শ্রোতা বন্ধুরা, ফেসবুক সঠিক ব্যবহার আমরা করি তাহলেই কিন্তু এটির উপকার ভোগী আমরা হতে পারবো। এবং যিনি আমাদের অতিথি যেমন বললেন যে যেকোনো একটি মেয়ে যদি বাল্য বিবাহের শিকার হতে যায় বা হতে যাচ্ছে বা তার কথা হচ্ছে, সে বিবাহটি বন্ধ করার জন্য, তার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য সে কিন্তু সংশ্লিষ্ট উপজেলা, জেলা, সেখানকার সরকারি কর্মকর্তাদের ফেসবুকে যুক্ত হতে পারে, সেখানে সে জানাতে পারে। এছাড়া শিক্ষকরা রয়েছেন, অন্যান্য তাদের পরিবারের বাইরে যারা বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে শেয়ার করে ওই সমস্যাগুলো সমাধান করতে পারে। তাই বাল্য বিবাহ এখন এমন নয় যে এটি বন্ধ করার কোনো উপায় নেই, আমরা যারা শিক্ষার্থী আমরাই হব প্রতিরোধক। আপনার কাছে আরেকবার একটু আসবো, সেটি হচ্ছে যে এই বাল্যবিবাহ প্রতিরোধে আপনারা আপনাদের যে জেলার বিভিন্ন স্কুল রয়েছে সেখানে যান, সেই স্কুলগুলোতে গিয়ে আপনার কি রকম কর্মসূচি দিয়ে থাকেন বা তাদের সঙ্গে আপনাদের এই বন্ডিংটাকে আরো সুন্দর নিবিড় করার জন্য বা এই বিষয়ে তাদের সচেতন করার জন্য কি কি কার্যক্রম আপনাদের রয়েছে একটু সংক্ষেপে যদি বলেন?
9: মূলত আমরা বিভিন্ন কার্যক্রম নিয়ে কিন্তু আমাদের সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলির একটা রিলেশন আছে এবং আমাদের এরকম ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে আমরা যে কোনো প্রোগ্রামে যাই না কেন, যখন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যাব, আমাদের মা সমাবেশ আছে, আমাদের অভিভাবক সমাবেশ আছে, আমাদের বাচ্চাদের নিয়ে সমাবেশ হয়, আমরা সকল ক্ষেত্রেই আমাদের বাল্যবিবাহ নিয়ে কিন্তু আমরা কথা বলব। কারণ আমরা নির্দিষ্ট একটা প্রোগ্রাম দিয়ে গেলাম তা না, কারণ এটা একটা হ্যামারিং করার বিষয়, মানুষের মস্তিষ্কে ঢোকানোর বিষয়, যে একটা মানুষকে আমরা বিশেষ করে অভিভাবকদেরকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করি যে আপনারা অভিভাবকদের একটি মানে তাদের একটা মনের মধ্যে একটা ই থাকে যে আমার মেয়েকে যদি বিয়ে দিতে পারলাম হয়তো বা আমি আমার নিরাপদ হয়ে গেলাম, যে আমার আর কোনো দায় দায়িত্ব নেই। তা আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করি আপনার মেয়ে আপনার সম্পদ, মেয়েরা এখন আর পিছিয়ে নেই, মেয়েরা আপনাদের সম্পদ হিসেবে ধরা দিচ্ছে, আপনার একটা ছেলে যা করতে পারে একটা মেয়ে তার চেয়ে বেশি কিছু করতে পারে একটা পরিবারের জন্য।
8: অনুষ্ঠানের সব শেষে আপনি একজন সরকারি কর্মকর্তা হিসেবে, একজন অভিভাবক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এদেশের সবার প্রতি কি আহ্বান রাখবেন?
9: ভবিষ্যৎ যারা আমাদের আগামী দিনের যারা নাগরিক, যারা ভবিষ্যতে বাংলাদেশকে পরিচালনা করবেন, তাদের জন্য আমাদের একটা সুষ্ঠু সমাজ আমাদেরকে তৈরি করতে হবে। এর জন্য আমরা যারা আছি, আমরা যারা এখানে বর্তমানে দায়িত্বরত আছি, সমাজে যে যেখানে আছি না কেন, আমরা যদি আমাদের অবস্থান থেকে বাল্যবিবাহ সম্পর্কে আমাদের যদি আমরা আমাদের ভয়েসটা রেজ করি, বাল্যবিবাহের মধ্যে একটা সামাজিক সমস্যা অবশ্যই নিরাহত করা সম্ভব হবে।
8: আপনাকে আন্তরিক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সজীব দত্ত, তারুণ্যের কণ্ঠ, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকা।
0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবে যদি আমাদের তরুণরা সচেতন থেকে তাদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে পারে, সমাজের যা কিছু ভালো তার সাথে নিজেদের যুক্ত রাখতে পারে, দেশের জন্য নিজেদের নিয়োগ করতে পারে, তাহলে আমাদের দেশ সত্যি হয়ে উঠবে স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা আশা করব আমাদের তরুণরা তা পারবে, গড়ে তুলবে কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ। এবারে শুনবো একটি জনসংখ্যার গান, যুগলে কণ্ঠ দিয়েছেন রাশিদ জামান ও নিশি কাউসার, গানের কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন দীপক।

0: জনসংখ্যা নিয়ন্ত্রণ আমাদের করতেই হবে, তা না হলে জীবনভর ভুগতে হবে। আমাদের দেশটিকে আমরা সবচেয়ে ভালোবাসি, টেকসই উন্নয়ন করে চলুন একসাথে হাসি। রাতের অমানিশা কেটে যাবে, আসবে নতুন ভোর। আগামীকালের জন্য করতে হবে তৈরি সব অন্তর, সময় আর অভিজ্ঞতা থেকে নেব সবাই শিক্ষা, গর্ব উন্নত সমৃদ্ধ দেশ নেব সেই দীক্ষা। অনুষ্ঠানের শেষ বেলায় বলবো শেষের কথাগুলো। আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সায়েম রায়হান। শুরুতেই শিরোনাম। অভিন্ন ও মানবসম্পন্ন মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর। 2029 সালের জুনের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত হবে বললেন সড়ক পরিবহন মন্ত্রী। বুড়িগঙ্গাকে দূষণমুক্ত রাখতে লঞ্চে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনার বিনিময়ে মিলছে নিত্য পণ্য। ইউক্রেন জুড়ে রুশ হামলায় 8 জন নিহত। এবং জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের, আগামীকাল হকি ইভেন্টে চীনের এবং টি টোয়েন্টি ক্রিকেটে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ NSDA এর গভর্নিং বডির সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে তিনি NSDA এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ অনুসনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা SDG অর্জনে বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব KM নাজমুল হক আজ গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ আয়োজিত SDG মোমেন্ট অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় SDG বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।
2: জাতীয় গ্রিডে যুক্ত হল আরও 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহিলপুর অবস্থিত তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শনিবার থেকে এই নিয়মিত সরবরাহ শুরু হয়েছে। দুপুরে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এই কূপ থেকে গ্যাস সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নতুন এই কূপে নিয়মিত উৎপাদন শুরু হওয়ায় দেশের শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র এবং সার্বিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদ ব্যক্ত ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন,
3: আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের জন্য আমি মনে করি একটি বিশেষ দিন। জ্বালানি সংকটের কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা সকলে যে কষ্টের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে একটি স্বস্তির খবর নিয়ে আসলো আমাদের তিতাস ২৮ নম্বর এই কূপটি। দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিতাস ২৮ নম্বর এই কূপ থেকে আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সমর্থ হবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ।
2: দেশের জ্বালানি সংকট নিরসনে সরকারের নেয়া দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন,
3: জ্বালানি খাতে স্বয়ংসম্পন্ন হবার অভিপ্রায় আগামী ২০৩০ সাল নাগাদ আমরা ১০০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি, যার মধ্যে প্রায় ইতিমধ্যে প্রায় ২৭টি কূপ খনন প্রক্রিয়া চলমান রয়েছে। তারই একটি হচ্ছে এই তিতাস ২৮ নম্বর কূপ। এখানে আরো ৩টি কূপ খনন প্রক্রিয়া চলছে। সেই ৩টি কূপ খনন প্রক্রিয়া যদি আমরা সফল হতে পারি ইনশাল্লাহ সেখান থেকে আমরা আরো ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা ২০৩০ সাল নাগাদ সরবরাহ এবং চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি গ্যাপ রয়েছে সেই গ্যাপটি আমরা পূরণ করতে সক্ষম হব বলে আমরা মনে করছি।
2: দেশীয় উৎসের এই নতুন সংযোগ জ্বালানি খাতকে সমৃদ্ধ করবে এবং আমদানি নির্ভরতা কমিয়ে দেশের রাজস্ব বাঁচাতে সাহায্য করবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের পহেলা জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে পহেলা জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০% হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। দ্বিতীয় ধাপে আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নবম ও তদূর্ধ্ব গ্রেডে আরও ৩০% সহ মোট ৭০% এবং দশম থেকে ২০তম গ্রেডে আরও ২৫% সহ মোট ৭৫% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। আগামী বছরের পহেলা জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। ২০১৮ সালের পহেলা জানুয়ারি থেকে বর্ধিত বেতন অনুসারে বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে। বিদ্যমান পেনশনভোগীরাও এই নতুন বেতন কাঠামো সুবিধা পাবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান অপচয় রোধ করে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে নিজ দপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন। মন্ত্রী বলেন, দেশের সম্পদ সীমিত হওয়ায় প্রয়োজন ও সক্ষমতার মধ্যে সমন্বয় করে কম ব্যয়ে সর্বোচ্চ ফল অর্জন করতে হবে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন এবং অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করতে গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় আনতে হবে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত এক সংলাপে এ কথা বলেন। ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ এবং আর্থিক অন্তর্ভুক্তিকরণ একে অপরের পরিপূরক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, শক্তিশালী ইন্টারনেট অবকাঠামো ছাড়া ডিজিটাল ফিনান্সের সুফল পুরোপুরি অর্জন করা সম্ভব নয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুলের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা হবে। তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শসই এলাকায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। মন্ত্রী বলেন, ঢাকা সিলেট মহাসড়কের উন্নয়ন শুধু একটি সড়ক অবকাঠামো প্রকল্প নয়, এটি দেশের অর্থনীতি, বাণিজ্য, পর্যটন ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। কৃষকের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সার ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এর অংশ হিসেবে অক্টোবর মাসের জন্য দেশের ৬৪ জেলার চাহিদার বিপরীতে সারের শতভাগ বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় আগাম আমদানি, মজুত, পরিবহন ও মাঠ পর্যায়ে মনিটরিং এর সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: সার্নিয়ে বিভিন্ন এলাকায় সংকটের খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য ছড়িয়ে পড়লেও সরকারি হিসাবে দেশে সারের প্রকৃত ঘাটতি নেই। বরং গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে প্রায় 2 লাখ টন বেশি মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ।
6: আমাদের কাছে এই মুহূর্তে যেই পরিমাণ সার আছে, গত বছর এক্সাক্টলি এই দিনের তুলনায় 2 লক্ষ টন সার বেশি আছে।
5: সরকারের তথ্য অনুযায়ী শুধু বর্তমান মজুদি নয়, আগামী অক্টোবর মাসের চাহিদার বিপরীতেও প্রয়োজনীয় সার বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রবি ও বোরো মৌসুমের চাহিদা বিবেচনায় নিয়ে আগাম আমদানি, মজুদ ও পরিবহনের সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী।
6: 2 থেকে 3 মাসের স্টোরেজ আমাদের কাছে থাকে। সারের কোনো ক্রাইসিস নাই। কিছু লোক চেষ্টা করছিল সারের ইমিটেশন ক্রাইসিস তৈরি করার। সার পাওয়া যাইতেছে বর্ডারে, সার পাওয়া যাইতেছে রাইস মেলে, সার পাওয়া যাইতেছে অন্য গুদাম করে, ওইখানে তো সার থাকার কথা না।
5: ডিলারদের কার্যক্রমেও বিশেষ নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
7: বর্তমান যারা ডিলার আছে তারা তাদের

0: উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
1: দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সময় ডেঙ্গু আক্রান্ত হয় ১২৩২ জন। এদিকে দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। আজ রাজধানীর সোয়ারিঘাটে একটি লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দৈনন্দিন ফেলনা প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিবেশ ও নদীর জন্য মারাত্মক হুমকি। বুড়িগঙ্গার তীরবর্তী সোয়ারিঘাট এলাকায় দূষণ কমাতে গ্রহণ করা হয়েছে এক অভিনব উদ্যোগ, বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। পলিথিন বা প্লাস্টিক বর্জ্য কুড়িয়ে জমা দিলেই আয়োজকদের কাছ থেকে মিলছে টাটকা মাছ, মুরগি কিংবা অন্যান্য নিত্যপণ্য।
3: অনেক ভালো লাগলো আয়োজনটা, যেমন রাস্তাঘাটে নদীর সাইডে পলি বর্জ্য বোতল বোতল এগুলো কেউ না ফেলে।
2: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম শনিবার এই কর্মসূচির উদ্বোধন করে বলেন, বুড়িগঙ্গা নদী ও আশপাশের এলাকা প্লাস্টিক মুক্ত রাখতে এবং সাধারণ মানুষকে সচেতন করতেই এই আয়োজন।
4: পরিচ্ছন্নতা চলবে, যে ওয়ার্ড ফাঁকি দিবে সেই ওয়ার্ডে যারা দায়িত্বে আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব সচেতনতা যেমনি সিটি কর্পোরেশনকে বাড়াতে হবে, ঠিক জনগণকেও দায়িত্বে সচেতন হতে হবে।
2: শুধু বর্জ্য অপসারণ নয়, খাদ্য সহায়তার মাধ্যমে মানুষকে সচেতন করার এই উদ্যোগ সোয়ারিঘাটে এক ইতিবাচক পরিবর্তন আনছে। স্থানীয়দের মতে পরিবেশ রক্ষায় এমন পদক্ষেপ ঢাকার অন্যান্য স্থানেও চালু করা প্রয়োজন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: প্রধানমন্ত্রী তারিক রহমানের নির্দেশনায় দেশজুড়ে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি এলাকায় আজ একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। এডিস মশার প্রজনন স্থল শনাক্ত ও ধ্বংস, মশক নিধন কার্যক্রম জোরদার, পরিচ্ছন্নতা অভিযানকে আরও গতিশীল করা এবং ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৭৫টি ওয়ার্ডের আবাসিক এলাকা, সড়ক, অলিগলি, ড্রেন, নালা, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা, ছাদ ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় অভিযান চালানো হয়। এ সময় জমি থেকে পানি অপসারণ এবং এডিস মশার লার্ভা শনাক্ত ও ধ্বংস করা হয়। দুর্গম উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের মানুষের কাছে এবার পৌঁছে যাবে আধুনিক চিকিৎসা সেবা। প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্যতরী নামে ভাসমান হাসপাতাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দেশের উপকূল, দ্বীপ আর দুর্গম চরাঞ্চলে এখনও চিকিৎসা সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হয় মানুষকে। কখনো নৌযানে, কখনো দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয় উপজেলা কিংবা জেলা সদরে। এতে জরুরি চিকিৎসা তো বটেই, নিয়মিত স্বাস্থ্যসেবা থেকেও পিছিয়ে পড়েন অনেকেই। এই বাস্তবতায় প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভাসমান হাসপাতাল স্বাস্থ্যতরী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা অনুযায়ী দক্ষিণাঞ্চলের ৪ থেকে ৫টি জেলার প্রায় ৩০ থেকে ৪০টি দুর্গম উপজেলায় পর্যায়ক্রমে সেবা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে, বলছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহি।
6: দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে উপজেলাগুলো একটু দুর্গম, সেই এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আমরা ভাসমান হাসপাতাল তৈরি করা যায় কিনা, যেটাকে আপনারা বলতে পারেন যে স্বাস্থ্যতরী, যাতে এই হাসপাতালে বিভিন্ন ধরনের জটিল কিন্তু অপেক্ষাকৃত কমন যে অসুখগুলো মানুষের হচ্ছে সেটার জন্য মেডিকেল এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা করার মতো একটা চেষ্টা আমাদের থাকবে।
5: বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে দল গঠন করে পর্যায়ক্রমে দুর্গম এলাকায় পৌঁছানোর কথা ভাবছে সরকার।
6: আমরা চাই যে জনগণের চাহিদার ভিত্তিতে সেবাটাকে ডেভেলপ করতে, ওপর থেকে চাপিয়ে দেওয়া না। এবং গ্রামে গঞ্জে আমাদের স্বাস্থ্য পরিসংখ্যানে আমরা দেখি কয়েকটি সেবা বিশেষভাবে প্রয়োজন হয়। একটি হচ্ছে নারীদের যে চিকিৎসা নিরাপদ ডেলিভারির ব্যবস্থা, আরেকটি হচ্ছে আমাদের শিশু স্বাস্থ্য, আরেকটি হচ্ছে আমাদের যে অর্থোপেডিক সার্জনদের যে হাড় গোড়ের বিভিন্ন চিকিৎসা এবং সার্জারি সেগুলোর দরকার হয়।
5: প্রাথমিকভাবে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও নোয়াখালীর দুর্গম চরাঞ্চলকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

0: সংশ্লিষ্টরা বলছেন, সরকারি নৌযান ও স্বাস্থ্যসেবার বিদ্যমান অবকাঠামোকে সমন্বয় করে স্বাস্থ্যতরী চালু হলে যোগাযোগের সীমাবদ্ধতায় চিকিৎসা থেকে দূরে থাকা মানুষের কাছে পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। মোহাম্মদ মাহমুদুল হাসান, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত 8 জন নিহত ও 22 জন আহত হয়েছেন। ইউক্রেন জানিয়েছে, রাশিয়া গতরাতে 174 ড্রোন ও 2 জিরকন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। রাশিয়া জানায়, তাদের বাহিনী কৃষ্ণ সাগরে সামরিক সরঞ্জাম বহনকারী 2 বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের একটি পুলিশ চত্বরে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে 31 পৌঁছেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গতকাল এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবাহী একটি যান নিয়ে ওই পুলিশ স্থাপনায় ঢুকে এই হামলা চালায়। ইরান ও পাকিস্তানের 2 পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন আলাপে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও জাহাজ চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আঞ্চলিক নিরাপত্তা ও নৌপথ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে এই আলোচনা হয়। এদিকে ইরান জানায়, অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খেলার খবর। এশিয়ান গেমস। পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের 20 আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে 127 জন ক্রীড়াবিদ 22 ইভেন্টে অংশ নিয়েছেন। আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল 6 খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে আইটিতে আগামীকাল টি-20 ক্রিকেট ইভেন্টের সেমিফাইনালে বাংলাদেশ নারী দল ভারতের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 11:30 খেলাটি শুরু হবে। ক্রিকেট। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজ নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। আগামী মাসের 9 সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 কূপের উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন ভাতার প্রজ্ঞাপন জারি, চলতি বছরের 1 জুলাই থেকে কার্যকর। ইউক্রেন জুড়ে রুশ হামলায় 8 নিহত। এবং জাপানে পর্দা উঠল এশিয়ান গেমসের, আগামীকাল হকি ইভেন্টে চীনের এবং টি-20 ক্রিকেটে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হল।
4: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আল হামরা ইসলাম, পড়ছি আলভী হোসেন। আজ ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের 28 কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তিতাস 29, তিতাস 30 ও তিতাস 31 কূপের খনন কাজও চলমান রয়েছে। আগামী 3-4 মাসের মধ্যে তিতাস ও বাখরাবাদের আরও 4 কূপ থেকে প্রায় 67.5 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের গ্যাস ফিল্ড থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করার এই কার্যক্রমটি এমন সময় নেওয়া হল যখন দেশব্যাপী রয়েছে গ্যাসের ঘাটতি। দৈনিক প্রায় 380 কোটি ঘনফুট গ্যাস চাহিদার বিপরীতে এক পর্যায়ে গ্যাসের সরবরাহ 250 থেকে 260 কোটি ঘনফুটে নেমে আসে। এ চাহিদার মধ্যে 150 কোটি ঘনফুট গ্যাস দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া যেত, বাকিটা আমদানি করা হতো। কিন্তু আমদানি করা গ্যাস জাতীয় গ্রিডে নেওয়া বাধাগ্রস্ত হয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল দুর্ঘটনার কারণে। দেশীয় উৎপাদন হ্রাস ও টার্মিনাল দুর্ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানিতে নিয়মিত জটিলতা ও ডলার সংকট গ্যাস ঘাটতির কারণ ঘটায়। তবে সরকারের জরুরি উদ্যোগের ফলে গত 15 সেপ্টেম্বর থেকে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে। একই সঙ্গে অনশোর ও অফশোর উভয় ক্ষেত্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে। ইতিমধ্যে প্রায় 2 মাস পর মহেশখালীর ক্ষতিগ্রস্ত 2টি ভাসমান টার্মিনাল মেরামত করায় সেগুলো থেকে এলএনজি সরবরাহ প্রায় স্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। ফলে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কিছুটা বাড়ায় সংকট কাটতে শুরু করেছে। এর সঙ্গে তিতাসে 28 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হতে শুরু করায় গ্যাস সংকট পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশাবাদ জানিয়েছে সরকার। বলা বাহুল্য, বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নতুন কূপ খনন ও বিদ্যমান গ্যাস ক্ষেত্রের উন্নয়ন কার্যক্রমের সুফল হিসেবে এ গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হল। তিতাসের 28 নম্বর কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, সরকার আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়িয়ে চলমান গ্যাস সংকট মোকাবিলা করতে চায়। কারণ বর্তমানে প্রায় 3 গুণ অতিরিক্ত ব্যয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে, যেটি ব্যয় সাপেক্ষ। তাই উৎপাদন সক্ষমতা বাড়িয়ে 2030 সালের মধ্যে গ্যাস সরবরাহ পরিস্থিতির উত্তরোত্তর উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, আগামী 10 বছরের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় 2030 সালের মধ্যে 150টি এবং 2035 সালের মধ্যে আরও 150টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে স্বল্পতম সময়ে 31টি কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে এবং আরও 7টি কূপের খনন কাজ চলমান রয়েছে। তিতাস 28 কূপ চালু করে জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত করা সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ। এই কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হওয়ায় শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে, মানুষের ভোগান্তি কমবে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। দেশে জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের আমদানি নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, পাশাপাশি চাপ কমিয়ে দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে। সরকারের পরিকল্পনা মতো 150টি কূপ খনন সম্পন্ন হলে এসব কূপ থেকে দৈনিক প্রায় 1,762 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এর ফলে দেশের গ্যাসের স্বাভাবিক দৈনিক চাহিদা অর্থাৎ প্রায় 3,800 বিলিয়ন ঘনফুটের সবটাই মেটানো সম্ভব হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
5: বাংলাদেশ বেতার এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।
6: হাসান,
7: হ্যাঁ,
6: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
7: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
6: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
7: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
6: আচ্ছা,
8: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
6: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
7: আসসালামু আলাইকুম।
8: ওয়ালাইকুম আসসালাম।
6: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
8: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
7: জি আপা, শুনেছি, আমরা তো সে বিষয়ে কথা বলছিলাম।
6: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
8: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
7: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
8: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
6: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
8: একদম ঠিক বলেছ। তারপর ধরো আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
7: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
8: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
6: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
8: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
7: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
8: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
6: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
8: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
7: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
8: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।
5: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী ফরিদা পারভীন, গীতিকার চৌধুরী মাহমুদ রহিম, সুরকার টিপু সুলতান বাবর।

0: দেশের গান শুনলেন। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের চিঠিপত্র ও ইমেইলের উত্তরদানের অনুষ্ঠান সমীপেশু।

0: শরতের মিষ্টি আমেজ চারদিকে, নীল আকাশে সাদা মেঘের ভেলা, ভোরের ঘাসে শিশির বিন্দু আর বাতাসে শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, সব মিলিয়ে প্রকৃতির এক অদ্ভুত মায়াবিরূপ। এই সুন্দর সময়ে আপনাদের পাঠানো ভালোবাসার চিঠি আর ইমেইলের ঝাঁপি খুলে বসেছি আমরা। প্রকৃতির শান্ত স্নিগ্ধ রূপের মতোই আপনাদের লেখা প্রতিটি চিঠি ও ইমেইল যেন এক একটি শিউলি ফুল, যার গন্ধে আমাদের আজকের এই অনুষ্ঠানটি ভরে উঠবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আপনাদের পাঠানো লেখায়। চিঠি ও ইমেল পাঠে রয়েছে আমি জান্নাতুল ফেরদৌস তমা, এবং উত্তরদানে রয়েছেন
1: আমি মোহাম্মদ আব্দুল হক।
0: আজ আমরা ইমেল দিয়ে শুরু করছি। প্রথমে আব্দুর রফির পাঠানো ইমেল, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব রশিদপুর বালুয়াহাট সোনাতলা বগুড়ার বন্ধু, আপনি লিখেছেন, গত 29 আগস্ট আমার লেখা ইমেইল পড়ার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি কিন্তু 1997 সাল থেকে বাংলাদেশ বেতারের সাথে সম্পৃক্ত। সমীপেশু, উত্তরণ, বিহঙ্গ, দর্পণ সবই খুব ভালো লাগে। ইউফোনি অনুষ্ঠানটি ফেসবুক পেজে দিলে সবচেয়ে ভালো হতো। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান দেশ আমার মাটি আমার আমার খুব ভালো লাগে। আমি জানতে চাই দেশ আমার মাটি আমার অনুষ্ঠানটি কি প্রতিদিন ফেসবুক পেজে দেয়া হয়? উত্তরণ ম্যাগাজিনে প্রচারিত নন্দিত জন পর্বে বাউল শফি মণ্ডলের সাক্ষাৎকার খুব ভালো লেগেছে। 1990 দশকের বিজ্ঞাপন কণ্ঠ কিংবদন্তি ভালো থাকা হয় যেন খ্যাত নাজমুল হাসানের সাক্ষাৎকার শুনতে চাই।
1: ভাই আব্দুর রউফ, দীর্ঘ মেইলের জন্য ধন্যবাদ। অনেকগুলো বিষয় এখানে আপনি এনেছেন। অবশ্যই আপনি নাজমুল হাসানের সাক্ষাৎকার শুনতে পাবেন, আমরা সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিলাম। অবশ্যই কারো মেইল পড়া হলে তার খুব ভালো লাগে, এটা স্বাভাবিক, এবং আপনি আপনার সেই স্বাভাবিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা চেষ্টা করি সকলের মেইলের জবাব দেওয়ার জন্য, নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আর পাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন, বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ও ইউনিটের অনুষ্ঠানমালায় সাধারণত বছরে দুবার পরিবর্তন আনা হয়, শীতকালীন ও গ্রীষ্মকালীন অধিবেশনে। সে অনুযায়ী আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন। সেজন্য জানতে চাই এবারে শীতকালীন অধিবেশনে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠানমালায় কি কি নতুন অনুষ্ঠান সংযোজন এবং কোন কোন অনুষ্ঠান বিয়োজন করা হবে, পাশাপাশি চলমান অনুষ্ঠানগুলোর মধ্যে কোন অনুষ্ঠান পুনর্বিন্যাস বা সময়সূচিতে পরিবর্তন আনা হবে কিনা সে বিষয়েও জানতে চাই।
1: ভাই মোহাম্মদ রাসেল শেখ, আপনার মেইলের জন্য ধন্যবাদ। যেকোনো অধিবেশনে অনেকগুলো পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন, বিয়োজনের ঘটনা ঘটে। একইভাবে আগামী 1 অক্টোবর যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে সেখানেও আমাদের অনেক কিছু পরিবর্তন আছে, এটা অবশ্যই জানতে পারবেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: সম্রাট মোহাম্মদ ফারুক মোঘল নলমা মোঘলবাড়ি ছনখোলা ঘাটাইল টাঙ্গাইল থেকে লিখেছেন, আজ লিখছি কৃষি বিষয়ক জনপ্রিয় অনুষ্ঠান সম্ভাবনার কৃষি নিয়ে। সম্ভাবনার কৃষি অনুষ্ঠানটি কৃষি ও কৃষকের সেবায় নিয়োজিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমি একজন কৃষক এবং কৃষকের বন্ধু হিসেবে কৃষি বিষয়ক দেশ আমার মাটি আমার অনুষ্ঠানের পাশাপাশি সম্ভাবনার কৃষি অনুষ্ঠানটিরও একজন নিয়মিত শ্রোতা। তবে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই, যেহেতু সম্ভাবনার কৃষি অনুষ্ঠানটি মূলত কৃষকের কল্যাণ ও কৃষকের সেবার উদ্দেশ্যে প্রচারিত হয়, তাই বিশেষজ্ঞ অতিথিদের পরামর্শ এমন সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা অত্যন্ত জরুরি, যা একজন সাধারণ কৃষক সহজেই বুঝতে পারেন। সম্প্রতি বিশেষজ্ঞ অতিথিদের আলোচনার মাঝে মাঝে ইংরেজি শব্দের ব্যবহার কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এসব ইংরেজি শব্দ বা পরিভাষা সাধারণ কৃষকদের কাছে দুর্বোধ্য হতে পারে, তাই কৃষকের সুবিধার কথা বিবেচনা করে যতটা সম্ভব সহজ, প্রাঞ্জল ও বোধগম্য বাংলা ভাষায় কৃষি বিষয়ক পরামর্শ প্রদান করা হলে অনুষ্ঠানটির মূল উদ্দেশ্য আরও সফলভাবে বাস্তবায়িত হবে বলে আমি মনে করি।
1: ভাই সম্রাট এমডি মোগল, আপনার মেইলের জন্য ধন্যবাদ। আপনার লেখা আপনি পাঠিয়েছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে। আপনার লেখার বিষয়বস্তুর সাথে আপনাদের এলাকারই মধুপুরের এক ভাইয়ের কথা মনে পড়েছে। তিনি বলেছিলেন যে আমরা যারা কৃষির সাথে জড়িত আছি, আমরা শিক্ষিত তরুণ যুবকরাও কৃষিক্ষেত্রে এগিয়ে আসছি। সুতরাং আপনার কথাটি কারো যে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন কারো কারো জন্য দুর্বোধ্য হল, আবার আপনাদের মতো অনেকের কাছে এই বিষয়টি সহজ এবং সরল। তাছাড়া কিছু কিছু পরিভাষা আছে দেখা যায় সেটা বাংলার সাথে ইংরেজি অনেক সহজ হয়ে থাকে। তারপরও আমরা যারা বিশেষজ্ঞ আসছেন তাদের কাছে বিষয়টি আবার উপস্থাপন করব। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: মুহাম্মদ বিল্লাল শেখ, মাই টাইম রেডিও লিসেনার্স ক্লাব, সি অ্যান্ড বি পাড়া, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন, আমি ব্যক্তিগতভাবে বেতারকে একটু বেশি ভালোবাসি। বর্তমান এই নবযুগে কত না সামাজিক যোগাযোগ মাধ্যম, তারপরেও যুগ যুগান্তরে এসেও রেডিওর সমাদর এতটুকু ম্লান হয়নি। আমার বাবা পাকিস্তান পিরিয়ডে রেডিও শুনতেন, সেই ধারাবাহিকতায় আমি রেডিও শুনি, ভালো লাগে। এ কারণে যে পাঁচ যুগ পরে এসেও সেই হারানো দিনের গানগুলো এই রেডিওতেই একমাত্র বাজে। কি মনোমুগ্ধকর সুর ও বাণী, যা শুনলে হৃদয় মন মুগ্ধ হয়। বর্তমানে অনেক গান হচ্ছে, অনেক শ্রোতা বৃদ্ধি পেয়েছে রেডিওতে, তারপরও আগের যেন কিসের অভাব। বর্তমানে নিশুতি অধিবেশন শুধু কি FM-এ হয়? AM-তে কি প্রচার সম্ভব হবে না? বেতারে ট্রান্সমিটারে প্রেরণ শক্তি বৃদ্ধি করার কোন পরিকল্পনা আপনারা কি নিচ্ছেন? ঢাকা ক প্রচার তরঙ্গে জাতীয় অনুষ্ঠান অথবা বিশেষ অনুষ্ঠান প্রচারের সময় FM-এও সম্ভব হয় না, বিশেষ করে রাতে ঢাকা খ কিংবা বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শোনা। সেই সাথে মোহাম্মদ মেহেদী হাসান গোপালপুর বোচাগঞ্জ দিনাজপুর থেকে লিখেছেন, সমীপেশুতে আমি সহ অনেক শ্রোতা নিশুতি রেডিও সেটে ফিরিয়ে আনার জন্য অনেকবার অনুরোধ করেছি। সমীপেশুতে প্রশ্ন করলে বলে এটা প্রকৌশল শাখার কাজ। এমন মন গড়া উত্তর না দিয়ে আমি জানতে চাই, নিশুতি কি আর রেডিও সেটে ফিরে আসবে না?
1: ভাই মোহাম্মদ বিল্লাল শেখ এবং মোহাম্মদ মেহেদী হাসান, আপনাদের মেইলের জন্য ধন্যবাদ। একটা কথা লিখেছেন যে আমরা মন গড়া অ্যানসার দিয়েছি, আসলে মন গড়া অ্যানসার না, বিষয়টি সংশ্লিষ্ট শাখার সাথে সংশ্লিষ্ট বিদায় আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আমি বা এই সমীপিষু অনুষ্ঠান আপনাকে কোনো কমিটমেন্ট দিতে পারে না, সশা শাখায় কমিটমেন্ট দিতে পারে, আমরা শুধু আপনাদেরকে বিষয়গুলো জানিয়ে দিতে পারি। নিয়মিত লিখবেন, আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, রেফ্লেশিয়া বেতার শ্রোতা ক্লাব, পূর্ব ইসদাইর, ফতুল্লা নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, সমীপেশু থেকে শ্রেষ্ঠ শ্রোতা ঘোষণার পর পরের সপ্তাহে তার অনুভূতি জানার জন্য সমীপেশু থেকে ফোন করবেন। আমাদের অনেক শ্রোতা আছে, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, এদের মধ্যে অনেকেই তারা নিজেদের হাতে নিজেরা চিঠি লিখতে পারে না, অন্যকে দিয়েও সবসময় লেখাতে পারে না, তাই তাদের কথা চিন্তা করে সমীপেশুতে মাস শেষে তাদের জন্য একটি ফোন ইনের ব্যবস্থা করবেন, তাদের মনের ভাব প্রকাশ করার জন্য বা অন্য কোনো অনুষ্ঠানে ফোন ইনের ব্যবস্থা করবেন। আমরা পুরাতন শ্রোতা নতুন শ্রোতা সমীপেশুতে ও অন্য অনুষ্ঠানে চিঠি হাতে লিখি বা ইমেইলের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে লিখে থাকি। শ্রোতাদের কাছ থেকে চিঠি আসবেই, কারণ একটাই, শ্রোতারাই বেতারের প্রাণ। শ্রোতারা যদি তাদের মনের ভাব প্রকাশ করে, শ্রোতাগণ তাতে হাতে বা ইমেইলে বা অন্য কোনো মাধ্যমে চিঠি লিখতে পারলে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারলে তাদের মনটা হালকা হয়। বাংলাদেশ বেতার পুরনো ও শক্তিশালী প্রচার গণমাধ্যম, তার কোনো তুলনা হয় না।
1: ভাই মোহাম্মদ নাসির উদ্দিন শরীফ, আপনার প্রস্তাব অনুযায়ী আমাদের সপ্তাহে ছয় দিন ফোন ইন অনুষ্ঠান আছে। এখানে প্রতিবন্ধী, বিশেষ করে শারীরিক মানসিক দৃষ্টি প্রতিবন্ধীদের কোন অনুষ্ঠান আলাদা করা যায় কিনা আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম। এছাড়া চিঠি লেখা, ইমেইল লেখা, এটা যে শ্রোতার সাথে বেতারে যেটা মেইল বন্ধন, এটার কারণেই এই সমীপেশু অনুষ্ঠানটি প্রচলিত আছে। নিয়মিত আপনারা লিখবেন, এতে আপনাদেরও মনের বিষয়টা যেমন হালকা হয়, আমরাও আপনাদের বিষয় জানতে পেরে আমরাও আমাদের পরিকল্পনা নিতে সুবিধা হয়। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ আজমাইন হোসেন, পলাশতলী, মঙ্গলবাড়ি, জয়পুরহাট সদর থেকে লিখেছেন, গত 7ই আগস্ট প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ইউফোনির কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হওয়ার পরম সৌভাগ্য আমার হয়েছিল। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে গত 1লা সেপ্টেম্বর দুপুর 12:30 কাঙ্ক্ষিত পুরস্কারের রেডিওটি আমার হাতে এসে পৌঁছেছে। উপহারের লাল রঙের চমৎকার ডিজাইনের রেডিওটি দেখে আমি সত্যি মুগ্ধ। কেবল বাহ্যিক সৌন্দর্যই নয়, এর অসাধারণ ও স্পষ্ট সাউন্ড কোয়ালিটি আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। এটি দিয়ে বেতারের বিভিন্ন কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানগুলো শুনে আমি অত্যন্ত আনন্দিত। পুরস্কারের রেডিওটি দেখতে আজ আমার গ্রামের বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। অনেকে উৎসুক হয়ে ডিজিটাল এই যুগের ঐতিহ্যবাহী রেডিওটি হাতে নিয়ে দেখেছেন এবং আমাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। আধুনিক যুগে যেখানে মানুষ রেডিওর কথা প্রায় ভুলেই বসেছিল, সেখানে এই উপহারটি গ্রামের সবাইকে আবার সেই পুরনো স্মৃতি ও ভালোবাসার কথা মনে করিয়ে দিয়েছে। আমি তাদের জানিয়েছি যে শুধু অ্যানালগ রেডিওই নয়, বাংলাদেশ বেতার এখন আরও এক ধাপে গিয়ে বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে যে কোনো স্মার্টফোনে অনায়াসে শোনা যায়। গ্রামের বেশ কিছু কৌতূহলী মানুষকে আমি নিজ দায়িত্বে স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে দিয়েছি। পাশাপাশি যাদের বাটন ফোন রয়েছে তাদের হেডফোনে যুক্ত করে বেতারের এক থেকে দুটি চ্যানেল টিউন করে দিয়েছি। বর্তমানের আধুনিক ও মানসম্মত অনুষ্ঠানগুলো নিয়মিত শোনার জন্য তাদের বিশেষভাবে অনুরোধ করেছি। এমন চমৎকার একটি পুরস্কারের ব্যবস্থা করা এবং শ্রোতাদের এভাবে অনুপ্রাণিত করার জন্য বাংলাদেশ বেতার ও ইউফোনি অনুষ্ঠান সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
1: ভাই মোহাম্মদ আজমাই হোসেন, আপনার দীর্ঘ মেইল এবং আপনার মনের অভিব্যক্তি যেভাবে প্রকাশ করেছেন এতে আমাদের কাছেও ভালো লাগলো। আপনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা গ্রহণ করলাম। নিয়মিত লিখবেন, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: হিরামন শেখ, রবিন দা ও রেহানা শেখ, গোংরা, রানাবন্ধ, চাপড়া, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে আপনারা লিখেছেন। মেঘের দিনে বেতারের সুর জানালা ঘেঁষে ঝরছে শ্রাবণ, আকাশ মেঘে ঢাকা, আজকে যেন সব কোলাহল নীরব হয়ে থাকা, ঘরের কোণে আবছা আলো, একলা বসার দিন, হঠাৎ রেডিওর নবটা ঘুরে বাজল সুরের বিন, পুরনো সেই চেনা গানটা ফিরিয়ে আনে স্মৃতি, রিমঝিম ওই বৃষ্টির সাথে মিলল গানের গীতি, চায়ের কাপে উঠছে ধোঁয়া, মনটা উদাস বেশ, আজকের দিনে কাটুক সময় সুরেরই আবেশ, বেতার তরঙ্গে ভাসছে কথা, সুরের ভাঙা গড়া, মেঘলা দিনে রেডিওটাই ভীষণ আপন করা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত পথ ও পাথে অনুষ্ঠানে হালাল রুজি সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনলাম, মন ছুটে যায় অনুষ্ঠানে, জাতীয় উদ্যান সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম।
1: হিরামান শেখ, রবিন্দা ও রেহানা শেখ, এত সুন্দর একটি ছন্দ দিয়ে কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। পথে পথে অনুষ্ঠান ভালো লেগেছে, মন ছুটে যাওয়া অনুষ্ঠান ভালো লেগেছে, যেন আমাদের ভালো লাগলো। নিয়মিত লিখবেন, আপনাদের মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লু, পূর্ব করমজা, হাট করমজা, সোনাতলা, বগুড়া থেকে লিখেছেন। আমি বাংলাদেশ বেতার ঢাকার একজন ভক্ত শ্রোতা, শত ব্যস্ততার ভিড়ে থাকলেও কিছুটা সময় বেতারকে দিয়ে থাকি। গত 5ই সেপ্টেম্বর আমার ইমেইলের উত্তর দেওয়ার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। শুধু ধন্যবাদ জানালে ভুল হবে, এত চমৎকার লেগেছে যে আমি মোবাইলে রেকর্ড করে অনেকবার শুনেছি, তবুও তৃপ্তি মিটছে না। আমার বর্তমান কোনো রেডিও সেট নেই। শ্রদ্ধেয় স্যার গত সপ্তাহে উত্তরে বলেছিলেন আমার কেন্দ্র থেকে এখনো কিছু অনুষ্ঠান আছে যেগুলোতে কুইজ বিজয়ী হলে রেডিও সেট উপহার দেয়া হয়। আমি জানতে চাই সে অনুষ্ঠানগুলোর নাম কি এবং কখন প্রচার হয়ে থাকে। এছাড়া আমি বেতার বাংলা পত্রিকার গ্রাহক হতে চাই, আমার কি করণীয় বলবেন, উত্তরের অপেক্ষায় রইলাম।
1: ভাই মোহাম্মদ শাহাদাত হোসাইন বাল্লু, বেতার বাংলার গ্রাহক হওয়ার জন্য একটি নির্দিষ্ট ফর্ম আছে। আপনার কাছে যদি বেতার বাংলার কোনো কপি থেকে থাকে সেখানে ঠিকানা লেখা আছে এবং ঠিকানা অনুসারে যোগাযোগ করলে আপনি সহজেই সে বেতার বাংলার গ্রাহক হতে পারবেন। আপনার মেইলের জন্য ধন্যবাদ।
0: আশিকুল ইসলাম নাইম, বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে লিখেছেন, গত তারিখের সমীপেশু অনুষ্ঠান খুব ভালো লেগেছে আমার। সুন্দরভাবে উপস্থাপনা এবং খুব গোছানোভাবে উত্তর সত্যি প্রশংসনীয়। সমীপেশুর ইমেল ঠিকানায় বাংলাদেশ বেতারের লোগো ব্যবহার করা হলে সুন্দর লাগবে। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় জাদু হল এর উপস্থাপনা। আপনাদের কণ্ঠে যখন একটি চিঠি বা ইমেল পঠিত হয় তখন এক মুহূর্তের জন্য মনে হয় না এটি অন্য কারো লেখা, মনে হয় আমারই না বলা কথাগুলো কেউ গভীর মমতা দিয়ে পড়ে শোনাচ্ছেন। বেতারের প্রতি বুক ভরা ভালোবাসা। আমার একটি বিশেষ অনুরোধ, শিক্ষার্থীদের কাছে যে বিষয়গুলো কঠিন মনে হয়, বিশেষ করে গণিত, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র ও দ্বিতীয় পত্র নিয়ে সহজে শিখি সহজে জানি নামে একটি অনুষ্ঠান চালু করলে দেশের সকল শিক্ষার্থীর জন্য বিশেষভাবে উপকৃত হতো। বিভিন্ন বোর্ড পরীক্ষার্থীদের জন্য একটি সাজেশনমূলক লাইভ অনুষ্ঠান চালু করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি বিষয়গুলো সদয় বিবেচনা করে এমন একটি উপকারী অনুষ্ঠান চালু করবেন। অপেক্ষায় থাকব এই অনুষ্ঠানের।
1: ভাই আশিকুল ইসলাম নাইম, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। বিষয়টি আমরা কর্তৃপক্ষের কাছে জানিয়ে দিলাম, আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, পীরগাছা, রংপুর থেকে লিখেছেন। আমি বাংলাদেশ বেতারের একজন সাধারণ শ্রোতা ও আমার একটি শ্রোতা ক্লাব আছে, আলোকিত মানুষ চেয়ে আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব রংপুর। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের সদস্যদের সেতু অনুষ্ঠান করার অনুমতি দেওয়ার জন্য। আমার সেতু অনুষ্ঠান কেমন হয়েছে তার মূল্যায়ন চাই। দেশের বিভিন্ন প্রান্তের শ্রোতা ক্লাবগুলোকে অনুপ্রেরণা দিতে সেতু অনুষ্ঠান নিয়মিত চালু থাকুক, তবে আসল শ্রোতা ও শ্রোতা ক্লাব খুঁজে বের করতে হবে। অনেক জনপ্রিয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে ও সময়ও সংকুচিত হচ্ছে।
1: ভাই এটিএম আতাউর রহমান রঞ্জু, আপনার মেইলের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার সেতু অনুষ্ঠানটি কেমন হয়েছে বিষয়টি আসলে শ্রোতারাই মূল্যায়ন করতে পারবে। আমরা তো আপনাদের অনুষ্ঠান ভালো করবেন এই জন্য আমরা আয়োজন করে থাকি। শ্রোতারা বিষয়ে মতামত দিবেন। আর যে বিষয়টি লিখেছেন, অনেক জনপ্রিয় অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে ও সময় সংকুচিত হচ্ছে, বিষয়টি অনেকগুলো ব্যাপারের সাথে সংশ্লিষ্ট। আমরা কোনো অনুষ্ঠানই বন্ধ করতে চাই না, তবে সময়ের প্রয়োজনে কখনো কোনো অনুষ্ঠানের সংখ্যা বা পরিসংখ্যানগতভাবে কম বৃদ্ধি করা হয়ে থাকে। তারপরও আপনার মতামতের জন্য ধন্যবাদ।
0: ইসমাইল হোসেন, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে লিখেছেন। আমার অভিযোগ, সমীপেশু অনুষ্ঠানে আমার চিঠি ও ইমেল কিছুই পড়া হয় না এবং প্রাপ্তি স্বীকার করা হয় না, কারণ জানতে চাই। ডাকবাক্স অনুষ্ঠানের শ্রেষ্ঠ পত্রলেখকদের কবে পুরস্কার দেওয়া হবে জানাবেন। ট্রাফিক সম্প্রচার কার্যক্রম FM 88.8 মেগাহার্জ আগের মতো লাইভ প্রচার করার জন্য অনুরোধ জানাচ্ছি।
1: ভাই ইসমাইল হোসেন, প্রথমে আপনার মেইলের জন্য ধন্যবাদ। দ্বিতীয়ত, আমরা গত সপ্তাহে আপনার ইমেইলের জবাব দিয়েছি, তার আগের সংখ্যায় আমরা ইমেইলে প্রাপ্তি স্বীকার দিয়েছি। হয়তোবা আপনি অনুষ্ঠান শুনতে পাননি, বিধায় এই অভিযোগটা করেছেন। আর তাছাড়া আপনারা শ্রোতা, আপনাদের নিয়ে আমরা প্রোগ্রাম করে থাকি, অভিযোগ না করে আপনার চাহিদা বা কিছু বলতে পারেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার মেইলের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো চিঠি থেকে পড়ছি। মোহাম্মদ মফিজউদ্দিন বুড়িমারি, পাটগ্রাম, লালমনিরহাট থেকে লিখেছেন, গত 25 আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন খ্যাতনামা ব্যক্তির কবিতা পাঠের আসর সত্যি যেন এক অনুপম মাধুর্যে পরিপূর্ণ ছিল। আমার চোখে যেন এক অভিনব কবিতা পাঠের আসর সঞ্চয়ন হল। ইতোপূর্বে এমন অনুষ্ঠান কোনো দিন শুনিনি বলে বেতার কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেলে এখন নিহার বানুর মতো শতাধিক পর্বের নাটক প্রচার হয় না কেন? দীর্ঘদিন থেকে এমন নাটক প্রচার না হওয়ায় অনুষ্ঠানটির যেন জৌলুস অনেকটাই কমে গেছে।
1: ভাই মোহাম্মদ মফিজউদ্দিন, আপনার পত্রের জন্য ধন্যবাদ। আপনারা অনেক শ্রোতা ইতিমধ্যে অবগত আছেন যে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, যেটা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দের মাধ্যমে অনুষ্ঠান প্রচার করা হতো, যেটা বিগত 2 বছর পর্যন্ত বন্ধ আছে, হয়তো খুব তাড়াতাড়ি চালু হবে এবং চালু হলে আপনার চাহিদা মতো বা আপনাদের পরামর্শ মতো নিহার বানু, যেটা শতাধিক পর্বের নাটক, এ ধরনের নাটক আবার নতুনভাবে প্রচার হবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি। নিয়মিত লিখবেন, আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: শিকদার ইসহাক আলী, প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, নাটক প্রচারের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র শীর্ষে অবস্থান করছে, এজন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রকে শ্রোতাদের পক্ষ থেকে শুভেচ্ছা। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সাপ্তাহিক নাটক রূপ রূপান্তর, নাটক অনুবাদ করা নাটক যাত্রাপালা নিয়মিত শুনে থাকি, দারুণ ভালো লাগে। সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। আমার প্রশ্ন, যদি কোনো নাট্যকার নাটক লেখার পরিবর্তে যাত্রাপালা রচনা করে তাহলে তাকে নাট্যকার স্বীকৃতি প্রদান করা হবে কি? যাত্রাপালার জন্য কত মিনিট সময়সীমা প্রযোজ্য?
1: ভাই শিকদার ইসহাক আলী, আপনার পত্রের জন্য ধন্যবাদ এবং আরও ধন্যবাদ এই জন্য যে আমরা প্রায় সপ্তাহে আপনার চিঠি পেয়ে থাকি, কখনো একাধিক চিঠি পেয়ে থাকি। আপনি জানতে চাইছেন নাট্যকারের নাটক লেখার পরিবর্তে যাত্রাপালা রচনা করলে তাকে নাট্যকার স্বীকৃতি প্রদান করা হবে কি না। নাট্যকার স্বীকৃতি প্রদান করা এখানে জরুরি বিষয় না, বিষয়টা হচ্ছে যাত্রাপালাটি রচনা কেমন হলো তার উপরে ভিত্তি করে। আর বাংলাদেশ বেতারের যাত্রাপালা তো 20 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা পর্যন্ত যাত্রাপালা থাকে, সুতরাং আপনাদের যদি কারো লেখার ইচ্ছে থাকে আপনারা লিখতে পারেন এবং লিখে পাঠাতে পারেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, বেলকুচি সিরাজগঞ্জ থেকে। আপনি জানতে চেয়েছেন শীতকালীন অধিবেশনে দর্পণ, মহানগর এবং বিশ্ব সঙ্গীতের কোনো পরিবর্তন হবে কি, তারপর নতুন কি কি থাকবে জানাবেন।
1: ভাই মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, আমাদের শীতকালীন ফিক্সড পয়েন্ট বা শীতকালীন অধিবেশন যেটা পয়লা অক্টোবর থেকে শুরু হবে, সেখানে কিছু পরিবর্তন আছে, কিন্তু পরিবর্তনগুলো এখনো আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে জানাবার অবস্থায় আসেনি। আপনি অবশ্যই জানতে পারবেন। আপনার পত্রের জন্য আবারও ধন্যবাদ।
0: এবারে আপনাদের পাঠানো কিছু চিঠি ও ইমেইলের প্রাপ্তি স্বীকার করছি। কৃষ্ণ কর্মকার কৌশিক, উদ্ভাসিত বেতার শ্রোতা সংঘ, দক্ষিণ বন্দর কর্মকারপট্টি মঠবাড়িয়া পিরোজপুর, আরিফ মাহমুদ পরশ, দীপশিখা বেতার শ্রোতা ক্লাব ডুমুদিয়া কাপাসিয়া গাজীপুর, মোহাম্মদ মোফাজ্জল হোসেন বৈশাখী বেতার শ্রোতা সংঘ ঘিওর মানিকগঞ্জ, জাকির হোসাইন ফাতেমানগর, ত্রিশাল ময়মনসিংহ, অসিত চক্রবর্তী অনিক হরিরামপুর মানিকগঞ্জ, মোবারক হোসেন ফণী দিঘি বেতার শ্রোতা সংঘ আকন্দের বাইদ, সাগর দিঘি টাঙ্গাইল, তানজিলা সাথী উত্তর বাসাবো ঢাকা, মোহাম্মদ শরীফ উদ্দিন বৈশাখী বেতার শ্রোতা সংঘ, মহির খারুয়া গফরগাঁও ময়মনসিংহ, মনোজিত কুমার মণ্ডল জোনা পাংশা রাজবাড়ি, মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা, মোহাম্মদ সেলিম হোসেন বিএসসি মেরিন ওয়ার্কশপ সল্টগোলা রোড বন্দর চট্টগ্রাম, আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব কুকিবাজিত মোকামতলা বগুড়া, মোহাইমিনুর রহমান স্টুডেন্ট এ আর লিসেনার্স ক্লাব মহেশপুর ঝিনাইদহ, কবির আল চপল ফুলকুড়ি বেতার ক্লাব জীবননগর চুয়াডাঙ্গা, ফয়সাল আহমেদ শিপন, বি এম কৌশিক আহমেদ সুজন, তসলিমা খানম সুমি, আফিয়া খানম জুলি, মধুমতি বেতার শ্রোতা সংঘ সুলতানশাহী গোপালগঞ্জ, বিশ্বনাথ দাস বিশু, ত্রিবেণী রানী দাস, সৈকত কুমার দাস, গছাহার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিরির বন্দর দিনাজপুর, শ্রীবিথি চক্রবর্তী, শ্রীদীপক চক্রবর্তী, ধুমধারাক্কা বেতার শ্রোতা ক্লাব সুন্দরদীঘি দেবীগঞ্জ পঞ্চগড়। এবারে জেনে নিন আমাদের কাছে লিখবার ঠিকানা। চিঠি লিখুন সমী পেশু, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার ঢাকা, শেরে বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল ঠিকানা esomipeshu@gmail.com, esamipeshu@gmail.com। আজকের মতো শুভরাত্রি।
1: শুভরাত্রি।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্যুক্ত করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং কাউকে আনন্দ থেকে বঞ্চিত করা থেকে বিরত থাকতে পারি। নৈতিকতা মানুষকে সব খারাপ বিষয় থেকে দূরে রাখে।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন ইংরেজি সংবাদ।

0: Nigeria gas shortages. It may be mentioned that the daily demand of gas in the country is 3,800 million cubic feet per day of the supply. Domestic gas fields contributed around 1,630 million cubic feet per day, while the two floating LNG terminals together supplied up to 410 cubic feet per day. The gas supply began declining since one of the two terminals faced an accident on July 21st and halted supply. It later partly resumed operation last month, but the other one began reducing supply as it was unable to unload LNG from tankers due to rough weather in the sea, resulting in the loss of supply of LNG in the power sector. BNP government is implementing an integrated action plan to pull the country out of the ongoing energy crisis caused by inadequate gas exploration over the years and dependence on imports. Prime Minister Tariq Rahman recently told the parliament that his government has undertaken a number of initiatives, including drilling of 30 wells, which has enabled supplying 140 million cubic feet per day of gas is the national grid, while another 85 million cubic feet of gas is expected to be added after the completion of 7 ongoing wells. Projects are being taken up in phases to drill the remaining wells. According to the Prime Minister, conducting 2D and 3D seismic surveys to explore new domestic gas sources, procuring two new rings are also underway to strengthen country's gas exploration capacity. Besides, an initiative has been taken to conduct feasibility studies for establishing one or two new floating LNG terminals on an urgent basis in the Paira or Mongla port areas or along the coastal belt of the southwestern region. The Prime Minister expected if the proposed floating LNG terminals are established, the country's overall energy security will be strengthened, as the proposed LNG terminal will be able to supply regasified LNG gas by December 2028. He, however, hoped that the LNG imports are expected to increase by another 600 million cubic feet per day within the next 2 years. And that is the end of the news commentary.
1: Bangladesh Betar Onushthan Ek Juge Projorito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rangpur, Silet, Borishal, Thakurgaon o Kumla Kendro Theke.
2: Sangbad Probaho আজকের পরিবেশনা। তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর আলোচনা সভা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সম্মেলন 2026 এর উদ্বোধন এবং ঢাকার কেরানীগঞ্জে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের বিভিন্ন স্থানে গ্যাস কূপ খননের উদ্যোগ গ্রহণ করে। আজ থেকে ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের 28 নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে 12.5 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। আজ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করে বলেন,
3: জ্বালানি সংকটের কারণে বেশ কিছুদিন যাবৎ আমরা সকলে যে কষ্টের মধ্যে রয়েছি, সেক্ষেত্রে একটি স্বস্তির খবর নিয়ে আসবে আমাদের তিতাস 28 নম্বর এই কূপটি। আমরা আজ থেকে দৈনিক 12.5 মিলিয়ন গ্যাস তিতাস 28 নম্বর এই কূপ থেকে আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে সমর্থ হব বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। জ্বালানি খাতে স্বয়ংসম্পন্ন হবার অভিপ্রায়ে আগামী 2030 সাল নাগাদ আমরা 150টি কূপ খননের পরিকল্পনা নিয়েছি, যার মধ্যে প্রায় ইতিমধ্যে প্রায় 27টি কূপ খনন প্রক্রিয়া চলমান রয়েছে। তারই একটি হচ্ছে এই তিতাস 28 নম্বর কূপ। এখানে আরো 3টি কূপ খনন প্রক্রিয়া চলছে। সেই 3টি কূপ খনন প্রক্রিয়া যদি আমরা সফল হতে পারি ইনশাআল্লাহ, সেখান থেকে আমরা আরো 45 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম হব। এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আমরা 2030 সাল নাগাদ সরবরাহ এবং চাহিদার মধ্যে যে বড় ধরনের একটি গ্যাপ

0: আছে সেই গ্যাপটি আমরা পূরণ করতে সক্ষম হবো আমরা বলে আমরা মনে করছি। শুধু তাই নয়, জ্বালানি অবকাঠামোর ক্ষেত্রে যে সীমাবদ্ধতা রয়েছে সে অবকাঠামো বাড়াবারও আমরা চেষ্টা করছি, যাতে প্রয়োজন অনুযায়ী আমদানিকৃত এলএনজির সরবরাহ আমরা বাড়াতে সক্ষম। আমরা এখান থেকেই সেই 31 নম্বর কুক এরিয়াতে, ওখানে আমরা 5600 মিটার পর্যন্ত গভীরে আমরা যেতে চাই। আমরা এখন পর্যন্ত প্রায় 4 থেকে 4500 মিটার গভীর পর্যন্ত চলে গেছি, আমরা ওখানে আশাবাদী। আমি শুধুমাত্র আশা যেন বাস্তবে রূপ নেয় এই জন্য আমি দেশবাসীর দোয়া চাইব, এর বেশি কিছু এই মুহূর্তে বলতে চাই। এই সরকার দেশীয় উৎপাদন বাড়াবার জন্য সর্বশক্তি প্রয়োগ করেছে, আমরা বাপেক্সের সক্ষমতা বাড়াবার জন্য যেমন চেষ্টা করছি, আমরা সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, আমরা এই বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড এর সক্ষমতা বাড়াবার চেষ্টা করছি, আমরা তাদেরকে জয়েন্ট ভেঞ্চারে আমরা তাদেরকে আগ্রহী করবার চেষ্টা করছি, যাতে করে আমদানি নির্ভরতা কমিয়ে আমরা স্বাবলম্বী হতে পারি। কারণ এভাবে আমদানি করে দীর্ঘদিন আমাদের এই অর্থনীতি এটা এফোর্ড করছে না। মাত্র 7 মাস বয়সে একটি সরকার ইতিমধ্যে 30টি খুব খনন, এটা চলমানের মধ্যে 27টি খুব খনন হয়ে গেছে। তো আমরা পথনকশা এটি, আমাদের তো রিসোর্সেস এর কিছু ঘাটতি রয়েছে, আমরা সে কারণে তো বাপেক্সের ইতিমধ্যে 2 রিক্রয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে, অর্থাৎ এটি আগামী সর্বোচ্চ 1 থেকে 1.5 বছরের মধ্যে বাপেক্সের হাতে আসবে। এবং আরো একটি রিক আমরা ক্রয় করতে চাই, যেটা আমরা আশা করছি 2029-30 মধ্যে আমাদের হাতে আসবে। আমরা আমাদের লোকবলের সক্ষমতা বাড়াবার জন্য তাদেরকে বিদেশে প্রশিক্ষণ দিচ্ছি, এবং আমরা টেকনোলজি ট্রান্সফার এবং নলেজ ট্রান্সফারের আওতায় আমরা এই জয়েন্ট ভেঞ্চারগুলোকে ওয়েলকাম করছি, যাতে করে 2030 মধ্যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি। এবং একই সাথে আমরা অফশোর বিডিং রাউন্ড ওপেন করেছি, যেটি নভেম্বর ডেডলাইন, কিন্তু অফশোর বিডিং রাউন্ড থেকে ফল পেতে আসলে আমাদের মিনিমাম 8 বছর লাগবে, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু প্যারালালি আমরা অনশোর বিডিং রাউন্ড, অর্থাৎ স্থলভাগে গ্যাস উত্তোলনের জন্য আমরা পিএসসি ডকুমেন্ট আমরা প্রিপেয়ার করছি, আমরা এখানেও টেন্ডারে চলে যাবো দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ। ওয়ার্কওভারের কাজও তো চলমান, ওয়ার্কওভার কাজও আমাদের যে 3 কোম্পানি সরকারি মালিকানাধীন কোম্পানি তারা নিজেরা যেমন করছে, এবং একই সাথে বিদেশি কোম্পানির সাথে আমরা জয়েন্ট ভেঞ্চারে কাজ করছি।
1: আজ শনিবার রাজধানীর এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি বলেন,
2: আপনারা কিন্তু যা অতীতের কথা তো আমরা আলাপ করি, কিন্তু ভবিষ্যতে যেন এইভাবে প্ল্যান করবেন যেন আরো রিভিশন দরকার না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা খুব মনোযোগ দিয়ে করবেন এবং মানুষের যে প্রয়োজন সেটা দেখবেন, আমাদের যে সম্পদের সীমাবদ্ধতা আছে সেটা খেয়াল রাখবেন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আপনারা রাস্তার পরিকল্পনা নিয়ে আসেন, 1 কিলোমিটার রাস্তা করতে 10-12 কোটি টাকা লাগে। আমি কিন্তু যেটা 10 কোটি বলে সেটাকে আমি কিন্তু 1-2 কোটি দিয়ে করতে পারি, এইটা আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু একটু আগে বললাম, আমরা কিন্তু ধনী দেশ না, আমরা কিন্তু উন্নয়নশীল দেশ বলে আসলে কিন্তু গরিব দেশ, কিন্তু ইউনাইটেড নেশন জাতিসংঘের যে টার্মিনোলজি সেটা ব্যবহার করে আমরা বলি উন্নয়নশীল দেশ, এটা খেয়াল রাখতে হবে।
1: সভায় বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি উল্লেখ করেন,
3: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার গুলশানের নিজের বাসাতে উনি প্রথম সোলার বিদ্যুতের মাধ্যমে সৌর বিদ্যুৎ উনি নিয়ে বাসা চালাবেন, এবং 1 অক্টোবর, এই যে 1 অক্টোবর থেকে ওনার বাসাতেই এটা প্রথম চালু হচ্ছে। আপনাদেরকে ইনু ব্লক এবং সিসি ব্লকের মাধ্যমে করতে হবে, এটা কোনো ব্যর্থই করা যাবে, আমরা বড় রাস্তাগুলোতে পরে আসবো, আমরা এগুলো শুরু করি। এই যে কাঠ পুড়িয়ে যে ইটভাটার ইট তৈরি হয় যেটা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, এরপরে জমির উপরিভাগের মাটি নিয়ে যে ইট তৈরি হয় এখানে আমাদের জমিগুলির ক্ষতি হচ্ছে, সবকিছু বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন যে ইট ভাটাগুলো আস্তে আস্তে আমরা সীমিত আকারে নিয়ে আসবো, এবং ইনুগুলো বা সিসি ব্লকের কাজের পরিমাণটা আমরা বাড়ায় দেবো, এবং ইটের পরিমাণ আরো সীমিত করবার জন্য পাথরের ব্যবহারটা বাড়ানোর ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে গণপূর্ত বিভাগ, তারা কিন্তু 100% তাদের বিল্ডিং এ কিন্তু এখন ইউনোগুলোর দ্বারা তারা সিসি ব্লক। আমাদের কিন্তু এখন এই যে প্রাথমিক বিদ্যালয় নানা কারণে প্রশাসনিক কারণে আমাদের কাছে কিন্তু কিছু হাতছাড়া হয়ে গেছে কিছু বিভাগ, আমি পরবর্তীতে আবার উদ্যোগ নিয়ে আরো 2টি বিভাগ ক্লাস করে আমি রেজুলেশন আবার নতুন করে করিয়ে চেষ্টা করেছি। যাই হোক, আগামী যে প্রাইমারি স্কুলগুলো বা আমাদের যে এই যে হাটবাজারের মধ্যে যে বিল্ডিং গুলো বা উপজেলা পরিষদের যে কমপ্লেক্স ভবন, ইউনিয়ন পরিষদের যে কমপ্লেক্স ভবন, ডিজাইন বিভাগকে অনুরোধ করবো যে আপনারা সিসি ব্লক, যাতে পার্টিশন ওয়াল গুলো সিসি ব্লকের মাধ্যমে করে যাতে করা যায় ব্যাপারে আপনার পদক্ষেপ নেবেন, এটা আমাদের জরুরি। উপজেলা প্রকৌশলীদের একদম গ্রামীণ সড়ক যেটা গ্রামের মাঝখান দিয়ে যেতে 6 ফিট 8 ফিট বা টয়ট্রি যেগুলো আমরা সলিং করি এখন চেয়ারম্যান মেম্বারদের পিএসসি মাধ্যমে বা আরএফকিউ এর মাধ্যমে বা হাটের বাজারের মধ্যে যে রাস্তাগুলো মানুষের চলাচলের জন্য ছোট ছোট ভ্যান গাড়ি চলে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আপনারা মানসিক ভাবে আজ থেকে প্রস্তুতি নেন, কোন ক্রমে এই রাস্তাগুলি আর ইট দ্বারা করা যাবে না। এগুলো আপনাদেরকে অবশ্যই ইউটিউব লোকে যেতে হবে এবং এটা আপনাদের জন্য ধরেন আজ থেকে আইন নির্দেশনা ম্যান্ডেটরি যেটা মনে করেন সেটা ধরে আপনাদেরকে এগোতে হবে। সোলার প্রোটেকশনের ভিন্না ঘাসের ব্যবহারের ব্যাপারে বলেছে, আমরা ব্যাপক হারে ভিন্না ঘাসের ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটি রাস্তার পাশে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি আছে, বৃক্ষরোপণের কর্মসূচিকে ব্যাহত করবে এ ধরনের রাস্তায় আমরা ভিন্না ঘাসে যাবো না। এই জন্য যে জায়গাগুলোতে দেখবেন যে আপনার নদীর তীরবর্তী রাস্তাগুলোতে যেখানে পানির ঢেউ এসে আক্রমণ করতে পারে, যেখানে বন্যার মধ্যে অতিরিক্ত পানির দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোতে আপনার যে কোনো মূল্যে বিন্যা ঘাসে চলে যেতে হবে। এবং বিন্যা ঘাস তৈরির ব্যাপারে আমাদের যে উপজেলা নির্বাহী প্রকৌশলী যে নার্সারি গুলো আছে, এই নার্সারির একটা অংশ আপনার ব্যবহার করতে পারেন বিন্যা ঘাসের চারা উৎপাদনের ক্ষেত্রে, সৌর বিদ্যুৎ উৎপাদন। আমি উপজেলা ইঞ্জিনিয়ারদের অনুরোধ করব, ইতিমধ্যে বাংলাদেশে যে সমস্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন আমাদের একদম রেডি আছে, এটার পরিমাণ হচ্ছে 3,416টি। এই 3,416টি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে 5.5 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য আমরা ইতিমধ্যেই গতকালই মাননীয় মন্ত্রীর অনুমোদন নিয়ে আমরা 119,56,00,000 টাকা মানে 3,50,000 টাকা করে ছাড় করে দিয়েছে প্রত্যেক ইউনিয়নের জন্য, 3,50,000 টাকা। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আগামী 6 মাসের মধ্যে সোলার প্যানেলের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন করে নিজের ব্যবহার করে নেট মিটারিং এর মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ যদি আমরা জাতীয় গ্রিডে দিতে পারি তাহলে ওই প্রতিষ্ঠান বা ওই ব্যক্তি বা ওই পরিবার 10 টাকা 50 পয়সা ইউনিট হিসাবে সরকার তাকে পেমেন্ট করবে।
1: আগামী 19 নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী মডেল খাল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। আজ সকালে রাজধানীর KIB মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সম্মেলন 2026 উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব এমপি একথা উল্লেখ করে আরো বলেন,
4: আমরা এমন কোন কাজের সঙ্গে যুক্ত থাকবো না যাতে করে আপনার ব্যক্তিগত ইমেজ, আমাদের মন্ত্রণালয় অধিদপ্তরের ইমেজ নষ্ট হয় বা ক্ষুণ্ণ হয়, সে ব্যাপারে যেন আমরা সবাই সাবধানতা অবলম্বন করি। আমাদের ওই আগের চিন্তা আগের ভাবনা নিয়ে আমরা যেন কাজ না করি, ধাপ যত কমাবেন কাজের গতি তত বাড়বে। আর ওই যে মানবিক সহায়তার পরিপত্র ইতিমধ্যে কিছু প্রস্তাবনা নিয়ে এসেছিলাম, সেগুলো পরিবর্তন হয়েছে 25,000 থেকে 50,000 টাকা, তারপরে চর অঞ্চলে মেয়েদের লেখাপড়ার জন্য বাইসাইকেল দেয়া, মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিতে চাই ওই পরিবারটাকে যে পরিবারের বাবা বন্যায় হারিয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাবা নাই মা নাই এতিম মেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, জীবনে বিয়ে হওয়ার সে আনন্দটুকু তার জীবনে নেই, এটা যে কত কষ্ট কত বেদনা। আর আমি যেহেতু তৃণমূল থেকে উঠে আসা মানুষ আমি বুঝতে পারি, আমার কাছে যখন যায় তখন আমাদের কাছে সাহায্যের জন্য হাত পাতে, এটি আমাদের জন্য খুব লজ্জাস্কর কষ্টদায়ক। সে কারণে আমরা ওই সমস্ত পরিবারকে বিয়ের সহযোগিতা করতে চাই ওই এতিম মেয়েটার জন্য আশ্রয়। সেখানে দেখা গেছে যে সরকারের খাস জমিতে একটা জায়গায় কতগুলো ঘর বানিয়ে দেওয়া হয়েছে, কার্যকারিতা কতটুকু আমি ঘুরে ঘুরে দেখেছি যে 50% লোক সেখানে আর বসবাস করে না, ভবঘুরের আড্ডা হয়েছে। কেন করে না? করে না এই কারণে যে তার যে গ্রামে সে বসবাস করেছিল সেখান থেকে তাকে যখন তুলে নিয়ে আসা হয়েছে তার সমাজ থেকে সে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেখানে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা থাকে না, যার কারণে তারা সেখানে থাকতে আগ্রহী হয় না। এই জন্য আমরা নতুন ভাবনা ভেবেছি, সে ভাবনাটা আপনাদের কাছে শেয়ার করি। আমরা ওই বাড়িটা বানিয়ে দিতে চাই ওই তার নিজস্ব ভিটা বাড়িতে।
1: বিগত 17 বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছেলে খেলা করে জাতির মেরুদণ্ড দুর্বল করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি আজ কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে SSC পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা উল্লেখ করে আরো বলেন,
5: এমন একটা সময় গিয়েছে যে সময়ে লেখাপড়া বা শিক্ষা এটা যে একটা জাতির জরুরি এটা বিবেচনা করা হয়নি। আমাকে এমন শিক্ষকও বলেছেন যে তিনি খাতা দিয়েছেন পরীক্ষায় লেখার জন্য, সেই খাতায় সে সমস্ত প্রশ্নপত্র যেটা ওই কোশ্চেনটা লিখেছে আর কিছুই লেখে, পরে টেলিফোন আসলো যে তাকেও পাস করিয়ে দিতে হবে। শিক্ষক হতবাক হয়েছে, কোন ক্ষমতাশালী জায়গা থেকে টেলিফোন এসছে যে কিছু লেখা হলেই পাস করিয়ে দিতে হবে। এইভাবে জাতির মেরুদণ্ডকে দুর্বল করা হয়েছে, মানবীয় মেরুদণ্ডকে প্লাস্টিকের মেরুদণ্ডে পরিণত করা হয়েছে বিগত 17 বছর। এবং আন্তর্জাতিক ভাবে আমরা যে প্রতিযোগিতা করব, সেটা ইনফরমেশন টেকনোলজিতে হোক, সেটা সাইবার বিষয়ে হোক বা প্রযুক্তির নানা শাখায়, আমরা সেটার যে প্রতিযোগিতা করব, সেই প্রতিযোগিতা থেকে আমাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্যই শিক্ষা ব্যবস্থা সেইভাবে গড়ে তোলা হয়েছে। সমস্ত শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার ছেলে খেলা করা হয়েছে। আমরা কি পিছিয়ে থাকা জাতি? নিশ্চয়ই নয়। আমরা পৃথিবীর নানা জায়গায় আমাদের যে সমস্ত মেধাবী ছেলেরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউশনে পড়েছেন, সেখানে খুব সুনাম অর্জন করছেন, কেউ ধান গবেষণায় কৃতিত্ব লাভ করেছেন, কেউ নতুন করে ড্রোন বানানোর কৃতিত্ব লাভ করছেন, নানা ধরনের বৈজ্ঞানিক কারিগরি এবং কৃষিতে ব্যাপক অবদান রাখছেন আমাদের ছেলেরা যারা বিদেশে লেখাপড়া করেছে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তাহলে আমরা আমাদের এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয়, আমাদের যে কলেজ, আমাদের যে স্কুল, এটাকে আমরা আরো বেশি ডেভেলপ করা, বিকশিত করা, আরো বেশি ইকুইপড করা, আরো বেশি দক্ষ কেন আমরা করছি না, এটা আমাদের করতে হবে। বর্তমান সরকার যতটুকু রেজাল্ট হওয়া দরকার মেধার ভিত্তিতে তার উপরেই ফলাফল দিচ্ছে, এটাই হওয়া উচিত। একটা ছেলে পড়াশোনা করেনি, তাকে যদি বেশি নম্বর দেন সে জাতির কাছে কি অবদান রাখবে? এখন সেই জিনিসটি আর নেই।
1: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা সৈয়দ ফাহাদ্দেস, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
6: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
7: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা। গ্রন্থনা ও উপস্থাপনায় রওনক জাহান।

0: ইলশেগুড়ি ইলশেগুড়ি ইলিশ মাছের ডিম, ইলশেগুড়ি ইলশেগুড়ি দিনের বেলায় হিম। শ্রোতা বন্ধুরা, ছড়ায় ছড়ায় বলছিলাম ইলিশ মাছের কথা, যার স্বাদ, ঘ্রাণ, বর্ণ, আকার, আকৃতির অতুলনীয় সৌন্দর্যে মুগ্ধ বাংলা ও বাঙালি শুধু নয়, সব প্রান্তের ইলিশ প্রেমী মানুষেরা। বাংলার ঘরে ঘরে আবহমান কাল থেকেই ইলিশের কদর। জাতীয় মর্যাদার প্রতীক ইলিশ শুধু জাতীয় মাছই নয়, জাতীয় সম্পদও বটে। এই জাতীয় সম্পদ ইলিশকে নিয়ে আজ আমরা সাজিয়েছি ঐতিহ্যভিত্তিক প্রামাণ্য আবহমান বাংলার আয়োজন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছায় স্বাগত। মাছের রাজা ইলিশ, পদ্মার ইলিশ, রূপালী ইলিশ, বড় ইলিশ, এমনি বহু বিশেষণে সমৃদ্ধ মাছটি কেবল বাঙালির গর্বই নয়, এদেশের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যেও অন্যতম। নোনা পানির মাছ ইলিশকে বঙ্গোপসাগরের পাশাপাশি নদী ও মোহনাতেও পাওয়া যায়। বলা হয় বাংলাদেশের প্রায় 100 নদীতে ইলিশ মাছ পাওয়া যায়। বাংলাদেশের উপকূল থেকে মধ্যভাগ পর্যন্ত প্রায় সব এলাকাতেই দেখা মেলে ইলিশের। তাই তো নদী বা সাগরের সকল প্রতিকূলতাকে জয় করে যারা ইলিশ মাছ তুলে আনেন তারা হলেন জেলে সম্প্রদায়। তাদেরই একজনের সাথে কথা বলেছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ কাউসার শেখ। আসুন তাহলে শোনা যাক।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি এখন রয়েছি মাওয়াঘাটে, একদম পদ্মা নদীর মাঝে একজন জেলের নৌকায়। আমি তার সঙ্গে এখন কথা বলবো। আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন।
2: সালাম আলাইকুম, আমার নাম ভোজি আলম।
1: আপনার বাড়ি কোথায়?
2: আমাদের বাড়ি সিঙ্গারাডি, কনকসার।
1: আপনি কতদিন ধরে এই মৎস্যজীবী হিসেবে কাজ করছেন বা মাছ ধরছেন?
2: আমি ধরছি হলে ধরেন আজ থেকে 15-25 বছর ধরে মাছ ধরি, বেশ করি।
1: আপনি মূলত কি মাছ বেশি ধরেন?
2: আমি বেশিরভাগ ইলিশ মাছ বেশি ধরি।
1: এই ইলিশ মাছ চেনার উপায় কি?
2: চেনার উপায় হলে ধরেন এই আশ্বিন মাস হইতে বেশিরভাগ এই মাছটা উত্তরণ হয়। উত্তরণ হইতে হলে আশ্বিন কাতে আগুন পৌষ মাসে একটা পুরো ভরপুর মাছটা থাকে।
1: এই পুরো ভরপুর মাছটা থাকার সময় এখন অনেকে অনেক ধরনের মাছ, যেমন পদ্মার ইলিশ এক ধরনের বা অন্য জায়গার ইলিশ এক ধরনের, এই মাছটা কিভাবে, যারা আপনাকে শুনতেছে এই মুহূর্তে, তারা কিভাবে চিনবে, যদি মাছের বিবরণটা আপনি একটু দেন।
2: বিবরণটা হইলে ধরেন পদ্মার যে মাছটা, এই মাছটা ধরেন একবারে যদি পাক করে তাহলে সুস্বাদ লাগবে।
1: বর্তমান যুগে
2: এই কারণে ইলিশ মাছটার দামটা বেশি।
1: আপনার কাছে কি মনে হয়, একটা সময় তো অনেক ইলিশ মাছ ছিল, এখন ইলিশ মাছ নাই কেন?
2: নাই কেন মানে অনেক হলে ধরেন আগের যে ইটা ছিল এইটা নাই, এখন বর্তমান যুগে এই যে অভিযানটা দেওয়ানো ইলিশ মাছটা কিছু অবদান হইতাছে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।

0: জেলেদের জালে মাছ ধরা পড়ার পরে তা চলে যায় বিভিন্ন মাধ্যম হয়ে হাটে বাজারে। কিন্তু এই বাজারে গিয়ে সবাই পদ্মার ইলিশ খোঁজেন, পদ্মা না পেলে অন্তত চাঁদপুর বা বরিশালের ইলিশ দাও, কিন্তু চট্টগ্রামের ইলিশ নেব না। এরকম বলার মূল কারণ হল নদী। যেসব নদীর পানি পলি প্রবাহ আছে সেখানকার ইলিশই সকলের পছন্দ। ইলিশের মূল বৈশিষ্ট্য হল এটি তৈলাক্ত, চর্বিযুক্ত, এর মাংস নরম ও সুস্বাদু। এই মাছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে, যা কিনা মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। আর এসব বৈশিষ্ট্যের কারণেই এই মাছকে রাজার সাথে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ করে তুলেছে। বাংলাদেশের বাজারে ছয় ধরনের ইলিশ পাওয়া যায়। এগুলো হল পদ্ম ইলিশ বা রূপালী ইলিশ, চন্দনা ইলিশ, খয়রা ইলিশ, গুড়তা ইলিশ, বড় চৌকো ইলিশ ও চৌকো ইলিশ। নদীর ঘাটেই আমাদের প্রতিনিধির সাথে দেখা মেলে ক্রেতাদের।
1: আমরা এখন রয়েছি মাওয়া ঘাটে, একজন ক্রেতা যিনি ইলিশ মাছ কিনছেন, এছাড়াও বিভিন্ন ধরনের মাছ কিনছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আপনার নাম এবং পরিচয়টি বলবেন।
2: আমার নাম জোসনা আহমেদ।
1: আপনি এখানে কতদিন ধরে আসেন মাছ কিনতে?
2: এই দীর্ঘ এক বছর ধরে আসি।
1: আপনি এখানে আজকে যে মাছ কিনলেন, আপনি, আমি দেখলাম আপনি ইলিশ মাছ কিনলেন, কাতলা মাছ কিনলেন। যদি ইলিশ মাছ প্রসঙ্গে বলি, পদ্মার ইলিশটা কি আপনি দেখেন, মানে কোন সাইডটা দেখেন এবং সেটা দেখে কি মনে হয় আমাকে যদি একটু বিস্তারিত বলতেন?
2: পদ্মার মাছটা একদম দবদবে সাদা থাকে, প্লাস এটার ই থাকে আপনার একটু মোটা চড়া। আপনার চিটাঙ্গের মাছটা থাকে একবারে লম্বা কালো।
1: আপনার কাছে যদি জানতে চাই যে কোন মাছের স্বাদ কেমন, সেক্ষেত্রে আপনি যেহেতু মাওয়াঘাট থেকে মাছ কিনছেন, সেক্ষেত্রে মাওয়াঘাটের মাছ সম্পর্কে যদি জানতে চাই কি বলবেন?
2: মাওয়াঘাটের মাছ অসাধারণ, আর মাওয়াঘাটের মাছ আপনি অনেক ভালো, এটা একদম অরিজিনাল, টাটকা পাওয়া যায়।
1: আপনি কি কখনো ছোট ইলিশ বা জাটকা ইলিশ কিনেন বা কাউকে কিনতে পরামর্শ দেন?
2: জি না, আমি জাটকা খাইও না, আমি কিনিও না, আমি বড় ইলিশ মাছ পছন্দ করি, আমি বড় ইলিশ মাছ কিনি।
1: ধন্যবাদ আপনাকে।
0: আমাদের প্রাকৃতিক সম্পদগুলোর মধ্যে অন্যতম রূপালী ইলিশ দেখতে অন্য সব মাছ থেকে সম্পূর্ণই ভিন্ন। এই মাছের দেহ বেশ চাপা ও পুরু, মাথার উপরিতল পুরু চামড়ায় ঢাকা, শরীর সুবিন্যস্ত আর মাঝারি আকারের আঁশে ভরা থাকে। বিচরণ ক্ষেত্রও ব্যাপক, নদী ও মোহনা ছাড়াও সমুদ্রে এরা পারস্য উপসাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, ভিয়েতনাম, চীন সাগর পর্যন্ত বিস্তৃত। শাতিল আরব, ইরান, ইরাক, ইউফ্রেট্রিস ও টাইগ্রিস, ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় নদীসমূহ, পাকিস্তানের সিন্ধু, মায়ানমারের ইরাবতী এবং বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী ইলিশের আবাসস্থল। এই ইলিশকে যারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেন তারা হলেন মৎস্য ব্যবসায়ী। এবারে শুনব একজন মৎস্য ব্যবসায়ীর কথা।
1: আমরা এখন কথা বলবো একজন ইলিশ ব্যবসায়ীর সঙ্গে। আপনার নাম এবং পরিচয়টি বলবেন।
3: আমার নাম মোহাম্মদ রাজীব মির্ধা, আনন্দজন, গ্রাম দক্ষিণ মেদিনীপুর ইউনিয়ন, জেলা মুন্সিগঞ্জ।
1: আপনি কত বছর ধরে মাছের ব্যবসা করেন, বিশেষ করে ইলিশ মাছের?
3: আমি প্রায় 2002 সাল থেকে শুরু করছি। এখন
1: ইলিশ মাছ সম্পর্কে তো আপনার বিস্তর জ্ঞান রয়েছে। আমরা অনেক সময় দেখি বাজারে বিভিন্ন ধরনের ইলিশ মাছ। আপনার কাছে যদি জানতে চাই যে ইলিশ মাছের বিভিন্ন প্রকারভেদের মধ্যে কোন ইলিশ মানে সব থেকে সুস্বাদু এবং কি ধরনের মাছ আমরা কিভাবে বুঝবো, এটা চেনার কি উপায়?
3: সবচেয়ে সুস্বাদু বলতে ছোট বড় সবাই জানে পদ্মা ইলিশ। পদ্মা ইলিশের মধ্যে সুস্বাদু ইলিশ আর হয় না। পদ্মা ইলিশ যেমন আপনার এটা রূপালি কালার হবে, মাছটা দেখতে খুব চকচক করবে, চোখ গুলো থাকবে কালো কালো। আর যেমন দূরগুলো ইলিশ মাছ, চিটাঙ্গের মাছ, মাছটি হবে আপনার ডিম ছাড়া, ওগুলো হবে লাম্বা প্রকৃতির মাছ, স্বাস্থ্যটা গাদা মোটা কম হবে। বরিশালের মাছ মোটামুটি ভালো, বরিশাল, চাঁদপুর এদিকের মাছ অনেক মোটামুটি সুস্বাদু মাছ।
1: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য।
0: খুবই স্পর্শকাতর মাছ ইলিশ জেলেদের জালে ধরা পড়ার পরে খুব অল্প সময়ই বেঁচে থাকে। স্বাদুপানির মাছ ইলিশের বিচরণস্থল হওয়া চাই দূষণমুক্ত। আবার স্বাদু পানির সঙ্গে নোনা পানির মিশ্রণে যে জীবনকণিকা জন্ম নেয় তা ইলিশের পছন্দের খাবার। এ কারণে পদ্মার ইলিশ অন্য যে কোনো নদীর চেয়ে অধিকতর সুস্বাদু হয়ে থাকে। তবে জাটকা ধরার ফলে অনেক ক্ষেত্রেই ইলিশের উৎপাদন ব্যাহত হয়। ইলিশ নিয়ে আড়ত মালিকরা কি ভাবছেন শুনব মাওয়া মৎস্য আড়ত সমবায় সমিতির সভাপতির কথা।
4: আমার নাম জীবনচন্দ্র দাস, আমার বাড়ি মাওয়া।
1: এখানে কতগুলো দোকান রয়েছে?
4: হ্যাঁ, এখানে আমাদের আড়ত আছে 29টা, আর ক্রেতা আছে অনেক, জেলে আছে অনেক।
1: এই যে আড়তে কি কি ধরনের মাছ বেশি বিক্রি হয় এবং কম বিক্রি হয় সেটা দুই ধরনের হতে পারে, আপনি একটু বিস্তারিত বলেন।
4: আমাদের এখানে ইলিশ মাছটা বেশি বিক্রি হচ্ছে বর্তমানে, তারপরে নদীর বিভিন্ন রকমের মাছ বিক্রি হয়, তারপরে আপনার যে আমাদের বিভিন্ন এলাকার থেকে মাছ আসে, মনে করেন খুলনা থেকে চিংড়ি মাছ আসে, তারপরে ওই ভোলা থেকে, চাঁদপুর থেকে, বরিশাল থেকে, তারপরে কুয়াকাটা, তারপরে আপনার গলাচিপা, তারপরে পাথরঘাটা, এই সব অঞ্চল থেকে আমাদের ইলিশ মাছ আসে। আমরা এই ইলিশ মাছটা এই সিজনে বেশি বিক্রি করি, বা রামগতির মাছ আমাদের এখানে আছে, নোয়াখালীর মাছও আছে, চিটাগাঙের মাছও আছে, আমাদের বিভিন্ন এলাকার থেকে মাছ আসে, আমরা বিভিন্ন এলাকার মাছে আমরা এখানে বিক্রি করি।
1: ইলিশের কথা যখন উঠলো, যদি মাওয়া বা পদ্মার ইলিশের একটা চাহিদা আছে বাংলাদেশের মানুষের কাছে, পদ্মার ইলিশের চাহিদা অনুযায়ী আপনার আড়তে কি ধরনের কেমন মাছ আসে এবং সেটা আপনারা কি দামে বিক্রি করেন?
4: অন্যান্য জায়গার ইলিশের থেকে আমাদের পদ্মার ইলিশটার দাম কেজি প্রতি 100-200 টাকা বেশি।
1: আপনার কাছে যদি জানতে চাওয়া হয় যে এই যে জাটকা মাছ ধরা বা জাটকা মাছ খাওয়া, এই প্রসঙ্গে যদি তাদেরকে সতর্কতা সূচক কিছু বলতে হয় কি বলবেন?
4: জাটকা মাছ মনে করেন যদি এটা ধরা না পড়ে তাহলে ইলিশ মাছটা অনেক বৃদ্ধি পাইব, তাতে ইলিশ ভরপুর হবে, বাংলার জনগণ আমরা খাইয়া পুষাবো, দামও কম পাইব, আমরা সবাই খেতে পারবো, গরিব বড় লোক সবাই খেতে পারবো।
1: ধন্যবাদ আপনাকে।
0: ইলিশের জীবনের বড় অংশ কাটে সাগরের নোনা পানিতে। পূর্ণবয়স্ক ইলিশের যখন ঘর সংসার করতে ইচ্ছে হয় তখন সে নদীতে চলে আসে। নদীতে ডিম ছেড়ে বাচ্চা ফুটানোর পর আবার চলে যায় সাগরে। এ সময় ঝাঁকে ঝাঁকে ইলিশকে দেখা যায় চলে আসতে। পানির তাপেই ইলিশের ডিম ফুটে বাচ্চা হয়। নদী এবং নদীর মোহনা হল ইলিশের প্রাকৃতিক হ্যাচারি। ইলিশের প্রজনন মৌসুম সেপ্টেম্বর অক্টোবর, আবার কিছু কিছু প্রজাতি আছে যারা ডিম পাড়ে ফেব্রুয়ারি ও মার্চ মাসে। ইলিশ পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, আবার খাবার মেনুতে ইলিশ থাকলে বাকি সব নস্যি। ইলিশের স্বাদ নিয়ে বৈজ্ঞানিক তর্কের আগে বলতে হয় রাঁধুনির হাত নাকি অনেক স্বাদের উৎস, কথাটা ইলিশের ক্ষেত্রেও প্রযোজ্য। ভালো রাঁধুনিরা বলেন ইলিশ দিয়ে যে কত পদ তৈরি হয় তা মনে রাখা কঠিন। হোটেল রেস্তোরাঁতে যারা ইলিশ রান্না করেন তারা কি বলেন, মানুষের চাহিদাই বা কেমন? শুনব মাওয়াঘাটের একজন রাঁধুনির কথা।
1: ভাই, আপনার নাম এবং পরিচয়টা একটু বলবেন।
5: নাম হচ্ছে মোহাম্মদ বিপ্লব হোসেন, বাড়ি হচ্ছে নোয়াখালী, নোয়াখালী হাতিয়া। এখানে থাকি প্রায় 4-5 বছর হয়েছে এই রেস্টুরেন্টে কাজ করি।
1: আপনি যে এই রেস্টুরেন্টে কাজ করছেন, আপনি যে দেখছি আপনি ইলিশ ভাজছেন, আপনি কি কি আইটেম তৈরি করেন?
5: যে ইলিশ লেজ ভর্তা করে দিই, তারপর আপনার পেঁয়াজ ভর্তা আছে, সালাদ আছে, তারপরে টাকি ভর্তা, শুটকি ভর্তা, তারপরে আপনার চিংড়ি ভর্তা আছে, কোরালের ভর্তা আছে, বাইলা মাছের ভর্তা আছে, অনেক ভর্তা আছে ইত্যাদি।
1: ইলিশের কোন কোন পদ মানুষ বেশি পছন্দ করে?
5: ইলিশের সবচেয়ে আপনার জনপ্রিয় হচ্ছে ইলিশ লেজ ভর্তা, মা জন এটাই সেরা,
1: এটা খুব পছন্দ করে,
5: এটা এটার জন্য অনেক মানুষ আছে, প্রায় আপনার প্রতিদিন হাজার মানুষ আসতেছে। অফ ডে গুলোতে আপনার লোক বেশি, শুক্রবার শনিবার বৃহস্পতিবার থেকে মানুষের ভিড় লাগে দিকে।
1: আচ্ছা, কোন সাইজের ইলিশ সব থেকে বেশি স্বাদের বা খেতে মজা লাগে?
5: 600 গ্রাম।
1: আচ্ছা, যারা হচ্ছে আপনার এখানে খেতে আসে তাদেরকে আপনারা কেমন সার্ভিস দেন?
5: যথেষ্ট সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি।
1: আচ্ছা, আপনার কাছে শেষ অংশে জানতে চাইবো যে এইখানে আসতে হলে কিভাবে ঢাকা থেকে আসবে?
5: ঢাকাতে তো একবার সহজ, আপনার কদমতলি আসলে একদম মাওয়ার গাড়ি পাওয়া যায়, রিক্সায় আসা যায়, বাসে আসা যায়, মাওয়ার কথা বললে, মাওয়া ফেরিঘাট বললে চলে আসতে পারবেন সোজা।
1: এই মুহূর্তে বাংলাদেশ বেতারের অসংখ্য শ্রোতা আপনাকে শুনছে, সবাইকে ইলিশ খাওয়া প্রসঙ্গে কি বলবেন আপনি?
5: ইলিশ খাওয়া কি বলবো, ইলিশ খাওয়া তো খাচ্ছে সবাই, ইলিশ অনেক ভালো খাইবো। আর এটা খুব ফেমাস একটা মাছ, ঠিক আছে, প্রতিদিন অনেক মাছ তো যাচ্ছে খাচ্ছে মানুষে, আর এটা অনেক চাহিদা বেশি।
1: ধন্যবাদ আপনাকে।
0: ইলিশের রেসিপির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইলিশ ভাজা, সর্ষে ইলিশ, দই ইলিশ, ইলিশ পাতুরি, কাবাব, ভর্তা, লেজের ভর্তা, মালাইকারি, কোপ্তা, বড়া, ঝোল, ভাপা, কোরমা, দোপেয়াজা, আরও কত কি। ইলিশের ডিমও খুব সুস্বাদু। শ্রোতা বন্ধুরা, নদীর ঘাটে রেস্টুরেন্টগুলোতে প্রতিদিন বহু মানুষ আসেন ইলিশ মাছ খেতে। তেমনি একজন খাদ্যরসিক ক্রেতার কথা শুনতে শুনতে শেষ করব কথামালা। সাথে আছেন কাউসার শেখ।
1: আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, দেখছি একজন ক্রেতা তিনি এখানে খাওয়া দাওয়া করছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আপনার নাম এবং পরিচয়টি একটু বলবেন।
6: আবির হোসেন, আমার বাসা ঢাকায়। আমি ঢাকা থেকে এসেছি এখানে ইলিশ মাছ খেতে।
1: আমি তো দেখতে পাচ্ছি যে আপনি ইলিশের অনেকগুলো আইটেম নিয়েছেন। আপনার কি কি আইটেম ইলিশের পছন্দ?
6: এখানে আসলে বেসিক্যালি শুধু ইলিশ মাছই পাওয়া যায়, এবং ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের লেজ ভর্তা, এগুলোই বেসিক্যালি সবাই এগুলো খেতে আসে। এছাড়া ডিফারেন্ট কোনো কিছু নেই, এবং তা আপনি মাছ চুজ করবেন এবং তারা আপনাকে এটা সুন্দর করে খেতে পরিবেশন করবে।
1: আপনি রেস্টুরেন্টে এসেছেন, মাওয়াঘাটে এসেছেন, বাসায় কি এইভাবে খাওয়া হয় যে একটু আয়োজন করে বন্ধু বান্ধব নিয়ে, কিংবা হচ্ছে একটু লেজ ভর্তা করে, এইভাবে কি হয় কিনা?
6: বাসায়ও তো ইলিশ মাছ সবসময় খাওয়া হয়, যেহেতু বললাম আমাদের দেশের বাড়িও মুন্সিগঞ্জ, ঠিক আছে, ওই সাইডে দেখা যায় ওখানেও অনেক ইলিশ মাছ ধরা পড়ে এবং অনেক ইলিশ মাছ আসে। এখানে আসলে ফ্রেন্ড সার্কেল নিয়ে বা ভাই বাবা আমাদের কাজিনদের নিয়ে একসাথে আসা হয়। আমাদের থেকে দূরত্ব এটা খুব বেশি না, হয়তো 25-30 কিলো, তো একটা বাইক রাইড ইজ লাইক 1 ঘন্টার রাইড এখানে আসা যায়। তো ছুটির দিনে বা আমাদের যেদিন অফ ডে থাকে তখন আমরা দেখা যায় বাইক নিয়ে বা গাড়ি নিয়ে চলে আসি ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে। দুপুরে লাঞ্চে যদি আমরা মানে বাসায় না করে বাইরে করি, দেখা যায় বাসা সবাই একটু মানে রান্নাবাড়া আজকে বন্ধ রাখলো, তো এই তো ভাত মাছই তো খাওয়া হইতেছে, এর চেয়ে বেশি আর কিছু না।
1: ধন্যবাদ আপনাকে।
0: উৎসব যেমন ইলিশ ছাড়া পূর্ণ হয় না, তেমনি ইলিশ নিয়ে আয়োজন হয় মেলারও। কবি সাহিত্যিকরা রচনা করেন কবিতা, ছড়া, প্রবন্ধ, রচিত হয় গান। আসুন সেরকমেরই একটি গানের সুরে রেশ নিয়ে আজকের মতো ঝাঁপি বন্ধ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন তাহলে শোনা যাক গানটি।

ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্য ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান আবহমান বাংলা এখানে শেষ হল। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন রওনক জাহান, সম্পাদনায় মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফারজানা এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ সরওয়ার মোর্শেদ। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে শ্রোতাদের অনুরোধের পল্লিকীতির অনুষ্ঠান পরাণের গান।

আশ্বিনের এই চমৎকার মিষ্টি রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত পছন্দের আয়োজন পরাণের গানে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। পুরোটা সময় জুড়ে সাথে আছে আমি আহসান হাবিব বাপ্পী।

প্রিয় বন্ধুরা, প্রিয় মানুষ দূরে চলে যাওয়ার উপক্রম হলে বা দূরে থাকলে মনে তৈরি হয় গভীর শূন্যতা, বিরহ ও দীর্ঘশ্বাস। আজকের অনুষ্ঠানের প্রথম গান ও কেউ বন্ধু কাজল ভ্রমরারি। গানটির উপজীব্য গ্রামীণ নারীর নিখাত প্রেম, আকুলতা, প্রিয়জনের বিরহে কাতর মন, কালো ভ্রমরের মতো চঞ্চল প্রিয় মানুষের ফিরে আসার প্রতীক্ষা, তার প্রতি গভীর অনুরাগ এবং না পাওয়ার বেদনার কথা এই গানে প্রকাশ পেয়েছে। গানটি পল্লীকবি জসিমউদ্দিনের কথায় ও সুরে রচিত হয়েছে। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন পারভীন আক্তার, পারভেজ পাভেল ও মেহেদী হাসান মামুন, ঘিওর মানিকগঞ্জ থেকে। চলুন বন্ধুরা, শুনে আসি আপনাদের পছন্দের গান রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে।

তোমারে লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দেরে। গানটি বাংলা লোকসাহিত্যের এক অনন্য সৃষ্টি, যা মূলত রাধাকৃষ্ণের চিরন্তন প্রেমলীলা ও বিরহ চেতনাকে কেন্দ্র করে রচিত। লোকসঙ্গীতের ঐতিহ্য অনুযায়ী এখানে প্রাণবন্ধু কালিয়া হলেন সৃষ্টিকর্তা, আর ভক্ত হলেন জীবাত্মা। জাগতিক মায়া কাটিয়ে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার জন্য ভক্তের যে আকুল কান্না, গানটিতে সেই সুফি বা বৈষ্ণব দর্শনের প্রতিফলন রয়েছে। আর এই গানটির গীতিকাব্যকার ও সুরকার কানাইলাল শীল। গানটি শোনার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন তানজিলা সাথী, উত্তর বাসাবু ঢাকা থেকে, আবুল কালাম মীর, মনোয়ারা বেগম, ধিতপুর ভালুকা ময়মনসিংহ থেকে। তো চলুন বন্ধুরা, আমরা শুনে আসি আপনাদের পছন্দের গানটি নীনা হামিদের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, শুনছেন আপনাদের প্রিয় আয়োজন পরাণের গান, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই অনুষ্ঠানে আপনার পছন্দের গান শুনতে চাইলে মনের কথা জানাতে আমাদেরকে লিখতে পারেন। লেখার ঠিকানা প্রযোজক পরাণের গান, বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। আমাদেরকে ইমেল করতে পারবেন, ইমেল করার ঠিকানা হচ্ছে paranirgan.bb@gmail.com। এই ঠিকানাতে প্রেমের আনন্দ যেমন স্বর্গীয়, তার বিরহ ও অন্তর্দাহ তেমনি তীব্র। ইটের চুল্লিতে যেভাবে বাইরে থেকে আগুন দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে তীব্র কয়লার উত্তাপে ইট পুড়ে লাল হয়ে ওঠে। প্রেমিকের বুকটাও ঠিক সেভাবে প্রিয় মানুষের দেওয়া বিরহের আগুনে পড়ে। এ আগুন নেভার নয়, এ আগুন মানুষকে ভেতরে ভেতরে পুড়িয়ে খাঁটি সোনা বানানোর আগুন। প্রিয় বন্ধুরা, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের সৃষ্টি বন্দে মায়া লাগাইছে পীড়িতে শিখাইছে। এই গানটি মূলত পরম সত্তার সাথে মানবাত্মার মিলন ও বিরহের এক চিরন্তন আখ্যান। সাধারণ প্রেম দৃষ্টিতে এটি প্রেম ভালোবাসার গান মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে সুফি ও বাউল দর্শনের আধ্যাত্মিক ব্যাকুলতা, যেখানে বন্দে বা প্রিয়জন হলেন স্বয়ং সৃষ্টিকর্তা আর সাধক হলেন তাঁর প্রেমের কাঙাল। আর এই গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন ঢাকা থেকে এম আলম, গাজীপুর থেকে শামী মাকুন্দ এবং খুরশেদ আলম, ফারুক আহমেদ লাকি লাবি বদিশা উলিপুর কুড়িগ্রাম থেকে। তো চলুন বন্ধুরা, গানটি শুনে আসি আশিকের কণ্ঠে।

কেন পিরিতি বাড়াইলে রে বন্ধু, ছেড়ে যাইবা যদি। গানের মূল সুরটি আমাদের মনে করিয়ে দেয়, প্রেমের দহনের চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক হল প্রেমের নামে পাওয়া প্রতারণা। যে মানুষটি জীবনের পুরো আকাশ জুড়ে ছিল, তার আকস্মিক প্রস্থান পুরো পৃথিবীকে এক নিমিষে মরুভূমি বানিয়ে দেয়। প্রেমে আমরা আবারও শুনব শাহ আব্দুল করিমের গান, বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গান। এই গানটি যারা শুনতে চেয়েছেন তাদের নামগুলো বলি। গানটি শুনতে চেয়েছেন জাহাঙ্গীর আলম, নুরুল আলম ও ফারুক, ভেন্ডারবাড়ি উলিপুর থেকে, জিয়ারুল মণ্ডল, অনাথ বন্ধু বিশ্বাস, কেন্দুয়া, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। আর এই গানটি আমরা শুনব দিলরুবা খানের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, কি অপূর্ব আমাদের এই বাংলাদেশ! বাংলাদেশ নদীমাতৃক দেশ। এখানকার নদীগুলোর রূপালী জলরাশি, শান্ত স্রোত আর বাঁকিয়ে বাঁকিয়ে বয়ে চলার দৃশ্য মানুষের মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। আর এরকমই একটি গান রূপালী নদীর রূপ দেখাতোর হইয়াছে পাগল। গানটিতে নদীর এই মায়াবী রূপের প্রতি মানুষের যে চিরন্তন ও অকৃত্রিম মুগ্ধতা, তা অত্যন্ত সহজ ভাষায় প্রকাশ পেয়েছে। আর এই কালজয়ী গানটির গীতিকাব্যকার আনিসুল হক চৌধুরী, সুরকার সত্য সাহা। গানটি শোনার জন্য আমাদেরকে যারা লিখেছেন তারা হচ্ছেন মোহাম্মদ জুয়েল মিয়া, আবিদ, কাউসার, জিবা, ফাহিমা, আয়েশা, হাসিব ও তুবা। লিখেছেন আপনারা ভালুকা ময়মনসিংহ থেকে। মেহেদী হাসান মামুন, শামীম, সানা ও আজিজ খান দৌলতপুর মানিকগঞ্জ থেকে, এম জুলফিকার আলী ভুট্টো, ওসমান পল্লী, মানিকছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে, আলু আহমেদ, এম জামাল আহমেদ সুবর্ণ, বাড্ডা, ঢাকা থেকে।

0: আহা বন্ধুরা, সত্যিকার অর্থেই এমন মায়াবী একটা চমৎকার রাতে যখন এই গানগুলো আমরা শুনি, তখন মনটা সত্যি দূরে কোথাও হারিয়ে যায়, প্রিয় মানুষের কথা মনে পড়ে খুব বেশি করে, তাই না? আর গানটি আমরা শুনছিলাম মরমী শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে। এবারে আরও বহুল প্রচলিত একটি গান, যে গানটি আমরা বারবার শুনেছি। গানটিতে যাওয়ার আগে যে কথা বলতে চাই, সাধক তার জীবনের পরম সৃষ্টিকর্তাকে মনের মানুষ হিসেবে অভিহিত করেছেন, যার সান্নিধ্য পাওয়ার জন্য তার মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। চাতক পাখি যেমন বৃষ্টির এক ফোঁটা পানির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকে, সাধকও তেমনি সেই কালো শস্যী বা সৃষ্টিকর্তার চরণে নিজেকে সঁপিয়ে দিতে সারাদিন ব্যাকুল হয়ে অপেক্ষা করে। প্রিয় বন্ধুরা, আমাদের কাছে এমনি এক গানের অনুরোধ এসেছে যে গানের প্রতিটি লাইনে রয়েছে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার কথা। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের ওশনে, শুনব এবারে আপনাদের পছন্দে এই লালন গীতি। আর গানটি যারা শুনতে চেয়েছেন তারা হচ্ছেন মোহাম্মদ আনোয়ার হোসেন রিজবী, আব্দুর রহমান লুৎফর জোয়ারদার, আনোয়ার সুলেমান আশিস, আব্দুর রহমান কাশিয়ানী গোপালগঞ্জ থেকে, শুনতে চেয়েছেন ফকির শফিক হাসান টুটুল ভাঙা ফরিদপুর থেকে। তো চলুন বন্ধুরা আমরা শুনি গানটি ফরিদা পারভিনের কণ্ঠে।
1: মিলন হবে কত

প্রিয় বন্ধুরা, সময় বলছে শেষ গানে যাওয়ার। তবে শেষ গানে যাওয়ার আগে বলতে চাই, ভাওয়াইয়া গানের সুরের টান যেন উত্তরবঙ্গের বিস্তীর্ণ মাঠ, নদী আর উদাস করা বাতাসের প্রতিধ্বনি। প্রকৃতির এই উদাসীনতা বিরহী মনের কষ্টকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমাদের আজকের আসরে শেষ গান গাড়িয়াল বন্ধুরে। এই গানে গাড়িয়াল বন্ধুর প্রতি এক গ্রামীণ নারীর অন্তরের টান প্রকাশ পেয়েছে। গানে গরুর গাড়ির চালক হলেন একজন নারীর প্রিয়তম স্বামী বা প্রেমিক যখন জীবিকার তাগিদে দূর দেশে চলে যান, তখন গ্রামীণ নারীর নিঃসঙ্গ জীবনে যেন তীব্র হাহাকার ও একাকিত্ব নেমে আসে। আর এই গানটির গীতিকাব্যকার ও সুরকার শাব্দুল করিম। গানটি শোনার জন্য আমাদেরকে লিখেছেন জাকির হোসেন জীবন, রাসেল শিকদার, মোবারক হোসেন ফনি, যশোর থেকে। আমরা আপনাদের পছন্দের গানটি শুনব ফেরদৌসী রহমানের কণ্ঠে।

প্রিয় বন্ধুরা, শেষ কথায় যে গানটির কথা বলছিলাম, একটু ত্রুটির কারণে এই গানটি আপনাদেরকে শোনাতে পারছি না, তবে নিশ্চয়ই আগামী সপ্তাহে কোনো এক সময় আপনাদেরকে এই গানটি শোনাবো। তো শেষ করব আজকের পরাণের গান। শেষ করার আগে জানিয়ে যাই, পরাণের গান গ্রন্থনায় ছিলেন পপি দাস, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি, সম্পাদনায় আব্দুল আওয়াল, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুরোধের পল্লীগীতির অনুষ্ঠান পরাণের গান। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নেসার উদ্দিন আয়ুব। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ প্রদানের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি আজ তেজগাঁওয়ে তার কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর গভর্নিং বডির সভায় এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে। এ লক্ষ্যে তিনি এনএসডি এর গভর্নিং বডিকে দ্রুত প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে বিভিন্ন মন্ত্রণালয়ের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের যুব সমাজের দক্ষতা উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে নানা ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হলেও যথাযথ সমন্বয়ের অভাবে এসব প্রশিক্ষণ ও সনদ অনেক ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, ফলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এসব সনদের বিপরীতে দেশের তরুণ প্রজন্ম কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে বিশ্ব নেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক আজ প্রধানমন্ত্রী জাতিসংঘ আয়োজিত এসডিজি মোমেন্ট অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী তার বার্তায় এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, আগামী সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে আজ থেকে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হল। কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেন, এর ফলে শিল্প কারখানার উৎপাদন কার্যক্রম সচল হবে, বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং দেশের অর্থনীতি আরও গতিশীল হবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই নতুন বেতন কাঠামো তিন ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে নবম ও চতুর্থ গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারী ৫০% হারে পাবেন। এই অর্থ গত ৩০ জুন আহরিত বা প্রাপ্য বেতনের সঙ্গে যুক্ত হবে। দ্বিতীয় ধাপে আগামী বছরের ১জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে নবম ও চতুর্থ গ্রেডে আরও ২০% সহ মোট ৭০% এবং দশম থেকে ২০তম গ্রেডে আরও ২৫% সহ মোট ৭৫% বর্ধিত মূল বেতন কার্যকর হবে। আগামী বছরের ১জুলাই থেকে শতভাগ বর্ধিত বেতন পাবেন সরকারি কর্মচারীরা। সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নীত করা সম্ভব হবে। তিনি আজ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সসই এলাকায় সাসেক ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং জনগণকে বর্জ্য ব্যবস্থাপনায় সচেতন করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার। আজ রাজধানীর সোয়ারিঘাটের একটি লঞ্চে এই বাজারের আয়োজন করা হয়। এ ভাসমান বাজারের উদ্বোধন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম বলেন, বর্জ্য সম্পদে পরিণত হলে তা আর যেখানে সেখানে পড়ে থাকবে না। খেলার খবর এশিয়ান গেমস। পর্দা উঠল এশিয়ার বৃহত্তম ক্রীড়া আসর এশিয়ান গেমসের। আজ জাপানের নাগোয়া শহরের মিজুহো পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এশিয়ান গেমসের ২০তম আসরের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ১৮৭ জন ক্রীড়াবিদ ২২টি ইভেন্টে অংশ নিচ্ছে। আগামীকাল গিফুতে এশিয়ান গেমসের হকি ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল চীনের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সকাল ৬টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ৬টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি আব্দুল ওয়াদুদ। পথ ও পাথেয় অনুষ্ঠানে নগর জীবনে দায়িত্ববোধ সম্পর্কে বলবেন মাওলানা মিজানুর রহমান রায়হান। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামশির সকাল ৭টা বেজে ৪৫ মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল ৮টা বেজে ৩০ মিনিটে। বর্তমান সরকারের জাতীয় প্রতিশ্রুতি নির্বাচন ইশতেহার ২০২৬ আলোকে আলোচনা অনুষ্ঠান সবার আগে বাংলাদেশ সকাল ৯টা বেজে ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা ১১টা বেজে ৩০ মিনিটে। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান এবং তরুণ সমাজের কেরিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও কেরিয়ার লাইন শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টিশীল প্রযোজিত অনুষ্ঠান এসু গড়ি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল ৫টা বেজে ১০ মিনিটে। ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ডেঙ্গু ঠেকাই একসাথে বিকেল ৫টা বেজে ৪০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ৬টা বেজে ৫ মিনিটে। সন্ধে ৭টা বেজে ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা বেজে ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত ৯টা বেজে ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। শ্রোতাদের অনুরোধের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান নিবেদন শুনবেন রাত ১০টায়। এছাড়া এফএম ৯০ মেগাহার্জে রাত ১২টা ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক হাজার বছর ধরে, কাহিনী জহির রায়হান, বেতার নাট্যরূপ মাহফুজ সিদ্দিকী, প্রযোজনা রাজু আহমেদ। শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান পরিচিতি। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, এফএম ১০২ মেগাহার্জ ও এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১১টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।
2: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন রকম সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নেত্রকোনা, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, চট্টগ্রাম, খুলনা, বরিশাল জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭০%, সন্ধ্যে ৬টায় ৬৫%। আগামীকাল ঢাকা সূর্যোদয় হবে ৫টা বেজে ৪৭ মিনিটে, সূর্য অস্ত যাবে সন্ধে পাঁচটা বেজে 57 মিনিটে। আবার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচারিত মতন তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ এবং FM 106 মেগাহার্টজ, FM 102 এবং FM 90 মেগাহার্টজ। দিলওয়াতে কলামে পাক এবং বাংলায় তর্জমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. بنگلہ دیش بیتار ڈھاکہ سکال چھٹا. آج رویوار پانچ آشین چودشو تیتریش بنگابد آٹھ ربیع ثانی چودشو آٹچلیش ہجری بیش سپٹمبر دو ہزار چھبیش خریشٹابد. ঢাকার আগারগাঁওয়ে বৃষ্টিস্নাত সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শারদীয় শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90.106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আব্দুল্লাহেল মাহমুদ সেতু এবং আমি তানিয়া সুলতানা. প্রকৌশল দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পলাশ, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ. এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন গোলাম সরওয়ার মির্জা.
0: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত. আজ সূরা বনী ইসরায়েলের চার আয়াত থেকে ছয় আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ.